আকাশবাণী মুর্শিদাবাদ। আজ বুধবার 27 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 2 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 17 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 10 সেকেন্ড।

আচার্য জগদীশচন্দ্র বসু বলেছেন, যদি আমরা কেবলমাত্র অতীতের স্মৃতি লইয়াই বসিয়া থাকি, তবে নিষ্ক্রিয়তার ফলেই আমাদিগকে ধরণীর পৃষ্ঠ হইতে লুপ্ত হইতে হইবে। তিনি বলেছেন, যিনি ধূলিকণার পরমাণুর মধ্যে বিশাল ব্রহ্মাণ্ডের রহস্য নিহিত করিয়াছেন, তিনি আমাদিগের মধ্যে জ্ঞানীর পিপাসা দিয়া রাখিয়াছেন।

তোমরা অতীতের দাস না হইয়া পূর্বপুরুষগণের জ্ঞানরাশির প্রকৃত উত্তরাধিকারী হও। শুনলেন অমৃতবাণী, আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এই ফিম প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এক অধিবেশনে বক্তব্য রাখেন। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। NTA NEET পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দিয়েছে। আজ মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি ও আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক অংশীদারিত্ব গঠনে পারস্পরিক আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌর জোট, দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট, মিশন লাইফ, এক পের মাকে নাম অভিযানের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক অংশীদারিত্ব ক্ষেত্রে ভারত বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ বিশ্বের সবাই এক পরিবার, এই নীতিকেই পাথেয় করে চলেছে বলে তিনি জানান। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় কিংবা আফগানিস্তানের ভূমিকম্প, মোজাম্বিকের বন্যা অথবা জামাইকার হারিকেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলির দিকে ভারত সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সর্বজন হিতায় সর্বজন সুখায়, এই মন্ত্রের কারণে অর্থনৈতিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্য নিরাপত্তা, ডিজিটাল পরিচয়, প্রযুক্তি নির্ভর ক্ষমতায়ন এবং মহিলা নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রে ভারত সাফল্য লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিয়াতে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়

0: আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের সঙ্গে বৈঠকে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি চলতি বছরের মধ্যেই অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়। এছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠকে ভিশন 2035 আওতায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ ও নিরাপদ নৌ চলাচল বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রী কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর সঙ্গেও বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তাঁরা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ভারত, মিশর, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়া কন্ট্যাক্ট ট্রেসিং অর্থাৎ সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ, সীমান্ত নজরদারির মতো জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বানে সমর্থন জানিয়েছে। এছাড়া নেতারা ইবোলার বিরল স্ট্রেনের বিরুদ্ধে টিকা, রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ভারত ও ব্রাজিল সহ সহযোগী দেশগুলির সমর্থনে নেতারা রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং গুণমান সম্পন্ন স্বাস্থ্যসেবার উপর গুরুত্ব দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিষাও বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে ছটি রাজ্য ঐক্যমতে পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই ছটি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রকল্পের জল সংক্রান্ত অংশের জন্য কেন্দ্রীয় সরকার 90% সহায়তা প্রদান করবে এবং বাকি 10% ব্যয় সংশ্লিষ্ট ছটি রাজ্য ভাগ করে নেবে। এছাড়া বিদ্যুৎ সংক্রান্ত অংশের ব্যয় বহনের ফলে হিমাচল প্রদেশের জন্য বরাদ্দ জল দিল্লি ও রাজস্থানকে সরবরাহ করা হবে। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগবদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত 10টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণীর সোশ্যাল মিডিয়াতে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA NEET পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজমাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে NTA স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে NTA মহানির্দেশক অভিষেক সিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
1: Payment links in the way the fraud is perpetrated, there was no other option but to block them, especially for the commitment of the government and NTA to commit an error-free examination, NEET examination on 21st of June.
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও JJ ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026 খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: ফিফা ফুটবল বিশ্বকাপে নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের আর্লিং হালান্ড 29 মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ইরাকের আয়েমেন হোসেন 39 মিনিটে গোল পরিশোধ করেন। এরপর 43 মিনিটে হালান্ড, 76 মিনিটে মার্টিন ওডেগার্ড ও আয়েমেন হোসেনের একটি আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়ায় নরওয়ে। এদিকে ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দিয়েছে। 66 মিনিটে কিলিয়ান এমবাপে ও 82 মিনিটে ব্র্যাডলি বার্কোলা গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময় সেনেগালের ইব্রাহিম এমবায়ে গোল করলে কিলিয়ান এমবাপে আবার গোল করে ব্যবধান বাড়ান। অন্যদিকে ইংলুড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। এদিকে ফুটবল বিশ্বকাপে আজ গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করতে চলেছে। কানসাস সিটি স্টেডিয়ামে আর কিছুক্ষণ পরই শুরু হবে ম্যাচটি। অন্যদিকে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডানের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে দশটায়। পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 1:30। লিডসের হেডিংলেতে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। গত রবিবার বার্মিংহামে প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে দেয় ভারত। পুরুষদের ক্রিকেটে আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। শুভমান গিলের নেতৃত্বাধীন ভারত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। গত 13 জুন ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টিবিঘ্নিত খেলায় ভারত 7 উইকেটে জিতেছিল। নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল FIH হকি উইমেন্স নেশন কাপে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। পুল এর এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সালিমা তেতে ও লাল রেম সিয়ামি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল 3-1 অধিবেশনে বক্তব্য রাখেন। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। ফুটবল বিশ্বকাপে ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দিয়েছে। আজ মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হিমন্ত মুখোপাধ্যায়ের পর এবারের গান শুনবেন কৃষ্ণা চট্টোপাধ্যায় তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী সত্য চৌধুরী।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কৃষি পরামর্শ। ধানের জন্য বলা হয়েছে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী দুই তিন দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আমের জন্য বলা হয়েছে বজ্রঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করুন। প্রভাবভিত্তিক পরামর্শ দেওয়া হয়েছে সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি বা সমর্থন দিন যাতে গাছ না হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো নিরাপদ স্থানে সংগ্রহ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক অথবা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন কৃষি পরামর্শ, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দু একটি অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জল হাওয়ার খবরে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার কিছু অঞ্চলে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ।

এতক্ষণ শুনলেন লোকগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ এখন আপনাদের আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেব। সকাল 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপরে শুনবেন স্থানীয় সংবাদ। 7:45 বাংলা ছায়াছবির গান, 8:00 শুভ সকাল, আজকের বিষয় মেঘের গল্প, 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ, 9:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন, 12:58 থাকবে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান, 2:05 অনুরোধের আসর, আজ থাকবে লোকগীতি, 3:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর ইংরেজি সংবাদ, 3:10 থাকবে বিশেষ অনুষ্ঠান হাড়ের যত্ন, 3:40 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 ক্ষেত খামারের কথা, 6:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 শুনবেন কীর্তন।

102.2 মেগাহার্জে, 6টা বেজে 40 মিনিটে, 8টা বেজে 25 মিনিটে এবং 9টা বেজে 15 মিনিটে ইংল্যান্ডের হেডিংলে লিডসে আয়োজিত ICC উইমেন T20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ভারত বনাম নেদারল্যান্ডস ক্রিকেট ম্যাচের হিন্দি এবং ইংরেজি ভাষার ধারাভাষ্য আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এই ধারাভাষ্য নিউজ অন AIR অ্যাপে শোনা যাবে না। নিউজ অন AIR অ্যাপে শোনা যাবে 6টা বেজে 35 মিনিটে আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ।

6:55 অতুল প্রসাদী গান, 7:10 আজ সন্ধ্যায়, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, 8:10 বিজ্ঞাপনদাতা আয়োজিত, 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 ব্রডকাস্ট অফ এ স্পেশাল সিরিজ বাই NSD আকাশবাণী অন ভ্যারিয়াস থিমস রিগার্ডিং কমপ্লিশন অফ 12 years অফ গভর্নমেন্ট, 10:10 জলসাঘর অনুষ্ঠান, লাইভ ফোন ইন প্রোগ্রাম উপস্থাপনায় থাকবেন সুমন চট্টোপাধ্যায় এবং রাত্রি 11:00 আমাদের অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে গতকাল তিনি এক অধিবেশনে বক্তব্য রাখেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছি বিস্তারিত খবরে। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহুপ্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। গত বছর ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাতের পর দুই নেতার মধ্যে এটি প্রথম বৈঠক। আজকের এই সাক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সংঘাতজনিত ঝুঁকি থেকে নাবিকদের সুরক্ষায় সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফ্রান্সের এভিয়াতে G7 শীর্ষ সম্মেলনে নতুন অংশীদারিত্ব তৈরি এবং আন্তর্জাতিক সংহতির পুনর্নির্মাণ শীর্ষক এক অধিবেশনে বক্তব্য রাখেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত বিশ্ব বাণিজ্যে ব্যাঘাত ঘটিয়েছে এবং বহু প্রাণহানির কারণ হয়েছে। তিনি বলেন, ভারত সর্বদাই মানবতাকে অগ্রাধিকার দিয়েছে। এই প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক সৌর জোট, দুর্যোগ মোকাবিলায় সক্ষম পরিকাঠামো তৈরি, আন্তর্জাতিক জৈব জ্বালানি জোট মিশন লাইফ, এক পের মাকে নামের মতো ভারতের নেতৃত্বাধীন একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। শ্রী মোদী বলেন, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় কিংবা আফগানিস্তানের ভূমিকম্প, মোজাম্বিকের বন্যা অথবা জামাইকার হ্যারিকেন, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলির দিকে ভারত সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী ফ্রান্সের এভিয়াতে G7 শিখর সম্মেলনের ফাঁকে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো, মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি, জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে ভিশন 2035 আওতায় দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি ও হরমুজ প্রণালী দিয়ে অবাধ নৌচলাচল বজায় রাখার ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারতসহ বেশ কয়েকটি সহযোগী দেশের সঙ্গে মিলে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছে। G7 গোষ্ঠীর নেতারা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় একটি সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এছাড়া নেতারা ইবোলার বিরল স্ট্রেনের বিরুদ্ধে টিকা, রোগ নির্ণয় পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবনে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি G7 গোষ্ঠী ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে ত্বরান্বিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে যমুনা নদী পুনরুদ্ধারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে পড়া কিষাও বহুমুখী বাঁধ প্রকল্পের বিষয়ে ছটি রাজ্য ঐক্যমতে পৌঁছয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান এই ছটি রাজ্য প্রকল্প বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারকপত্র বা মৌ স্বাক্ষরে সম্মত হয়েছে। স্মারক স্বাক্ষরের পর প্রকল্পটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। নির্ধারিত কাঠামো অনুযায়ী প্রকল্পের জল সংক্রান্ত অংশের জন্য কেন্দ্রীয় সরকার 90% সহায়তা প্রদান করবে এবং বাকি 10% ব্যয় সংশ্লিষ্ট ছটি রাজ্য ভাগ করে নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে বস্তি পুনর্বাসন সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, দিল্লি বস্তি ও জে জে ক্লাস্টার পুনর্বাসন ও স্থানান্তর নীতি 2026 খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং দিল্লি সরকারকে দ্রুত বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। 45 দিনের মধ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা PPP মডেলে 5টি ক্লাস্টারের পুনর্বাসনের জন্য দরপত্র আহ্বান করার জন্য তিনি দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডকে নির্দেশ দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট পরীক্ষার আগে অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় NTA জানিয়েছে, টেলিগ্রামে কিছু প্রতারক চ্যানেল খুলে পুনরায় হতে চলা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নাম করে 14,000 থেকে 25,000 টাকা পর্যন্ত দাবি করছে, কিন্তু এই পরীক্ষার কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে NTA স্পষ্ট জানিয়েছে। এছাড়া একটি অ্যাপের ব্যবহার বন্ধ করার কারণ ব্যাখ্যা করে NTA মহানির্দেশক অভিষেক সিং এর একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
1: Payment links in the way the fraud is perpetrated, there was no other option but to block them, especially for the commitment of the government and NTA to commit an error-free examination, NEET examination on 21st of June.
0: সংবাদ মাধ্যমকে শ্রী সিং বলেন, কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে এবং প্রতিটি প্রশ্নপত্র যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে প্রস্তুত করা হয় তা নিশ্চিত করতে NTA প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আইসল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের বিদেশমন্ত্রী থরগেরদুর কাত্রিন গুনার্সদত্তির এবং জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও আইসল্যান্ডের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ পাওয়া খবরে প্রথমার্ধের শেষে লিওনেল মেসির করা গোলে আর্জেন্টিনা এক গোলে এগিয়ে আছে। অন্যদিকে গ্রুপ জে এর ম্যাচে অস্ট্রিয়া জর্ডানের বিরুদ্ধে খেলবে। সান্তা ক্লারা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 9:30। রাত 10:30 পর্তুগাল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে মাঠে নামবে। খেলাটি হবে হাউস্টন স্টেডিয়ামে। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে আজ রাত 1:30। অন্যদিকে গতকাল নরওয়ে ইরাককে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের আর্লিং হালান্ড 29 মিনিটে প্রথম গোল করে নরওয়েকে এগিয়ে দেন। এরপর ইরাকের আয়মেন হুসেন 39 মিনিটে গোল পরিশোধ করেন। এরপর 43 মিনিটে হালান্ড, 76 মিনিটে মার্টিন ওডেগার্ড এবং দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আয়মেন হুসেনের একটি আত্মঘাতী গোলে জয়ের ব্যবধান বাড়ায় নরওয়ে। ফ্রান্স গতকাল 3-1 গোলে সেনেগালকে হারিয়ে দেয়। 66 মিনিটে কিলিয়ান এমবাপে ও 82 মিনিটে ব্র্যাডলি বার্কোলা গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে সেনেগালের ইব্রাহিম এমবায়ে গোল করলে কিলিয়ান এমবাপে আবার গোল করে ব্যবধান বাড়ান। অন্যদিকে ইংগেলউড স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যে খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। লিডসের হেডিংলিতে আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:00। গত রবিবার বার্মিংহামে প্রথম ম্যাচে পাকিস্তানকে 64 রানে হারিয়ে দেয় ভারত। পুরুষদের ক্রিকেটে আজ লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত আফগানিস্তানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। সোহমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে। গত 13 জুন ধর্মশালায় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি বিঘ্নিত খেলায় ভারত 7 উইকেটে জিতেছিল। পুরুষদের ক্রিকেটে শ্রীলঙ্কার ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ত্রিদেশীয় এ সিরিজের ম্যাচে ভারত এ দল মুখোমুখি হবে আফগানিস্তান এ দলের। ভারতীয় সময় সকাল 10:00 শুরু হবে এই ম্যাচ। তিলক বর্মার নেতৃত্বে ভারত এ দল সিরিজে এখনও পর্যন্ত 3টি ম্যাচের মধ্যে মাত্র 1টিতে জয় পেয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে গতকাল এফআইএইচ হকি উইমেন্স নেশনস কাপে ভারত 2-1 গোলে জাপানকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। পুল এর এই ম্যাচে ভারতের হয়ে গোল করেন অধিনায়ক সালিমা তেতে ও লালরেম সিয়ামি। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন হিরামিৎসু আই। ম্যাচের সেরা খেলোয়াড় হন সালিমা তেতে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে আজ 2টি বড় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হতে চলেছে। খেলগাঁওয়ে সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ এবং জাতীয় স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপ আজ শুরু হবে। খেলগাঁওয়ের হরিবংশ তানা ভগত ইন্ডোর স্টেডিয়ামে থ্রোবল ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজনে হতে চলা দুদিনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রায় 150 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর পাশাপাশি খেলগাঁওয়ের রোলার স্কেটিং স্টেডিয়ামে 5 দিনব্যাপী দ্বাদশ জাতীয় র্যাঙ্কিং ওপেন স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপও আজ শুরু হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করতে সকল দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়নমূলক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির। ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, একটু পরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাংবিধানিক পদ্ধতিতে দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিন দিনব্যাপী জনকল্যাণ শিবিরে গতকাল পর্যন্ত 24 লক্ষ মানুষ এসেছেন। শেষ দিনে আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুরের শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছতা সে স্বাগত অভিযানের আওতায় মুখ্যমন্ত্রী আজ বাগবাজারে, মায়ের ঘাটে এবং ফলতায় পরিচ্ছন্নতা কর্মসূচিতে সরাসরি অংশ নেবেন। 22 জুন বিধানসভায় নবগঠিত রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ভিত মজবুত করতে গ্রামীণ এলাকার স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায়। চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এখন থেকে কাশির সিরাপ বা এই জাতীয় কোনো ওষুধ কেনা যাবে না বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা জারি করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনার প্রায় 87 দিন পর আদালতে চার্জশিট দিয়েছে এনআইএ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক পলাতক সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে সিআইডি। আসছে বিস্তারিত খবরে। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে গতকাল প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। শ্রী অধিকারী বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পাহাড়ের উন্নয়ন ত্বরান্বিত হবে। নতুন সরকারের বাজেট প্রস্তাবে পাহাড়ের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী একাধিক উন্নয়ন পরিকল্পনা রাখা হয়েছে। প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় দার্জিলিং পাহাড় এবং তরাই ডুয়ার্স অঞ্চলে 25টি বন্ধ চা বাগান পুনরায় খোলার উদ্যোগ নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকার চা শ্রমিকদের নানাভাবে বঞ্চিত করেছে বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, টি বোর্ডের চেয়ারম্যানকে বিশেষ দায়িত্ব দিয়ে চা বাগানের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে।
1: 25 চা বাগান বন্ধ है তরাই ডুয়ার্স से दार्जिलिंग तक, यहां का 12 चा बागान है। टी बोर्ड का चेयरमैन को मैं आसाम भेजा था, सब प्लानिंग लेकर आ गया है। यहां भी प्रधानमंत्री चा श्रमिक योजना के अंदर बंद चा बागान में हमारे श्रमिक के लिए 330 करोड़ का काम हम लोग इस प्रोग्राम के अंदर करूंगा।
0: কার্শিয়াং হাসপাতালের সংস্কার, সরকারি স্কুলগুলিতে স্মার্ট ক্লাসরুম তৈরি, কালিম্পংয়ে মেডিকেল কলেজ স্থাপনে রাজ্য উদ্যোগী হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটেলিয়নের সংখ্যা কমিয়ে

0: দুটি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। জনকল্যাণ শিবিরের শেষ দিনে আজ শিবিরগুলিতে বিধবা ভাতা বার্ধক্য ভাতার আবেদনপত্র রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্শিয়াং থেকে ফিরে গত সন্ধ্যায় নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তালিকায় না থাকলেও টেবিলে সব ধরনের আবেদনপত্র রাখার নির্দেশ দেন তিনি। যদিও বর্তমানে বিধবা ভাতা বার্ধক্য ভাতা বন্ধ রয়েছে, এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে তিনি কথা বলবেন বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন বৈঠকে। কোনো অযোগ্য ব্যক্তি যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধা না পায় তা সুনিশ্চিত করতে হবে। শিবিরে প্রচণ্ড গরমে মানুষ যাতে অসুস্থ না হয়ে পড়েন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও মুখ্যমন্ত্রী ফের জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা প্রমুখ। দুদিনে রাজ্যজুড়ে 2000-এর বেশি শিবির বসেছে। গতকাল পর্যন্ত এই শিবিরগুলিতে মোট 24 লক্ষ মানুষ এসেছেন বলে খবর। মুখ্যমন্ত্রী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুরে জনকল্যাণ শিবিরে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে শহরকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে শুরু স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকে টানা 3 দিন কলকাতা ও জেলার বিভিন্ন প্রান্তে পরিচ্ছন্নতা অভিযানে যোগ দেবেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, সকাল 8টায় বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পার সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে মুখ্যমন্ত্রী সামিল হবেন। দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় একই ধরনের কর্মসূচি রয়েছে তার। আগামীকাল সকালে ভবানীপুরের একটি আরবান প্রাইমারি হেলথ সেন্টারে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। শুক্রবার 19 জুন সকাল 6:30টায় কলকাতা পুরভবন থেকে স্বচ্ছতা ম্যারাথনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 21 জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত কর্মসূচির আগে শহরজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের বার্তা দিতেই এই বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। অধিবেশন শুরুর আগে গতকাল প্রথামাফিক অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের প্রাথমিক সূচিও চূড়ান্ত হয়েছে। আগামী বৃহস্পতিবার সকাল 11টায় রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে বিধানসভার অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। 23 জুন রাজ্যপালের অভিভাষণের উপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। এরপর 24 ও 25 তারিখ বাজেটের উপর মোট 10 ঘণ্টা আলোচনা হবে। বিধানসভার আসন্ন অধিবেশনে তারা গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করবেন বলে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভায় গতকাল সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর তিনি দাবি করেন, গত 15 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা দেশের মধ্যে সবচেয়ে কম কার্য দিবস নিয়ে চলেছে। সেই পরিস্থিতির পরিবর্তন হওয়া জরুরি। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগবদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ভিত মজবুত করতে গ্রামীণ এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলির উন্নয়ন জরুরি বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় মত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবার আমল উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে, শীঘ্রই তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার নিচুতলার পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে নজর দেয়নি বলে অভিযোগ করেন মন্ত্রী।
1: পরিকাঠামোটা আছে, যে পরিকাঠামোটা পিরামিডের মতো, সবথেকে শক্ত করা উচিত তার ভিতটা, সেই ভিত শক্ত করার কার্যপ্রণালী আমরা নিচ্ছি এবং সেটাই করা হবে। এতদিন ধরে সব সরকার এই চূড়াটাকে নিয়ে ভাবত, চূড়াটা যেমন এসএসকেএম, এনআরএস, মেডিকেল কলেজ, সিএনএমসি বা ন্যাশনাল মেডিকেল কলেজ, চিত্তরঞ্জন হাসপাতাল, আমার চূড়ার চিন্তা থেকে এখন ভিতের চিন্তাই বেশি মগ্ন।
0: চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এখন থেকে কাশির সিরাপ বা এই জাতীয় কোনো ওষুধ কেনা যাবে না। কাশির সিরাপ বিক্রিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করতে 1945 সালে ড্রাগস রুলসে সংশোধনী এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ড্রাগস রুলসের শিডিউল কে থেকে সিরাপ শব্দটি বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ব্যবস্থায় এমন কিছু ওষুধের নাম থাকে যা কেনার জন্য কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না। ওই তালিকা থেকে সিরাপ শব্দটি বাদ দেওয়ার ফলে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের সিরাপ জাতীয় ওষুধ কেনা যাবে না। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায়। রাজ্যে বেসরকারি পরিবহনের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান হবে বলে পরিবহন মন্ত্রী অর্জুন সিং আশ্বাস দিয়েছেন। বেসরকারি বাস মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটসের সদস্যদের সঙ্গে সম্প্রতি পরিবহন মন্ত্রী বৈঠক করেন। সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিগত ৯ বছরে বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধি হয়নি, কিন্তু ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে ওই বৈঠকে পরিবহন মন্ত্রীকে অবহিত করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনার প্রায় ৮৭ দিন পর কলকাতার বিশেষ এনআইএ আদালতে চার্জশিট পেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। আদালতে গতকাল জমা পড়া ৬৫ পাতার ওই চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা, ওহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলী মোল্লার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র এবং বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে সিআইডি। জমি দুর্নীতি মামলায় অভিযুক্ত সুমিতের বিরুদ্ধে গত সোমবারই মেদিনীপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাংবিধানিক পদ্ধতিতে দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিন দিনব্যাপী জনকল্যাণ শিবিরে গতকাল পর্যন্ত ২৪ লক্ষ মানুষ এসেছেন। শেষ দিনে আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুরের শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল ৯:১৫।
2: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০২.২ মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। ছবির নাম একটি তারার খোঁজে। প্রথম শিল্পী শান

0: বিশ্বাসকেমি টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: ছবির নাম একটি তারার খোঁজে, শিল্পী শান।
1: হারিয়ে গেছে কত কিছুই, কলম রুমাল ছাতা,

হারিয়ে গেছে আমার শহর, চেনা দোকানপাট, উঁচু উঁচু ফ্ল্যাটের নিচে

হারিয়ে গেছে কত কিছুই, সবই হারায় জানি, হারানো সহজ।

0: বন্ধুরা, আমার বেশ মনে আছে ছোটবেলায় যখনই হঠাৎ করে মেঘের দিকে নজর পড়ত, মানে আকাশের দিকে তাকাতাম। যদি অনেক মেঘ থাকত তাহলে সেগুলো আমার কল্পনার জগতে নানান রকম রূপ নিত। আমি জানি অনেকেরই এটা হয়, দেখতে পান অনেক রকম তার আকার, অনেক রকম তার গল্প। তবে সবাই হয়তো সেই কল্পনার জগতে ভেসে যান না, কেউ কেউ যান ওই যে মেঘের মধ্যে ঘর বাড়ি, মেঘের মধ্যে মানুষ, মেঘের মধ্যে রাজা রানী, মেঘের মধ্যে পক্ষীরাজ, সেসব দেখে হারিয়ে যেতে ইচ্ছে করত। আর খুব ছোটতে আমার কেন জানি না ধারণা ছিল যে ওখানে অনেকজন আছে, তারা সব সুন্দর সুন্দর পোশাক পরে ঘুরে বেড়ায়, পুরীদের মতো সেজে থাকে। আর বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই ধারণা ভাঙতে শুরু করলো। কিন্তু এখনও এই যে লোকজন বলবে অপটিক্যাল ইলিউশন, অর্থাৎ আমি একরকম দেখছি, আপনি একরকম দেখছেন, এটার কোনো গল্প হতে পারে না, সেগুলো যখন বলবে মন কি মানতে চাই? আমার মনে হয় যে এখনও আমাদের মধ্যে কেউ কেউ ওই শিশু হয়ে থেকে গেছেন। এখনও মেঘের দিকে তাকালে তার গল্পের কথাই মনে আসে, কল্পনার জগতে ভেসে যেতে ইচ্ছে করে। তো চলুন আজকে মেঘের গল্প হোক। যারা যারা মেঘ নিয়ে ভাবতে ভালোবাসেন, যারা যারা মেঘ দেখে নিজের জগৎ তৈরি করেন, তাদের জন্য আজকের অনুষ্ঠান মেঘের গল্প। সেই যে সেই মেঘ বালিকা যাকে খুঁজতে বেরিয়েছিলেন কবি, সেই যে সেই মেঘ বালক যার সঙ্গে দেখা হলে মনে হবে আমি তোমার সঙ্গে আছি, তাকে নিয়েই গল্প হোক।
1: আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে, একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘপালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়েই দেখি চেনামুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘ বালিকা, তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একশা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকব, একাই দুটো ফুটিয়ে খাব, দু এক মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব, এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপ কথার, সে রূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি, লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি।

কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণাতলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী। কিশোর বেলায়

0: মেঘের গল্প। গল্পের মাঝে মনে হচ্ছে মেঘ করেছে কি? স্টুডিওতে তো বসে আছি, বুঝতে পারছি না। ফোনে দেখে নেব কে আছেন। হ্যালো,
1: লবণ দাস সোরাহাট থেকে
0: বলুন।
1: সত্যি দারুণ আপনার এই যে বললেন না, এই যে আমার

0: ভালো লেগেছে। হ্যাঁ
1: হুম,
0: আপনার অনেক দিন পরে এরকম আপনার মুখে শুনলাম।
1: আচ্ছা,
0: তবে হ্যাঁ মেঘের কথা অবশ্যই বলতে হবে। আজকে মেঘের কথা আর আকাশ একেবারে ঘন ঘটা মেঘে। হ্যাঁ
1: আচ্ছা,
0: মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে।
1: যাই হোক, রেডিওতে এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে বৃষ্টি হলে তো ভালোই হয়।
0: হ্যাঁ, কারণ এই বৃষ্টির আশায় চাষিরা হ্যাঁ মাঠে নামে কোমর বেঁধে।
1: একদম,
0: এখন বৃষ্টি না হলে বীজ রোপণ করবে কি করে? আর এই বীজ রোপণ করে যখন চারা হবে ভালো হবে তখন তারা জমিতে হ্যাঁ সেটা রোপণ করে। হ্যাঁ,
1: ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আচ্ছা, সত্যি সত্যি এই বিষয়টা উঠে আসবেই, কারণ এই যে মেঘ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, সেটা কিন্তু বর্ষার মেঘ নয় এমনটাই বলছেন আবহাওয়াবিদেরা। আজকে কিন্তু বিশ্ব খরা ও মরুকরণ প্রতিরোধ দিবস, আজ 17 জুন। এই যে মেঘ নিয়ে গল্প করছি, মেঘ দেখছি, বৃষ্টি নামার আশা করছি, এটা অচিরেই বন্ধ হয়ে যেতে পারে। কিভাবে? আবহাওয়ার খামখেয়ালিতে। প্রত্যেক দিন পরিবর্তন হচ্ছে পৃথিবীর, কখনো ঘূর্ণিঝড়, কখনো ভূমিকম্প, কখনো অতিবৃষ্টি, অনাবৃষ্টি। এই সমস্ত আটকাতে আজ 17 জুন বিশ্ব খরা আর মরুকরণ প্রতিরোধ দিবস পালিত হয়। আমরা মানুষেরা এটা তো আটকাতে পারি, তাই না? আমরা জানি যে জাতিসংঘ যেসব দিনগুলো যাপন করেন সেগুলোর জন্য অনেক ধরনের কর্মসূচি নেওয়া হয়, যাতে মানুষেরা বুঝতে পারে যে তারা কী কী অন্যায় করছে। আজকে আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ হব, যাতে আমাদের পরিবেশ দূষিত না হয়, যাতে আমরা গাছ লাগাতে পারি। 100 বার করে বলা হয়, আবারও বলবো। চলে আসি মেঘের গল্পে, দেখে নেব সঙ্গে কে আছেন। হ্যালো, কি বলছেন?
2: দিদিভাই নমস্কার।
1: নমস্কার,
2: শুভ সকাল।
1: শুভ
2: সকাল দিদিভাই। হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল। দিদিভাই
1: বলুন।
2: হ্যাঁ দিদিভাই, দেখুন বর্ষা তো আমাদের খুবই দরকার, আর মেঘ মেঘ না হলে বর্ষা হবে কোথায়? এবং মেঘ বৃষ্টি এটা তো আমাদের খুব প্রয়োজন। আজ দেখুন এত দাবদাহ গরম, হ্যাঁ এখনো পর্যন্ত চলছে, বর্ষা আষাঢ় মাস ঢুকে গেল, বর্ষা হওয়া দরকার। যেমনি মানে ওই সে মেঘের বাদ বলে তখন বীজ ছড়ায় চাষিরা, এটাও কিন্তু এবারে হয়নি। তো আমাদের সত্যি করে এখন দরকার, যে বৃষ্টি খুব দরকার, কিন্তু বৃষ্টি না হলে এই যে চাষিরা যে চাষ করবে, তার ফসল ফলাবে, তাদের আমরা সেই ফসল খাবো, হ্যাঁ তো সেই ফসলগুলো যদি না হয় তাহলে কিন্তু আমরা একদম পুরো মাঠে মারা যাবো আর কি। সেই
1: তো আমরা সেই সেই বিষয়টা মাথায় রাখবো, অবশ্যই। ধন্যবাদ, সঙ্গে থাকবেন আমাদের। আচ্ছা বন্ধুরা, এখনো তো একটাও গল্প পেলাম না, যে গল্পে আসবে মেঘের কথা, যে গল্পে আসবে কল্পনার কথা। আজকে না হয় কল্পনার জগতেই ভেসে যাব, ঠিক মেঘের মতো। দেখে নেব সঙ্গে কে আছেন। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার দিদি।
1: নমস্কার, কে বলছেন?
3: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
1: বলুন, গল্প আছে কোনো?
3: হ্যাঁ গল্প দিদি আছে।
1: বলুন।
3: হ্যাঁ, কিন্তু এই ধরুন আমাকে এই যে আপনি আজকে মেঘের গল্প বলতে বলেছেন না, তো আমি আপনাকে বলছি আজ থেকে কিন্তু আকাশ হ্যাঁ বিকেল থেকে মেঘাচ্ছন্ন হবে এবং বৃষ্টি শুরু হবে কিছু কিছু অংশে। এটুকু আমি আবহাওয়াবিদ না হলেও আপনাকে হলফ করে বলতে পারি, আর এটুকু শুনে নিশ্চয়ই আপনি খুব খুশি হলেন, কারণ আমরা সবাই চাই বরিশাল ধরা মাঝে শান্তির বাড়ি। তো মেঘের গল্প সেরকম আছে দিদি, আমি একবার মেঘ মাথায় নিয়ে মানে তখন মানে সবে মেঘ জমছে, মানে একখানা কালো মেঘ এলো আকাশে, সেইরকম অবস্থায় যখন সাইকেল নিয়ে টিউশন পড়তে যাচ্ছি পড়াতে যাচ্ছি এখান থেকে ধরুন 3 কিলোমিটার, হ্যাঁ তখন কিন্তু মুহূর্তের মধ্যেই আকাশটা কালো মেঘে ঢেকে গেল। হ্যাঁ, আর মেয়ের আমাকে বললো তাড়াতাড়ি ঢুকে পড়, আমি কিন্তু ঝড়ো ঝড়ো ঝড়ো ঝড়ো করে এখনই শুরু করবো ঝড়তে।

0: তাড়াতাড়ি
1: আচ্ছা
0: ঢুকে পড় পড়াতে। তো সেই মেঘের গল্প, হ্যাঁ
1: সেই মেঘের গল্পের
0: পরিস্থিতি আছে,
1: সঙ্গে আপনি বাড়ি চলে আসতে পেরেছিলেন, তাই তো?
0: পেরেছিলাম। আর একটা কথা দিদি, এই যে পরিস্থিতির বদল হচ্ছে, মেঘ যে জমছে কিন্তু মেঘ কিন্তু অভিমান করেছে,
1: আচ্ছা,
0: অভিমান
1: সেই
0: করেছে এই
1: অভিমানী
0: কারণে,
1: মেঘকে আমাদের হাসাতে হবে,
0: হ্যাঁ
1: তাদেরকে
0: হ্যাঁ মেঘ
1: ফেরাতে
0: এই
1: হবে,
0: জন্যই অভিমান করেছে
1: সঙ্গে থাকবেন
0: যে বলছে।
1: বন্ধুরা। কি ব্যাপার বলুন তো, আমাদের তো প্রচুর ফোন আসছে, প্রচুর আমরা মেসেজ পাচ্ছি, কিন্তু যদি আমাদের কথা একটু কম করে, আর যে সমস্ত মেসেজ আমরা পাচ্ছি একটু কম করে পাই, তাহলে সব বন্ধুই খুশি হয়ে যেতে পারেন, সবাই মেঘের গল্প করতে পারেন, তাই না? এবারে আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজে চলে আসি। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন,

তুমি বৃষ্টি চেয়েছো বলে বাগান শেষে সদর দুয়ার বারান্দাতে আরাম চেয়ে আর কালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি, হেথায় এসে মেঘপিয়নের সমস্ত ব্যাগ খালি। মেঘপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল। তুমি বৃষ্টি চেয়েছো বলে আমার মেঘের গল্প দিলাম তোমায় উপহার। মেঘের ক্যানভাসে স্বপ্ন আঁকতে ভালোবাসি, সেথায় নেই কোনো মানা। মেঘলা আকাশে যদি রোদ না থাকে স্বপ্ন ভেসে যাবে, আটকাবে কে? শত্রু যদি মেঘ হতে চাই সৈন্য নিয়ে সামনে আসুক না। এক শ্রাবণীর অপেক্ষাতেই দগ্ধ শহর, দূর ইশারার মেঘমুলুকে আধার হলো। শহর জানে সময় ভীষণ মিথ্যেবাদী, শ্রাবণ মানে ফোটা কতক বিষাক্ত জল, তবুও জলে ভিজলে কান্না আসে। মেঘের গল্প নিয়ে মাইকেল মধুসূদন দত্ত মেঘ চাতক কবিতায় লিখেছেন, উড়িল আকাশে মেঘ গরজি ভৈরবে, ভানু পলাইল ত্রাসে। তা দেখি তড়িৎ হাসে, মাঝে মাঝে মন চাই নিজেকে মেঘের ভেলায় ভাসিয়ে দিয়ে দূরে কোথাও ঘুরে আসি। মহারাষ্ট্রের নাচতে থাকা জোনাকি বর্ষার খুব মনোরম দৃশ্য, তামিলনাড়ুর মেট্টুপালায়াম থেকে উটি পর্যন্ত পথটি বিশেষ স্বপ্নময় হয়ে ওঠে। শ্যাওলা ঢাকা সেতু, রেললাইনের উপর দিয়ে বয়ে যাওয়া জলপ্রপাত আর কুয়াশার ভেজা চা বাগান, জানালার পাশে বসে এক কাপ গরম চা নিয়ে বসে দৃশ্য দেখার অনুভবটাই আলাদা। মেঘের গল্প শেষ হওয়ার নয়, তবে কিছুটা ব্রেক নিয়ে পরে আবার সময় করে শোনাব। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে আপনি লিখেছেন। শেষ কথাটাই একদম সত্যি, মেঘের গল্প কিন্তু শেষ হবার নয়। মন্টালি দে, আপনি লিখেছেন, সত্যি এই গরমের মধ্যে আকাশে যদি একটু মেঘ দেখতে পাওয়া যায় তাহলে মনটা আনন্দে ভরে ওঠে, এই বুঝি বৃষ্টি নামবে। আকাশে মাঝে মাঝে কালো মেঘ দেখতে পাওয়া যাচ্ছে আর বর্ষা দোরগোড়ায়, চাষিরা আনন্দে বিহ্বল, বর্ষায় তারা ফসল ফলাবে। এই মেঘ ভেঙে যদি রোদ ওঠে তাহলে গরমে টেকা মুশকিল। প্রবীণ শ্রোতাবন্ধু মন্টালিতে বিরাটি থেকে আপনি লিখেছেন, আমি জানি রেডিও আপনার খুব ভালো বন্ধু আর এই বন্ধুকে অবশ্যই আপনার কাছে রাখবেন।

তোমার বন্ধুকে। মেঘ বলে, ওই যে আকাশ, ওই আমার বন্ধু। ওর বুকে মাথা রেখে আমি ভেসে বেড়াই, বাতাসের সাথে আমি লুকোচুরি খেলি, বাতাস আমায় ধরতে মিছে হাঁপিয়ে ছুটে পিছে পিছে, কিন্তু আমি দিই না ধরা। তোমার কাজ কি? আমার অনেক কাজ, অনেক দায়িত্ব, এই ধরাকে সবুজ রাখা, শীতল রাখা, প্রকৃতির ভারসাম্য রক্ষা করা, আর তোমার মতো খোকা খুকিদের, প্রকৃতি প্রেমিকদের সঙ্গ দেওয়া। তারপর আপনি লিখেছেন, আকাশে সাদা আমি কিউমুলাস, আকাশে সাদা পেঁজা তুলোর মতো ভেসে বেড়াই, শরৎকালকে সৌন্দর্য দান করি। তারপর আপনি মেঘের নামগুলো দিয়েছেন আর অনেক তথ্য দিয়েছেন। আজকে না হয় কল্পনার গল্পই হোক, তাই না? মনিরা বেগম আমাদের নিয়মিত বন্ধু, আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন।

খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন মেঘের গল্প। এর সঙ্গে সরাসরি মনের সম্পর্ক রয়েছে, ঠিক যেমন বছরের বিভিন্ন ঋতুতে মেঘের গল্পগুলো পাল্টে পাল্টে যায়। দিন ও রাতের তারতম্যে যেমন মেঘের গল্পতেও তারতম্য আসে, পূর্ণিমা অমাবস্যার তফাতে মেঘেরা অন্যরকম গল্প বলে। ঠিক তেমনি প্রেম, ভালোবাসা, বিরহ, আবেগ ইত্যাদি বিভিন্ন মানসিক অনুভূতির ঢেবের দোলায় মেঘের বলা গল্পগুলো আমাদের মনে বিভিন্নভাবে তরঙ্গায়িত হয়, রং লাগায়। যেমন বর্ষার ঘন মেঘ বৃষ্টির আশ্বাস দেয়, প্রকৃতি সবুজে সেজে ওঠে। আসলে মেঘেরা অনেক রকম গল্পই বলে, তার মধ্যে আপনার কল্পনাই বেছে নেব আপনার মনের গল্প, যা আপনার মনকে শান্ত করবে, মনকে আরাম দেবে। কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন।

রানীনগর বাজার থেকে রফিকুল মণ্ডল, আপনি বলেছেন এই মেঘ কখনো তুলোর মতো দেখা যায়, তখন মনে হয় ওরা রাজা রানী বাদশাহ সেজে যেন মিটিং করছে, তারা যেন কিছু আলোচনা করছে। আবার এই মেঘ বর্ষাকালে খুব নিচু দিয়ে চলে যায়, এই মেঘ তখন বৃষ্টি পড়ে, কখনো প্রবল হাওয়া সমেত ঝড়ের মতো বয়ে চলে বৃষ্টি হয়ে, এই মেঘ কখনো কালো হয়ে ওঠে, তখন আকাশে সাদা বক উঠতে দেখা যায়, তখন মনে বলে এই আকাশের মেঘেরা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। এই মেঘ বৃষ্টি, তাই গরমে মেঘ বৃষ্টি আসুক। রানীনগর বাজার থেকে রফিকুল মণ্ডল লিখেছেন।

0: নিয়ে নেব, একটা ফোন দেখে নেব সঙ্গে কে আছে। আর আমাদের ফোন নম্বর জানিয়ে দিই, 9434921300 অথবা 03482259648। হ্যালো,
1: হ্যালো,
0: কে বলছেন?
1: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দাঁইহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন।
1: মেঘের গল্প। দেখুন, এই যে ছোট্টবেলায় আমার একটা নাতি আছে, বুঝলেন, তা ও কিন্তু খুব মেঘ দেখতে খুবই ভালোবাসে, এবং বছর দুই হলো, তা যখনই

0: আসবে ও কিন্তু মেঘ করেছে মেঘ করেছে বলে ছাদে উঠে আসে, এবং ছাদে উঠে আসার পর সে কিন্তু মেঘের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কত মেঘ, এই যে কত মেঘ, কি সুন্দর, এরকম করে দুটো একটা কথা বলে। তা আমারও সেই রকম মেঘের যে একটা মেঘকে নিয়ে যে আমরা বিভিন্ন ভাবে ছোট্টবেলা থেকে বিভিন্ন ভাবে আমরা কল্পনা করি, কখনো তুলো মেঘ, কখনো কালবৈশাখীর কালো মেঘ,
1: দেখবেন ছোটরা মেঘের মধ্যে অনেক রকম রূপ দেখতে পায়, যেটা আমাদের কল্পনার করার যে ক্ষমতা সেটা কিন্তু বড় হতে হতে কেমন যেন চলে যায়, তাই না? সেই জন্যে ওই শিশু যেভাবে দেখতে পাচ্ছে আমরা হয়তো সেইভাবে দেখতে পাচ্ছি না।
0: না, এখন ব্যাপার হচ্ছে যারা একটু কল্পনা বিলাসী তাদের কিন্তু মেঘ খুব দেখতে ভালো লাগে। আমরা কিন্তু যখন বর্ষাকাল আসে বা কালবৈশাখী ঝড়ে এক মেঘ আছে তখন কিন্তু আমরা এক মনে দেখি, এবং তখন আমাদের যে বিভিন্ন রকম যে রূপ, বিভিন্ন রকম যে কল্পনা, সেই কল্পনা কিন্তু আমাদের মনে বিভিন্ন রকম জেগে আসে। সেই আগেকার যে মানে খেলাধুলা থেকে আরম্ভ করে গল্প সমস্ত কিন্তু ওই মেঘের দিনে বেশ মনেটা আসে এবং ভালোও লাগে দেখতে।
1: এই ভালো লাগা নিয়ে আমরা থাকবো, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, নিয়ে নেব আরো একটা ফোন। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, আপনি রেডিও বন্ধ করুন, আপনি রেডিও বন্ধ করুন। রেডিও বন্ধ করেছেন? আচ্ছা বলুন।
2: মেঘের গল্প আজকের বিষয়। তো এই মেঘের গল্প পৃথিবীর সৃষ্টির পরপরই?
1: না না, মেঘের গল্প বলতে আমি বলতে চাইছি ছোটবেলায় মেঘ দেখলে আপনার মনে কি বলুন।
2: পৃথিবী সৃষ্টির পরে পরে জল বাতাস যেমন সৃষ্টি হয়েছে তেমনি মেঘও সৃষ্টি হয়েছে। তো আমার বয়স এখন 90। তো ছোটবেলায় যে সমস্ত মেঘ গুলো হতো আর কি, তো অঝোর হয়ে ঘটতো 7 দিন, 10 দিন, এমনকি 15 দিন পর্যন্ত লাগাতার বৃষ্টি হতো। আমি সেই বৃষ্টি বর্তমান আর নাই। তো এমন ভাবে মেঘ আসত যে মেঘ গোটা আকাশ খেয়ে যেত, সেই মেঘ আর ফুটতো না, চলে যেত। তার মধ্যে 2000 সালে দেখেছি যে 30শে ভাদ্র রবিবার সন্ধ্যাবেলায় বৃষ্টি লাগলো, সেই বৃষ্টি রবিবার রাত্রিবেলায় চললো, সোমবার চললো, মঙ্গলবার চললো।
1: 2000 সালের বন্যা,
2: বন্যাকে ভরপুর হয়ে গেল, তারপরে সমস্ত গুলো তুলে গেল, মানুষ সব ঘর ছাড়া হয়ে গেল, এরকম অবস্থাও হয়েছে। কিন্তু আগেকার যুগে যে বর্ষাটা আসতো সেই বর্ষাটা লাগাতার লাগাতার ভাবে চলতো।
1: এখন আর সেটা হয় না, একদম একদম। সেটা তো বলাই হচ্ছে যে এই বছর আরও কিন্তু সমস্যা বাড়বে। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা কিন্তু আছে, কারণ এলনিনোর প্রভাবে বলা হচ্ছে এবার কিন্তু বর্ষা সেইভাবে হবে না, আর বর্ষা না হলে কি হবে সে তো আমরা জানি। আজ মেঘ নিয়ে কথা বলবো। মেঘেদের মিনার যেখানে পৌঁছে যাওয়া যেতলে যদি আমরা যেতে পারতাম তাহলে যে অনুভূতি হতো, যাকে দেখলে আমাদের মনের সব দুঃখ কষ্ট অভিমান চলে যায়, সেই আকাশকে ধন্যবাদ দেব ওই এক টুকরো মেঘ আনার জন্য।

গান শুনতে শুনতেই হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ে নি। রতন বন্দ্যোপাধ্যায় রাতমা রামপুরহাট থেকে লিখেছেন, গ্রীষ্মের শেষে আকাশে মেঘের সঞ্চার হলে প্রত্যেকের মনে আনন্দের প্রকাশ দেখা যায়। গ্রীষ্মের দাবদাহের পর আকাশের মেঘ যেন মনে একটা স্বস্তির বাতাবরণ সৃষ্টি করে, কারণ বর্ষা না হলে যে অন্ন সংস্থান হতো না। জীবের প্রাথমিক চাহিদার প্রথমটাই হলো অন্ন। রতন বন্দ্যোপাধ্যায়, রাতমা, রামপুরহাট।

সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন। মেঘের দিকে তাকিয়ে থাকতে কার না ভালো লাগে, কখনো তারা সাদা তুলোর মতো আকাশে ভেসে বেড়ায়, কখনো আবার কালো হয়ে বৃষ্টির বার্তা নিয়ে আসে। প্রকৃতির এই মেঘ যেন এক নীরব গল্পকার, প্রতিদিন নতুন গল্প শোনায়। মেঘ শুধু বৃষ্টি আনে না, মানুষের কল্পনাকেও ডানা দেয়। কখনো মেঘের ভাজে কেউ হাতির ছবি দেখে, কেউ দেখে পাহাড়, আবার কেউ খুঁজে পায় নিজের মনের গল্প। তাই মেঘের গল্প আসলে প্রকৃতি আর মানুষের অনুভূতির এক সুন্দর মিলন কথা। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: বিজ্ঞাপনের পর চলে আসি বন্ধুদের ফোনে। আমাদের ফোন নম্বর 9434921300 অথবা 03482259648 9434921300 তে কে আছেন দেখে নেব। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি খায়রুল বাসার।

0: কথা বলছি পূর্ণিয়া মুখোপাধ্যায়।
1: বলুন।
0: আজকের যে বিষয়টা দিয়েছেন, মেঘের খেলা বা মেঘ লুকোচুরি খেলা,
1: মেঘের গল্প,
0: মেঘের গল্প। আসল কথা হচ্ছে, মেঘের গল্প যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে মুম্বাইয়ের বালি চৌপাটিতে হাঁটতে হবে, এবং সেটা জুন মাসের প্রথম সপ্তাহ থেকে পুরো জুন মাসটাই। ওখানে বৃষ্টি কিভাবে আসছে এবং কিভাবে বৃষ্টি হচ্ছে, এবং ওই যে বালিচরে ওখানে যে ছাতা ফুটিয়ে ভেলপুরি ভেলপুর করে আপনাকে ডাকবে, সেখানে সি হর্স দাঁড়িয়ে আছে, আপনি এসে ঘোড়াতে হাঁটতে পারবেন। এবং সব দিকে মজার ব্যাপার, ওখানে আমি বহুদিন ছিলাম, প্রায় আপনার 6 মাস মতো ছিলাম আমি, এটা আমার কাজের তাগিদে।
1: আচ্ছা, তো সেখানে কি কল্পনার জগতে প্রবেশ করতেন মেঘ দেখে?
0: হ্যাঁ, প্রবেশ মানে কি, আমি তো যেখানে যাই সেখানে এক একটা কাহিনী লিখি। তার কারণ হচ্ছে আমার ভ্রমণ ডায়েরি লেখা আছে, সেটা বেরিয়ে গিয়েছে কাগজে, সংবাদপত্র বেরিয়ে গিয়েছে। এবং ওখানকার যে আমাদের মেঘের সঙ্গে যদি লুকোচুরি করতে চান তাহলে আপনার সিনেমা জগতের অভিনেত্রীরা আসবে সেখানে, তো তাতে আপনার হিমাবাহিনী থেকে ধর্মেন্দ্র থেকে অমিতাভ বচ্চনের যে বাড়ি, আপনি বাড়ি থেকে দেখবেন যে সেখানে
1: সে তো গেল আমাদের জাগতিক যে বিষয়, সে সমস্ত বিষয় আমরা আজকে কল্পনা নিয়ে নাড়াচাড়া করছি, মেঘকে দেখে কল্পনা নিয়ে আমরা নাড়াচাড়া করছি। তো একটু থাক না, আমাদের এই সমস্ত বিষয়গুলো একটু দূরেই থাক, আজকে কল্পনার রাজ্যে থাকি। বুঝতে পারছি আপনার যে ভালো লাগা ভালোবাসা, সেগুলো আমরা বুঝতে পারলাম, আর সঙ্গে থাকবেন আমাদের, ধন্যবাদ। বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা আজকে মেঘের গল্প নিয়ে কথা বলছেন। লিখেছেন, ভাসমান সাদা তুলোর মতো প্রান্ত ছাপিয়ে বাতাসের সঙ্গে লুকোচুরি খেলায় মত্ত থাকে, চারিদিকের শুভ্রতায় প্রকৃতিতে আনন্দের বার্তা শোনা যায়, আবার অন্য কোনো চক্রে ভিন্ন রঙে তার ভয়াবহ রূপ প্রকৃতির অনেক কিছুই বদলে দেয়, যেন আতঙ্কে নিজেকে বন্দি রাখে, আবার তারই শান্ত মহিমায় সবুজ ছাড়িয়ে দিগন্ত ঘেঁষে যে সাতরঙা বিন্যাস দেখা যায় সেও তো অপূর্ব। সেই তো কারো কোনো প্রেমের অধ্যায়। আর কারো কবিতার ছন্দে ভরা মনের কথা, ছোটবেলায় এই সময় আমরা বন্ধুরা মিলে মেঘকে মাথায় নিয়ে প্রতিদিন ফুটবল খেলতে যেতাম, তুমুল বৃষ্টিতেও খেলা চলত, খেলা শেষে সাঁতরে নদী পার হওয়া, কি যে তার অনুভূতি। কলেজে পড়ার সময় একবার অনেক রাত্রে ট্রেন থেকে নেমে মেঘ মাথায় বাড়ি ফেরার সময় এক দীঘির পাড়ে প্রচণ্ড বৃষ্টি আর বিদ্যুৎ, আমি একা ছিলাম, খুব ভয় পেয়েছিলাম। আর জীবনে অনেক ছোট বড় মেঘের গল্প আছে, বেশিরভাগটাই আনন্দের, তার কিছুটা বেশ রোম্যান্টিক। বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা লিখেছেন।

ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল পাল, আপনি বলেছেন যে যখন ঝিরিঝিরি করে মেঘ থেকে জল পড়ে তখন খুব ভালো লাগে আমার, কারণ এক কাপ চা মুড়ি মাখিয়ে বেগনি দিয়ে খেতে খুব ভালো লাগে। ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল পাল লিখেছেন।

0: রীনা রায়মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে লিখেছেন, কবি সাহিত্যিক ও সাধারণ মানুষের কল্পনায় মেঘের বিভিন্ন রূপ ধরা পড়েছে। কারো কাছে মেঘ হলো মেঘ পরি, তো কারো কাছে সাদা পেঁজা তুলো, আবার কারো কাছে প্রেমের দূত, বিরহের প্রতীক। এরোপ্লেনে যাওয়ার সময় আমার মনে হচ্ছিল যেন আকাশ ও মেঘকে খুব কাছ থেকে অন্যভাবে দেখতে পাচ্ছি। মেঘ সৃষ্টিতে গাছের অনবদ্য ভূমিকা আছে, তাই বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, খুব গরম, এই বলে প্রকৃতিকে দোষ না দিয়ে মেঘের অনুভূতি পেতে আমাদের গাছ লাগাতে হবে, তাকে যত্ন করে বড় করে তুলতে হবে। রীনা রায়মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে লিখেছেন। আচ্ছা, এবারে চলে যাব ফোনে, দেখে নেব কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো,
1: নমস্কার দিদি, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম
0: বলুন।
1: তা দেখুন, এই মেঘের খেলা আমার একটা খুব গান মনে করছে এখন, মনোমর মেঘর সঙ্গী। এই যখন মেঘের ঘনঘটা হয় তখন কিন্তু ওই মেঘের সঙ্গে একটা মনের দারুণ সম্পর্ক, এবং এই মন নিয়ে আমরা একটা অবিচল মানে অন্য জগতে চলে যাই, বিচরণ করি আর কি। তখন অন্যরকম চিন্তা চলে আসে নানা রকম, যেমন দেখুন মেঘ হচ্ছে একটা, যেমন আপনি এখন উদাহরণ দিলেন সাদা পিজা তোলার মতো শুভ্র, এই যে শুভ্র জিনিসটা কিন্তু মনকে একটা শান্তি বা আরাম এনে দেয়। যখন এই মেঘ কালো হয়ে ঘনঘটা হয়ে যখন আমাদের বৃষ্টি আকারে দেখা যায় তখন কিন্তু মনের মধ্যে আরো উচ্ছ্বাস দেখা যায়। এই বৃষ্টি বৃষ্টি যখন আমাদের নামে তখন কিন্তু আমাদের ধরিত্রী ঠান্ডা হয়ে যায়, এবং এই
0: এই সমস্ত আপনার খুব ভালো লাগে তাই তো?
1: হ্যাঁ,
0: ধন্যবাদ, সঙ্গে থাকবেন আমাদের। বন্ধুরা, এত কথা হচ্ছে মেঘ নিয়ে, আর ফোনও আসছে, মেসেজও আসছে, কল্পনার গল্পগুলো কোথায় সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, আরও একটা মেসেজ পড়ে নিই। তন্ময় প্রামাণিক কেবল রামপুর মন্দির পাড়া থেকে লিখেছেন, কালো মেঘ আমাদের নিয়ে চলে যায় রামগিরি পর্বত থেকে অলকাপুরীর বিরোহিণী যক্ষপ্রিয়ার কুশল সংবাদ দিতে। তন্ময় প্রামাণিক কেবল রামপুর মন্দির পাড়া থেকে। সত্যি সত্যি মেঘের গল্প হচ্ছে, মেঘ দূতের কথা হবে না তা তো হতে পারে না। আজ আষাঢ়স্য দ্বিতীয় দিবস, আর গতকাল ছিল মহাকবি কালিদাসের জন্মদিন। মেঘ দূত এটা যখন বলা হয় তখন একজন কবি কিভাবে মেঘকে দেখছেন তা তো আমরা দেখতেই পাই।

কত রকম যে মেঘ আছে, কত রকম যে তার নাম। গ্রাম বাংলার মানুষ তাকে অনেক নামে ডাকে, কালিয়া মেঘ, প্রভাতি মেঘ, কাজল মেঘ, ধুলট মেঘ, তুলট মেঘ, আড়িয়া মেঘ, হাড়িয়া মেঘ, সিঁদুর মেঘ, কালা মেঘ, কালো মেঘ, কুড়িয়া মেঘ, ফুলতলা মেঘ, আরও কত কি। আর তাদের ভালো নামও তো আছে, বাড়ি বাহন, জলধর, কাদম্বিনী, জিমুত, ঘন, নীরদ, সংবর্তক, আরও কত কি। মেঘের এই যে এত নাম, সে কথা তো আমরা খবর রাখি না যখন ছোট থাকি। আমরা দেখি কোনটা আমার পক্ষীরাজের ঘোড়া, কোনটা আমার ভালোবাসার ঘর, কোনটা একেবারে দেখতে রাজপ্রাসাদের মতো।

ও মেয়েরা, যাচ্ছ কোথায়? ঝমঝমিয়ে পায়ের মল, আমরা গেছি চেরাপুঞ্জি জল আনতে। জল চেরাপুঞ্জিতে জল না পেলে মৌসিন রাঞ্জেও আমার জন্য একটুখানি জলটা চেয়ে নিও। নানা রকম জল আছে সেই মিউজিয়ামে, পিটির প্যাটার ঝমঝম, কখনো মুষলধার, গোটা কয়েক মেঘ নিয়ে এসে কর উপকার। ওইখানেতে মেঘপালিকার ছোট পিসির বাড়ি আছে, মৌসিন রানে এর সঙ্গে ওদের দহরম মহরম আছে। সোজা রাস্তায় জল না পেলে বেঁকা রাস্তা ধরো, মাটির কলসিতে জল তুমি ভরো, সবার জন্য খানিক খানিক জল তুমি আনো, জল না হলে চাষ হবে না ভালো করেই জানো। শীষ মোহাম্মদ শিশান, ড্রিম হাউস, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে লিখে।

সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে লিখছেন। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘকে দূত করে পাঠিয়েছিল বিরহী যক্ষ তার প্রিয়ার কাছে অলকানন্দা পর্বতে। উড়িষ্যার সম্বলপুরে সকাল থেকেই নিবাহ করে রুদ্রদৃষ্টি। শুষ্ক পরিবেশ, বৃষ্টিহীন মেঘ ভাসে শূন্য আকাশে। কল্পনার চোখে ভেসে ওঠে পশ্চিমবঙ্গে আষাঢ়ে মেঘ বালিকার মেঘের ঘন কালো মেঘের ঘন ঘটায় বৃষ্টির আগমন বার্তা। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাই রে, ও গো আজ তোরা যাস না ঘরের বাইরে। এটা বলেছেন সোমনাথ দাস সম্বলপুর উড়িষ্যা থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়েই শেষ করেছেন আপনার হোয়াটসঅ্যাপের মেসেজ, ধন্যবাদ আপনাকে। সন্ধিমণ্ডল রামানন্দপুর নবগ্রাম মুর্শিদাবাদ থেকে লিখেছেন, ছোট্টবেলায় মেঘের দিকে তাকিয়ে কত কী যে কল্পনা করতাম। কখনো মনে হতো মেঘগুলো সাদা ঘোড়া হয়ে আকাশে ছুটছে, কখনো মনে হতো তুলোর মতো নরম কোনো রাজপ্রাসাদ ভেসে বেড়া।

যাচ্ছে। আজও মেঘ দেখলে সেই ছোটোবেলার মিষ্টি স্মৃতিগুলো মনে পড়ে যায় আর মনটা আনন্দে ভরে ওঠে। সন্ধি মণ্ডল রামানন্দপুর নবগ্রাম মুর্শিদাবাদ থেকে লিখেছেন। ছোট্ট ননি কান্তনগর খাগড়া থেকে লিখেছ, মেঘের গল্প জানেন পিসুমণি, আকাশে যখন মেঘ দেখি তখন আমার খুব আনন্দ হয়, আর মেঘের মধ্যে হাতি হরিণ গাছপালা দেখি খুব আনন্দ হয়। মেঘের পর যদি বৃষ্টি হয় সেই বৃষ্টিতে আমি স্নান করি, আর যদি স্কুলে যাবার পথে বৃষ্টি পড়ে তখন আমি ভ্যান গাড়িতে হাত বাড়িয়ে বৃষ্টির জল ধরি। আকাশে মেঘ দেখলে বলি আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। কান্তনগর খাগড়া থেকে ননি তুমি লিখেছ। আসলে সত্যি সত্যি ছোটোবেলাটাই সব থেকে বেশি সুন্দর। এই সময় কোনো চিন্তাভাবনা থাকে না, তো তাই ওই মেঘের সঙ্গে গল্প, মেঘের সঙ্গে কথা সব আমরা করতে পারি।

0: একটা ফোন নিয়ে নিই, দেখে নেব কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
1: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মানিকনগর। করচল কালো মেঘে আমার ভান্ডার দখল বিল বাড়ির সংস্কার হয়ে ওঠে। আষাঢ়ের দিন আষাঢ়ে মাস জুড়েই ভান্ডার, যদিও দিবা করে রুদ্র তেজ এই মুহূর্তে, তবে কয়েকদিনের মধ্যে আমার ঠিক হয়ে যাবে, কারণ আবহাওয়ার তো পরিবর্তন আসবেই, প্রকৃতির পরিবর্তন হয়। আমার বাড়ির পাশেই ভান্ডার দখল বিল প্রবাহিত হয়েছে। অপূর্ব সোয়ামণ্ডিত এই বিল যখন মেঘের ছায়া নানাভাবে পড়ে, তখন বা শরতের মেঘ নীলাভি আঁচল পরে ভান্ডার দহ রূপবতী হয়ে যায়, তখন বা ফাগুনের কৃষ্ণচূড়া প্রতিচ্ছবি আর মেঘগুলো পড়ে কোনোরকম হয়ে যায়, আর এই করজল কালো মেঘে যখন কঙ্কন পড়ার রূপবতী আষাঢ় এসে আমার ভান্ডার দহকে রূপবতী করে তুলে, তখন মনের মধ্যে যেন দোলাচল এক ছান্দিক অনুভব, আমার ভান্ডার দহকে যেন মালা পরে দিতে ইচ্ছে করে। প্রকৃতির শোভা আমার বাড়ির পাশেও রয়েছে দীর্ঘ মাঠ, এই মাঠের চতুর্দিকে যখন কালো মেঘ আর পাটের ক্ষেত মনকে দারুণ উপলব্ধি করে, বিয়ারটা এখনো পর্যন্ত জারুল ফুলের আনাগোনা তুলিয়ে দেয় প্রকৃতির শোভাকে, তারা এখনো জেগে আছে। হয়তোবা আষাঢ় মাসকে বরণ করার জন্যেই, বৃষ্টিকে বরণ করার জন্যেই, সেদিন দেখছিলাম যে একটা বুনো ফুল হয়তো শুকিয়ে গেছে, কিন্তু তাদের এখনো রেস রয়েছে, তারাও প্রকৃতিকে চায়, চাতকের মতো আশার আমাদের আমাদের কাছে মিশে যাক, আর আমাদের মনেও আশার যেন ঠিক মতো হয়ে থাকে। তুমি অনেকদিন আপনার সঙ্গে কথা বলা হয়নি,
0: আপনি নিশ্চয়ই ফোন করেন, নিশ্চয়ই ফোন করা ছাড়েননি আকাশবাণী মুর্শিদাবাদে?
1: আমি ফোন ফোন করা ছাড়িনি আসলে, অ্যাকচুয়াল কি বলতো, মানে এখন তো অনেক শ্রোতা বন্ধু হয়ে গেছে, কি সুন্দর, অনেকে আগ্রহ বাড়ছে, এটা আমাদের খুব ভালো লাগছে। সবথেকে বড় কথা যে আমি অনেকদিন পর আপনার সঙ্গে কথা বললাম,
0: মেঘের গল্প হচ্ছে, দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
2: মোহাম্মদ খোরশেদ আলী মন্ডল বলছি, চালপুকুর থেকে।
0: আচ্ছা বলুন,
2: আজকের বিষয় মেঘের কথা।
0: কল্পনা আছে কোনো, কল্পনার জগতে মেঘের নিয়ে কোনো গল্প আছে?
2: মেঘ যখন আকাশে উঠে তখন কিন্তু খুব ভয় লাগে। বজ্রপাতকে আমি খুব ভয় করি। আর তাহলে আমাদের বৃষ্টি হবে না, আর বৃষ্টি না হলে আমরা কৃষক কেউ বাঁচবো না। আমাদের মেঘের দরকার, বৃষ্টি দরকার, এইটুকুই বললাম। ভালো থাকবেন,
0: আপনিও ভালো থাকবেন।

0: আজ দিনের জল হাওয়ার খবরে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার কিছু অঞ্চলে। আমার হাতে আর 5 মিনিট সময় আছে, তাই একটু গল্প করা যেতেই পারে। দেখে নেব কে আছেন ফোনে। হ্যালো, শোনা যাচ্ছে? না, শোনা গেল না। জানেন বন্ধুরা, প্রচুর মেঘ পাগল মানুষ আছেন পৃথিবীতে। তারা কিন্তু মেঘ দেখাকে শখে পরিণত করেছেন। শখটির নাম কি বলুন তো? ক্লাউড স্পটিং। এই মেঘ চর্চা সমিতি, এই মেঘ চর্চা সমিতি, তারা কিন্তু মেঘ খুঁজে বেড়ায়। আর প্রচুর মানুষ এই সংগঠনে যোগও দিয়েছেন। তো কথা হচ্ছে যে শুধুমাত্র আমরা যারা মেঘ নিয়ে কল্পনা করি এরকম নয়, আমাদের মতো প্রচুর মানুষ আছেন যারা সারা পৃথিবী জুড়ে অবিরত চর্চা করে চলেছেন। তারা মেঘ খুঁজে বেড়ান, রীতিমতো তারা নাম দেন। যেমন ধরুন, একটা মেঘ খুঁজে পাওয়া গেছে যা আগে ছিল না, সেই রাগি রাগি ভঙ্গিমার একটা মেঘ উল্টো দিকে ভীষণ রাগ চোখে তাকিয়ে আছে মনে হচ্ছে, তো তাকে নাম দিয়েছেন তারা রাগি মেঘ। যেমন আন্ডুলেটাস অ্যাসপ্যারাটাস। দেখুন তো কী কাণ্ড, আমরা মেঘ খুঁজি, মেঘ দেখি, মেঘ নিয়ে কল্পনা করি, কিন্তু অনেক মানুষই তাকে রীতিমতো শখে পরিণত করে ফেলেছেন। আর একটা ফোন নিয়ে নেব, কিন্তু মোটে 1 মিনিট কথা বলতে পারবো। দেখে নেব সঙ্গে কে আছেন। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি স্নেহার খাতুন বলছি।
0: ঠিক 1 মিনিটে কি বলবেন, একদম শেষের দিকে এলেন।
1: ছোটবেলাতে দেখলে আমাদের আনন্দ লাগতো, খুশি লাগতো।
0: আচ্ছা,
1: মানে মেঘ দেখলে আমরা সব ছেলেবেলা যে আমরা সব জোগাড় হতাম, যে মেঘ দেখে আমরা সব লাভ হতাম,
0: খেলতে
1: যখন আমাদের ছোট একবারে বয়ে, তখন পাড়ার সব ছেলে মেয়ে যে সব আনন্দ করতাম। আবার কোন সময় পানি হতো না, ধান পান মরে যেত, অভাবও হয়েছে, মেঘের ভরসাতেই মানুষ আশা করে থাকতো।
0: একদম,
1: এইটুকু বলে আমি নমস্কার করলাম।
0: ধন্যবাদ আপনাকে। জানালার পাশে একখানা মেঘ ভেসে আসলেই সেই তো সেই পৌঁছে যাই সেই জগৎটাকে, যেখানে আমার সঙ্গে আমি আর শুধুই কল্পনা। সেই জগৎটা বেঁচে থাকুক আমাদের মধ্যে, এই আশাতেই এই গানটা শুনতে শুনতে শেষ করব আজকের শুভ সকাল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সৈয়দা মুসাররাত নাজরীন। অনুষ্ঠানটির কারিগরি নির্দেশনায় ছিলেন অমিতাভ চট্টোপাধ্যায়, আর প্রযোজনা করলেন রীতা দে।
2: হারালো একা একা বসে আছি জানালা পাশে, সে কি আসে আমি জারে বেশেছি ভালো।
0: কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, তারপর শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: legend Miroslav Klose for the most World Cup goals with 16. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান।

অনেকে বলেছিলেন বড় ফ্ল্যাট এই কণ্ঠস্বর, অনেকে বলেছিলেন শুধু কণ্ঠস্বরই নয় তার সুর করা গানগুলিও বড় ফ্ল্যাট, তেমন কিছু উঠানামা তার মধ্যে নেই, বড় সিম্পল। সেই অর্থে প্রথাগত উচ্চাঙ্গ সঙ্গীতের পাঠ নেওয়া সুযোগ সময় কোনোটাই তার হয়নি। মধ্যবিত্ত পরিবার, টানাটানি সংসার, সেখানে আলাদা করে গান শেখার পিছনে ব্যয় করবার মতন অর্থ তার বাবার ছিল না। কিন্তু সঙ্গীত তার কণ্ঠে, তার মনে, তার প্রাণে, এবং সঙ্গীত তার জীবন জুড়ে। তাই ওই যে অনেকে বলেছিলেন ভারী ফ্ল্যাট কণ্ঠস্বর, অনেকে বলেছিলেন তার সুর করা গানগুলি বড় ফ্ল্যাট, বড় সিম্পল, সেই সহজ সরল গানের যে চলন, সেই সারল্যটাই কিন্তু, সেই সহজতাই কিন্তু ক্রমশ মানুষের মনে ঝাঁকিয়ে জায়গা করে নেয়। এমন এক মানুষ, এমন তার গান, যে গান শুনলে চোখ বুজে আসে, মনে হয় আহা, এই যে প্রাণ ছুঁয়ে যাওয়া, মন ছুঁয়ে যাওয়া, এই বোধ হয় তার ইউএসপি। তার সহজ সরল পথে সুর করে চার চারটি দশক গায়ক হিসেবে, সুরকার হিসেবে বাংলা গানে রাজত্ব করে গেলেন। হ্যাঁ, নিশ্চয়ই বুঝতেই পারছেন হেমন্ত মুখোপাধ্যায়। গতকাল 16 জুন তার জন্মদিন ছিল, আজ থেকে 106 বছর আগে 1920 জুন তার জন্ম। তাই তার ঠিক পরের দিন অর্থাৎ আজ বুধবার যখন বাংলা ছায়াছবির গান শোনার দিন আমাদের গানের ভেলায়, যখন বাংলা ছবির গানের সঙ্গে জড়িয়ে থাকা গুণীজনদের নিয়ে যেদিনটায় আমরা কথা বলি, অবশ্যই তার কথা বলবো আজ, আর নতুন কি। তাই আজকের গানের ভেলা সেই মানুষটির গানে গানে, সুরে সুরে, তার কথায় কথায়, যার সহজ সুর সরল চলন সবটা মোহিত করে রেখেছিল, শুধু নয় আজও রেখেছে আমাদের।

চলো ঝরে নয় অপর নয় উল্লাস হাসি হয়ে তার ঝরে পড়ো না। নিবিড় পুঞ্জ মেঘ দিগন্ত হতে এসো মেঘ কাল কুন্তল গণনা, এসো অপরূপ চন্দ্রমা পূর্ণিমা যোছনা ঝরনা আননে তার।

সেটা বিশের দশক বেনারসে একবার পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন এক জ্যোতিষীকে। সে জ্যোতিষী পরিবারের নানাজনের হাত দেখছেন, গণনা করছেন, ভবিষ্যৎ বলছেন। তো এক ছোট ছেলের হাত দেখে সে জ্যোতিষী বললেন যে খুব নাম হবে, এ তো রাজা লোক। শুনে হেসে ফেটে পড়লেন পরিবারের সকলে যারা তখন সেখানে ছিলেন। সবাই বলছেন হেম বোকা ছেলে, সে আবার নাম ডাক করবে। কিন্তু ওই ছোট্ট ছেলেটির মা চুপ করে গেলেন। তার প্রত্যেক দিন ডায়েরি লেখার অভ্যেস ছিল। রাত্রিবেলায় সেই ডায়েরিতেই তিনি লিখে রেখেছিলেন তার স্বপ্ন। রেকর্ডের দোকানে পঙ্কজ মল্লিক, শচীন দেব বর্মন, সাইগালের ছবির পাশে একদিন আমার হেমন্তর ছবিও থাকবে। যিনি লিখলেন তিনি কিরণবালা, কিরণবালা মুখোপাধ্যায়। আর যার কথা লিখলেন, তার ছোট ছেলের কথা, সেই ছেলেটির নাম হেমন্ত মুখোপাধ্যায়। মার ডায়েরিতে লেখা তার এই স্বপ্নের কথা

যে একদিন রেকর্ডের দোকানে পঙ্কজ মল্লিক, শচীনদীপ বর্মন, সাইগালের ছবির পাশে তার ছেলের ছবিও থাকবে, এই স্বপ্নখানির কথা জানতে পেরেছিলেন হেমন্ত মুখোপাধ্যায় অনেক পরে, যতদিনে তিনি হেমন্ত মুখোপাধ্যায় হয়ে উঠেছেন, যতদিনে তিনি সুগায়ক, বড় এক সুরকার হয়ে উঠেছেন, তখন জানতে পেরেছিলেন কত আগে তার মা এই স্বপ্নখানি দেখেছিলেন। বলে না, ড্রিম বিগ, স্কাই ইজ দ্য লিমিট। এই জীবন যখন আমরা দেখি, গুণীজনদের জীবন যখন আমরা উল্টে পাল্টে ফিরে ফিরে দেখি, তখন মনে হয় যে প্রবাদগুলি তৈরি হয়েছে, গুণীজনেরা যে কোর্স বলে গিয়েছেন, সত্যি তাই। বড় স্বপ্ন দেখো, স্বপ্নই যদি দেখবে ছোট কেন, বড় স্বপ্ন দেখো, ফুলে যাবে হয়তো কোনোদিন, ঠিক যেভাবে এই মায়ের স্বপ্ন ফুলে গেল হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনে। আজ তার গান, তার সুর, তার কথা নিয়ে গানের ভেলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি, শর্মিষ্ঠা সরকার, আর আপনারাও আছেন জানি রেডিও সেটের অপর প্রান্তে। ডায়াল করতে পারেন 2213134223, 2213 1342, এই আমাদের ফোন নাম্বার, অবশ্যই শুরুতে কোড দিতে ভুলবেন না 033। আবারও বলি 0333231342। তার গান তো শোনাবো বটেই, একটু পুরনো গান শোনাই, অর্থাৎ একদম শুরুর দিকে, সবে যখন তিনি প্লেব্যাক করতে শুরু করলেন হেমন্ত মুখোপাধ্যায়, তার আগে মূলত রেডিওতেই সুযোগ পেয়েছিলেন, রেডিওতেই গিয়েছিলেন, ক্রমশ তিনি গানের জগতে রেকর্ড করা গান তার বেরোতে শুরু করলো, প্রকাশ হতে শুরু করলো। 1944 সালে একটি ছবি মুক্তি পেল, সেই ছবির নাম সন্ধ্যা। সন্ধ্যা ছবিতে শৈলেন রায় লিখলেন গান, হিমাংশু দত্ত সুর করলেন, আর হেমন্ত মুখোপাধ্যায় এবং বিজয়া দাস দ্বৈত কণ্ঠে গাইলেন। সেই সময়টায় পঙ্কজ মল্লিকের খানিকটা নকল করে হেমন্ত মুখোপাধ্যায় গাইতেন, খানিকটা ওই রকম গায়কই, ওই রকম গলার স্বর করে, এবং সুরকারেরা তাকে বলতেনও যে তুমি ওইভাবে গাও, কারণ বড় গায়কদের আদলে গাইবার একটা চল সে সময় ছিলই, ছোট পঙ্কজ নামও ছিল তার, সে তো আপনারা সকলেই জানেন। এই গানখানি শুনে দেখুন মিল পাওয়া যায় কিনা।

0: নিজের কাছে চিরকাল যত খোকা বারে বারে খায় বোকা।
1: খোকারা যে একরকম।

0: হেমন্ত মুখোপাধ্যায়। আমরা তার কণ্ঠের সঙ্গে সুপরিচিত, কিন্তু 1944 সালে সন্ধ্যা ছবির এই গান শুনলে তখন মনে হয় যে কেন তাকে ছোট পঙ্কজ বলা হতো। কিন্তু ক্রমশ সেখান থেকে তার সেই স্বাতন্ত্র্যের জায়গায়, স্বকীয়তার জায়গায় ক্রমশ তিনি ফিরে আসতে লাগলেন এবং স্বাক্ষর তার রাখতে লাগলেন একের পর এক গানে। ক্রমশ মানুষ ছোট পঙ্কজকে ভুলতে লাগল, কারণ ততদিনে মানুষ পেয়ে গিয়েছে ভালোবাসার আর এক নাম, ভালোবাসার গানের আর এক নাম, সে নাম হেমন্ত মুখোপাধ্যায়। টেলিফোনে কান পাতবো, কে রয়েছেন? 2213-1342 এই নম্বরে নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: বলুন বলুন।
1: এই যে সহশিল্পী যিনি ছিলেন বিজয়া দাস, তিনি আবার পরে বিজয়া রায় হবেন, সেই হিসেবে এই গানটি কিন্তু একটি ঐতিহাসিক গান। এবং একটু আগেই আপনি হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে খুব সুন্দরভাবে শুরু করেছেন, তো যাদের লিপে গান করেছেন তেমনই একজন হচ্ছেন অনুপ কুমার, আজকে যার জন্মদিন। কুমার হেমন্ত মুখোপাধ্যায় জুটির একটি গানের গল্প প্রথমে বলতে ইচ্ছে করছে। 1963 সালের 21 জুন পলাতক ছবিটি মুক্তি পেয়েছিল এবং আমরা সবাই জানি তরুণ মজুমদার তার পরিচালক যাত্রী গোষ্ঠীর ব্যানারে ছবিটি হয়েছিল। এবং যখন সিনেমার সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় তখন অসম্ভব অসুস্থ এবং তিনি বোম্বেতে একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। এবং হেমন্ত মুখোপাধ্যায় তরুণ মজুমদারের কাছে নবাগত মুকুল দত্তকে পাঠিয়েছেন গান লেখার জন্য। তো তরুণ মজুমদার মুকুল দত্তকে নিয়ে হেমন্তকে দেখতে গেলেন, অত লম্বা মানুষটি টান টান শুয়ে এবং পায়ে এবং কোমরে ট্র্যাকশন দেওয়া, ভারী ভারী লোহার ওজনের চাকতি। তরুণ মজুমদারের কাছে হেমন্ত অত্যন্ত দুঃখ প্রকাশ করলেন যে ঠিক মতন তিনি সুর করতে পারছেন না। ওদিকে মুকুল দত্ত গান লিখে এনেছেন একখানি গান, কাগজে অজস্র কাটাকুটি, কোনো লাইন আর আর মার্জিনে, আবার কোথাও কোথাও শব্দ এদিক ওদিক ঢোকানো। হেমন্ত মুকুল দত্তকে ফেয়ার করতে বললেন লেখাটা। ফেয়ার করবার পর লেখাসহ কাগজটা নিয়ে হেমন্ত চিত হয়ে শুয়ে একবার চোখ বোলাতে লাগলেন কাগজটায় এবং ম্যাক্সিমাম 1 মিনিট কি 2 মিনিট চোখ বুঝে একটু ভাবলেন, তারপর গাইতে শুরু করলেন, আহা কৃষ্ণ কালো আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না। এবং অনুপ কুমারের কণ্ঠে সেই গান ইতিহাস হয়েছিল। এর পরে আরেকটি গানের গল্প মনে পড়ছে, 1975 সালের ছবি ছিল রাগ অনুরাগ, দীনেন গুপ্ত পরিচালক। তো সেই ছবির গান রেকর্ডিং হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায় গীতিকার এবং হেমন্ত মুখোপাধ্যায় সুরকার। তো পুলক বন্দ্যোপাধ্যায় এসছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে, এসে বললেন যে যদি পরদীপ রাগের ওপরে একটা গান করা যায়। তখন হেমন্ত মুখোপাধ্যায় হেসে বললেন যে কালীপুজি সারা সন্ধে মান্নাবাবুর সঙ্গে কাটিয়েছ। তো হেমন্ত মুখোপাধ্যায়ের কথা শুনে পুলক বন্দ্যোপাধ্যায় মৃদু হাসলেন এবং সম্মতি দিলেন যে হ্যাঁ, তিনি মান্নাদের সঙ্গেই ছিলেন। তো তখন হেমন্ত মুখোপাধ্যায় জন্তীদের ওই পরদীপ গানটা একটু বাজাতে বললেন, জন্তীরা শুরু করলো বাজাতে। খানিকক্ষণ পর হেমন্ত মুখোপাধ্যায় সুর করলেন, পুলক বন্দ্যোপাধ্যায় গান লিখলেন, রঞ্জিত মল্লিকের লিপি নিজেই গিয়েছিলেন, সেই দুটি চোখ আছে কোথায়, কে দেবে বলে আমায়। আর সুরকার হেমন্ত নাকি শিল্পী হেমন্ত নাকি মানুষ হেমন্ত, এ নিয়ে তো অনেক গল্প প্রচলিত, অনেক গল্প আমরা জানি,

0: তো পরিশেষে সুচিত্রা মিত্র হেমন্ত মুখোপাধ্যায় সম্বন্ধে খুব ভালো লিখেছেন, তার একটু লেখার অংশ বলে শেষ করি। মানুষ রূপী নেকড়ের থাবা থেকে সে তো রেহাই পায়নি, কিন্তু তবু জীবনের প্রতি অসীম মমতা, অগাধ ভালোবাসা তার ফুরোই নি। হিংসার কদর্য আগুনে সে জ্বলে পুড়ে মরেনি, দেশ বিদ্বেষ ঘৃণা তার অভিধানে খুঁজে পাওয়া যাবে না, একথা আমি জানি। তাই এমন যে মানুষ, এমন যে শিল্পী, তাকে অন্তরের নিয়ে ভালোবাসা না জানিয়ে পারি কি? ধন্যবাদ আপনাকে।
1: অসাধারণ সংযোজন সব্যসাচী বাবুর, আর সেই কৃষ্ণকালো গানের কথা চলুন শোনা যাক।

0: কেঁদেছেন টেলিফোনে কথা বলবো আবারও 2213-1342 এই নম্বরে। নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার, বলুন।
1: আমি রামপুরহাট বীরভূম থেকে অলোক দত্ত কথা বলছি।
0: বলুন অলোকবাবু।
1: গতকাল ওনার জন্মদিন ছিল, হেমন্ত মুখোপাধ্যায়।
0: অলোকবাবু, আপনার রেডিও সেটের ভলিউমটা একটু কম করে দিন না,
1: ফিডব্যাক আসছে। হ্যাঁ, করে দিয়েছি, ঘুরে চলে এসেছি।
0: হ্যাঁ, এবারে ঠিক আছে, বলুন বলুন।
1: কালকে হেমন্ত মুখার্জির জন্মদিন ছিল, তাই আমি আশাও করেছিলাম যে আজকে ঠিক হেমন্ত গানই শুনতে পাবো। তো কালকে আর একটা জিনিস হয়েছে, আপনাদের এই আকাশবাণীর আর্কাইভে এই ব্রডকাস্টে ওই ছবি গানের জন্য অনুরোধ করছি। আমার বয়স 78, সম্প্রতি দৃষ্টিহীন হয়েছি, সম্ভব। হ্যাঁ, তো অনেকদিন আগে দেখা একটা বাংলা ছবি মায়ামৃগ,
0: হ্যাঁ,
1: তাতে

0: তন্তুমানের লিপে সে চরিত্র অশোক তন্তুমার নায়ক ছিলেন না, পার্শ্ব চরিত্রই বলা যায়। হ্যাঁ, তাদের লিপে হেমন্ত মুখোপাধ্যায় একটা গান গিয়েছিলেন, গানটা তো সুরের বৈচিত্র্য ছিল, অনেক ভালো ছিল। ঠিক সেই গানটির কথা আমি বলছি, এবং চতুরতাও ছিল, সে গানটা অনেকদিন শুনিনি, যদি শোনাতে পারেন
1: মানবেন্দ্র মুখোপাধ্যায়। তাকে আমরা মূলত তার এই ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা আমরা জানি অত্যন্ত দক্ষ সেই জায়গা থেকে, সেই জায়গায় মানবেন্দ্র মুখোপাধ্যায় এরকম সুর করবেন, শ্যামল গুপ্তের গানের কথা ছিল শ্যামল গুপ্তের, আর অসাধারণ সুর করেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আর হেমন্ত মুখোপাধ্যায়ের গায়কি সত্যি কিছু বলার নেই, চলুন শোনা যাক।
2: শুন শুন গেরো বাপ, ঠোঁট থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা উড়ে যা, যা রে যা। ওরে শোন শোন গেরো বাদ, খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা উড়ে যা, যা রে যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা যা যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা। ভয় তোর কি নেই জোর কি খাবি চোর কি, যা রে যা। ওরে শোন শোন গেরো বাদ, খোপ থেকে বেরো আজ, আকাশটা পেরো আজ, যা রে যা উড়ে যা, যা রে যা। ভরসায় আমার শ্যামা চরণ, তুমি ভরসায় আমার শ্যামা চরণ, তোমার ভাবে ভাবি স্বভাব আমার অভাবে করবে হরণ,

0: Javido.
1: কৃষ্ণ নাম ভজ আর সব মিছে পালাবার পথ নাই নাই রে।
2: কেন
1: পুত্র জুম আছে পিছে ও তোর জুম আছে পিছে। লেফট রাইট লেফট left right left left and right that's all right left and right that's all right apna haath jagannath kar be bhai bhaji maa apna haath jagannath kar be bhai bhaji maa emni din thakbe na khulbe bhai jor barat emni din thakbe na khulbe bhai jor barat apna haath jagannath kar be bhai bhaji maa अपना हाथ जगन्नाथ कर दे भाई बाजी मार।
3: অসাধারণ গানের সুরের চলন, কত রকমের সুরের চলন একটি গানের মধ্যে। শুন শুন গিরোবাদ শুনলাম মায়া মৃগ ছবির গান। মানবেন্দ্র মুখোপাধ্যায় যেমন বলাই যায় এই সকল গানকেই তো এক্সপেরিমেন্টাল গান বলে, যে গানের মধ্যে দিয়ে নানানভাবে পরীক্ষা নিরীক্ষা করেন সুরকারেরা, কখনো গীতিকারেরাও বটে, গানের কথা নিয়ে খেলেন তারা। হেমন্ত মুখোপাধ্যায়ের ওই যে একদম শুরুতে যেটা বলছিলাম, বহু মানুষ বলেছেন একটা সময় যে খুব ফ্ল্যাট তার গান, তার গানের সুর সবটাই। হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু চলতেন একেবারে নিজের মন যেমন চায় সেইভাবেই, সেই ছন্দেই, এবং ভাগ্যিস পাত্তা দেননি, অযথা কালোয়াতি করতে যাননি, যে কারণে তার সুরের এই সহজ সরল চলনটা আমরা পেয়েছি। এ প্রসঙ্গে একটি গানের উল্লেখ করতে ইচ্ছে করছে। সেই গান বলা যায় বাংলার গানের যে দুনিয়া, বাংলা ছবির গানের যে জগৎ, সেখানে নিজের জায়গা করে নিয়েছে একেবারে পাকাপোক্ত মরুতীর্থ হিংলাজ। 1959 সালে ছবিখানি রিলিজ করে। সেই ছবিতে আপনারা বুঝতেই পারছেন পথের ক্লান্তি ভুলে সেই গানটি। হেমন্ত মুখোপাধ্যায় মন্দিরে যেতেন না, ঠাকুর পুজোও করতেন না সেভাবে। আমরা যেমন জানি ভিবাল সারার বাড়িতে দেওয়াল জুড়ে ঠাকুরের ছবি নানানজনের, এবং উনি যে সকল মানুষদের শ্রদ্ধা করতেন তাদের ছবিও টাঙিয়ে রাখতেন সামনে, পুজো করতেন রীতিমতো। হেমন্ত মুখোপাধ্যায় সেটা করতেন না, মন্দিরে যেতেন না, ঠাকুর পুজোও করতেন না, কিন্তু বিশ্বাস করতেন সর্বশক্তিমান বলে কেউ একজন আছেন, তিনিই শক্তি যোগান, তার ইচ্ছে হলে হবে না তো হবে না, সর্বশক্তিমানের প্রতি বিশ্বাসখানে তার ছিল। তো মরুতীর্থ হিংলাজ ছবি তৈরি হবে, তার গানে সুর করবার দায় পড়ল তার উপরে দায়িত্ব। তিনি সুর করবেন যখন, তিনি ভাবছেন যখন গাইবেন এই পথের ক্লান্তি ভুলে গানখানি, চোখখানি বন্ধ করলেন একবার। চোখ বন্ধ করার পর পরবর্তীতে একথা তাঁরই সাক্ষাৎকার থেকে জানা গিয়েছে, গানটি যখন গাইবার সময় হল চোখ বন্ধ করে তিনি যেন দেখতে পেলেন এক দেবীমূর্তি চোখের সামনে এসে দাঁড়াচ্ছেন, স্বয়ং যেন দেবী দুর্গাকে তিনি প্রণাম করছেন, তিনি বলছেন মা গো বলো কবে শীতল হব। এরপরে গানটি তিনি শুরু করলেন গাইতে। গানের মধ্যে এই যে মায়ের প্রতি তার আকুলতা, আমরা জানি শ্যামাসঙ্গীত, রামপ্রসাদী গান তিনি গাননি, আমরা পাইনি তার কণ্ঠে শ্যামাসঙ্গীত বা রামপ্রসাদী গান। তিনি মূলত বাংলা ছবির গান, আধুনিক গানেই সুর করেছেন, কিন্তু সেই মানুষটি তাই যখন মায়ের প্রতি বন্দনার একটি গানের সুর করলেন, আধুনিক গানের একটা চলন রাখলেন, কিন্তু কোথায় যেন সেই ভক্তিরস মিলেমিশে গেল গানের সুরের ভেতর দিয়ে, তার গায়কির ভিতর দিয়ে, তৈরি হলো বাংলা গানের একটি মাইলস্টোন।

0: হেমন্ত মুখোপাধ্যায়, তার গান, তার সুর, তার জীবন, তার কথা নিয়ে আজকের এই গানের ভেলা। যা পড়ে জেনেছি, যা আমরা বিভিন্ন সময়ে তার সাক্ষাৎকারে শুনেছি, সেসব কথাই আরও একবার স্মরণ করা, তাই তো? কিন্তু কেমন হয় যদি তার স্বকণ্ঠে তার জীবনের কিছু কথা শোনা যায়? ওই যে বারে বারে বলি না, আমাদের আর্কাইভ আকাশবাণী কলকাতার সংগ্রহশালা একেবারে সোনার খনি। শুধু সোনা কেন, সোনা হীরে মানিক্য ছড়ানো সেখানে। সেই সংগ্রহশালা থেকে নিয়ে আসা খানিক মুক্তমানিক এবার আপনাদের জন্য। হেমন্ত মুখোপাধ্যায় এবং তার সহধর্মিনী বেলা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল আকাশবাণীতে, যার রাখা রয়েছে সযত্নে। তার খানিকটা অংশ শোনাবো এবারে, চলুন শোনা যাক।
1: 8 বছর বয়সে আসি কলকাতায়।
2: আচ্ছা,
1: সেখানেও ওই রকমই যাত্রাই বেশি শুনেছি। তখনও রেডিও একটু আধটু রেডিও শুনেছি অপরের বাড়িতে। আমি পড়েইছি বেশি, কারণ গান গান যে এইভাবে আমাকে জড়িয়ে জড়িয়ে থাকবে এবং আমি গানের দিকেই যাবো কোনোদিন কল্পনাই করিনি। কারণ আমাদের সময়ে গান গাইলে বাবা মারা, মা নবশ্য নন, বিশেষ করে বাবা মারধর করতেন, বাড়ি থেকে তাড়িয়েই দিত। তখন এটা একটা অপরাধ বলেই ধরা হতো, যে জন্যে কোনোদিন কল্পনা করিনি। কিন্তু হঠাৎ যখন ক্লাস 9 পড়ি, মানে এখনকার পরে সেকেন্ড ক্লাস, তখন সেকেন্ড ক্লাস, এখন কোনো ক্লাস 9, তখন ওই সুভাষ মুখোপাধ্যায় আমার কবি, সুভাষ আমার খুব বন্ধু। তো স্কুলে প্রতি বছর প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো, তো ওখানে সব গান গাইতো একটি দুটি ছেলে, আমাকে আর কিছুতেই নেয় না। তখন সুভাষ খুব রেগে গেল, বললো চল তুই আমার সঙ্গে, চল রেডিওতে চল তুই গাইবি। সে রেডিওতে একটা অডিশন দিলাম। আমার মনে আছে মিস্টার বি কে নন্দী ছিলেন তখন, ওই মিউজিক সম্বন্ধে আমাদের অডিশন নিয়েছিলেন। তো সে একটা প্রোগ্রাম পেলাম, প্রোগ্রাম পেয়ে আমি কী গান গাইবো সে সমস্যা হয়ে গেল। সুভাষকে বললাম তুই এক কাজ কর, একটা কমল দাশগুপ্তের গান ছিল তোমারও হাসিতে জাগে বোধ হয়, ওর সুর, সেই সুরটা নিয়ে সুভাষ লিখল ওই ছন্দে আমারও গানেতে এলে নবরূপে চিরন্তনী।
2: গানটা একটু করুন না,
1: এই একটা, আর সঙ্গে একটা ফোক সং ছিল মনে নেই কি,
2: গানটা একটু
1: একটা লাইন করতে পারি সব, কেন মনে আছে?

0: আচ্ছা, আপনি বললেন যে আপনাদের সময় আপনার ছেলেবেলায় গান গাওয়াটা একটা অপরাধ বলে মনে করা হতো,
1: হ্যাঁ ছিল,
0: এবং বাড়িতে এই জন্য আপনাকে মানে বেশ বকুনি টকুনি খেতে হয়েছে হয়তো।
1: খুব বেশি হয়নি, কারণ মা আমার সপক্ষে একটু ছিলেন।
0: আচ্ছা,
1: বাবাকে মানিয়ে নিয়েছিলেন, সে রেডিও প্রোগ্রাম আসার পর সে তো রাগারাগি, কি করে বলা হবে, এই মা ম্যানেজ করেছিলেন।
0: আচ্ছা, এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, সেই সময় আপনি কলকাতায় আসার পরে স্কুলে তো নিশ্চয়ই আপনার পড়াশোনা চলছিল,
1: হ্যাঁ,
0: স্কুল থেকে এই ধরনের কোনো আপত্তি কি হয়েছিল?
1: স্কুলে একটা ঘটনা ঘটেছিল।
0: হ্যাঁ, কি ঘটনা?
1: তখন বোধ হয় ম্যাট্রিকুলেশন সেই বছরই দেব গিটার, হ্যাঁ সেই সময় আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ছিলেন, সেদিন হেডমাস্টার মশাই আসেননি।
0: কোন স্কুলের ঘটনা?
1: মুকুন্দবাবু, মিত্র স্কুল,
0: মিত্র ইনস্টিটিউশন,
1: মিত্র ভবানীপুর।
0: আচ্ছা,
1: তো ক্লাসে অফ পিরিয়ড থাকে, তো এক একটা অফ পিরিয়ড থাকে, তো অফ পিরিয়ডে সকলে নাচছে গাইছে হই হই করছে গোলমাল করছে, হঠাৎ উনি এলেন, মুকুন্দবাবু কে গাইছিল, কেউ আর কিছু বলে না, আমি উঠে দাঁড়ালাম, কিন্তু আমি একার গানে কি এত গোলমাল হয় ওর বোঝা উচিত ছিল, এবং যে সত্যি কথা বলল যে ছেলেটি তাকে রাস্টিকেট করে দিলেন,
0: মানে আপনাকে স্কুল থেকে
1: নিশ্চয়ই সঙ্গে সঙ্গে।
0: আচ্ছা,
1: এবং বিশেষ করে আমি গরিবের ছেলে বলে, ওখানে এটা ছিল।
0: আচ্ছা,
1: মিস্টার ইনস্টিটিউশন গরিব বড় লোকের ভয়ানক প্রভেদ ছিল, করে দিলেন। তারপরে বাবা অনেক কষ্টে ধরে ধরে আমাকে ভর্তি করলেন।
0: আচ্ছা, আপনি রেডিওতে তো গান গাওয়া শুরু করলেন, কিন্তু একেবারে জনসমক্ষে মানে পাবলিক ফাংশন যাকে আমরা বলি সেরকম ফাংশনে আপনি কবে থেকে পুরোপুরি গাইতে শুরু?
1: এটা অনেক পরে, কারণ রেডিও তো স্কুলে পড়তে একবার, আরেকবার অডিশন দিলাম, আরেকবার দুবার, দু বছরে 1937 সালে ম্যাট্রিক পাস করলাম, করে আমি তো জানি যে আমি একটা বিরাট গাইয়ে কিছু হব না, গানের দিকে যেতে যাইনি, ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকলাম, আমার ইচ্ছে ছিল, শখ ছিল, যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি। তখন তার মধ্যে ওই 1937 সালের ডিসেম্বর মাসে যখন সুভাষ সেখানে চেষ্টা করছে, রেকর্ড কোম্পানিতে নিয়ে নিয়ে যাচ্ছে, সব রিফিউজ করছে, এরকম সব কোম্পানি, HMB, সেনোলা, পায়োনিয়ার, হিন্দুস্তান, মেগাফোন সব, আমিও তো ভাবছি যে হবে না কিছু। সেই সময় হঠাৎ একটা সুযোগ এলো কলম্বিয়াতে, আমার এক বাবার বন্ধু শান্তি কুমার বোস, তিনি চেলো বাজাতেন, বলে তোমার ছেলেকে পাঠিয়ে দিও, শৈলেশ দত্তগুপ্ত ছিলেন ট্রেনার, তখন গান শোনালাম, দুটো লাইন গাইবার পরেই থামতে বললেন, তাহলে আমি বললাম ও চলি, বুঝলাম কি হয়েছে, বললেন না না তুমি বসো, তুমি গান, নতুন গান তোমাকে দেব, 7 দিনের মধ্যে রেকর্ড হবে।
0: আচ্ছা,
1: সেই প্রথম 1937 ডিসেম্বরে কলম্বিয়াতে আমার প্রথম রেকর্ড বেরোয়।
0: কলম্বিয়াতে প্রথম যে রেকর্ডটা বেরিয়েছিল তাতে কতগুলো গান ছিল?
1: দুটো গান, তখন তো তখন তো দুটো,
0: হ্যাঁ
1: কি বলে স্ট্যান্ডার্ড,
0: হ্যাঁ
1: যেটা।
0: আচ্ছা, কোন গান কি মনে পড়ে সেই রেকর্ডে প্রথম?
1: হ্যাঁ একটু করুন, নিশ্চয়ই জানি রে যদি গো তুমি,
0: একটু করুন,
1: এরকম ভাবে কতগুলো গান করাবে। জানিতে যদি গো তুমি, নরেশ্বর ভট্টাচার্যের লেখা ছিল।
0: আচ্ছা,

হেমন্ত মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে এই সাক্ষাৎকারে বেলা মুখোপাধ্যায়ও ছিলেন, কিন্তু সাক্ষাৎকারটি অনেক বড়, অতটা শোনাতে গেলে গানের ভেলায় গান আর শোনানো যাবে না, তাই খানিক শোনালাম তার কণ্ঠে তারই জীবনের কথা।

বিবাহের ছবির গান আর এই গানেও সুর করেছেন হেমন্ত মুখোপাধ্যায়, কণ্ঠ তো তারই। হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, আর যদি আমরা সেই সময়েই সুর করছেন একের পর এক গানে সুধীন দাশগুপ্ত, সুনীল চৌধুরী, তাদের গানে আমরা প্রায়শই দেখি পাশ্চাত্য সঙ্গীতের সুরের প্রভাব থাকে। হেমন্ত মুখোপাধ্যায়ের গানে কিন্তু সেভাবে পাশ্চাত্য সঙ্গীতের সুর তেমনভাবে ছাপ ফেলে না। ভজন আছে, বায়রঙ্গের গান আছে, আধুনিক গানের নিজস্ব এক চলন আছে, কিন্তু পাশ্চাত্য সঙ্গীতের ছোঁয়া তেমনভাবে তার গানে থাকে না। কিন্তু নিজের এই চলনের মধ্যে থেকেই এক ওয়েস্টার্ন ছবিতে, তিনি পশ্চিমী এক ছবিতে রীতিমতো সুর করবার ডাক পেলেন। বন্দে মাতারম এই গান ব্যবহার করা হয়েছিল আনন্দমঠ ছবিতে, হিন্দিতে। হিন্দি আনন্দমঠ 1952 রিলিজ করল, সেই ছবিতে বন্দে মাতারমের সুর করলেন হেমন্ত মুখোপাধ্যায়। একেবারে অন্যরকম, অর্থাৎ রবি ঠাকুরের যে সুরে আমরা চিনি ওই গানকে, সেই গানে মার্চিং এফেক্ট ব্যবহার করলেন, একেবারে অন্যরকম ট্রিটমেন্ট দিলেন, সম্পূর্ণ বেরিয়ে এলেন রবির ছায়া থেকে তিনি, আর এই গান হিট করে গেল। ছবিটি সেভাবে বক্স অফিসে তখন হিট করেনি, কিন্তু গানখানি হিট করে গেল রীতিমতো। এর অনেক পরে, বেশ কিছু বছর পরে, প্রখ্যাত এক হলিউডি পরিচালক কনরাড রুকস, তিনি সিদ্ধার্থ নামে একটি ছবি করবেন, যে ছবি অবশ্যই আমাদের ভারতীয় আধারে তৈরি হচ্ছে। তো সেই ছবিতে তিনি সুর করবেন, সুরকারের জন্য খুঁজছেন কাকে দিয়ে করানো যায়। সিমি গারওয়ালকে ধরলেন, সিমি গারওয়াল হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানখানি, সেই আনন্দমঠে ব্যবহৃত বন্দে মাতারম শোনালেন কনরাড রুকসকে, ভারী পছন্দ হলো তার। তিনি এরপর তার সেই ইংরেজি ছবি সিদ্ধার্থ, সেখানে হেমন্ত মুখোপাধ্যায়কেই বললেন গানে সুর করতে। দুটি গান ব্যবহার করেছিলেন, এক অনুদিরে একটি কথা শুধাই শুধু তোমারে, আর তোমার ভুবনে মাগো এত পাপ, এই গান দুখানির প্রয়োগ আমরা সেই সিদ্ধার্থ ছবিতে পাই। কিন্তু যে বন্দে মাতারম গানের জন্য, তার একেবারে রবীন্দ্রনাথের গানের সুরের ছায়া থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়ে বঙ্কিমী কথায় তার সুর বসল, চলুন শোনা যাক হিন্দি আনন্দমঠের সেই গানখানি।

0: বন্দেমাতরম গানের 150 বছর উপলক্ষে আপনারা সকলেই জানেন এবছর মহাসমারোহে সারা ভারত জুড়ে পালন করা হচ্ছে। আর এই যে বন্দেমাতরমের একটা দীর্ঘ চলন যাত্রাপথ, সেখানে বাড়িয়ে বাড়িয়ে তার সুর নিয়ে কখনো রবি ঠাকুর, কখনো হেমন্ত মুখোপাধ্যায়, কখনো এ আর রহমান নানানভাবে কাজ করেছেন। আর সেই কাজের মধ্যে থেকে আজ যেহেতু হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনছি, তার সেই সুরের সুরের চলন নিয়ে কথা হচ্ছে, তাই নিশ্চয়ই শুনতেই হতো এই গানখানি। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো? নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ সায়ন, ঝট করে বলো, সময় খুব বেশি নেই। আর
1: আমি একটু ছবির গানের কথা বলবো। অনিন্দিতা কেমনে করিব তারা, কেমনে করিব তারা, যদি গানটা আমরা খুব মন দিয়ে শুনি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা প্রতিমা মুখোপাধ্যায় গাইছেন, কিন্তু আস্তে আস্তে যে রাখি মানে সতত কালের চিন্তা, এই যে আস্তে আস্তে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গলাটা লতা মঙ্গেশকরের গলাটা আসছে, সেই যে কি মধুর একটা কল্পনা করে নেওয়া যাচ্ছে, অপূর্ব। আবার অনিন্দিত ছবির আর একটা গানের কথা বলি, সেটা হচ্ছে ওগো নিরুপম। এই ওগো নিরুপমা গানটার মধ্যে আমরা তো খুব শুনি, কিন্তু এই ওগো নিরুপমা গানটা সুরের জন্য গানটা শুনে মনে হচ্ছে রোমান্টিক, কিন্তু কথাটার মধ্যে এক অপূর্ব প্রত্যাখ্যান সেই সুরটাকে। আর ওয়েস্টার্নাইজ গানের কথা আপনি বলছিলেন, হ্যাঁ একদমই নেই তা বলবেন।

তোরা ইংরেজি গান যখন হচ্ছে তাতে পাশ্চাত্য সুর তো থাকবেই, তাই না? সপ্তপদীর কথা হলেই যখন শেষ করি আসুন সে গান দিয়েই। আসলে হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে কথা বললে সে অনুষ্ঠানেরও শেষ হয় না, গানেরও কোনো শেষ হয় না, কারণ তার গান সব সময় আমাদের সঙ্গে থাকে একেবারে আশ্রয়ের মতন করে। শেষ করব আজকের মতো এই অনুষ্ঠান এখানেই, আর সেই গান যে গান আমাদের এখনও প্রেমে পড়তে শেখায় সেই গান দিয়ে শেষ করি গানের ভেলা। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার, নমস্কার।

শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান।

0: সেদিন ফেসবুকে পোস্ট দেখলাম তোমার একটা একটা লেখা লিখেছিলে, বেশ দারুণ। আজকে লেখালেখি করছো তাহলে, তাই তো?
1: তাই, তুমি দেখেছো?
0: হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে।
1: সত্যি জানো তো, মানে আমার তো মনে হলো লেখাটা বোধহয় ভালো হয়নি, কারণ সেরকম একটা রিঅ্যাক্টই পড়েনি, আমি ভীষণ মন খারাপ হয়ে গিয়েছি।
0: তাতে কি যায় আসে, রিঅ্যাক্ট পড়েনি, লাইক পড়েনি, তো
1: কি যায় আসে? মানে মানে পোস্টটা করেছি তো রিঅ্যাক্ট পাওয়ার জন্যই, মানে মনে হচ্ছে না যে পোস্টটাই হয়তো খারাপ ছিল তাই রিঅ্যাক্ট।
0: মানে তুমি ধরেই নিচ্ছো যে লাইক কম পেয়েছো মানে তোমার পোস্টটাই খারাপ, লেখাটাই খারাপ, তাই তো?
1: সেটা নয়, সেটা একেবারেই নয়, কিন্তু ভালো হলে মানুষ রিঅ্যাক্ট করবে, সেটাই তো স্বাভাবিক।
0: অবশ্যই ভালো লাগে, ভালো মানে ভালো লাগলে যখন মানুষ প্রশংসা করে, অ্যাপ্রিসিয়েট করে, ভালোই লাগে। কিন্তু দেখো, মানে সব সময় যে মানুষ রিঅ্যাক্ট করবে বা লাইক করবে তার উপরে যদি বসে থাকি তাহলে কিন্তু চলবে না। অনেক সময় মানুষ দেখে, ভাবে, কিন্তু রিঅ্যাক্ট করে না, সে আলাদা বিষয়। যাই হোক, কিন্তু তাহলে তোমার পোস্টের মূল্য কি শুধু লাইক দিয়ে মাপবে তুমি?
1: দেখো, কিন্তু মানুষের প্রশংসাটা কিন্তু আমরা সকলেই চাই, তাই না? যে আমরা একটা কাজ করছি সেটাই মানুষ প্রশংসা করুক, এটা কিন্তু আমাদের মানে স্বাভাবিকভাবেই চাহিদাটা চলে আসে।
0: অবশ্যই ভালো লাগে, প্রশংসা পেতে সবারই ভালো লাগে, স্বীকৃতি পাওয়া তো আমাদের মানে স্বাভাবিক চাহিদা বলা যায়। কিন্তু সমস্যা তখনই যখন নিজের ভালো লাগা বা ওই আত্মবিশ্বাসের জায়গাটা পুরোপুরি অন্যের প্রতিক্রিয়ার উপর নির্ভর করতে শুরু করে।
1: মানে বলছো যে অন্যের স্বীকৃতি চাইতে দোষ নেই, কিন্তু সেটার উপর নির্ভরশীল হয়ে পড়াটা ঠিক না, সেটাই দোষ, তাই তো?
0: একদম। মানে প্রশ্ন হলো যে তুমি কি নিজের মূল্য নিজে বোঝো, নাকি সবসময় অন্যের চোখেই নিজেকে দেখতে যাও, সেই জায়গাটা আর কি।
1: একদম একদম একদম, ব্যাপারটা কিন্তু বেশ ভাবার মতো, বুঝলে?
0: হ্যাঁ, ভাবার মতো বলি। আর এই ভ্যালিডেশন বা স্বীকৃতির এই যে প্রয়োজনীয়তা বা এই বিষয়টা, এর তো ভালো মন্দ দুই দিকই রয়েছে, এবং সে নিয়েই আজকে আমাদের আলোচনা।
1: একদম, আর সেই আলোচনায় তোমাদের সঙ্গে আছি আমি, তোমার যুববাণীর বন্ধু চয়নিকা, আর আমার সঙ্গে আছে
0: আমি শুভাশিস। আর শুধুমাত্র আমরা দুজন নেই, আমাদের সঙ্গে আছেন বিশেষ অতিথি, মনোবিদ ও অধ্যাপিকা, ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির ডক্টর বিদিতা ভট্টাচার্য।
1: একদম,
2: শুভ সকাল।
1: হ্যাঁ ম্যামকে স্বাগত। আর শুধু শুভাশিস আমরাই যে কথা বলছি তা কিন্তু নয়, বন্ধুরাও আছে আমাদের সঙ্গে, বন্ধুরাও আমাদের আলোচনায় যোগ দিতে পারে। হ্যাঁ, তোমরা আমাদের আলোচনায় যোগ দিতে পারো, তোমাদের নানান কিছু জানার থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো, ফোন করতে পারো 0332213132 এই নাম্বারে।
0: একদম, ফোন করে তো চলে আসতেই পারো। এছাড়াও আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে আজকের অনুষ্ঠানের যে পোস্টার পোস্ট হয়েছে ঠিক তার নিচে কমেন্ট করে তুমি তোমার প্রশ্ন রাখতে পারো, মতামত জানাতে পারো, বা যদি কোনো কিছু শেয়ার করতে চাও এই ভ্যালিডেশন বিষয়টা নিয়ে তাহলে বলতে পারো আমাদের। তাহলে আমরা সরাসরি এবার প্রশ্ন নিয়ে
1: একদম একদম
0: চলে যাই, নাকি?
1: এটা ভীষণই ভাববার বিষয়, তো বেশি সময়
0: আমার অনেক প্রশ্ন রয়েছে, বন্ধুদের অনেক প্রশ্ন রয়েছে আমি নিশ্চিত। তাহলে ম্যাম, আমরা অনুষ্ঠানের একদম প্রশ্ন দিয়ে শুরু করি। মানে প্রথমেই জানতে চাইবে যে ভ্যালিডেশন এই বিষয়টা বলতে মনোবিজ্ঞানের ভাষায় ঠিক কি বোঝায়?
2: মনোবিজ্ঞানের একটা ব্যাপার হচ্ছে যে আমরা সব ইংরেজি শব্দের বাংলা শব্দ খুঁজে পাই না। বাংলা এক্স্যাক্ট শব্দটা বলার থেকে আমার মনে হয় ব্যাপারটা বুঝিয়ে বলাটা অনেক বেটার, সুবিধা হবে। এক ধরনের ভ্যালিডেশন বলতে পারো, এক ধরনের কাইন্ড অফ অ্যাকসেপ্টেন্স, যে আমি আর নিজের এবং অন্যের ইমোশন হোক, আচরণ হোক, চিন্তাভাবনা হোক, যে কোনো কিছু, আমি সেটা সেটা জানছি, সেটাকে দেখছি এবং সেটাকে অ্যাকসেপ্ট করছি, কিন্তু জাজমেন্টাল হচ্ছি না। এটা হচ্ছে ভ্যালিডেশন টু আওয়ারসেলভস, এবং যদি আমরা ভ্যালিডেট করতে চাই তাহলে সেটা ভ্যালিডেশন টু আদার্স, মানে যাকে আমরা করতে চাইছি। কেউ একজন রেগে গেলেন, তাকে আমি জাজমেন্টাল না হয়ে আমি যদি দূর থেকে বুঝি যে হ্যাঁ তুমি রেগে গেছো, আচ্ছা আচ্ছা তুমি এখন রেগে গেছো, ঠিক আছে তুমি যেটা বলছো আমি বুঝতে পারলাম, এটা রাগেরই কথা, কিন্তু ঠিক আছে আমরা দেখি এটা ব্যাপারটা অন্য কীভাবে সমাধান করা যায় বা হ্যান্ডেল করতে পারি, তাহলে কিন্তু এটাও একটা টাইপ অফ ভ্যালিডেশন।
1: ঠিক,
2: আমি ভ্যালিডেট করলাম যে সে রেগে গেছে। এবার সেটাই হচ্ছে আসল কথা, ভ্যালিডেশন তো সেই কারণেই, যেটা তুমি বলছিলে একটু আগে, যে ভ্যালিডেশন তো সেই কারণে সবসময় খারাপ নয়।
1: একদম। আচ্ছা, এই যে স্বীকৃতি বা ধরুন অনুমোদন, প্রশংসা, মানে এই যে রিকগনিশন, অ্যাপ্রুভাল আর অ্যাপ্রিসিয়েশন, এগুলোর সঙ্গে ভ্যালিডেশনের সম্পর্কটা কেমন?
2: রিকগনিশন হচ্ছে আমি আমি আমি আমি দেখলাম, দেখে আমি রিকগনাইজ করলাম, আমি চিনলাম, বা আমি দেখলাম যে আচ্ছা তুমি চয়নিকা, হ্যাঁ তুমি চয়নিকা, আমি তোমাকে চিনতে পেরেছি, রিকগনাইজ করতে পেরেছি। এবার এটার সঙ্গে সবসময় তোমার সাংঘাতিক ইমোশনাল কানেক্ট নাও থাকতে পারে, অ্যাপ্রুভাল মানে তুমি যা করেছো আমি তোমাকে অ্যাপ্রুভ করলাম, তোমাকে বললাম হ্যাঁ তুমি ঠিক করেছো, আমি একদম এটা আমি একমত তোমার সঙ্গে, সেটাও এক্স্যাক্টলি ভ্যালিডেশন নয়। আচ্ছা আরেকটা কি বললে?
0: অ্যাপ্রিসিয়েশন।
2: অ্যাপ্রিসিয়েশন, অ্যাপ্রিসিয়েশন তো প্রশংসা করা। হ্যাঁ প্রশংসা একটা টাইপ অফ ভ্যালিডেশন, কিন্তু সব ভ্যালিডেশন প্রশংসা নয়।
1: একদম।
2: তোমার যখন মন খারাপ তখন আমি মন খারাপটা অ্যাকসেপ্ট করছি, বা তুমি কোনো একটা পারফরমেন্স ভালো করতে পারোনি, হোয়াট এভার দ্য পারফরমেন্স ইজ, এবার সেটা আমি যখন ভ্যালিডেট করছি তার মানে যে আমি তোমাকে সবসময় ভালো বলছি বা অ্যাপ্রিসিয়েট করছি এরকম নয়, আমি অ্যাকসেপ্ট করছি নন জাজমেন্টাল ওয়েতে।
0: এবার বিষয়টা হচ্ছে যে মানে অনুষ্ঠানের শুরুতেই আমরা যে ফেসবুকের কথাটা বলছিলাম, লাইক কমেন্ট নিয়ে একটা প্রসঙ্গ, মানে তাহলে আমরা মানে বলি বা না বলি আমরা মনে মনে চাই যে কেউ আমাদের বুঝবে বা গ্রহণ করবে, একটু মূল্য দেবে, একটু ভ্যালু দেবে, তাহলে এর পিছনেও কি কোনো মানে মনস্তাত্ত্বিক কারণ রয়েছে যে আমরা সবসময় চাইছি যে আমাদের কেউ বুঝবে, কেউ গ্রহণ করবে এই ব্যাপারটা?
1: না চাইতেও মানে আমরা ভেবে ফেলছি জিনিসটা।
2: অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের মনস্তাত্ত্বিক দিক এবং এটা খুব দরকার, জরুরি, কিন্তু যে কোনো জরুরি জিনিসই মাত্রাতিরিক্ত খারাপ জরুরি হলেও, মানে লাইফ সেভিং ড্রাগও তো বেশি হলে ওভারডোজই হয়।
0: একদমই,
2: তো জরুরি নিশ্চয়ই। একটা ছোট বাচ্চা, আমরা বাচ্চারা যখন ছোটবেলা থেকে বিভিন্ন জিনিস শেখে, ভালো মন্দ যাই শিখুক, সেটা কিন্তু এই এক ধরনের আমরা ফিডব্যাক দিই, বাচ্চাকে ফিডব্যাক দিই, বাড়ির লোক, আশেপাশের লোক, স্কুল, টিচার, বন্ধু, তার বয়সের বা তার বেশি বয়সের সবাই মিলে বিভিন্নভাবে বাচ্চাকে ফিডব্যাক দেয়। কোনোটা ভ্যালিডেট করে, কোনোটা ক্রিটিসাইজ করে, কোনোটা অ্যাপ্রিসিয়েট করে, সেইভাবেই বাচ্চার মানে বিহেভিয়ার শেখে, মনস্তাত্ত্বিক দিকটা তৈরি হয়। এবার সেটা শুধু বাচ্চা নয়, আমরা থ্রু আউট দ্য লাইফ এটা দিয়ে কিন্তু বিভিন্নভাবে নিজেদের মডিফাইও করি। একজনের বয়স হয়ে গেছে মানে সে অন্যের ফিডব্যাক নিয়ে সে নিজেকে বদলাবে না, বা সে নিজে শিখবে না, বা তার থেকে কিছু পরিবর্তন আসবে না, এমন তো নয়।
1: একদম
0: ঠিকই তো। আর আপনি যখন ছোটদের কথা বললেন, ছোটবেলায় যখন একটা বাচ্চা কোনো কারেক্ট আনসার লিখছে, ভেরি গুড পেলে তার যে আনন্দ হয় সেটা খুব ছোট্ট একটা বিষয়, কিন্তু এটাও তোকে মোটিভেট করছে আর একটু ভালো পড়ার জন্য।
1: সেটার মনে হয় প্রয়োজনও আছে কিছু ক্ষেত্রে, তাই না?
2: এক্স্যাক্টলি, ওটাই আমি বলছিলাম, গুরুত্বপূর্ণ লাগবে, কিন্তু একটা মাত্রায় এটা লাগবে। একদম নেই হলেও প্রবলেম, যে আমাকে আমি তাহলে আমি কি করছি? আমরা তো ধরো একটা ছোট আমাদের মধ্যে যে জায়গাটা থাকে ছোট বয়স থেকে বড় হতে হতে, আমরা তো প্রথমেই একদম ছোট বয়সে সব জিনিস বুঝতে বা এক্সিকিউট করতে পারি না। এবার ওই সময়টাতে আমাদের একটা গাইডেন্স লাগে, তো আমাদের ওই গাইডেন্সটারও তো টু অ্যান এক্সটেন্ট অভ্যেস হয়ে যায়, এবার একটা ডিপেন্ডেন্সও তৈরি হয়ে যায়। এবার ওটাও একটা আপব্রিঙ্গিং এর পার্ট, যে ওই গাইডেন্সের কতটা মাত্রা, গাইডেন্স পেরেন্টস বা আশেপাশের বড়রা, এরা সবাই থ্রু আউট দ্য লাইফ গাইডেন্স দিতেই থাকেন, দেবেনও, কিন্তু কতটা দেবেন? আমি যখন দুবছর বয়স ছিল তখন যেরকম গাইডেন্স পেতাম, যখন আমার 40 বছর বয়স তখন তো সেরকম গাইডেন্স পাবো না।
0: ঠিকই,
2: রাইট? তো এই এই গাইডেন্সের প্রয়োজন আছে, নিশ্চয়ই প্রয়োজন আছে, না হলে তো বাচ্চা বুঝতেই পারবে না যে আমি কোনটা ঠিক করছি কোনটা ভুল করছি।
0: একদমই তাই, একদমই।
2: এবার সেটাও তো ভ্যালিডেশনই।
0: হ্যাঁ হ্যাঁ,
2: কাজে মোটিভেশন আনার জন্য ভ্যালিডেশন তো দরকার।
0: তবে এখানে দুটো পয়েন্ট আপনার আলোচনা থেকে আমার খুব মনে পড়ছে। ছোটবেলার প্রসঙ্গ যেহেতু উঠে এলোই, আজকে আমরা প্রত্যেকে যে বয়সে যেই দাঁড়িয়ে থাকি না কেন, আমাদের ছোটবেলা, স্কুল লাইফ, কলেজ সবটা জুড়ে তো অনেকটা মানে সেই সময়ের দীর্ঘদিনের যাপন আমাদের এখনকার জীবনকে অনেকটাই প্রভাবিত করে, যে আমরা কি কাটিয়ে এসেছি, যে কোনো চাইল্ডহুড ট্রমা বা এগুলো বলে থাকি মাঝে মাঝে। তো ছোটবেলায় এই বাবা মা, শিক্ষক, যারা আমাদের থেকে বড় বা যাদের যারা আমাদেরকে ঘিরে থাকেন, তাদের কাছ থেকে পাওয়া ভ্যালিডেশন আমাদের ভবিষ্যতের কাজগুলোকে কতটা প্রভাবিত করছে, এটা একটা পয়েন্ট। আর আরেকটা বিষয় মানে ছোটবেলায় ধরুন আমার কোনো অনুভূতিকে বা মতামতকে খুব একটা গুরুত্বই দেওয়া হয়নি কোনোদিন, সেটা কি দীর্ঘমেয়াদী বড়বেলায় এসে কোনো প্রভাব ফেলতে পারে?
2: কাছের লোকেরা কিভাবে আমাকে ভ্যালিডেট করলো বা আমার মতামতের কতটা গুরুত্ব দিল বা কতটা আমাকে এনকারেজ করলো বা ডিসকারেজ করলো, হোয়াট এভার, এটার সত্যি সিগনিফিক্যান্ট ইম্পর্টেন্স আছে, এবং সেটা খুব কাছের লোকেদের, মানে আমরা বলি এটা হচ্ছে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টের যে কনসেপ্ট, যে বলা হয় যে প্রপার অ্যাটাচমেন্ট যদি তৈরি হয়, মানে আমরা টার্মটা ইউজ করি সিকিউর অ্যাটাচমেন্ট, সিকিউর অ্যাটাচমেন্ট যদি বাবা মার সঙ্গে তৈরি হয়, পেরেন্টসের সঙ্গে বা কেয়ার গিভার, জেনারেলি ওই টার্মটা দেওয়া হয়, এক্স্যাক্টলি বাবা মা না হলেও জুনিয়র।

0: ইম্পর্টেন্ট পারসন
1: একদম।
0: তো তার সঙ্গে অ্যাটাচমেন্টটা কি রকম? যদি সিকিউর অ্যাটাচমেন্ট হয় তাহলে ব্যক্তিত্বের মধ্যে তার একটা ডেফিনেটলি একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস, একটা সেলফ রিলায়েন্স, তারপরে মানে হার্ড ওয়ার্ক, এগুলোর এই যে ভালো কোয়ালিটিগুলো সেগুলো ধীরে ধীরে ডেভেলপ করতে শুরু করে। সমস্যাটা হয় যখন অ্যাটাচমেন্টটা সিকিউর হয় না, ইনসিকিউর অ্যাটাচমেন্ট।
1: রাইট।
0: এবার এই যে বললে যে আমার, আমি যদি সবসময় আমাকে আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করলো না, আমাকে কেউ বললো না যে হ্যাঁ তুমি এটা ঠিক করেছো, বা তুমি কি সুন্দর ছবিটা এঁকেছো, ভেরি গুড, একটা স্টার দিলাম, একটা, এগুলো খুব ছোট ছোট জিনিস কিন্তু ইট অ্যাডস আপ। এবং এগুলো ধীরে ধীরে ধীরে ধীরে আমাদের একটা কোথাও, মানে খুব ডিরেক্টলি হয়তো তোমাকে এখনো মনে করতে বললে তুমি ছোটবেলায় কটা স্টার পেয়েছো মনে করতে পারবে না, কিন্তু তুমি যদি বেশিরভাগ সময় স্টার পেয়ে থাকো তার একটা কিউমুলেটিভ ইম্প্যাক্ট তুমি এখনো এক্সপিরিয়েন্স করবে।
1: একদম, ঠিক, একদম।
0: এবং নেগেটিভ কমেন্টও, কে নেগেটিভ কমেন্ট করছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে যদি খুব সিগনিফিকেন্ট একজন কেউ নেগেটিভ কমেন্ট করে সেটা দীর্ঘমেয়াদী কেন, লাইফ লং।
1: ওই আপনি শব্দটা বললেন না, অ্যাটাচমেন্ট, ওখানেই সমস্যা। মানে আমরা অনেক সময় বলে থাকি যে অন্যকেও বললে এতটা গায়ে লাগতো না, ও আমার এত কাছে এই কথাটা বলে দিল, তখন হয়তো তার প্রভাব দ্বিগুণ হয়ে যায়।
2: বা হয়তো অনেক সময় তার মানে একজনের সমালোচনা আমরা হয়তো অতটা কেয়ারই করছি না, আমরা ভাবি না যা বলছে বলুক, কিন্তু আমাদের খুব কাছের একজন যদি বলে ফেলে সেটাকে ভুলতে অনেকটা সময় লেগে যায়।
0: একদম, একদম।
1: সিকিউর অ্যাটাচমেন্ট, খুব সুন্দর একটা শব্দ জানলাম,
2: নতুন শিখলাম, কিন্তু মানে মনে রাখার মতো সত্যি। আচ্ছা, বারবার সমালোচনা বা ক্রিটিসিজম আমরা যেটাকে বলছি আর বারবার প্রশংসা, এটার মুখোমুখি হওয়া, এই দুটোর মধ্যে যে প্রভাবটা পড়ছে সেটার পার্থক্য কিরকম হয়?
0: অবশ্যই পজিটিভ ফিডব্যাক আর নেগেটিভ ফিডব্যাক ন্যাচারালি আমি যদি সেভাবে দেখি তাহলে পজিটিভটা তো ডেফিনেটলি আমাদের ভালো এনকারেজ করা উচিত। আমাদের পজিটিভটা আমরা শিখবো যে আমি একটা ভালো কাজ করলাম, আমি পজিটিভ ফিডব্যাক পেলাম বা আমাকে প্রশংসা করা হলো। এবার হ্যাঁ তুমি সত্যি কথা বলেছো, বাহ এটা খুব ভালো কাজ করেছো, তাতে আমি আমার কি হবে, আমার ওই বিহেভিয়ারটা, ওই আচরণটা স্ট্রেন্থেন হবে যে না সত্যি কথাই তাহলে বলতে হয়, এটা ভালো কাজ। আর আমি চুরি করলাম তাতে আমাকে বলা হলো মানে এটা তো গর্হিত অপরাধ, ভয়ঙ্কর অপরাধ, এর সাংঘাতিক খারাপ কাজ করেছো, তাহলে আমার ধারণা হবে যে আমি ওটা খুব খারাপ কাজ, ওটা খুব খুব বেশি রকম খারাপ কাজ। এবার এটাই হচ্ছে ব্যাপার, তুমি কতটা পজিটিভ ফিডব্যাক দেবে তার উপর ডিপেন্ড করবে যে তোমার কোন বিষয়টা সম্বন্ধে কতটা পজিটিভ ধারণা তৈরি হবে, আর কতটা নেগেটিভ ফিডব্যাক দেবে তার উপর ডিপেন্ড করবে তোমার সেই বিষয়টা সম্বন্ধে কতটা নেগেটিভ ধারণা তৈরি হবে। ধরো এবার এগুলো সবই আপেক্ষিক, ধরো ক্লাস সিক্সে বা ক্লাস এইটে বা নাইনে টপ করাটাই সব থেকে ভালো কাজ, ফেল করাটা তার মতন বাজে কাজ আর হয় না,
2: অপরাধ,
0: ইট মে নট বি ট্রু, অপরাধ তো অনেক আছে। এবার কোন
1: অপরাধটাকে সেভাবেই দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে, একটা প্রেসার পুরোপুরি,
0: এক্স্যাক্টলি, এটা তো ইন্টারপ্রিটেশনটাই ডিফারেন্ট হয়ে গেল,
2: ঠিক,
0: এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু আমরা ওই সিচুয়েশনটাকে ডিলও করব ডিফারেন্ট ভাবে।
1: একদমই, একদমই,
0: কাজে খুবই ইম্পর্টেন্ট। এবার যেখানে আমার দরকার নেই পজিটিভ ফিডব্যাক, আমি একটা খারাপ কাজ করেছি তার এগেনস্টে আমি একটা পজিটিভ ফিডব্যাক পেলাম, তাহলে তো আমার ওই বিহেভিয়ারটা স্ট্রেন্থেন হয়ে গেল, তো
1: নষ্ট হয়ে গেল, একদম,
0: আমি তো খারাপ কাজই বারবার করার ফিডব্যাক পেলাম, তো আমি করব ন্যাচারালি, আমার ওখান থেকেই আমার বিহেভিয়ার তৈরি হয়ে যাবে, আমার আইডিয়া তৈরি হয়ে যাবে, আমার ব্যক্তিত্বেরও একটা সিগনিফিকেন্ট পার্ট তৈরি হয়ে যাবে।
1: এবং ভ্যালিডেটটা কে করছে সেটাও ইম্পর্টেন্ট, মানে সে হয়তো একটা এমন সার্কেলের মধ্যে রয়েছে সেখানে হয়তো তাকে খারাপ কাজটা কি বলে তুই কর, কোনো গন্ডগোল নেই, এটা চলতেই পারে, কিন্তু যদি দেখা যায় একটা বৃহত্তর অংশের ক্ষতি করছে সমাজেরও বা অন্যান্যেরও, এবার সেই গ্রুপটা যদি তাকে ভ্যালিডেট করে এবং সে সেটাকেই মনে নেয় যে এই তো আমি একটা সার্টিফিকেট পাচ্ছি কোথাও থেকে, তার মানে ভ্যালিডেটটা কোথা থেকে আসছে সেটাও খুব ইম্পর্টেন্ট।
2: মানে এক্ষেত্রে হয়তো আমরা কাকে, আমাদের কাছে মানে ভ্যালুয়েবল কে, এটাও অনেকটা ম্যাটার করে হয়তো।
0: ভেরি নাইস, একটা খুব সুন্দর দিক তুমি তুলে ধরলে, একটা একটু কমপ্লিকেটেড মনস্তাত্ত্বিক দিক। দেখবে খেয়াল করে চারপাশে আমরা কিন্তু যে ধরনের কাজ করতে চাই বা যা কাজ করতে পছন্দ করি আমরা সেই রিলেটেড ভ্যালিডেশনই খুঁজে নিই।
1: মানে
0: আমি যদি অনেক পড়াশুনো করতে চাই তাহলে যারা অনেক পড়াশুনোকে গুরুত্ব দেবে আমি তাদের ভ্যালিডেশনই খুঁজে নেবো চারপাশে। যারা পড়াশুনো বাদ দিয়ে বলবে আয় রাস্তার মোড়ে আয় আড্ডা দিই, তাদেরকে আমি

0: ওদের কাছে যাবো না,
1: ঠিক জিজ্ঞেস করা হয় না চয়নিকা যে আছো কেমন, একটু যদি খোঁজ খবর রাখি তাহলে তোমরা একে অপরের হ্যাঁ ভালো থাকাটাও জানা যায়, ভালোভাবে থাকাও যায়। তো এই কথা বলতে বলতে একটা গানের কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে শিল্পী ইমন চক্রবর্তীর কণ্ঠে আমাদের খুব প্রিয় একটা গান, থাকলে তোমাদের জন্য, ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো।

0: ফিরে এলাম গানের পর। আর তোমাদের সঙ্গে আজ মন পাড়া জাংশন নিয়ে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আর আমার সঙ্গে রয়েছে চয়নিকা এবং স্টুডিওতে রয়েছেন অতিথি মনোবিদ ডক্টর বিদিতা ভট্টাচার্য। কথা বলছি ভ্যালিডেশন নিয়ে। গানে যাওয়ার আগে অনেকগুলো প্রশ্ন আমরা রেখেছি ম্যামের কাছে এবং ম্যাম উত্তর দিয়েছেন। তবে তোমরা যারা তোমাদের প্রশ্ন আমাদেরকে রাখতে চাও, তারা ফোন করে সরাসরি চলে আসতে পারো 03322131342 এই নম্বরে ফোন করে, অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে পোস্টার রয়েছে সেখানেও কমেন্ট করে তোমরা তোমাদের প্রশ্ন রাখতে পারো। ম্যাম আপনার কাছে আসি আবার। তো গানে যাওয়ার আগে আমরা যে প্রশ্ন করছিলাম ওই প্রশংসা সমালোচনা ভ্যালিডেশন এগুলো নিয়ে। আচ্ছা আত্মবিশ্বাস বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবাই চাই যে আমরা একটু কনফিডেন্ট হব, আমাদের সেলফ কনফিডেন্স বাড়বে। তো এই যে আত্মবিশ্বাস বাড়াতে ভ্যালিডেশনের ভূমিকা কি?
1: আবার বলবো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে আমি আমি যদি একটা কোনো কাজ করি এবং তার এগেনস্টে যদি আমি পজিটিভ ফিডব্যাক পাই, ন্যাচারালি আমার মধ্যে একটা ধারণা হবে যে আমি কাজটা করতে পারি। এবং আত্মবিশ্বাসের আরেকটা বড় কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস এক্সপিরিয়েন্সিয়াল, মানে আমার অভিজ্ঞতা থেকে তৈরি হয়, ওটা অভিজ্ঞতা জাত। মানে আমি যদি হাতে একটা অঙ্ক করতে পারি তাহলেই আমার কনফিডেন্সটা তৈরি হবে যে না আমি ওই অঙ্কটা পারি। কাজেই আমি যদি তোমাকে অনেক কিছু বলি যে না তুমি এখন সাংঘাতিক অমুক অমুক কাজ করে ফেলতে পারবে, তুমি যদি একেবারেই না জানো সেটা, আমি অনেক বললেও তোমার সেটাতে কোনো
0: শুনে তৃপ্তি হবে না, হাতে কলমে বুঝতে হবে নিজেকে।
1: এবার এইটা আমরা বলি যে আত্মবিশ্বাস ডেভেলপ করার জন্য ওই হাতে কলমে করা এবং তার সঙ্গে একটা ইনপুট যেটা অন্য, মানে আমি অন্য লোকের কাছ থেকে, পরিবেশ থেকে বা এনভায়রনমেন্ট থেকে আমি যে ইনপুটটা পাবো,
0: দুটোই জরুরি।
1: তাহলে
0: এই জায়গাটা যে খুব সুন্দর আপনি বললেন যে কেউ কিছু বলে না তাহলে কিছুই হতে পারি না, কিভাবে বুঝবো যে আমি নিজের চেয়ে অন্যের মতামতের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছি?
1: হ্যাঁ, এবার এখানেই একটুখানি দরকার আছে যেটা আমরা আমি খুব গুরুত্ব দিয়ে বলবো, সেটা হচ্ছে যে রিফ্লেক্ট করা, মানে নিজের ওপর নিজেকে রিফ্লেক্ট করা। মানে খানিকটা বলতে পারো বাংলায় বলতে গেলে আত্মদর্শন, যে আমি বুঝতে চেষ্টা করছি। রিফ্লেক্ট করা আর ইন্ট্রোস্পেক্ট করা দুটো ডিফারেন্স, কিন্তু আমি আমার বিষয়টা আমি খুব অবজেক্টিভলি বোঝার চেষ্টা করছি যে হ্যাঁ আমাকে এই অঙ্কটা দেওয়া হলো, অঙ্কটা দেখেই আমার খুব কঠিন লাগলো, তাই জন্য আমি একটা লাইনের পরে আর চেষ্টা করলাম না এবং তাই জন্য আমি পারলাম না। আচ্ছা দেখি তো এটার মধ্যে এমন কি কঠিন ব্যাপার আছে, আমি যদি পারি কিভাবে পারবো। এবার এই অ্যাটেম্পটের মধ্যে দিয়ে আমি হয়তো সাকসেসফুলি নেক্সট অ্যাটেম্পটে অঙ্কটা করে নিলাম। এবার আমি তো করলাম, এটাতে নিজেকে একটা নিজের ওপর অ্যাকসেপ্টেন্স রাখাটা জরুরি যে হ্যাঁ আমি করেছি, আমি পেরেছি। এবার এর ওপরে অ্যাড অন যদি আমার সিগনিফিকেন্ট পিপল আমার চারপাশে, তারা যদি আমাকে পজিটিভ ফিডব্যাক দেয় তাহলে আরো বুস্ট হবে। কিন্তু এটা আমাদের নিজেদেরও প্র্যাকটিস করতে হবে যে যেখানে আমি আমার আই উইল অ্যাকসেপ্ট মাইসেলফ, আমি এটা পেরেছি এটা পারিনি, এবং আমি রিফ্লেক্ট করব কতটা পারি কতটা পারি না, রিয়েলিস্টিক্যালি করব, এবং সেটার উপরেও তো ভরসা করব। সবসময় তো আমার কাছে এক্সটার্নাল ফ্যাক্টর আমার কন্ট্রোলে নেই এবং সেটার উপর পুরো ডিপেন্ড করে ফেললে তো মুশকিল,
0: এবং সেটা কাজের জগতের পারফরম্যান্সের ক্ষেত্রেও সত্যি
1: সব জায়গায়।
0: হ্যাঁ চয়নিকা বলো,
2: একদম প্রথমে আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম আর কি, আমরা একটু আগে ফেসবুকেও লাইভ ছিলাম, সেটাতে আমার হঠাৎ মনে পড়লো যে বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, ভীষণ, মানে এটা দিয়ে অনেক কিছু আমরা মেপে ফেলি, তাই না? তো সোশ্যাল মিডিয়া কি ভ্যালিডেশনের মানে একটা উৎস হয়ে উঠছে এখন? মানে এই যে অন্যের জীবন দেখে তুলনা করার একটা প্রবণতা জন্মাচ্ছে, বা ওই যে লাইক কমেন্ট শেয়ার ফলোয়ারের মানে যে সংখ্যাটা, আমরা সেটা দেখে একটা ভাবছি যে না আমরা ঠিক পথে এগোচ্ছি না ভুল হচ্ছে।
1: হ্যাঁ, এটা খুবই মানে একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জায়গা হয়ে দাঁড়িয়েছে এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল লাইফ। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো, অন্য লোককে দেখে, যেমন এইটা তো নতুন ব্যাপার নয়, পরশ্রী কাতরতা বা অন্যকে দেখে নিজের সিচুয়েশনটা জাজ করা বা নিজেকে জাজ করা,
0: বহু জন্ম ধরে চলে
1: আসে। বিষয়টা হলো যখন গ্রামে একটা বাড়ি আর আরেকটা বাড়ির মধ্যে যখন 1 কিলোমিটারের গ্যাপ, তখন সে সকাল থেকে বিকেল পর্যন্ত কি করছে সবসময় জানার সুযোগ ছিল না।
0: একদমই তাই।
1: এখন হাতের মধ্যে সবকিছু হয়ে যাওয়ায় সবসময় দেখতে পাচ্ছি, এবং মানে যন্ত্রটা যেহেতু হাতে, যতদিন মানে ল্যান্ডলাইন ফোন ছিল তখনও খানিকটা অ্যাভেলেবেল।

0: হলেও একটা ডিস্টেন্স মিনিমাম ছিল, এটা তো হাতের মধ্যে এবং পকেটে বা একদম ইয়েতে, তাতে আমি সবসময় দেখতে পাচ্ছি
1: এবং যা দেখার বা জানার প্রয়োজন নয় সেটাও দেখতে পাচ্ছি।
0: এবং সব থেকে বড় কথা হলো আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের দু রকম সেলফ থাকে তো, একটা পার্সোনাল সেলফ আর একটা সোশ্যাল সেলফ।
1: হ্যাঁ
0: ডেফিনেটলি সে দুটো আলাদা, ডেফিনেটলি আলাদা। এবার এই সোশ্যাল সেলফের ন্যাচারালি সেই জন্য সোশ্যাল মিডিয়ায় মানুষ সোশ্যাল সেলফ রিফ্লেক্ট করে। এবার এই সোশ্যাল সেলফের এত প্রচার যেটা অন্য লোকের পক্ষে সবসময় এটা কোনটা ওই মানুষটার সোশ্যাল সেলফ আর কোনটা যা সোশ্যাল সেলফের জন্য ডেপিকশন আর কোনটা অ্যাকচুয়ালি জেনুইনলি রয়েছে, এটা ডিফারেন্সিয়েট করা মুশকিল হয়ে যায়।
1: এবং সে যা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে সেটা তার জীবনের হয়তো মাত্র 5 মিনিটের মুহূর্ত, আমরা ভাবছি পুরো জীবনটাই এরকম পারফেক্ট এবং আমারটা নয়।
2: এবং সেটা দেখে অনেকে জাজও করে ফেলছে না একজন মানুষকে, এবং সেও একটা সময় গিয়ে সেটা দেখেই নিজেকেও ভাবতে শুরু করেছে।
0: একদম একদম একদম।
1: আর ধরুন এই সামনে প্রশংসা পেতে যেমন ভালো লাগে আমরা বারবার করে বলছিলাম, সেই প্রবণতা যদি সবসময় এমন চলে আসে যে আমি যাই দেব যাই করব সবসময় 5টা মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেখান থেকেই হয়তো যখন সে পোস্ট করছে দেখছে একজন তার মানে ইনফ্লুয়েন্সার বা কারোর হয়তো মানে 2000 লাইক 3000 লাইক, এবার সে হয়তো খুলে দেখছে তার দুটো তিনটে লাইক পড়ছে না, বারবার বারবার করে ফোন চেক করছে, 3 ঘন্টা তো একটা লাইক নেই, সে ভাবছে আমি তাহলে একদম কিছুই করে উঠতে পারলাম না জীবনে। এটাকে আপনি কিভাবে দেখবেন যে বারবার বারবার একটা
0: কিছুই করে উঠতে পারলাম না? শুধু না, তারপরে ব্যাপারটা হচ্ছে যে এগুলো সব একটু একটু করে আমি শুনেছি, আমি এত সোশ্যাল মিডিয়া
1: আমি বর্তমান প্রজন্ম আর কি
0: তো দেখেছি যে এরকম বলে, আচ্ছা এটা না ওই সময়টাতে পোস্ট করব না, তাহলে ওখানে তখন লাইক পড়বে না,
1: রিচ পাওয়া যায় না।
0: হ্যাঁ এবার কমনলি দুই বন্ধু বেড়াতে গেছে, একজন হয়তো পোস্ট করবে, দুজনেই ছবি পোস্ট করবে, এবার একজন আরেকজনকে বলছে এই আমি এইগুলো পোস্ট করবো তুই ওইগুলো পোস্ট করবি যাতে কমন না হয়ে যায়, তাহলে তোর ছবিতে লাইক দিয়ে দিলে আমারটাই দেবে না। তো মানে এখন ভাবার কত টপিক হয়ে গেছে যে ওরে বাবারে এইগুলোও ভাবতে হবে আর কি। তো ডেফিনেটলি মানে ওই তুমি যে প্রশ্নটা করলে সেটাতে যাওয়ার আগে আমি একটা বলবো যে আমি কেন এত অ্যাকনোলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশন অন্য কারোর কাছ থেকে চাইছি, এখানে একটু গভীরভাবে মনস্তাত্ত্বিকালি নিজের মধ্যে দেখার এবং আবার আমি বলবো রিফ্লেক্ট করার দরকার আছে যে আমি কি তাহলে আমার মধ্যে সেই প্রয়োজনটা রয়ে গেছে, কারণ আমি অ্যাপ্রিসিয়েশন যেটুকু আমার ডিউ ছিল যেটুকু আমার দরকার ছিল সেটুকু পাইনি বলে
1: বা সেটা পাওয়ার জন্যই আমি কি শুধু কাজটা করছি?
0: হ্যাঁ মানে ওখানে হয় আমার ল্যাকিং থেকে গেছে আর না হলে সেখানে আমি ওভার গ্র্যাটিফাইড হয়ে গেছি, সেই কারণে আমি বারবার চাইছি, যেহেতু ওটাই তো আমার লেভেল, ওটাই তো আমার থ্রেশহোল্ড, তো ন্যাচারালি আমার মনে হচ্ছে 10টা লাইক না হলে সেটা তো আমার থ্রেশহোল্ডের নিচে হয়ে গেল। তো এই জায়গাটাতে সবসময়তেই আমরা যেটা মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রেই আমরা বলি মেনটেনিং ব্যালেন্স, এবার ব্যালেন্সটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট।
1: আচ্ছা এই নিয়ে কথা বলতে বলতেই ফোন লাইনে বন্ধু এসে হাজির, শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে।
0: একদম
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার, আমি বুদ্ধদেব দত্ত, প্রাক্তন সৈনিক বলছি স্যার।
1: হ্যাঁ বলুন।
3: আমি আপনার একটা কথা শুনে অনুপ্রাণিত হলাম, আপনি যে অ্যাসপিরেশন বললেন না, ওই কথাটা আমাকে একজন বলেছিল, আমি রক্তদাতা এবং আমার ছেলে এখন রক্তদাতা, আমি 15 বছর ধরে রক্তদান করেছি।
1: আচ্ছা আমাদের আজকে অনুষ্ঠানের বিষয় যে ভ্যালিডেশন, সেই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে একটু বলুন।
3: হেমন্ত মুখার্জির ছবি থাকে, হেমন্ত মুখার্জির ছবি স্যাগলের পাশে এসছে, সেই জন্য আপনার এই অনুষ্ঠান শুনে আমার ভালো লাগলো।
1: বেশ বেশ, মানে বন্ধুর অনুষ্ঠান খুব ভালো লাগছে এই কথা শুনে আমাদেরও ভালো লাগলো, কিন্তু আমাদের এখনো ম্যামের কাছে অনেক প্রশ্ন রয়েছে,
2: সেই প্রশ্নে জানার বাকি রয়েছে।
1: আমরা যাই ম্যাম, যে সোশ্যাল মিডিয়ার একটা প্রসঙ্গ আমরা আলোচনা করছিলাম এবং সেখানে বারবার উঠে আসছিল যে অন্যেরা আমাদের কতটা দেখছে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে, তাহলে এই যে ভার্চুয়াল একটা স্বীকৃতি মানে ভার্চুয়াল ভ্যালিডেশন যদি আমরা বলি এবং বাস্তব জীবনের যে স্বীকৃতি মানে আমরা চারপাশে তাদেরকে দেখছি শুনছি তাদের, এর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? সোশ্যাল মিডিয়াতে হয়তো সাপোর্ট মিলছে, সবসময় কমেন্ট করছে ভাই পাশে আছি আমি আছি, কিন্তু যখনই বাস্তবে কোনো একটা সমস্যা হচ্ছে বা বাস্তবে তার পাশে দেখা যাচ্ছে কোনো বিপদে পড়লে সেই বন্ধু বা সেই মুখগুলো কেউই পাশেনি, তাহলে একটা বিস্তর কিন্তু ফারাক তৈরি হচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখবেন, এই যে ভার্চুয়াল ভ্যালিডেশন আর বাস্তব জীবনের?
0: হ্যাঁ,

0: অ্যাকচুয়ালি ভার্চুয়াল ভ্যালিডেশনটাতে তো কোনো অলমোস্ট খাটনি নেই,
1: খুব সহজ উত্তর।
0: তো অ্যাকচুয়াল ভ্যালিডেশনটাতে বা বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য একটা সিগনিফিকেন্ট মেন্টাল ফিজিক্যাল এনগেজমেন্ট ইনভলভমেন্ট লাগে
2: একদম।
0: এবং আমার বন্ধুর আজকে আমার পাশে, আমাকে তার পাশে দরকার, তাহলে আমাকে আমার দুটো কাজ ফেলে বা বাদ দিয়ে বা ম্যানেজ করে আমাকে তার পাশে যেতে হবে। তো ইট নিডস আ সিগনিফিকেন্ট ইনভলভমেন্ট। এবার এইরকম ইনভলভমেন্ট দেওয়ার লোক তো সত্যিই কম আছে, সেটা তো রিয়েলিটি,
1: এটাই বাস্তব।
0: হ্যাঁ, এবার আমাদের এক্সপেকটেশনটাই সেই মতো করে মডিফাই করে রাখতে হবে যে কটা আমি ভার্চুয়াল ভ্যালিডেশন পাবো আর কটা আমি রিয়েল লাইফ ভ্যালিডেশন পাবো, এবং কার কাছে আমি রিয়েল লাইফের জন্য ভ্যালিডেশনের জন্য যাবো আর কোন কোন টপিকের জন্য আমি ভার্চুয়াল ভ্যালিডেশনেই খুশি থাকবো।
1: কিন্তু যারা ধরুন কাছের মানুষ, এই বন্ধু পরিবার বলি বা সঙ্গী বলি, তাদের যে মানসিক সমর্থন, যে ইমোশনাল সাপোর্টটা, সেটাও তো কোথাও একটা গিয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের যে গ্রোথটা হচ্ছে বা আমরা যে কাজ করছি সেখানে তো তারও একটা প্রভাব থাকে, সেটা কতটা গুরুত্বপূর্ণ?
0: ইমোশনাল সাপোর্ট অ্যাকচুয়ালি তো গুরুত্বপূর্ণ, সেটা মানে বোঝাই যায়, বলাই মানে বলার অপেক্ষা রাখে না। তবে ইমোশনাল সাপোর্টটাও যদি শুধু পাওয়া যায় সেটাও অনেকটা কাজ করে। মানে ধরো তুমি তোমার কোনো বন্ধুর একটা খুব অসুবিধার সময়তে তুমি তার সঙ্গে পাশে যেতে পারলে না, কিন্তু তুমি যদি জেনুইনলি এটা ফিল করো এবং তুমি যদি জেনুইনলি এক্সপ্রেস করো বন্ধুর কাছে, এবং বন্ধু যদি জানে যে না, ও মানে হাবি জাবি ওরকম করে না,
3: এবং বোঝা যায় যে কে মন থেকে বলছে আর,
0: এবং এটা একটা ইনসিডেন্স নয়, মানে তুমি যে জেনুইনলি আরেকজনকে ফিল করছো বা ভালোবাসছো বা সাপোর্ট করছো সেটা তো আরেকজন বুঝতেই পারবে। সেটা যদি জেনুইন হয় তাহলে তুমি ফিজিক্যালি সবসময় সামনে যেতে পারছো কিনা, দ্যাট ইজ অলসো নট ইম্পর্টেন্ট।
1: রাইট,
0: দূর থেকেও তুমি তাকে বলতে পারো যে, মানে ধরো কোনো একটা তোমার তোমার তুমি কিছু একটা ডিসাইড করতে যাচ্ছ, এবার তোমার মনে হচ্ছে যে তোমার ওই ডিসিশনটার বোধহয় ভুল হতে পারে বা খারাপ হতে পারে,
1: পরামর্শের
0: প্রয়োজন আছে, তুমি পরামর্শ যা যা পাচ্ছ চারপাশ থেকে সেটাতে তুমি খুব একটা স্যাটিসফাইড হলে না, এবার তোমার সেই স্পেশাল বন্ধু সে তোমাকে বললো যে দেখো আমার তো মনে হচ্ছে এরকম করা উচিত, করে দেখো না, গো ফর ইট, যা হবে হবে, আমি তোমার পাশে আছি। এবার তার মানেটা কি, আমার যদি আমি যে ডিসাইড করে এগিয়ে গেলাম তাতে যদি আমার ভালো হলো তো ভালো, সবার জন্যই ভালো, যদি তাতে আমার খারাপ হয় তাহলে খারাপের কনসিকোয়েন্সটা হয়তো আমাকেই একা হ্যান্ডেল করতে হবে, কিন্তু আমারও যতটা খারাপ লাগবে আমার সেই বন্ধুরও ততটা খারাপ লাগবে,
1: পাশে তো পেলাম।
0: এক্স্যাক্টলি। এবার এটা কিন্তু অনেকটা আমাদের মনের জোর তৈরি করে, অনেকটা আমাদের মানে সাপোর্ট দিয়ে আগে নিয়ে যায় সব সময়, সেই কারণে যে ফিজিক্যাল হেল্পের দরকার হয় এরকম
3: কিছু কিছু ক্ষেত্রে ভার্চুয়াল
1: আমরা
3: যে ভ্যালিডেশনের যে বিষয় কথা বলছি সেখানে বাবা মা বন্ধু বান্ধব সবটা যেমন আছে, সেরকম প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও তো ভ্যালিডেশন ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রেমের সম্পর্কেই যে বারবার আশ্বাস যাওয়ার যে একটা ব্যাপার, এটা কি ভ্যালিডেশনের মানে প্রয়োজনের সঙ্গে কোথাও গিয়ে সম্পর্ক?
1: খুব রিঅ্যাসিওরেন্স চাই,
0: আশ্বাসটা কিরকম ধরনের রিঅ্যাসিওরেন্স লাগবে যে আমি আর কারোর সঙ্গে রিলেশন করব না, বা তুমি আর কারোর সঙ্গে রিলেশন করবে না, না তুমি আমাকে অনেক টাকা দেবে, না তুমি আমাকে রোজ এটা করবে, আশ্বাসটা কিসের দরকার? প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে। এবার তোমার যদি মনে হয় যে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমার পিছনে অন্য কিছু করছে, বা ইনফিডেলিটির যদি ডাউট থাকে তাহলে তোমাকে দেখতে হবে, যদি সত্যি সেরকম কারণ থাকে তাহলে কারণ আছে, তোমাকে অন্যভাবে অ্যাড্রেস করতে হবে, আর যদি কারণ না থাকে তাহলে তো তোমার ইনফিডেলিটি নিয়ে রিঅ্যাসুরেন্স পাওয়ার কোনো প্রয়োজন নেই,
3: অযৌক্তিক আর কি সেটা।
0: হ্যাঁ, এবার এটার পিছনে কি কারণটা আছে, যুক্তিটা কি আছে সেটা ফাইন্ড আউট করতে হবে, এবং সেই ফাইন্ড আউট করে আমার সেই যুক্তিটার মানে আমাকে
1: ইমোশনাল সাপোর্টের জায়গাটাই যদি আসি, ধরুন পার্টনার মানে সে তার অত্যন্ত কাছের একজন মানুষ, মা বাবার সঙ্গে দীর্ঘদিন কাটিয়েছে, তারপরে পার্টনারের সঙ্গে একটা সময় কাটাচ্ছে, এবং অন্য আর পাঁচটা মানুষের থেকে সে হয়তো বেশ খানিকটা কাছের, ফলে তার মতামতের একটা গুরুত্ব রয়েছে। এবার দেখা গেল যে সে যা ডিসিশন নিচ্ছে বা যা কাজ করছে, দুজনেই তো দু রকমের কাজ করছে, আছে, সেখানে তো তার সেই সাপোর্টটাও আসছে না যতটা আসার, এবং সে প্রতি মুহূর্তে এক্সপেক্ট করছে যে আমার পার্টনার হয়তো এই ব্যাপারে আমার পাশে থাকবে বা ওই বিষয়ে পাশে থাকবে, বাকি পাঁচজন পাশে রয়েছে কিন্তু তার প্রত্যাশা যে ওই জায়গাটাতে তার ওই যে খামতি দীর্ঘদিন তার নেই, এবার সেই জায়গা থেকে তার মনে তাহলে কি সম্পর্কটা ঠিকঠাক রয়েছে সেই জায়গাটা বারবার আশ্বাস চাওয়ার জন্য?
0: এই ধরনের রিলেশনশিপে যেটা খুব মানে ইম্পর্টেন্ট থাকে, মানে এই ধরনের মানে আমি বলতে চাইছি প্রেমের সম্পর্ক হোক বা বৈবাহিক সম্পর্ক হোক, এখানে যেটা থাকে একটা এক্সপেকটেশনের একটা বড় কম্পোনেন্ট থাকে। হ্যাঁ, এবার এই এক্সপেকটেশনেরও যদি মিসম্যাচ হয়, এখন দেখতে হবে যে আমি যে কাজটা করছি আমার কি এক্সপেকটেশন আমার পার্টনারের থেকে। আমি কতটা এক্সপেক্ট করি, তুমি কতটা, তোমার পক্ষে কতটা সেই জায়গায় রেসিপ্রোকেট করা সম্ভব, আর তুমি কতটা এক্সপেক্ট করো আমার পক্ষে কতটা তোমাকে রেসিপ্রোকেট করা সম্ভব। তো এখানে যদি সেই মিটমাটটা হয়ে যায়, মানে ওই পরিষ্কার পিকচার যদি পাওয়া যায়, তাহলে কিন্তু এই ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকে না। মানে আমি যদি জানি যে এটাতে আমি ওর এক্সপেক্ট, আমি ওর রেসপন্স পাবো না, তাহলে আমার এক্সপেকটেশনও কম হয়ে যাবে।
1: আচ্ছা, আর এই যে আমরা কর্মক্ষেত্রে হোক বা পরিবারে হোক যে কোনো জায়গায় আমরা সবসময় একটা জাজ হওয়ার ভয় পাই যে আমাকে জাজ করা হতে পারে, আমি যদি এটা এভাবে করি আমাকে জাজ করবে, তাহলে আমি এভাবে করি, তো সবাইকে তো সবসময় খুশি রাখা সম্ভব নয়। তো এই যে পিপল প্লিজিং একটা মেন্টালিটি, সবাইকে সবসময় খুশি রাখার প্রবণতা, এর সঙ্গে ভ্যালিডেশনের কি সম্পর্ক?
3: সবার থেকে ভালো আমরা পজিটিভ একটা কথা পাই আর
1: কি, সবাই মন রেখে চলা একটা সবসময়। হ্যাঁ,
0: এক্স্যাক্টলি। এই যে তুমি প্রশ্নটা করলে, এখান এটার সঙ্গে ভ্যালিডেশনের কি সম্পর্ক, ওই উত্তরটা দিয়ে দিলে, সবার থেকে যেন ভালো ফিডব্যাকটা পাই,
1: সবাই তো ভালো বলবে না, সেটাও তো স্বাভাবিক একটা বিষয়।
0: এক্স্যাক্টলি, তার মানে এটাও এখানে আসছে যে আমি আমি এক্সপেক্ট করছি সামথিং যেটা খুব রিয়েলিস্টিক নয়,
1: মানে আমি এক্সপেক্ট করছি আর রিঅ্যাকশনটাও এক্সপেক্ট করে নিচ্ছি।
0: হ্যাঁ, দুটোই আমার এক্সপেকটেশনের মধ্যে, মানে আমি এক্সপেক্ট করছি ও আমায় মানে অ্যাপ্রিশিয়েটও করবে, আমার একটা ফুলও দেবে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: এই দুটো
1: হলে না মিললে আমার মন খারাপ।
0: এটা তো ডেফিনেটলি,
3: আমি কারোর কাছ থেকে ভালো অ্যাপ্রিসিয়েশনটা চাইছি, সেটারও একটা লিমিট থাকুক আর কি।
0: অ্যাবসলিউটলি।
1: তাহলে আপনার কি মনে হয় যে এই কারণে রিজেকশন যে কোনো ক্ষেত্রে আমাদের এত কষ্ট দেয়? মানে তার একটা এক্সপেকটেশন থাকছে যে এটা হবেই এরকম, বা সে বুঝবে, সে মানবে, যে কোনো যে কোনো প্রপোজাল হতে পারে, সেটা রিজেকশন এলেই আমাদের এত কষ্ট হয় কেন? কারণ রিজেকশনটাকে আমরা মানতে পারছি না,
0: রিজেকশনের সঙ্গে একটা স্ট্রং নেগেটিভ ইমোশন জুড়ে আছে যে আই ডোন্ট ওয়ান্ট ইট, আই ডোন্ট লাইক ইট। হ্যাঁ, ওটা মানে সে যত ছোট জিনিসই হোক, ধরো তুমি একটা কিছু রান্না করলে, এবার যার জন্য রান্না করলে সে বললো আমি এটা চাই না, এটা কি আমি পছন্দ করি না, এই বাবা
1: এসব কেউ খায় নাকি, কেন বানিয়েছে, রিজেকশন।
0: এবার এটা খুব একটা সাধারণ ছোট জিনিস কিন্তু, কিন্তু এটার সঙ্গে যে নেগেটিভ ইমোশনটা কানেক্টেড সেটা খুব মানে প্রভাব ফেলে, একটা ধাক্কা দেয়, এবং সেটা
1: তার দীর্ঘ এফর্টটা এক লহমায় হয়তো তাকে বুঝিয়ে দিল যে তুমি কি করেছো, এটা
0: থাকে, একদম থাকে। এবং তুমি যে একটু আগে বলছিলে যে জাজমেন্ট, জাজমেন্টটা তো আমাদের একটা মানে কাইন্ড অফ ইনহেরেন্ট, আমরা জাজমেন্ট ছাড়া তো মানুষ থাকতে পারি না, এবার সেটা তো নর্মালি জাজমেন্ট আসতেই থাকে,
1: রাইট?
0: এবার এটাই হচ্ছে ট্রিক বা স্কিল, যে তুমি নন জাজমেন্টাল হওয়া প্র্যাকটিস করতে পারো, যাতে তুমি তোমার জাজমেন্ট যতখানি সম্ভব।
1: একটা উদাহরণ দিয়ে যদি বোঝান, একটা এক্সাম্পল কিছু,
0: যেমন আমি প্রথম এই সকালে বলছিলাম যখন যে রেগে গেছো, ধরো ও রেগে গেছে, ও তো ভীষণ রকচটা, ও বাজে, মানে এটা কোনো কারণই ছিল না রেগে যাওয়ার, এত এরকম কিছু নেই, তার মানে তুমি একটা জাজমেন্টাল কমেন্ট করলে। এবার তুমি যদি ভাবো যে আচ্ছা তুমি রেগে গেছো, আচ্ছা মানে ঠিক আছে তুমি রেগে গেছো, সিচুয়েশনটা কি হয়েছে সেটা একটু দেখি, এটা একটু দেখো, মানে এটাতে কি এতটা রাগ হওয়ার দরকার ছিল, কতটা রাগ হওয়ার দরকার ছিল, তুমি রেগে গেছো মানেই তুমি সবসময় রকচটা বা খারাপ বা নেগেটিভ, এমন নয়। তো ন্যাচারালি আমি একটা নিউট্রাল বা একটা অবজেক্টিভ সাইড থেকে দেখার চেষ্টা করছি, যেটাতে প্রথমেই আমি একটা নিজের একটা জাজমেন্ট দিয়ে দিচ্ছি না।
1: হ্যাঁ, অনেকটা বোঝার চেষ্টা করা, খুব সহজ সমাধান। আচ্ছা, আর এই যে বারবার করে আমরা বলছি যে সবসময় অন্যের অনুমোদনের দরকার নেই, কিছু ক্ষেত্রে নিজেকেও বুঝতে হবে, নিজের সঙ্গে বুঝতে হবে আর কি, যে আমি যেটা করছি সেটা নিয়ে আমি কতটা খুশি।
3: এই তুমি বোধহয় সেলফ ভ্যালিডেশন,
1: হ্যাঁ এই টার্মটাই বলতে যাচ্ছিলাম আমি, যে আজকাল খুব সোশ্যাল মিডিয়াতে শুনি যে সেলফ ভ্যালিডেশন, সেলফ ভ্যালিডেশন মানে নিজেকে নিজে

0: স্বীকৃতি দেওয়ার বিষয়টা, আপনি কি মনে করেন যে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা ঠিক, বা এটাকে আমরা কিভাবে দেখবো এই সেলফ ভ্যালিডেশন বিষয়টাকে?
1: সেলফ ভ্যালিডেশন তো দরকার, আমি তো বললাম যেরকম এখন আলোচনা হচ্ছিল যে সবসময় তো অন্য লোকের ভ্যালিডেশন পাওয়াটা পসিবল হয় না, কিন্তু এটাও দেখতে হবে যে আমি একটা সেলফ ভ্যালিডেশনটাকেও একটা বাজে জায়গায়, মানে একটা খুব নেগেটিভ জায়গায় নিয়ে যাচ্ছি কিনা।
0: রাইট,
1: মানে আমি যাই করছি খুবই খারাপ কাজ করছি, এদিকে নিজেকে নিজে ভ্যালিডেট করে যাচ্ছি, না আমি তো বিশাল ভালো কাজ করছি,
0: তাহলে তো সমস্যা,
1: দেন ইট ইজ এ প্রবলেম। এবার আমি আমাকে ভ্যালিডেট করব, নিশ্চয়ই ভ্যালিডেট করব, আমি নিজের ওয়ার্থ অ্যাকসেপ্ট করব, আমি নিজের প্রতি নিজে কম্প্যাশনেট হব, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটা ভুল করলে আমি যদি নিজেকে বলি যে না আমার এখন মরে যাওয়া উচিত, দেন ইট ইজ এ রং, মানে আমি তো নিজের ভুলটাকে, হ্যাঁ আমি ভুল করেছি, এবার আমাকে রেক্টিফাই করতে হবে।
0: বা ভালোটার ক্ষেত্রে যেমন চয়নিকা শুরুতে এক্সাম্পলটা এলো যে লেখাটা আমি লিখবো আমার ভালো লাগছে বলেই আমি লিখবো, তাতে 50 জন ভালো বললেও ভালো, না বললেও, মানে আমি আমার তৃপ্তির জন্য লিখছি,
2: খারাপও লাগে তাতেও আমার ভালোটাকেও আমাকে কখনো দেখতে,
0: আমি লিখেছি কি কারণে, আমার লিখতে ইচ্ছে করেছে বলে, ভালো খারাপটাও পড়ে হয়তো।
1: হ্যাঁ, এবার এইখানেই তোমাকে তখনও আরেকটা যেটা পার্ট রয়েছে যে নিশ্চয়ই আমি আমার খুশি মতো লিখছি, এবার আমাকে যদি আমি অন্যের ভ্যালিডেশনের জন্য সবসময় অপেক্ষা করি তাহলে তো আমাকে অন্যের মতো করে লিখতে হবে, তাই না? মানে যেটা মানে অনেক কবি আবার অন্য অনেকের
0: মতো হবেও না।
1: এবার আমরা তো সব সাহিত্য পছন্দ করি না, কিন্তু সাহিত্য তো সাধারণ লোকের জন্যই করা,
0: একদম, কিন্তু আমরা আমাদেরটা বুঝে নিই আমাদের মতো করে, আমাদের চয়েস, আমাদের সিদ্ধান্ত।
1: এবার এটাকেই আমি বলবো যে এই যে অন্য লোকেরা যেটা বলছেন সেটাকে ফিডব্যাক হিসেবে নেওয়া,
0: রাইট,
1: এবং আমি আমার কতটা ভালো লাগছে তার সঙ্গে একটা প্রপার ব্লেন্ডিং করে আমি তার মতো করে একটা জায়গা যদি তৈরি করতে পারি তাহলে নাথিং লাইক ইট। কিন্তু সেটা যদি নাও করা যায়, আমি তো দুটো ডিফারেন্ট রাখতেই পারি যে কোনটা আমার পছন্দের লেখা আর কোনটা অন্যের পছন্দের জন্য লেখা।
0: আর অনেক সময় ফিডব্যাকে তো অনেক ভালো কিছুও থাকে, মানে হয়তো কেউ একটা কোনো ভিডিও পোস্ট করেছে, সবাই তাকে প্রশংসা করছে, দারুণ দারুণ দারুণ, কেউ হয়তো সে বলেই তোর মাইক্রোফোনের এই সাউন্ডটা এই গন্ডগোল হচ্ছে, তো এটাকে এটা করলে ভালো হতে পারে,
2: রেক্টিফাই করার একটা জায়গা।
0: তাহলে যদি না বলাই হয়, মানে সমালোচনা মানেই যে খারাপ তা তো নয়,
1: না ওই জন্যই তো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এবার ক্রিটিসিজম
0: তো সমালোচনা।
2: আর আরেকটা জিনিস আমার,
1: এটা অ্যাকসেপ্ট করারও মানে ওরিয়েন্টেশন থাকতে হবে যে
0: না নিজেকে প্রস্তুত করতে হবে বিষয়টার জন্য, না হলে ডিল করাই খুব অসুবিধা। আপনি যে ব্যালেন্সের কথা বলছিলেন বারবার করে,
2: হ্যাঁ আমার যেটা মনে হয় এই যে সাহিত্যের কথা হচ্ছে বা যে কোনো জিনিস, মানুষ কি সবার তো আর একটা জিনিস পছন্দ হতে পারে না,
1: একদম,
2: অনেকগুলো জিনিসের মধ্যে সে তার পছন্দ মতো একটা কিছু বেছে নেয়, বা সেই বেছে নেওয়া জিনিসটা আমার কাজটাই হবে তার তো কোনো মানে নেই,
1: একদম একদম।
0: আর এই কথা বলতে বলতে ফোন লাইনে বন্ধু এসে হাজির, আবারও শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, না কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দেখ আমি আলোচনায় আবারও আসি, ম্যাম যেটা বলছিলেন যে এই যে সুস্থ সমালোচনার বিষয়, কিন্তু দেখবেন যে আমার প্রত্যেকেই কম বেশি যারা একটু, আমি খুব ইমোশনাল পার্সোনালি, অনেকেই ইমোশনাল, কেউ সিচুয়েশনে খুব স্ট্রং থাকতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন রিয়াকশন, কিন্তু কেউ কেউ খুব সামান্য সমালোচনাতেও ভেঙে পড়েন, এবং সেটা একটা হয়তো দু ঘন্টা তিন ঘন্টা বিষণ্ণ হয়ে সমস্ত কাজে এফেক্টেড হচ্ছে, তো এটাকে আমরা কীভাবে ডিল করব এই যে।
1: হ্যাঁ, এখানে
0: আমাদের ভ্যালিডেশনের খিদে কোথাও একটা গিয়ে,
1: হ্যাঁ সে তো নিশ্চয়ই, এবং ওই ওই যেটা একটু আগেও বলছিলাম যে এত ওখানেও একটু আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে দেখতে হবে যে এতটা ক্রিটিসিজমে ভেঙে পড়ছে কেন, হয় একদমই ক্রিটিসিজম ফেস করেনি এর আগে, বা হয়তো খুব বেশি ক্রিটিসিজম ফেস করেছে, তো আইদার ওয়েজ ওই জায়গাটা তো আমাদের একবার দেখে নিতেই হবে। এছাড়া যেটা দরকার, যে একটা ক্রিটিসিজম আমার কাছে এলো সেটাকে ক্রিটিসিজমের থেকে আমার মনে হয় সেটাকে ফিডব্যাক হিসেবে কনসিডার করা ভালো, যেটাতে আমি আমি নিজেকে সেই মোমেন্টে সেই সিচুয়েশনে আমি প্রেজেন্ট থেকে এই সময়তে আমার কাছে কোন ফিডব্যাকটা এলো, কোন কমেন্টটা এলো, সেটাকে ওই পুরো পার্সপেক্টিভটার পার্সপেক্টিভটার এগেনস্টে মানে যদি অ্যানালাইজ করি তাহলে আমার বুঝতেও সুবিধা হবে যে এটা ক্রিটিসিজম ছিল না ফিডব্যাক ছিল। এবার ওটার মধ্যেও তো খানিকটা ডিফারেন্সিয়েট করতে হবে, আমরা তো অনেক সময়তেই একটা সামান্য ফিডব্যাক
0: মানে রিফ্লেক্ট করতে হবে, যেমনটা আপনি বলছেন একটু রিফ্লেক্ট করতে হবে, তাহলেই পরিষ্কার হবে। আর এই কথা বলতে বলতেই ফোন লাইনে বন্ধু এসে হাজির, আবারও শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, নমস্কার,
3: জেনার খাতুন বলছি।
0: হ্যাঁ বলুন।
3: আমি বিষয়টা তো কিছু বুঝতে পারলাম না, বিষয়টা কি?
0: আচ্ছা, বিষয়টা বন্ধু জানতে চাইছে, আমরা আজকে কথা বলছি ভ্যালিডেশন নিয়ে। এবার ভ্যালিডেশন ম্যাম যেমনটা শুরুতেই বললেন যে ওরকম করে বাংলায় সবকিছু সবসময় অনুবাদ করে দেওয়া যায় না, কিন্তু এই যে স্বীকৃতি পাওয়া, অনুমোদন পাওয়া বা সবসময় প্রশংসা পেতে চাইছি আমরা, সেটা সবসময় যদি না হয় আমার মনের মতো, তাহলে আমরা কিভাবে সামাল দেবো পরিস্থিতি, সে নিয়েই আজ আমরা আলোচনা করছি।
2: আচ্ছা, আমাদের বর্তমান প্রজন্মের ক্ষেত্রে একটা টার্ম ভীষণভাবে এসছে, সেটা হচ্ছে ফোমো,
0: ফিয়ার অফ মিসিং আউট।
2: একদম একদম। ভ্যালিডেশনের মধ্যে মানে এই ফোমোর ভ্যালিডেশনের সঙ্গে কোনো সম্পর্ক কি আছে?
1: এটা একটা সোশ্যাল রিকগনিশনের, মানে ইম্পর্টেন্টলি সোশ্যাল রিকগনিশনের একটা পার্ট, যে আমি যদি আমার চারপাশের ঘটনাগুলো জানতে না পারি বা আমার কাছে যদি না পৌঁছয়, তার মানে আমি এনাফ ভ্যালুয়েবল নই, আমাকে লোকে জানাচ্ছে না। হ্যাঁ, এবং অনেকেই দেখবেন, মানে দেখবে এরকম থাকে যে ও এরকম হয়েছে আমায় তো বলনি, হে এটা তো আমাকে বলনি, বলবে তো। এবার নর্মালি ভাবো যে সব তো আমার জানার দরকার নেই, যেটা যে সময়তে যে মোমেন্টে রেলেভেন্ট আমি জানলাম, আর আগে জানিনি বলে এখন জানলাম সেটাই তো আমি ইউটিলাইজ করতে পারবো না, এমনও নয় তো। কাজেই মানে আমি যে সোশ্যালি সোশ্যাল রিকগনিশন পাচ্ছি না, তার মানে লোকে আমায় অ্যাভয়েড করছে, নট নেসেসারিলি। এই ভাবনা থেকেই অ্যাকচুয়ালি মনে হয় যে ও এদিকে কি আমার জানা দরকার, ওটাও আমার জানা দরকার, তার মানে কি আমি ব্যাপারটার একটা বেশ সেন্টার পয়েন্টে রয়েছি, আমি একটা আপডেটেড রয়েছি।
0: আচ্ছা, আপনার অভিজ্ঞতায় এমন কোন কেস রয়েছে কি বা পরিস্থিতির উদাহরণ যদি আপনি দিতে পারেন, যেখানে ভ্যালিডেশনের অভাবে একজন মানুষের স্বাস্থ্যে বড় প্রভাব মানে পড়েছিল এবং সে ধীরে ধীরে সেটা কাটিয়ে উঠেছে, এরকম যদি কোনো?
1: একদম একদম। এই ছোটবেলায় ভ্যালিডেশনটা, মানে যে কারণে আমি বলছিলাম যে ব্যালেন্সড একটা ভ্যালিডেশনের দরকার আছে, যেটা রাগের ক্ষেত্রে দেখি, মানে এরকম তো অনেক সিচুয়েশনে থাকে, রাগের, মানে যেটা এক্ষুনি আমার মনে পড়ছে, যে একজন এরকম বয়স, এরকম 26-27 বছর, ছেলেটির খুব রাগ এবং খুব ইনকনসিস্টেন্ট রাগ, মানে এমন এমন সিচুয়েশনে খুব বাজেভাবে রেগে যায় যেটা খুব একটা মানে রিকোয়ার্ড ছিল না, মানে সেটার সঙ্গে সেটার কোনো ম্যাচ হয় না। আবার এমন কমপ্লিকেটেড সিচুয়েশনে এত মানে ম্যাচিওরলি এবং ঠান্ডা মাথায় ব্যাপারটা হ্যান্ডেল করে, সেটাও খুব ম্যাচ করাতে অসুবিধা হয়। তো বেসিক্যালি এর ক্ষেত্রে যেটা ব্যাপারটা হয়েছিল, যে যখন ছোটবেলা থেকে যে ফিডব্যাকটা পেত, যখনই ওর রাগের বহিঃপ্রকাশ হয়েছে বা কোনো ফেলিয়রের বহিঃপ্রকাশ হয়েছে, সেই ফিডব্যাকটাতে যে পজিটিভ বা নেগেটিভ, হোয়াট এভার দ্য ফিডব্যাক ওয়াজ, সেটা খুব ইনকনসিস্টেন্ট ছিল। তো ন্যাচারালি ওর মধ্যে সেই ধারণাটা তৈরি হয়নি যে কোনটা ব্যালেন্সড, কতটা আমার ইমোশনের এক্সপ্রেশন অ্যাডিকুয়েট, কতটা আমার ইমোশনের এক্সপ্রেশন দরকার নেই। তো এরকম মানে এই ধরনের আমরা প্রচুর এরকম ধরনের সিচুয়েশন পাই, এরকম ধরনের
0: থেরাপির মধ্যে দিয়ে যেতে যেতে সেটা হয়তো অনেকটাই কাটিয়ে উঠতে পারা যায়, তাই?
1: এইটা সম্বন্ধে জানাটাই এবং তাকে কি করে হ্যান্ডেল করবো সেটাই অ্যাকচুয়ালি থেরাপি।
0: তাহলে আপনি যদি খুব ছোট্ট করে আমাদের বলেন যে তরুণ শ্রোতাদের উদ্দেশ্যে, মানে যদি কোনো টিপস দেন বা কোনো বার্তা থাকে যে এই বিষয়টাকে আমরা সামাল দেব কি করে বা ডিল করব কি করে,
2: কিভাবে কাটিয়ে উঠব?
1: প্রথম কথা হচ্ছে যে অ্যাকসেপ্টিং দ্য সিচুয়েশন। সেকেন্ড হচ্ছে রিফ্লেক্ট।
0: বাহ।
1: থার্ড হচ্ছে বিং নন জাজমেন্টাল, এবং কোনোটাই অ্যাকচুয়ালি কঠিন, মানে সোজা নয় অ্যাকচুয়ালি। আর প্র্যাকটিসিং দিস থ্রি।
0: খুব সুন্দর, এই তিনটে শব্দের মধ্যেই আমাদের অনেকটা সমাধান ম্যাম বলে দিলেন। তবে ওই আর কি, সময়ের তো একটা ঘড়ির কাটা চোখ রাঙালে আমাদের,
2: তার মধ্যে সুভাষী আরেকটা ব্যাপার চলছে, সেটা হচ্ছে সারা বিশ্ব জুড়ে মানুষ এখন একদম উত্তাল বলতে।
0: হ্যাঁ, আমি সেই প্রসঙ্গেই আসতে যাচ্ছিলাম যে যতই ঘড়ির কাটা চোখ রাঙা, কিন্তু আমাদের এখনো কিছু কিছু বিষয় বাকি রয়েছে। তো সেরকম একটা চমক, সেটা হচ্ছে আমাদেরই ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে
2: যেটা চলছে, আমরা শুনছি রোজ
0: উত্তেজনা, যে উন্মাদনা চলছে, সে নিয়ে একটা বিশেষ চমক তোমাদের জন্য রয়েছে। ডেইলি আপডেটস আছে, তোমরা শুনছো, সেই নিয়ে তোমাদেরকে একটা ছোট্ট
2: প্রতিবেদন
0: শুনিয়ে ফিরে আসছি আমরা, আবার সঙ্গে থাকো।
4: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। আকাশে বাতাসে এখন একটাই উন্মাদনা, গ্রেটেস্ট শো অন আর্থ। উত্তর আমেরিকার সবুজ গালিচায় ইতিমধ্যেই জমে উঠেছে 2026 ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো আর কানাডার 16টি শহরের আকাশ ভেঙে এখন শুধু একটাই গর্জন, গোল গোল। গ্রুপ পর্বের খেলাগুলো যেভাবে এগোচ্ছে তাতে হিসেব নিকেশ উল্টে যাচ্ছে প্রতি মুহূর্তেই। সেখানে চেনা শক্তিদের দাপট যেমন রয়েছে, তেমনি তথাকথিত ছোট দলগুলো মাঠ ছাড়ছে না একেবারেই। তারা লড়াইয়ের জমি ছেড়ে দিচ্ছে না এক ইঞ্চিও। কারোর জন্য এটা নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই, তো কারোর জন্য ইতিহাস গড়ার রূপকথা। কারা টিকিট কাটবে রাউন্ড অফ 32 এর জন্য, আর কাদেরই বা বিদায়ের বাঁশি বাজবে অকালে? আজ ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে গতকাল রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত গ্রুপ পর্বের তিনটে হাই ভোল্টেজ ম্যাচের খবর নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের বন্ধু অর্ণব। প্রথমেই আসি ভারতীয় সময় গতকাল রাত 12:30 থেকে ছিল ফ্রান্স বনাম সেনেগালের ম্যাচ। এবারের বিশ্বকাপের প্রথম থেকেই দেখছি যেন ইউরোপীয় বড় বড় শক্তিদের সঙ্গে আফ্রিকান দেশগুলোর আবেগের একের পর এক অবিস্মরণীয় লড়াই, যেখানে কাবো ভার্দে তাদের প্রথম ম্যাচে আটকাতে পেরেছিল স্পেনকে, কিন্তু নিউ জার্সিতে এদিন সেনেগাল তা পারল না। প্রথমার্ধে সেনেগালকে শুরু থেকে বেশ ছন্দে দেখালেও দ্বিতীয়ার্ধে সেই ছন্দ পতন ঘটে এমবাপ্পে এবং ডেম্বেলে, বিশ্ব ফুটবলের দুই বিস্ময় বালক। ফ্রান্সের এই দুই মহাতারকাকে প্রথমার্ধে তেমন ছন্দে দেখাচ্ছিল না। বক্সের মধ্যে দুবার বল পেয়েও প্রথম টাচটি খারাপ হওয়ায় ফিনিশ করতে পারেননি এমবাপ্পে। তবে দ্বিতীয়ার্ধে পাশা সম্পূর্ণরূপে গেল পাল্টে, চেনা ছন্দে দেখা গেল ফ্রান্সকে, ক্রমাগত প্রেশার এবং তার ফলস্বরূপ 66 মিনিটে প্রথম গোল এলো এমবাপ্পের পা থেকেই। তারপরে মাস্টারমাইন্ড দিদিয়ের দেশর প্ল্যানিং অনুযায়ী ডেম্বেলের পরিবর্তন হিসেবে 80 মিনিটের মাথায় মাঠে নেমে 2 মিনিটের মধ্যেই গোলের ব্যবধান বাড়ান ব্র্যাডলি বারকোলা। নির্ধারিত সময়ের শেষে অতিরিক্ত সময় একটি গোল করে সেনেগালকে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেন ইব্রাহিম এমবাই। কিন্তু ওই যে কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে, মিনিট খানেকের মধ্যেই নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের ফলাফল নির্ধারিত করে দেন কিলিয়ান এমবাপ্পে। সব শেষে এদিন 3-1 গোলে জয় পায় ফ্রান্স। শুরুর দিকে ভালো লড়াই দিলেও ফ্রান্সের চাপের মুখে ডিফেন্সকে শক্ত রাখতে পারেনি সেনেগাল। ফ্রান্স বুঝিয়ে দিল বিশ্ব জয়ের লড়াইতে তারাও 3 পয়েন্ট নিয়ে লম্বা দৌড়ের জন্য প্রস্তুত। এবার চলে আসি ভারতীয় সময় রাত 3:30 থেকে আমরা উপভোগ করলাম নরওয়ে বনাম ইরাকের ম্যাচ। এই ম্যাচে বিশেষ করে নজর ছিল আর্লিং হ্যালান্ডের দিকে। বিশ্বকাপের অভিষেক ম্যাচে তিনি কেমন খেলেন সেদিকেই নজর ছিল সকলের, আর সেখানে তিনি রীতিমতো ডিস্টিংশন নিয়ে পাস করলেন, নিজে গোল করলেন এমনকি করালেনও। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপের মঞ্চে খেলতে নামল নরওয়ে, আর প্রত্যাবর্তনের ম্যাচেই রেকর্ড গড়ল তারা। ইরাককে 4-1 গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথমবার এক ম্যাচে 4 গোল করল তারা। অন্যদিকে ম্যাচে জোড়া গোল করলেন আর্লিং হ্যালান্ড। এই ম্যাচ যত টানা ছিল নরওয়ের তার থেকেও বেশি ছিল হ্যালান্ডের। বর্তমানে ক্লাব ফুটবলে অন্যতম সেরা স্ট্রাইকার হ্যালান্ড ক্লাবের জার্সিতে সফল হলেও দেশের জার্সিতে এই প্রথম আন্তর্জাতিক ক্ষেত্রে বড় মঞ্চে নামলেন তিনি, আর সেখানেই যেন স্বপ্নের দৌড় শুরু করলেন। বিশ্বকাপের অভিষেক ম্যাচে জোড়া গোল করলেন, অ্যাসিস্ট করে একটি গোল করালেনও, হলেন এই ম্যাচের সেরা। প্রথম গোল হজম করার পর 38 মিনিটে ইরাকের আয়মান হুসেন হেডারে ম্যাচের স্কোরলাইন 1-1 করে ম্যাচে সমতা ফেরান, যদিও তারপরেই আবারও গোল হজম করতে হয় তাদেরকে। দ্বিতীয়ার্ধে 76 মিনিটে হ্যালান্ডের অ্যাসিস্টে দলের হয়ে তৃতীয় গোলটি করেন অস্টিগার্ড, এবং অতিরিক্ত সময় ইরাকের করা ওন গোলের জন্য অবশেষে 4-1 শেষ হয় এই ম্যাচ। সবশেষে তাই বলাই যেতে পারে, প্রথম ম্যাচে কার্যত ইরাককে উড়িয়ে দিল নরওয়ে। আর এইবার সেই ম্যাচের কথা যার জন্য অপেক্ষায় ছিল সারা বিশ্ববাসী, ফুটবলের জাদুকর যার পায়ের ছোঁয়ায় সবুজ গালিচায় রূপকথার সৃষ্টি হয়, গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি গায়ে আরও একবার তাকে দেখতে পাওয়া। ভোর 6:30 এই ম্যাচ দেখার জন্য বোধহয় উত্তেজনায় বেশিরভাগ ভারতীয় ফুটবল ফ্যানেরই গত রাতে চোখে ঘুম আসেনি। প্রথম ম্যাচেই মেসি ম্যাজিকে মাতল ফুটবল বিশ্ব। আজ কানসাস সিটি স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা 78 মিনিট মেসিকে মাঠে দেখেছেন, তার পায়ে হ্যাটট্রিক প্রত্যক্ষ করেছেন। সত্যি আর কি চাওয়ার থাকতে পারে একজন ফুটবল প্রেমীর। ম্যাচের শুরুতে 4:30 মিনিটের মাথায় মেসির করা প্রথম গোলটি যদি অফসাইড না হতো তার কান

যুদ্ধের ওই সামান্য অংশটুকু যদি অফসাইড জোনের মধ্যে না পড়তো, তাহলে স্কোরশিটে আজকে 4-4 গোল লেখা থাকতো তার নামে এবং লিও মেসি হয়ে যেতেন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

0: ফাইনাল 17 মিনিটের মাথায়। দুর্দান্ত সেটআপ এবং 38 বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে জালে বল জড়ান মেসি। পরবর্তী গোল 60 মিনিটের মাথায়, গোলকিপার লুকা জিদানের করা সেভ থেকে ফিরতি বলকে নিখুঁতভাবে জালে জড়ান মেসি। আর এদিনের শেষ গোল 78 মিনিটে আবারও সেই 38 বক্সের একদম ধার থেকে একটা অসামান্য ফিনিশ। ম্যাচ শেষে আর্জেন্টিনা 3 আলজেরিয়া 0, বলা ভালো মেসি 3 আলজেরিয়া 0। সত্যি এমন জাদু দেখতেই তো রাতের পর রাত অপেক্ষা করা যায়, এমন জাদু দেখতেই কয়েকশো মাইল পাড়ি দেওয়া যায়। এমন অসামান্য হ্যাট্রিকের পর যখন গোটা স্টেডিয়াম বলে ওঠে, তখন মনে হয় এটাই তো প্রাপ্তি, আর কি বা চাইতে পারি আমরা। এবার আবারও অপেক্ষা 22 জুন পর্যন্ত অস্ট্রিয়ার বিরুদ্ধে আরও একবার মেসি ম্যাজিক দেখার, সে অপেক্ষা নিয়ে থাকবো আমরা। আর প্রতিদিন এভাবেই ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে তোমাদের দিয়ে যাব এবছরের ওয়ার্ল্ড কাপের নানান খুঁটিনাটি খবর। আজ ছিল শ্রেষ্ঠদের উদযাপনের দিন, কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে আর্লিং হ্যালান্ড এবং সব শেষে গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি। প্রত্যেকেই আজকে দেখিয়েছেন ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কোথাও না কোথাও তো দলকে এগিয়ে দেয়, আর সেখান থেকেই জয় পেয়েছে ফ্রান্স, জয় পেয়েছে নরওয়ে এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজকে যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে এই তিন ম্যাচের কথা ভাগ করে নিলাম আমি তোমাদের বন্ধু অর্ণব। আগামীকাল ঠিক একই সময় আবারও শুনতে ভুলো না ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের পরবর্তী পর্ব। তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: হ্যাঁ একদম, আমরা ওয়ার্ল্ড কাপের একটা দুরন্ত আপডেট পেলাম, আর তার সঙ্গে এটাও বলে রাখতে হবে যে আজকেই একটু কিছুক্ষণ আগেই আরেকটা ম্যাচ শেষ হয়েছে অস্ট্রিয়ার জর্ডানের, যেখানে দুর্দান্ত পারফরমেন্সে জর্ডানকে 3-1 পরাজিত করেছে অস্ট্রিয়া। আর এই জয়ের ফলে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট অর্জন করেছে সে। আর মানে এই জর্ডানের হয়ে যারা গোল করেছে, যে 3টে গোল, রোমানো স্মিথ এবং আত্মঘাতী গোল করেছে ইয়াজান আরাব, আর পেনাল্টি গোল করেছে মার্কো আরনাউটোভিচ, আর অস্ট্রিয়ার হয়ে যে 1টা গোল সেটা করেছে আলি অলওয়ান। আর তার সঙ্গে এটাও বলতে হবে আজকের কিন্তু এই যে আমরা ভ্যালিডেশন নিয়ে কথা বলছিলাম বা তারপরে ওয়ার্ল্ড কাপের এই যে আপডেট শুনলাম, সব নিয়ে সময়টা কিন্তু
2: সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর কানে রেখো যুববাণী। ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভক্তিগীতি, প্রচলিত ভক্তিগীতি। আজ শিল্পী চুনিলাল ভট্টাচার্য।

0: শুনলেন ভক্তিগীতি চুনিলাল ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে।
1: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন লোকগীতি, আজকের শিল্পী অদিতি মুখোপাধ্যায়।

0: অদিতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন লোকগীতি। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও ২ দিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজকেই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে শুক্রবার ১৮ তারিখ পর্যন্ত কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুরসভা ও পঞ্চায়েতগুলিকেও রাজ্যের তরফে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২ দিনে রাজ্য জুড়ে ২০০০-এরও বেশি শিবির বসেছে। গতকাল পর্যন্ত শিবিরে মোট ২৪ লক্ষ মানুষ এসেছেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুরে এক জনকল্যাণ শিবিরে উপস্থিত থাকবেন। তিনি শিবিরগুলিতে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদনপত্র রাখার নির্দেশ দিয়েছেন, যদিও বর্তমানে এই ভাতা আপাতত বন্ধ। এ ব্যাপারে তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে মুখ্যমন্ত্রী গত সন্ধ্যায় ৯৯ থেকে জেলা শাসকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে আশ্বাস দেন। একই সঙ্গে কোনো অযোগ্য ব্যক্তি যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধে না পান তাও সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিবিরে প্রচণ্ড গরমে মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়েন সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে জেলা শাসকদের। বিকশিত ভারত গ্রামীণ রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন বা ভিভিজি রামজি প্রকল্পে কাজ পাওয়ার জন্য বিভিন্ন জনকল্যাণ শিবিরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। নদিয়া জেলাতেও সকাল থেকে সমস্ত শিবিরের সামনে চোখে পড়ছে লম্বা লাইন। কাজের আবেদন, নথি যাচাই ও নাম নথিভুক্ত করার জন্য অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন সেখানে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের

0: নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত করেন। নতুন দিল্লিতে গতকাল এই বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশ শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতাও। ভারতে কৃষি রপ্তানি পণ্য বর্তমানে 280টি থেকে 500 পৌঁছেছে বলে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অভিষেক দেব জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, এর ফলে ভারত বিশ্বের রপ্তানি বাজারে প্রথম সারির দেশগুলি আমেরিকা, ব্রাজিল, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। হুগলির পরশুরা উত্তর ব্লকের ভাঙামোড়া এলাকায় বাদাম চাষে বিপুল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নিচু ওই এলাকাতে কালবৈশাখীর পর জমা জল দাঁড়িয়ে যায় চাষের মাঠে। কৃষক ল্যাটা ধারা জানিয়েছেন, এ পর্যন্ত ক্ষতির পরিমাণ 30,000 টাকারও বেশি।
1: আমার ক্ষতি হয়ে আনুমানিক বলতে গেলে তো ধরুন 1,300 টাকা ক্ষতি তো হয়েছে। এক বিঘে জমির বাদাম মানে যেমন তেমন 5 কুইন্টাল বাদাম হবে, কুইন্টাল বাড়ানোর দ্বারা 5,000-6,000 আরো বহু চাষির ক্ষতি।
0: নদিয়ার হরিণঘাটায় গতকাল খোলসিবিল এলাকায় সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সিএফআরআই এর উদ্যোগে ক্ষেত বাঁচাও অভিযানের আয়োজন করা হয়। খোলসি উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির সহযোগিতায় এই কর্মসূচিতে অংশ নেন বহু কৃষক। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে অ্যালায়েন্স জুট মিল বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজ আবার চালু হয়েছে। কলকাতা নিউজ সেক্রেটারিয়েটে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের পৌরোহিত্যে মালিকপক্ষ কর্মরত শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তার প্রেক্ষিতেই আজ থেকে মিলের স্বাভাবিক কাজকর্ম শুরু হল। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার কোথাও কোথাও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের সতর্কবার্তায় জানানো হয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে, একই সঙ্গে ঘণ্টা 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও কোথাও। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি বর্তমান থাকবে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শ্রী ভবন, উপস্থাপনায় ঈশিতা দাস অধিকারী।
3: গ্রাম বাংলার প্রিয় মা বোনেদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শ্রীভবন। মা বোনেরা, এই অনুষ্ঠানে আমরা আমাদের নানান বিষয় নিয়ে আলোচনা করি। অবশ্যই আমাদের নানান রকম ভাবনা থাকে, নানান রকম চিন্তা থাকে, নানান রকম পরিকল্পনা থাকে। আর আমাদের সমাজের, মানে সমাজের তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে পরিবারের উন্নতিকল্পে আমাদের একটা বিশেষ ভূমিকা থাকে। আর সেই বিশেষ ভূমিকাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা নানান রকম ভাবনা চিন্তা পরিকল্পনা এবং শিক্ষা দীক্ষায় নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অবশ্যই এমন একটি আলোচনা, সেই আলোচনা আমরা অংশগ্রহণ করার আগে আমরা সত্যি কথা, এটা কিন্তু দেখুন মা বোনেরা, আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের পরিবারকে আরও সচ্ছল করার জন্য, আমাদের পরিবারকে আরও একটু ভালোভাবে থাকার লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমাদের কত রকম ভাবনা চিন্তা সকাল থেকে রাত পর্যন্ত। আর তার জন্য যদি আমরা আমাদের সময় বাঁচিয়ে কিছু কিছু বিষয়ে আমরা যদি নিজেদেরকে নিয়োজিত করি এবং তার জন্য প্রশিক্ষণ নিই এবং তার সঙ্গে কিছু শিক্ষা দীক্ষা, কিছু বিশেষজ্ঞের পরামর্শ নিই, তাহলে কিন্তু আমরা অনেক রকম বিষয়ে আমরা স্বনির্ভর হতে পারি। আর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। আর আজকের আলোচনার বিষয় আপনাদের জানিয়ে দিই, স্বনির্ভরতার লক্ষ্যে

0: মাশরুম চাষ। আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন নেউটিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপিকা ডক্টর বিদিশা মণ্ডল। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই, নমস্কার।
1: নমস্কার।
0: আচ্ছা, আমাদের এই যে প্রথমেই আমরা যেটা বলছি যে মাশরুম চাষ তো করব, কিন্তু সেটা অবশ্যই স্বনির্ভরতার লক্ষ্যে, তার মানে একটা বিশাল একটা মানে ভাবনা আপনাদের রয়েছে বিশেষজ্ঞদের। সেইখানে যাওয়ার আগে, মাশরুম চাষের বিষয়ে যাওয়ার আগে, আপনি একজন অধ্যাপিকা হিসেবে, একজন বিশেষজ্ঞ হিসেবে, আজকে যে মহিলারা এগিয়ে যেতে চাইছেন এবং স্বনির্ভর হতে চাইছেন, সেই বিষয়টি তাদেরকে একটু স্পষ্ট করে দিন যে তারা কেন ভাববেন, তাদের আপনার ভাবনায় তাদেরকে একটা মূল লক্ষ্যে আপনি পৌঁছে দিন।
1: অবশ্যই, আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের সমাজের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে মহিলাদের যে অত্যন্ত স্বাবলম্বী হওয়া প্রয়োজন তা আমি নিজে মনে করি, কারণ আমি অধ্যাপিকা ছাড়াও একজন মহিলা এবং সেই হিসেবে আমার ধারণা যে মহিলাদের তো এগিয়ে যেতেই হবে, তবে অবশ্যই সংসারকে অবহেলা করে নয়, সংসারকে সঙ্গে নিয়েই আমাদের এগোতে হবে। তো আমাদের দেশের মহিলারা বিশেষত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন আর ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তাদের অবদান অনস্বীকার্য। নিঃস্বার্থভাবে নিজের সমস্ত কিছু ত্যাগ করে আমাদের দেশের মা বোনেরা অধিকাংশ ক্ষেত্রেই সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে চলেছেন এবং নিজের সংসারকেও এগিয়ে নিয়ে চলেছেন। তথাপি অনেক সময় দেখা যায় যে মহিলারা তাদের প্রাপ্য ন্যূনতম মর্যাদাটুকুও পাচ্ছেন না। এর মূল কারণ হল অর্থনৈতিক পরনির্ভরতা। কোনো না কোনোভাবে তারা পুরুষের কাছে অর্থনৈতিকভাবে অবলম্বন করেন, তাই মহিলাদের ইচ্ছে অনিচ্ছার মূল্য দিতে গেলে বা তাদের প্রাপ্য সম্মান দিতে গেলে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা আমি মনে করি খুবই জরুরি।
0: আচ্ছা, খুব সুন্দর একটি বার্তা আপনাদের কাছে পৌঁছে গেল ডক্টর বিদিশা মণ্ডলের কাছ থেকে। আমরা এইটুকু তার কাছ থেকে, তিনি অধ্যাপিকা, তিনি একজন স্বনির্ভর মহিলা এবং মানুষকে স্বনির্ভরতার লক্ষ্যে এই মাশরুম চাষের বিষয়ে আমাদেরকে একটা তথ্য দেবেন, একটা ভাবনা দেবেন। এবং সেই বিষয়টি জানার আগে আমরা জেনে নিলাম যে মহিলাদের কেন স্বনির্ভর হওয়া প্রয়োজন তার দৃষ্টিকোণ দিয়ে। এবারে যে বিষয়টি আমাদের আলোচ্য বিষয়, যে স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষ, আমরা জেনে নিই এই যে মাশরুম চাষের কথা আজকে যে সমস্ত মহিলারা করছেন এবং করতে চাইছেন, তারা একটু বিষয়টি বিশদে জানতে চাইবেন যে এই মাশরুম আসলে কি।
1: প্রথমে বলি যে মাশরুম চাষকে বেছে নেওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে যে অত্যন্ত স্বল্প পুঁজির মাধ্যমে মহিলারা তাদের অবসরকালীন সময়তে অর্থ উপার্জন করতে পারবেন এই চাষের মাধ্যমে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ তাকে কাজে লাগিয়েও কিন্তু এই চাষাবাদ সম্ভব। সেজন্য মাশরুম চাষ করতে গেলে কিন্তু আলাদাভাবে কোনো ধরনের বিনিয়োগের প্রয়োজন আমাদের মা বোনেদের করতে হবে,
0: মানে একটা বিরাট পুঁজিরই যে নামতে হবে মাশরুম চাষের লক্ষ্যে তা নয়, কিন্তু
1: না, একেবারেই নয়। আর তার উপরে গ্রামীণ মহিলারা যারা আমাদের দরিদ্র সীমার কাছাকাছি রয়েছেন বা অত্যন্ত স্বল্প পুঁজির যে সমস্ত কৃষক সম্প্রদায় বা সংসার আছে, সেক্ষেত্রে স্বামী বা বাড়ির অন্যান্য পুরুষদের সঙ্গে সঙ্গে তারা যদি ওই কৃষিজ বর্জ্যকে কাজে লাগান তাহলে কিন্তু মাশরুম চাষ করতে পারবেন। মাশরুম জিনিসটা কিন্তু আজকে আর কারোর কাছে অজানা নয়, মোটামুটি বাড়িতে বাড়িতে এই মাশরুম বিষয়টি সকলের কাছে পরিচিত। এটিকে বাংলা ভাষায় বা গ্রামে অনেক সময় ছাতু বলা হয়ে থাকে, একে সাধু বাংলায় ছত্রাক বলা হয়। এই মাশরুম আসলে এখন হোটেলে বিভিন্ন বাড়িতে প্রোটিনজাত খাদ্যের একটি উৎস হিসেবে পরিচিত হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের কাছেও কিন্তু এই বার্তা পৌঁছে গিয়েছে যে মাশরুম যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে গ্রহণ করি তাহলে আমাদের প্রোটিন খাদ্যের চাহিদা আমরা অনেকটাই মেটাতে পারব।
0: প্রোটিন জাতীয় খাদ্যের আমাদের প্রয়োজন শরীরে অত্যন্ত, সে তো বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা জানতেই পারি, এবং তার সঙ্গে সঙ্গে মাশরুম বিষয়টি আমাদের কাছে একটু সহজভাবে বিশেষজ্ঞের চোখ দিয়ে আমরা দেখতে পেলাম। এবারে যে বিষয়টি আমরা আলোচনা করব সেই বিষয়টি আমরা সত্যি কথাই মা বোনেরা এই শ্রীভবনে আমরা অনেক সময় অনেক মহিলাকে পাই যারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে নানান রকম প্রশিক্ষণ নিয়ে তারা চাষাবাদ করছেন।

0: এক্ষেত্রে এই যে মাশরুম চাষ, তাকে একটা অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রথম কথায় কিন্তু আমাদের বিশেষজ্ঞ বলেছেন যে আমরা স্বল্প পুঁজি নিয়ে কিন্তু এই মাশরুম চাষ করতে পারি। তবু আমরা বিশদে একটু জেনে নিই যে মাশরুম চাষকে কেন এত অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
1: অবশ্যই, এখন এই মাশরুম চাষকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ যে আলাদা কোনো যন্ত্রপাতি বা মেশিন কিছুই ব্যবহার করতে হবে না মাশরুম চাষ করতে গেলে। বাড়িতে অনেক সময় আমাদের প্লাস্টিক, নেট, খড় ইত্যাদি দ্রব্য গ্রাম বাংলার বাড়িতে বাড়িতেই মজুদ থাকে, সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা মাশরুম চাষ করতে পারব। এর মধ্যে দু ধরনের মাশরুমের কথা আমি পরবর্তীকালে আসব, যে চাষে পোয়াল ছাতু তার চাষের ক্ষেত্রে কিন্তু বাড়িতে বহুদিনের পুরনো পড়ে থাকা খড়কেও কাজে লাগানো যাবে। আবার যদি আমরা ঝিনুক ছাতুর চাষ করি সেক্ষেত্রে নতুন পরিষ্কার ঝকঝকে সাদা খড়ের প্রয়োজন হবে। কাজেই বাড়িতে পড়ে থাকা জিনিসপত্রকে কাজে লাগিয়ে আমরা আমাদের মাশরুম চাষ করে সংসারের প্রোটিনের চাহিদা তো মেটাতে পারবই, তার সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত যে মাশরুম আমরা পাব তা কাছাকাছি বাজারে বিক্রয়ের মাধ্যমে কিন্তু মহিলারা স্বনির্ভর হতে পারবেন। এবং তারা যদি গোষ্ঠীবদ্ধভাবে এই পদ্ধতিটি প্রয়োগ করেন তাহলে যেটা অনেক বেশি পরিমাণে সম্ভব যে এই মাশরুম বেড থেকে বা মাশরুম চাষের মাধ্যমে তারা অনেকখানিটাই স্বাবলম্বী হতে পারবেন এবং সংসারকে এগিয়ে নিয়ে যেতেও অনেকটাই তারা সাহায্য করতে পারবেন। এবং আরেকটি বিষয় যে এই চাষের জন্য কিন্তু বিশেষ কোনো জায়গাও আপনাকে ব্যবহার করতে হবে না। একটি মাচা তৈরি করে বা কতগুলি হুকের মাধ্যমে ওপর থেকে ঝুলিয়ে রেখে আমরা কিন্তু এই চাষ করতে পারব। সেই কারণে যেটা হয় যে ঘরের ভেতরে যদি আমাদের জায়গাও না থাকে, যদি আমরা অত্যন্ত ক্ষুদ্র পরিসরের ভেতরেও থাকি, সেখানে আমরা ঝুলন্ত অবস্থায় মাশরুমের মণ্ডকে, বিশেষত ঝিনুক মাশরুমের যে চাষ হয় তা ওপর থেকে ঝুলিয়ে রেখে সেখান থেকেই কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় মাশরুম সংগ্রহ করতে পারব।
0: স্বনির্ভরতার ক্ষেত্রে মাশরুম চাষকে এতটা কেন অগ্রাধিকার দেওয়া হচ্ছে সে বিষয়ে আমরা জানলাম। তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু বিশেষজ্ঞ বলেছেন যে মাশরুমে অনেক প্রোটিন রয়েছে এবং আমাদের শরীরে প্রোটিন জাতীয় খাদ্যের অত্যন্ত প্রয়োজন। আমরা বিশদে জেনে নিই যে এই মাশরুমের খাদ্যগুণ সম্পর্কে।
1: অবশ্যই, এখন মাশরুম বা এই ধরনের ছাতু কিন্তু খাদ্যপ্রাণে একেবারে ভরপুর। প্রতি 100 গ্রাম মাশরুম যদি আমরা দেখি তাতে 42 ক্যালোরি আমরা শক্তি পেতে পারি। এর 90% জল থাকে, তাই অত্যন্ত সহজপাচ্য এবং আমাদের গর্ভবতী মহিলারা, শিশু, বৃদ্ধ, রক্তাল্পতার রোগীরা, এমনকি যাদের ডায়াবেটিস রয়েছে, হার্টের সমস্যা রয়েছে, কোনো ধরনের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, সব ধরনের রোগীরা কিন্তু এই মাশরুম গ্রহণ করতে পারবেন। এতে 3.5% প্রোটিন রয়েছে, ফ্যাট এবং শর্করা বা কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু প্রচুর কম, আর ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন C এবং ভিটামিন B3 বা নিয়াসিন প্রচুর পরিমাণে আছে। এত পরিমাণে ক্যালসিয়াম থাকার জন্য যেটা হয় যে এই ছত্রাক বা ছাতু যদি মহিলারা, যারা তিরিশোর্ধ্ব মহিলা, তারা যদি বাড়িতে এটাকে চাষ করে গ্রহণ করেন তাহলে কিন্তু তাদের আর ক্যালসিয়াম ট্যাবলেট, যেটার কথা আমরা বলে থাকি, হয়তো শহরাঞ্চলে আমরা যে মহিলারা রয়েছি 30-এর ওপরের বয়স, অতি সহজেই গিয়ে দোকান থেকে এটি কিনে খেতে পারি, কিন্তু গ্রামাঞ্চলে তো সম্ভব নয় যে এত টাকা সংসার থেকে গিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাব। সেক্ষেত্রে কিন্তু এই মাশরুম চাষের মাধ্যমে তারা কিন্তু তাদের ক্যালসিয়ামের যে ঘাটতি তা বাড়ি বসে কিন্তু পূরণ করতে পারবেন। এবং এই মাশরুমের বা এই ছাতুর সবথেকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই চাষ পদ্ধতি কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করবে না এবং পরবর্তীকালে এই চাষের বেডগুলিকে বা মণ্ডগুলিকে কিন্তু জৈব সার উৎপাদনেও এই মহিলারা কাজে লাগাতে পারবেন।
0: আচ্ছা, আমরা পুষ্টিবিদদের কাছ থেকে শুনে থাকি আমাদের দৈনিক খাদ্য চাহিদার জন্য আমাদের সবসময় আমাদের যে দৈনিক খাবার রয়েছে সেইগুলোকে যদি আমরা ঠিকঠাকভাবে আমাদের খাওয়ার তালিকায় আনতে পারি তাহলে কিন্তু আমাদের খাদ্যগুণ কিন্তু সেই খাবারের মধ্যে থেকেই আমরা পেয়ে যেতে পারি। আরও একবার এই বিষয়ে জানলাম বিশদে। আর সেই সঙ্গে আমাদের কিন্তু একটা বিষয় কিন্তু আমরা নিশ্চয়ই ভাবছি মা বোনেরা যে আমরা কিন্তু মাশরুম চিনতে অনেক সময় ভুল করি, কারণ আমরা অনেক সময় ভাবি যে এই মাশরুম খেলে অনেকে অসুস্থ হয়ে পড়বে, কোনটা খেলে অসুস্থ হবে কোনটা খেলে অসুস্থ হবে না, বা কোনটা চাষ করবেন তারা কিভাবে তারা সেই নির্বাচন করবেন বীজ, সেই বিষয়গুলো একটু বিশদে জেনে নিই যে সব মাশরুমই কি খাবার যোগ্য, আর যদি না হয় সেটা তাহলে আমরা সেটা কিভাবে চিনব।
1: অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি যে বিষয়টি তুলে ধরলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মাশরুমই কিন্তু খাওয়ার যোগ্য নয়, কিছু মাশরুম আবার এদের মধ্যে বিষাক্তও হয়, তাই খাওয়ার আগে মাশরুমটি বিষাক্ত কিনা সেটি আমাদের জেনে নিতে হবে। ব্যাঙের ছাতা হিসেবে চারিদিকে যে মাশরুম আমরা দেখতে পাই তা কিন্তু খাওয়ার অযোগ্য এবং বেশ বিষাক্তও হয়। মাশরুম কেনার সময় আমাদের দেখে নিতে হবে যে সেটা যেন মোটামুটিভাবে শক্ত হয়, অর্থাৎ কিনা এলোমেলোভাবে তার উপরের অংশ যদি অবিন্যস্ত থাকে বা যদি একটু চাপ দিলে চুপসে যায়, বা টুপিটা যদি মাশরুমের উপরকার যে টুপির মতো অংশটা তা যদি আলগা দেখতে হয় তাহলে কিন্তু সে মাশরুম না খাওয়াই ভালো। এই ধরনের মাশরুমকে সাধারণত মোরেল মাশরুম বলা হয়ে থাকে। এছাড়া আরেকটি বিষয় আছে, খুব মিষ্টি গন্ধযুক্ত মাশরুম বা কমলা বা হালকা বাদামি রঙের কিছু মাশরুম পাওয়া যায় যেগুলি কিন্তু খাবার যোগ্য নয়। মাশরুমের যে ছাতার মতো অংশটি থাকে তার নিচের দিকে গিল বলে একটি অংশ থাকে, যেখানে খাঁচ খাঁচ খাঁচ খাঁচ কতগুলি দণ্ডাকার অংশ দেখা যায়। এই অংশের রং যদি একেবারে সাদা হয় সেই ধরনের মাশরুম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিষাক্ত হয়। জঙ্গল থেকে সংগ্রহ করা মাশরুম কেনার আগে বা খাওয়ার আগে কিন্তু আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটি বিষয় যে মাশরুমের ছাতার তলায় একটি দণ্ডাকার অংশ দেখা যায়, এই দণ্ডাকার অংশে যদি আমাদের হাতের আঙুলে যে আমরা আংটি পরি সেরকম একটি সাদা বলয় বা আংটির মতো অংশ দেখা যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে এই ধরনের মাশরুম বেশ বিষাক্ত। সাধারণত অ্যামারিটা বলে একটি গণের মাশরুম হয় যা কিন্তু বেশ বিষাক্ত, তাই এই ধরনের মাশরুম কিন্তু খাবার খুবই অযোগ্য এবং আমাদের দেখে নিতে হবে। এছাড়া আরও অনেক ধরনের পদ্ধতি আছে, যেমন মাশরুমের গিল অংশটিকে যদি আপনি ছিঁড়ে নেন আর হাতে কিছুক্ষণ ধরার পর যদি দেখেন যে গিল অংশটি আস্তে আস্তে গাঢ় হলুদ রং হয়ে যাচ্ছে, ইংলিশে আমরা বলে থাকি ক্রোম ইয়েলো, তাহলে কিন্তু ওই ধরনের মাশরুম বেশ বিষাক্ত হয়। আবার অনেক মাশরুমের ওই গিল অংশটি ছিঁড়লে গাঢ় নীল রং হয়ে যায়, এই ধরনের মাশরুমগুলি কিন্তু খাবার বেশ অযোগ্য। তাই মা বোনেদের অবশ্যই আমি বলবো যে প্রথম প্রথম মাশরুম চাষ করতে গেলে আপনারা কাছাকাছি কোনো কৃষি অধিকর্তা বা সহকৃষি অধিকর্তাদের যে কার্যালয় থাকে অথবা কৃষি বিজ্ঞান কেন্দ্র বা আমাদের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে যোগাযোগ করে সেখান থেকে স্পন বা বীজ গ্রহণ করার চেষ্টা করবেন। আর আমার মতে দু এক বছর চাষের পর আপনারা নিজেরাই এতটা অভিজ্ঞ হয়ে উঠবেন যে তখন আপনাদের কাছেই অন্যান্য মা বোনেরা গিয়ে
0: আবার পরামর্শ
1: নিতে পারবে।
0: তার মানে অবশ্যই এই যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব মাশরুমই কিন্তু খাবার যোগ্য নয় এবং তাকে চিনতে হলে কয়েকটি বিশেষ পদ্ধতির কথা বললেন। প্রথম প্রথম হয়তো আমাদের সেগুলো মনে থাকবে কিন্তু পরবর্তীকালে মনে নাও থাকতে পারে, কিন্তু সেজন্যই রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয় এবং কৃষি অধিকর্তা যেখান থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। অবশ্যই তাদের পরামর্শ নিয়ে বীজ সংগ্রহ করে সেই মাশরুম চাষ করার কথাই আমরা বিশেষজ্ঞের কাছ থেকে শুনলাম। এবার এই যে খাবারযোগ্য মাশরুম সেটা কত ধরনের রয়েছে এবং তাদের অবশ্যই আমরা জেনে নেব যে চাষ পদ্ধতিতে কি একই রকম আমরা একই রকমভাবে চাষ করব নাকি তার কোনো আলাদা পদ্ধতি রয়েছে।
1: অবশ্যই সাধারণভাবে আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা তিন ধরনের খাবারযোগ্য মাশরুমকে চাষ করে থাকি, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে পোয়াল ছাতু বা স্ট্র মাশরুম। এই স্ট্র মাশরুম বা পোয়াল ছাতু চাষ করতে গেলে মা বোনেদের যেটা সবথেকে সুবিধে যে বাড়িতে যে কোনো পরিত্যক্ত জিনিসপত্রগুলোকে তারা ব্যবহার করতে পারবেন, বহুদিনের পুরনো খড় দিয়েও কিন্তু এখানে মণ্ড বা বেড প্রস্তুত করা সম্ভব। ধিংড়ি ছাতু বা ওয়েস্টার্ন মাশরুম, যেটা এই ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে যেটা হয় যে একটু পরিষ্কার ঝকঝকে খড়ের প্রয়োজন হয়, তবে ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে পরিমাণ কিন্তু খড়ের অনেক কম লাগে, সে কথা পরে আসছি। আরেকটি বিষয় হচ্ছে বোতাম ছাতু বা বাটন মাশরুম। এই বোতাম ছাতু বা বাটন মাশরুম তা অ্যাগারিকাস বাইপোলার এই ধরনের প্রজাতি।

0: থেকে পাওয়া যায়। এটি কিন্তু খেতে সব থেকে ভালো হয় এবং খাদ্যগুণ অত্যন্ত বেশি। তবে বোতাম ছাতুর ক্ষেত্রে তাপমাত্রা সর্বদাই 10-15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হয়, যা পশ্চিমবঙ্গের সমতলে কিন্তু খুব অল্প সময়ের জন্যই পাওয়া যায়। তাই দেখা যায় যে এই বোতাম ছাতু বাণিজ্যিকভাবে চাষ করা হলেও গৃহস্থ বাড়িতে মা বোনেদের পক্ষে কিন্তু চাষ করা অতটা সম্ভবপর হবে না। তাই মা বোনেরা যখন স্বনির্ভর হওয়ার লক্ষ্যে চাষ করবেন, অর্থাৎ কিনা মাশরুম চাষ করবেন, সেক্ষেত্রে পোয়াল ছাতু বা ধিংড়ি ছাতু চাষ করাই কিন্তু আমার মনে হয় তাদের পক্ষে অনেক উপযুক্ত হবে।
1: খাবারযোগ্য মাশরুম এবং তার মধ্যে কোন মাশরুমের চাষ করলে মা বোনেরা সহজভাবে স্বনির্ভর হতে পারবেন এবং সামান্য প্রশিক্ষণ যদি তারা নিয়ে নেন তাহলে তারা সেই চাষটি খুব সহজভাবে করতে পারবেন। আচ্ছা, এই যে পোয়াল ছাতুর কথা আমরা শুনলাম, এই চাষ পদ্ধতিটি একটু আমরা জেনে নিই মা বোনেদের জন্য।
0: অবশ্যই, এই পোয়াল ছাতু উষ্ণ স্যাঁতস্যাঁতে পরিবেশে ভালো জন্মায়, 25-35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এই ছাতু মার্চ থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু মা বোনেরা চাষ করতে পারবেন। পোয়াল ছাতুর মধ্যে ভলভেরিয়েল্লা ভলভাসিয়া প্রজাতির কিন্তু ফলন আর গুণমান সব থেকে সেরা। এই ছাতু 15 দিনের মধ্যেই মা বোনেরা পেয়ে যাবেন। এর জন্য ছায়াযুক্ত জায়গায় ধানের পুরনো খড়, কাঠ, বাঁশ, ইটের তৈরি মাচান, ডালের ভাঙা গুঁড়ো, স্পন এবং বীজ আর সাদা পলিথিনের চাদর ও জলের ঝাড়ির প্রয়োজন হবে। 20-25 কেজি খড় একটি স্তূপের জন্য প্রয়োজন হবে। এক একটি স্তূপে কিছু কিছু 200-250 গ্রাম ওজনের আটি খড় ব্যবহার করতে হবে। এই আটিগুলিকে প্রথমে 12-15 ঘন্টা পরিষ্কার জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে পাটাতনের ওপর সমান 4 স্তরে আড়াআড়িভাবে ভাগ করে নিয়ে স্তূপ সাজাতে হবে এবং এই স্তূপে স্পন বা বীজ, ডালের গুঁড়ো অর্থাৎ কিনা ছোলা ও মাসকড়াই, যে কোনো এক ধরনের ডালের গুঁড়োর মিশ্রণের সঙ্গে ছড়িয়ে দিতে হবে। বীজের স্তর হবে 3টি আর এই স্তূপের সব থেকে নিচে এবং উপরে কিন্তু খড়ের স্তর থাকবে। এভাবে কিন্তু পোয়াল ছাতুর চাষ করা যাবে।
1: আমরা পোয়াল ছাতুর চাষ পদ্ধতি সম্পর্কে শুনলাম, অবশ্যই এই বিষয়ে তারা পরামর্শ তো কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি অধিকার কর্তাদের কাছ থেকে নিতে পারবেন, সে বিষয়ে বললেন।
0: অবশ্যই,
1: হ্যাঁ। আরেকটি বিষয় যেটি আপনি বললেন ঝিনুক ছাতুর কথা, তার চাষ পদ্ধতিটি আমরা একটু সংক্ষেপে জেনে নিয়ে, আমরা আগে যে বিষয়টি আলোচনা করছিলাম যে এই যে বীজের কথা, এই বীজটা তারা কোথা থেকে পাবেন এবং সঠিক বীজটা তারা সংগ্রহ কোথা থেকে করবেন সে বিষয়ে একটা পরামর্শ দেবেন।
0: যেমন কোনো গাছ তৈরি করতে গেলে আমাদের বীজের প্রয়োজন হয়, এই স্পন অর্থাৎ কিনা মাশরুমের যে ফলদেহ বা ফ্রুট বডি তার জন্য স্পন দরকার। এই স্পন কিন্তু যে কোনো কৃষি অধিকর্তা বা সহকৃষি অধিকর্তাদের ব্লক অফিসে আমাদের মা বোনেরা একটু যোগাযোগ করলেই পাবেন এবং তারা কিন্তু বিশদে মা বোনেদের একটি প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করতে পারেন, যাতে এই স্পনকে তারা কিভাবে গুরুত্বের সঙ্গে বাড়িতে রাখতে পারবেন এবং প্রয়োজন মতো ব্যবহার করতে পারবে।
1: আর এই বীজ উৎপাদন কি বাড়িতে করে নেওয়া সম্ভব হবে?
0: এই বীজ উৎপাদন বাড়িতে করা সম্ভব হবে, কিন্তু সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ঘর, একটি টেবিল এবং সুচ বা নিডলের প্রয়োজন হবে, যার মাধ্যমে তারা এই স্পন দিতে পারবেন। প্রথমেই ভালো জাতের বীজ বা স্পন তাদের নিয়ে আসতে হবে এবং তাকে পরবর্তীকালে একটি ফ্রিজ বা রেফ্রিজারেটরের দরকার হবে। আমার মনে হয় গোষ্ঠীবদ্ধ উদ্যোগে যদি গ্রামের মহিলারা একত্রিতভাবে এই চাষ পদ্ধতি গ্রহণ করেন তাহলে কার্যকরীভাবে এটাকে ব্যবহার করা সম্ভব হবে।
1: শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনায় কিন্তু বিশেষজ্ঞের কাছ থেকে বারবার এই বিষয়টি আলোচনায় উঠে আসছে যে আমরা স্বল্প পুঁজিতে অধিক লাভ করতে পারি মাশরুম চাষ করে, তা এই লাভের বিষয়টি যদি একটু আমরা বিশদে জেনে নিই, তার সঙ্গে সঙ্গে বাজার দর কিরকম?
0: অবশ্যই, মা বোনেদের স্বাবলম্বী হতে গেলে লাভের বিষয়টা তো আমাদের ভাবতেই হবে। পোয়াল ছাতুর বাজার দর সাধারণত কেজিতে 60-70 টাকা হিসেবে তারা এটাকে বিক্রি করতে পারবেন এবং প্রত্যেকটি বেড থেকে লাভ করতে পারবেন 25-35 টাকা। ঝিনুক ছাতুর ক্ষেত্রে কিন্তু বাজার দর পোয়াল ছাতুর থেকে অনেক বেশি। এক্ষেত্রে প্রত্যেক কেজি 80-100 টাকা মূল্যে তারা বিক্রি করতে পারবেন এবং প্রত্যেক বেড থেকে 65-70 টাকা তারা লাভ করতে পারবেন। এই জন্য যখন গ্রামীণ

0: বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন নেউটিয়া বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপিকা ড. বিদিশা মণ্ডল। মা বোনেরা, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
1: শ্রীভবন এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন। প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন। যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুগবাণী। যুগবাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন বিজ্ঞাপনী অনুষ্ঠান।

মানুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধিতে আলোকপাত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 178,000 কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশের ব্যবস্থাপনা নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরুষদের ক্রিকেটের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান আজ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। সেখানেই বসবাসরত ভারতীয় সম্প্রদায় শ্রী মোদীকে অভ্যর্থনা জানাতে উৎসুক হয়ে রয়েছে, চলছে যাবতীয় প্রস্তুতি। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, আগামীকাল সকালে প্রধানমন্ত্রী মোদী সেখানকার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে তিনি ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি ও উদ্ভাবন অনুষ্ঠান ভিভাটেক সম্মেলনে অংশ নেবেন, সেখানে শ্রী মোদী বক্তব্য রাখতে পারেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করবেন। এদিকে প্রধানমন্ত্রী মোদী সামুদ্রিক জলপথে নিরাপত্তা এবং সংঘাতের বিপদ থেকে নাবিকদের জীবন সুরক্ষিত রাখার জন্য দেশের সমস্ত দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্সের এভিও G7 শীর্ষ সম্মেলনে শ্রী মোদী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্ব বাণিজ্য বিঘ্নিত হয়েছে, ঘটেছে প্রাণহানিও। সামুদ্রিক বাণিজ্যের উদ্ভূত ঝুঁকি এবং অস্থিরতার ফলে মৃত্যুর উল্লেখ করে শ্রী মোদী বলেন, নাবিকদের জীবন রক্ষা

0: রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বিকাশের উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে তাঁর অ্যাকাউন্টে মাইগভের থ্রেড শেয়ার করে শ্রী মোদী কিভাবে দেশ আকাশ ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী ওই পোস্টে জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গত ১২ বছরে ভারতকে নিরাপত্তার এক দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করেছে। এর ফলে নাগরিকরা যেমন একদিকে সুরক্ষা পাচ্ছেন, অন্যদিকে শত্রুদের ওপর আঘাত হানা সম্ভব হচ্ছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হামলা ও অপারেশন সিন্দুর সীমান্তের ওপারে শত্রুদের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এছাড়াও ৩৭০ ধারা বাতিল, মাওবাদীদের মোকাবিলা করতে ভারত সরকারের অঙ্গীকার গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১,৭৮,০০০ কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি জানান, আগের অর্থবর্ষের ১,৫৪,০০০ কোটি টাকার উৎপাদনের তুলনায় এবছর ১৫.৬% বৃদ্ধি হয়েছে। ২০১৩-১৪ অর্থবর্ষে ৪,৭৪৬ কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন চার গুণ বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের প্রতিরক্ষা উৎপাদনে এই উল্লেখযোগ্য বৃদ্ধি প্রতিরক্ষা উৎপাদন বিভাগ এবং অন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভারত ও থাইল্যান্ড তাদের দশম প্রতিরক্ষা আলোচনায় উৎপাদন, গবেষণা, উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করতে সম্মত হয়েছে। ব্যাংককে গতকাল এই আলোচনায় যৌথভাবে পৌরোহিত করেন থাইল্যান্ডের প্রতিরক্ষা বিষয়ক সচিব অ্যাডমিরাল নুপটাপোল ডিউভানিজ এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব সত্যজিৎ মোহান্তি। এবারের গুরুত্বপূর্ণ বৈঠকে উভয় দেশই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় করেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মোনাকোর দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে দুই দেশ সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি, উদ্ভাবন এবং উদীয়মান প্রযুক্তির মতো ক্ষেত্রগুলির সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে। এছাড়া তিনি দ্বিতীয় প্রিন্স অ্যালবার্টকে ভারত ইনোভেটস ২০২৬ সম্পর্কে বিস্তারিত জানান। ফ্রান্সের নিসে এই অনুষ্ঠান গতকালই শেষ হয়েছে। শ্রী গোয়েল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী দিনে ভারত ও মোনাকোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন দিকে প্রসারিত হবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বীরনায়ক মহারানা প্রতাপের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী বিড়লা বলেছেন, মহারানা প্রতাপের আত্মসম্মানবোধ, আত্মমর্যাদা, দেশপ্রেম মানুষ চিরদিন মনে রাখবে। তিনি আরও বলেন, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মহারানা আদর্শ দেশমাতৃকার সম্মান রক্ষায় আপোষ করেননি। হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপের আত্মত্যাগ অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন। বিশ্ব খরা ও মরুপ্রসার প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব ভূমি সংরক্ষণের গুরুত্ব স্মরণে রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় তিনি বলেন, ভূমি বাস্তুতন্ত্রের ভিত্তি ও পুষ্টি ও শক্তির উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে ক্ষতিগ্রস্ত জমি পুনরুদ্ধারে সকলকে একযোগে কাজ করার আবেদন জানান তিনি। কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত ৯:৩০ গীতাঞ্জলি, ডিটিএইচ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এই বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশ শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা, ছোটখাটো উপকারী কীটপতঙ্গ মারা পড়ে, ফলে নষ্ট হয় পৃথিবীর ভারসাম্য। তিনি জানান, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৪৬,০০০এর বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, ৯১০টি কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারের মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটে সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, নমামি গঙ্গে প্রকল্পের আওতায় গঙ্গাকে দূষণমুক্ত করার কাজ শুরু হয়েছে। স্বচ্ছ ও সুন্দর বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
1: नमामि गंगे स्कीम में यहाँ बंगाल में काम नहीं हुआ। एसटीपी का लिए लैंड प्रोवाइड नहीं किया। गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए, ये काम शुरू हुआ। कलकत्ता कॉर्पोरेशन केएमसी का एडमिनिस्ट्रेटर, उनका लीडरशिप में मंत्री जी है, उनका निगरानी में पूरा काम चल रहा है।
0: পশ্চিমবঙ্গে জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে আগামীকাল শুক্রবার 18 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর পুদুচেরি মন্ত্রিসভায় আজ তিনজন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লোকনিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের বিধায়ক পি রাজাভেলু ও ভিপি শিভাকরুন্দু এবং বিজেপি বিধায়ক জিএনএস রাজশেখরনকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান উপরাজ্যপাল কে কৈলাসনাথন। বিজেপি নিট পরীক্ষার্থীদের উপর অহেতুক চাপ সৃষ্টি করায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন। দলের সদর দপ্তরে আজ এক অনুষ্ঠানে বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, স্বচ্ছতা বজায় রাখতেই ফের পরীক্ষা নেওয়া হচ্ছে। সমগ্র ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সরকার সব রকম পদক্ষেপ নিচ্ছে। এখন বিশ্বকাপ ফুটবলে খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। ম্যাচের 17, 60 ও 76 মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। এর ফলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি যুগ্মভাবে জার্মানির মিরাসলভ ক্লোজের সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। উভয়ই বিশ্বকাপে 16টি করে গোল করেছেন। অন্য এক খেলায় আজ সান্তা ক্লারা স্টেডিয়ামে গ্রুপ জের ম্যাচে অস্ট্রিয়া জর্ডানকে 3-1 গোলে পরাজিত করেছে। পুরুষদের ক্রিকেটে আজ লখনৌয়ের একানা স্টেডিয়ামে 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তান টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারত 2 ওভারে 1 উইকেট হারিয়ে 9 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় প্যারিস পৌঁছবেন। প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত 1 দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের কারণে এই শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আজকেই শিবির শেষ হওয়ার কথা ছিল, পরিবর্তে আগামীকাল পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুরসভা ও পঞ্চায়েতগুলিকে রাজ্যের তরফে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতেপুর ফুটবল মাঠে এক জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে 18 তারিখ পর্যন্ত জনকল্যাণ শিবিরের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন। পাশাপাশি এলাকার জন্য একাধিক নতুন উন্নয়নমূলক প্রকল্পেরও ঘোষণা করেন তিনি। এর মধ্যে আছে ফলতায় নতুন মহিলা কলেজ ও ফায়ার ব্রিগেড তৈরি এবং ফলতা গ্রামীণ হাসপাতালের শয্যার সংখ্যা বৃদ্ধি। এছাড়া ফলতা মুক্ত বাণিজ্য কেন্দ্রে নতুন করে শিল্প প্রসারেরও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন উল্লেখ করে শুভেন্দু অধিকারী জানান, আয়ুষ্মান ভারত কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলেছে। এছাড়াও প্রধানমন্ত্রীর সূর্যঘর, মুফত বিজলি যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পেও যেভাবে বিপুল সংখ্যক মানুষ এগিয়ে আসছেন তারও উল্লেখ করেন তিনি। অন্নপূর্ণা ভাণ্ডারে এ পর্যন্ত 1 কোটিরও বেশি নাম নথিভুক্ত হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান।
1: কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুযোগ আপনারা পাবেন, যার 60% অর্থ মোদিজির নেতৃত্বে ভারত সরকার দেবে, 40% অর্থ পশ্চিমবঙ্গ সরকার এর সঙ্গে যুক্ত করবে। গ্রামে থাকা মানুষরা স্বল্প রোজগার যারা করেন, প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে সোলার আলোর জন্য ব্যবস্থা নিন। প্রধানমন্ত্রী সূর্য ঘরে আপনারা সাবসিডি বা ভর্তুকি পাবেন।
0: ফলতার আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান মুখ্যমন্ত্রী। জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে বেআইনি জমায়েত, রাস্তা অবরোধ ও প্রশাসনের কাজে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট নির্দেশ দেন, এই ধরনের হিংসাত্মক ঘটনায় যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। উল্লেখ্য, জনকল্যাণ শিবিরগুলিতে এবার বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদনপত্র রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ভাতা আপাতত বন্ধ থাকলেও এ ব্যাপারে তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে গত সন্ধ্যায় নবান্ন থেকে জেলার শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আশ্বাস দেন। একই সঙ্গে কোনো অযোগ্য ব্যক্তি যাতে অন্নপূর্ণা যোজনার সুবিধে না পান তাও সুনিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিবিরে প্রচণ্ড গরমে মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়েন সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে জেলা শাসকদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারে মায়ের ঘাটে গঙ্গার পার সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ঝাঁটা হাতে তাদের গঙ্গার ঘাটের সিঁড়ি পরিষ্কার করতে দেখা যায়। সাংবাদিকদের শ্রী অধিকারী বলেন, স্বচ্ছ সুন্দর বাংলা গড়ে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাতেও এরপর মুখ্যমন্ত্রী এ ধরনের স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে কলকাতা পুরসভার পামার বাজার অঞ্চলে আজ সকালে সাফাই অভিযান কর্মসূচিতে সামিল হন ইঞ্জিনিয়ার ও কর্মীরা। এদিকে যোগ দিবস উপলক্ষে কলকাতায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইসকন কলকাতার উদ্যোগে আজ দুপুরে বাবুঘাটে গঙ্গার পার সাফাই কর্মসূচিতে সামিল হবেন ইসকন ভক্তরা। বেলা 2:30 থেকে সন্ধে 6:00 পর্যন্ত চলবে পরিচ্ছন্নতা অভিযান। সন্ধে গঙ্গা আরতির মধ্যে দিয়ে সমাপ্তি হবে কর্মসূচির। উল্লেখ্য, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে 21 জুন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আয়োজিত কর্মসূচির আগে শহর জুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের বার্তা দিতেই এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন। বিকশিত ভারত গ্রামীণ রোজগার ও আজীবিকা গ্যারান্টি মিশন বা ভিভিজি রামজি প্রকল্পে কাজ পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জনকল্যাণ শিবিরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। নদিয়া জেলার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের দেপাড়া বিষ্ণুপুর হাইস্কুলে জনকল্যাণ শিবিরে যোগদানকারী স্থানীয় বাসিন্দা রাজু সরকার আমাদের সংবাদদাতাকে জানালেন, এই প্রকল্পে কাজ পাওয়ার আশায় নতুন করে বুক বাঁধছেন তারা।
2: দীর্ঘদিন আমরা বাড়িতে বসেছিলাম কাজের অপেক্ষায়। এই নতুন সরকার আসার পর জি রামজি যে প্রকল্প মোদী সরকারের, সেই প্রকল্প নতুন করে চালু হয়। গ্রাম বাংলার যারা খেতে খাওয়া মানুষ তারা আশার আলো দেখছি।
0: রাজ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল বসতে চলেছে। সকাল 11টায় রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্যে দিয়ে সূচনা হবে অধিবেশনের। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার ফুলবাগানে তার বাড়ি থেকে আজ সকালে প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করে কোচবিহার পুলিশ। আজ তাকে কোচবিহারে নিয়ে যাওয়া হবে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ এর মুখ্য কার্যনির্বাহী পদে আজ ইস্তফা দিয়েছেন অনিত থাপা। তিনি জাহাজ নেন পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক এবং মানুষের স্বার্থে উন্নয়ন হোক, সেই লক্ষ্যেই তাঁর এই সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিয়েছেন অলোকা সেন মজুমদার। বাঁকুড়া জেলা শাসকের কাছে আজ তিনি ইস্তফাপত্র জমা দেন। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন রাত 9:30 থেকে ডিটিএইচ, গীতাঞ্জলি ও আকাশবাণী কলকাতার সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5:10।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি। প্রচার তরঙ্গে এখন মহিলা মহল, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

0: সকাল থেকে বেলা গড়িয়ে দুপুর, এখনো এখনো এই মুহূর্তেও আমি জানি আমরা বেশিরভাগ মানুষই কিন্তু মেসি নিজেকে বুধ কম বেশি আমরা শখ করি। আসলে এই সময়টাতে গোটা বিশ্ব ফুটবল জ্বরে আক্রান্ত, ব্যতিক্রম নেই আমরাও, ভাবছেন তো মহিলাদের আবার ফুটবলের ছোঁয়া। আসলে একটা সময় পর্যন্ত মানুষের ধারণা ছিল ফুটবল কেবলমাত্র পুরুষের সাম্রাজ্য, কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে বালাদেবী, শান্তি মল্লিক, অরুন্ধতী রীরা প্রমাণ করেছেন আমরাও পারি ফুটবল সাম্রাজ্যের সমান অংশীদার হতে। আজকের মহিলা মহল আমরাও পারি অনুষ্ঠান, আমার বন্ধুরা সকলেই তা জানেন, আজকের আমরাও পারি অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে পেয়েছি এমনই একজন মহিলাকে, এমনই একজন ব্যক্তিত্বকে, বাংলার গর্ব, ভারত মায়ের কৃতি সন্তান, প্রাক্তন মহিলা ফুটবলার অরুন্ধতী দেকে। চলুন কথা বলি তার সঙ্গে। আকাশবাণী কলকাতার মহিলা মহলের আজকের আমরাও পারি অনুষ্ঠানে অরুন্ধতীদি আপনাকে স্বাগত।
1: নমস্কার, কলকাতা আকাশবাণীর তরফ থেকে আমাকে কিছু বলার জন্য ধন্যবাদ।
0: দিদি, আজকে বালাচারিতার একদম শুরুতে একটু শুনব, দেশকে প্রতিনিধিত্ব করে ফুটবল পায়ে গিয়েছেন পৃথিবীর বিভিন্ন জায়গায়, প্রাক্তন মহিলা ফুটবলারের পাশাপাশি আপনার মাথার মুকুটে আরো বেশ কিছু সোনার পালক বা আরো বেশ কিছু পরিচয় আপনার, সেগুলো একটু আপনার মুখ থেকে শুনি না।
1: আইএফএ লীগ হতো আমাদের, আমি ইনকাম ট্যাক্সের হয়ে 5 বছর কলকাতা লীগ খেলেছি, 2 বছর মোহনবাগানের আমি লীগ খেলেছি, 97 সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রিপ্রেজেন্ট করেছিলাম, মণিপুর টিমকে আমরা হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এর সাথে সাথে আমি একটা বিদেশি খেলা খেলতাম যেটার নাম সেপাক টাকরো, এটা মালয়েশিয়ান ব্যাংককে বেশি খেলাটা প্রচলন, আমাদের সব স্টেটেই খেলাটা হয়। ওই খেলাটা যারা ফুটবল খেলে স্কিলার স্কিল ভালো জানে তারাই এই সেপাক টাকরো খেলাটা খেলতে পারবে, কেন এটার সাথে ফুটবলের একটা যোগ আছে। আমাদের প্র্যাকটিস হতো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ব্যাক সাইডে। 99 আমি প্রথম ন্যাশনাল গেমস করি মণিপুরে, আমরা সিলভার মেডেল পেয়েছিলাম, মণিপুর চ্যাম্পিয়ন হয়েছিল, বেঙ্গল সিলভার মেডেল পেয়েছিল। সেইখান থেকে বিগত আমি 20 ন্যাশনাল সিপাকটাগ্রো করি, 5 ইন্ডিয়া করি। আমি 2000 থেকেই আমি ইন্ডিয়াতে ডাক পাই, ব্যাংককে আমাদের কিংস কাপ হয়, 2002 আমার ক্যাপ্টেনশিপ ছিল, সেই ক্যাপ্টেনশিপে আমার গোল্ড আছে। তারপরে 2016 আমি ব্যাংককেই ইন্টারন্যাশনাল রেফারি পরীক্ষা দিতে যাই, আমাকে 2019 চায়নায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম ডাক পাই ইন্টারন্যাশনাল রেফারি করার জন্য, ন্যাশনাল ইন্টারন্যাশনালে রেফারি করি। তার সাথে সাথে আমি 2018 কলকাতা পুলিশের দামিনী প্রজেক্টের ফুটবলের কোচ, সেখানে আমার 150 বাচ্চা আছে যাদেরকে আমি ট্রেন করি। আমি অল ইন্ডিয়া পুলিশ গেমেতে কেরালায় আমি রেফারি করে এসেছি, আমি 2 ওয়ার্ল্ড কাপে রেফারি করেছি, একটা হায়দ্রাবাদে ওয়ার্ল্ড কাপ আর একটা পাটনার ওয়ার্ল্ড কাপে। তার মধ্যে হায়দ্রাবাদে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে আমি অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসাবে কাজ করেছি। আমি খেলা নিয়েই আর এই কোচিং নিয়ে আর রেফারি নিয়েই আমি থাকি অ্যাকচুয়ালি, আমার এটাই খুব ভালো লাগে। মাঠে আমি যেমন রাজ্যের ও দলের হয়ে প্রতিনিধিত্ব করি, তেমনি মাঠের বাইরে নতুন প্রজন্মের মেয়েদের স্বপ্ন দেখতে এবং নিজেদের উপর বিশ্বাস রাখতে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। খেলাধুলা আমাকে শুধু একজন ফুটবলার বানায়নি, আমাকে শৃঙ্খলা, নেতৃত্ব এবং প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি দিয়েছে। তাই আমি মনে করি আমার প্রতিটি পরিচয় একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।
0: দারুণ দারুণ, তা খেলার জগতে কিভাবে আসা? কত ছোটবেলা থেকে, প্রথম থেকেই কি স্বপ্ন ছিল এই খেলার জগতে নিজেকে দেখবেন?
1: আমি ছোট বয়স থেকেই ফুটবলে এসেছিলাম, মনে হয় তখন ক্লাস 8-এ পড়ি। আমার এক জানাশোনা দাদা আমাকে কলকাতা মাঠে নিয়ে যায় ফুটবল শেখানোর জন্য, একদিন নিয়ে গেছিল, তারপর থেকে আমি নিজেই একা একা যেতাম। ধীরে ধীরে কোচ পরিবার আর আশেপাশের মানুষের উৎসাহে খেলাটাকে আরো গুরুত্ব দিয়ে দেখতে শুরু করি। সময়ের সঙ্গে সঙ্গে যখন সাফল্য আসতে শুরু করলো, তখন বড় মঞ্চে রাজ্যের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন আর ভালোবাসাই আজকের এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।
0: আচ্ছা দিদি, খেলার দুনিয়ার পথ চলতে এবং নিজেকে প্রতিষ্ঠিত হতে, তার থেকে বলা ভালো আজকের এই জায়গায় আসতে, একজন মহিলা হিসেবে আপনাকে কি কি সমস্যা বা কি কি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে?
1: একজন মহিলা হিসাবে খেলাধুলার জগতে প্রতিষ্ঠিত হওয়ার পথে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। শুরুতে সমাজের প্রচলিত ধারণা ছিল যে ফুটবল বা প্রতিযোগিতামূলক খেলাধুলা মেয়েদের জন্য নয়। অনেক সময় পর্যন্ত সুযোগ সুবিধা, প্রশিক্ষণ ও সমর্থনের অভাব ছিল। পড়াশোনা, পরিবার এবং খেলাধুলার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সহজ ছিল না। এছাড়া নিজেকে বারবার প্রমাণ করতে হয়েছে যে একজন নারীও সমান দক্ষতা, পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সাফল্য অর্জন করতে পারে। তবে পরিবার, কোচ ও সতীর্থদের সহযোগিতায় আর নিজের দৃঢ় মনোবল আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। প্রতিটি বাধাই আমার জন্য নতুন শিক্ষা ও শক্তি উৎস হয়ে উঠেছে।
0: আজকের আলোচনার একেবারে শেষে এসে জানতে চাইব, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
1: আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো নিজের দক্ষতাকে ক্রমাগত উন্নত করে সম্প্রচার ও যোগাযোগের ক্ষেত্রে একজন সফল পেশাজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, এবং যে প্রতিষ্ঠানে কাজ করব তার উন্নয়নের সর্বোচ্চ অবদান রাখব।
0: আপনার স্বপ্নরা ফুটবলের গতিতেই ছুটে চলুক বাস্তবায়নের পথে, এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
1: নমস্কার।
0: কথা বললাম প্রাক্তন মহিলা ফুটবলার অরুন্ধতীদের সঙ্গে। ফুটবল নিয়ে কথা বলতে গেলেই বাঙালির হৃদয় নিজের অজান্তেই গুনগুন করে ওঠে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা নচিকেতা ঘোষের সুরে, মান্নাদের কণ্ঠে সেই কালজয়ী গানটি। চলুন গানটি তাহলে একবার শুনেই ফেলি।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্যু সিংহ সেজে নেই, তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই, তবু মানতে তো বাধা নেই, সেই তো শেখালো।

কথাগুলো গানগুলো এবারে খুব সময় অল্প চটপট করে বলে দিই এ মাসের চিঠির বিষয়। এ মাসের এক কলমে দুই নারীর বিষয় লীলা মজুমদারের লেখা মাকো উপন্যাস। সোনা এবং টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলির পুতুল মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠান 150 শব্দের মধ্যে। কিভাবে লিখে পাঠাবেন? আমাদের মেইল আইডি mohilamahul.aircolkata@gmail.com। আর যদি মেইল না করে চিঠি লিখে পাঠান তাহলে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি লিখুন অথবা মেইল করুন। পাঠানোর শেষ তারিখ 23 জুন 2021।

এবারে চলে যাই জুন মাসের আমার কলমের বিষয়। জুন মাসের আমার কলমের বিষয় ঝড় বৃষ্টির রাত্রি। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হ্যারিকেন, তারপরে চার্জার লাইট, তারপরে ইনভার্টার। সময়ের সঙ্গে পরিবর্তন আমাদের গল্প করার সেই আবহ পাল্টে দিয়েছে, কিন্তু বদলায়নি ঝরা পাতার উড়ে যাওয়ার ইচ্ছে। আজও ইচ্ছে করে চা আর তেলে ভাজা নিয়ে জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যের আসর, বাড়িতে হোক অথবা বাড়ির বাইরে। ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি এই শিরোনামে আপনার অভিজ্ঞতার কথা। শব্দ সংখ্যা 150। আর কিভাবে কোন ঠিকানায় লিখে পাঠাবেন সে ঠিকানা এতদিনে আপনাদের মুখস্থ, তবু আর একবার বলি, আমাদের চিঠি লিখে পাঠানোর ঠিকানা চিঠি না, আপনাদের মনের অনুভূতি লিখে পাঠানোর ঠিকানা mohilamahol.airkolkata@gmail.com। আর যদি মেইল না করে চিঠি লিখে পাঠান তাহলে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি লিখুন অথবা মেইলে করুন, পাঠানোর শেষ তারিখ 23 জুন। আপনাদের চিঠি অথবা মেইলের প্রতীক্ষায় থাকব আমরা, আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ। আমার রোজকার বন্ধুরা জানেন বুধবারের মহিলা মহল

খুব ছোট্ট সময়ের জন্যে, হোক না সময় অল্প, তবু তো বন্ধুর সঙ্গে কানে কানে দেখা পাই, তাই অধীর আগ্রহে আমরা অপেক্ষায় থাকি। তবে শুধু বুধবার নয়, সারাটা সপ্তাহে আপনাদের অপেক্ষায় থাকি আমরা। আপনারা সকলেই প্রচণ্ড গরমকে উপেক্ষা করে সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর অবশ্যই আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দুপুর 1:45 মহিলা মহল এবং আকাশবাণী মৈত্রীতে বিকেল 4:05 মহিলাদের আসরের সঙ্গে থাকতে ভুলবেন না। কিন্তু আজকের মতো মহিলা মহল এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সঙ্গীতা।

এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

আজ বুধবার, আর বুধবারের দুপুর মানেই আপনাদের প্রিয় লোকগীতির অনুরোধের আসর।

রেডিওর ওপারে যারা বসে রয়েছেন, বুঝতেই পারছি অধীর আগ্রহে বসে রয়েছেন কখন আপনাদের অনুরোধের গান শোনাব সেই আশায়। তাই দেরি না করেই শুরু করছি আপনাদের গানের অনুষ্ঠান, আপনাদের অনুরোধের লোকগীতির গানের অনুষ্ঠান। আজকের প্রথম গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল পাল, গীতা পাল, চুমকি পাল, সৃজা এবং শ্রেয়ান। আপনাদের অনুরোধের শিল্পী স্বপন বসু। চলুন শুনি এই গান।

গানটি শুনতেছি অনুরোধ জানিয়েছেন উড়াহার ভগবান গোলা সুন্দরপুর থেকে অদিতি দাস, অনু দাস এবং লীলা দাস, শিল্পী ফরিদা পারভিন।

শুনছেন লোকগীতির অনুরোধের আসর। এবারের গানটির শিল্পী গীতা চৌধুরী। অনুরোধ পাঠিয়েছেন 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে পবিত্র সাহা এবং রুহি সাহা।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতির অনুরোধের আসর। এই আসরে এবারের শিল্পী সহজ মা। অনুরোধ আপনাদের ডোমকল থেকে মামুন, গোলাপি এবং রিমলি।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে অনুরোধের লোকগান। এবারে শিল্পী লোপা মুদ্রা মিত্র অনুরোধ পাঠিয়েছেন কাশিমবাজার থেকে রীনা, মনাই এবং টুম্পা।

দূরে কাছের সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ এই লাইভ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলব যোগ সাধনা এবং আমাদের অস্থি বিষয়ক নানান সমস্যা এবং প্রতিকার নিয়ে। আমরা এই কথা সকলেই জানি যে হেলথ ইজ ওয়েলথ, অথবা এটাও জানি যে অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক এ ডাল বয়। আবার এই কথাও শুনেছি যে তোমরা সবল হও গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের সমীপবর্তী হইবে। এই যে কথাগুলো, তার নেপথ্যে রয়েছে একটাই কথা, সুস্থ এবং সবল দেহ গঠন। শরীর এবং স্বাস্থ্য অঙ্গাঙ্গিভাবে যুক্ত, আর সবল সুস্থ শরীরই তো একমাত্র জীবনকে উপভোগের মাধ্যম। শাস্ত্রে সেই কারণেই বলা হয়েছে শরীর আদ্যাম খলু ধর্ম সাধনম, শরীরই সুখ সম্পদের আদি এবং অন্তিম আশ্রয়। আর সেই কারণেই একটা সুস্থ সবল এবং নিরোগ শরীর আমরা কে না চাই। সংস্কৃত শব্দ যোগ থেকে বাংলা যোগ শব্দের উৎপত্তি। যোগা শব্দের উৎপত্তি সংস্কৃত ভাষায় যুজ ধাতু থেকে। যোগ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে যুবক বা যৌবন, আর বাংলায় যোগের অর্থ গ্রন্থিভুক্ত করা বা সমন্বয় সাধন করা, অর্থাৎ মানুষের দেহ এবং মনের যৌবন ধরে রাখার একটা কৌশল। আজকের লাইভ এই বিশেষ আয়োজনে যোগের বিভিন্ন উপকারিতার কথা তো আমরা অনেকেই জানি বা অনেকেই আমরা অভ্যাসে অভ্যস্ত, কিন্তু একটা বিশেষ দিক নিয়েই আমরা এগোব, যা হচ্ছে হাড় বা আমাদের অস্থির সমস্যা। আমরা অনুষ্ঠানে যাব, কিন্তু আসুন তার আগে একটা গান শুনি।

আমরা সকলেই জানি যে যোগে হবে রোগ মুক্তি, কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে থেকেই যায় যে যোগের মাধ্যমে কি সব রোগের মুক্তি সম্ভব, বিশেষত হাড়ের সমস্যা? অস্টিওপোরোসিসের মতো রোগ কি যোগাসনে নিয়ন্ত্রণ করা যায়? হ্যাঁ, এ প্রশ্ন আপনার আমার অনেকেরই। তবে এ কথা খুব সত্য যে একমাত্র যোগাসন দিয়েই হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিসের প্রতিরোধ করা সম্ভব, বিশেষজ্ঞরা তাই মনে করছেন। বিশ্বজুড়ে 20 কোটির বেশি মানুষ এই রোগে আক্রান্ত, আর এই রোগে আক্রান্ত হলে হাড়ের ঘনত্ব কমে যায়। তার ফলে কি হয় না, সামান্য চোট আঘাতেই হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা যায়। এমনকি শুধু ছোট নয়, বয়সের ক্ষেত্রে যারা 50-এর ঊর্ধ্বে বয়স যাদের, সেই সব ব্যক্তি, এমনও হতে পারে কিছু কিছু মহিলা যাদের ঋতু বন্ধ হয়ে গিয়েছে, সেই সব মেয়েদের এই রোগের আক্রান্ত হচ্ছেন বেশি। তবে এটা ঠিক যে এই অসুখকে পুরোপুরি নিরাময় করতে না পারলেও অবশ্যই আমরা আমাদের বাগে আনতে পারি একমাত্র শারীরিক

কসরত বা যোগাভ্যাসের মাধ্যমে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই রোগকে আমরা বাগিয়ে আনতে পারি। আর সত্যি কথা বলতেই, যখন প্রচণ্ড যন্ত্রণায় আমরা কষ্ট পাই, তখন তো আমরা হাতের কাছে এটা ওটা কত কি খুঁজি, একটুখানি যদি একটু ব্যথার উপশম পাওয়া যায়, কত মলম, কত ওষুধ, কত ক্যাপসুল। তারপর তো ডাক্তার বদ্যি কভরেজ, সে তো আছেই, জীবনের সঙ্গে এখন ওতপ্রোতভাবে আমাদের জড়িয়ে গেছে। কিন্তু এটাই তো সমাধান নয়, আমাদের তো এর থেকে একটা নিরাময়ের রাস্তা ভাবতেই হবে। সেই কারণেই এই যোগাভ্যাস। আমরা আগেই দেখেছি, প্রাচীনকালে ঋষি মুনিরা শরীরে সুস্থ রাখার জন্য যোগাভ্যাস করতেন। শুধু যোগাভ্যাসই নয়, আহার, আহারটাও আমাদের কেমন হবে সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। যাই হোক, সবই আমরা জানি, কিন্তু জেনেও ঠিকঠাক সময়ে আমরা সেগুলো অভ্যস্ত হই না। শরীরচর্চা শুরু করার আগে সঠিকভাবে স্ট্রেস করে নেওয়া খুব জরুরি। তার ফলে কি হয়, শরীরের তাপমাত্রা অনেকটাই বাড়ে, আর যখনই গা বাড়ে বা গায়ের উষ্ণতা বাড়ে, তখন শরীরচর্চা করার সময় পেশিতে আঘাত লাগার আশঙ্কাও কমে যায়। স্ট্রেচের বিভিন্ন প্রকার রয়েছে। প্রত্যেকটা দিন অন্তত 7 থেকে 8 মিনিটের কিছু ব্যায়াম আমাদের শরীরের স্নায়ুগুলোকে সচল রাখতে সাহায্য করে। আর সত্যি কথা বলতে, এই যে সচল, এই শব্দটাই এখন আমাদের জীবন থেকে কেমন যেন হারিয়ে যেতে বসেছে। নানাভাবে আমরা অচল হয়ে পড়ছি শারীরিক, আর শারীরিকভাবে অচল হলেই আমরা মানসিকভাবেও কেমন যেন অচল হয়ে যাই, তাই না?

কিন্তু না, এই শব্দকে জীবনে প্রশ্রয় দেওয়া যাবে না। তার জন্য কিছু পন্থা আমাদের অবলম্বন করতেই হবে। সময়ের অপুতুল অনেকটাই কম আপনাদের কাছে, কিছু কিছু আসনের কথা একটু আলোচনা করব। প্রথমেই হাড়ের সমস্যার ক্ষেত্রে যে আসন বা যে যোগাভ্যাসের কথা বলবো সেটা হলো কোটি চক্রাসন। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটোকে দুপাশে টান টান করে ছড়িয়ে দিতে হবে, আর দু পায়ের মধ্যে অন্তত 2 মিটারের মতো ব্যবধান রেখে দাঁড়াবেন আপনারা। তারপর হাত দুটো কোমরের দিকে যতটা পারা যায় মুড়িয়ে ডান দিকে ঘোরান। এই সময় ডান হাত থাকবে ডান কোমরের পিছন দিকে আর বাঁ হাত থাকবে ডান কাঁধের ওপর। এভাবেই অপর দিকেও করুন বেশ কয়েকবার। এতেই অস্টিওপোরোসিস তো কমবেই, তবে যাদের ভার্টিগো কানে শোনার সমস্যা রয়েছে তাদের জন্যও ভীষণ উপকারী এই ব্যায়াম। আর সত্যি কথা বলতেই যোগ ব্যায়াম বা যোগ অভ্যাস শুধু একটা বিষয়কে কেন্দ্র করেই হয় না। আপনার হাড়ের সমস্যা দেখা গেল একটা আসনের ফলে, আপনার পেটের সমস্যা বা শ্বাসের সমস্যা, এগুলো ক্রমশ আস্তে আস্তে না, ম্যাজিক থেরাপি নয়, একদিনেও হবে না। এটা আপনি যদি নিয়মিত সময় করে অভ্যাস করেন নিশ্চয়ই তার উপকার পাবেন। আরও একটি আসন তদাসন। তদাসনকে মাউন্ট পোজও বলা হয়। ত্বককে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল রাখতে এই আসনের জুড়ি নেই। সত্যি কথা বলতে বয়স ধরে রাখতেও সাহায্য করে এই আসনটি। এছাড়াও আমাদের মনের একাগ্রতা বাড়িয়ে তোলে। কিছুই না, শুধু একটুখানি সময় এবং সদিচ্ছা, তাতেই আমরা ওই যে বললাম কিছুটা কিছুটা আমাদের যন্ত্রণা থেকে আমাদের রেহাই মিলতে পারে বই কি। যেভাবে করবেন, প্রথমে হাত দুটো ওপর দিকে প্রসারিত করবেন, পায়ের আঙুলের ওপর ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। এইভাবে দিনে 5 বার, যখনই করবেন 5 বার করে যদি অভ্যাস করেন, খুব হার্ডলি 5 মিনিট হতে পারে,

পায়ের আঙুলের উপর ভর দিয়ে দাঁড়ানো অভ্যাস করুন। দেখবেন শরীরের চাপ অনেকটাই কম, এবং আস্তে আস্তে ওই যে বললাম ম্যাজিকের মতো একদিন করলেই যে আপনি উপকার পাবেন তা কখনোই ভাববেন না, বা এই ভেবে এই কাজে এগোবেন না। নিয়মিতভাবে নিজের জন্য সময় বার করে, সে সকালেই হোক বা সন্ধ্যাবেলাতেই হোক, আপনার ফ্রি টাইম যখন আছে সেই সময় একটু একটু করে আপনারা অভ্যাস করুন না, দেখুন না কি হয়, নিশ্চয়ই ফল পাবেন।

এবারে যে ব্যায়ামটির কথা বলবো তার নাম অর্ধ মৎস্যেন্দ্রাসন। তার জন্য সামনের দিকে পা ছড়িয়ে শিরদাঁড়াটা সোজা করে বসুন, একটা পায়ের উপর হাঁটু ভাঁজ করে বসুন। খেয়াল রাখবেন যেন উল্টে বা উল্টো পায়ের পাতা মাটির সঙ্গে লেগে থাকে। তারপর বাঁ হাত ডান হাঁটুর পাশ দিয়ে ঘুরিয়ে ডান পায়ের আঙুলে বা বাঁ পায়ের হাঁটু শক্ত করে ধরুন। ডান হাত পিছন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁ উরু এবং তলপেটির সংযোগস্থলে রাখবেন। তারপর ডান দিকে শরীরটা মোচড় দিয়ে ঘাড় এবং মাথা ডান দিকে বাঁকিয়ে ডান পিঠ দেখতে চেষ্টা করুন। এই সময়ে খেয়াল রাখবেন যেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে। 30 সেকেন্ড এই অবস্থায় থাকুন, দেখবেন এমন কিছু কঠিন ব্যাপার নয় যে না পারছি না অসুবিধা হচ্ছে। তবে একটা কথাই প্রসঙ্গে বলার আছে, যখনই দেখবেন আপনার অসুবিধে হচ্ছে আপনার হাত ঘোরাতে, পায়ের আঙুলটাকে স্পর্শ করতে, উপরে হাতটা সোজা করে রাখতে এবং আঙুলের সঙ্গে বা আঙুলের ডগার সঙ্গে চোখটাকে ধরে রাখতে গেলে কিছু টান দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় থাকবেন, জোর করে কিছু করবেন না, কেমন?

এবারে যে যোগাভ্যাসের কথা বলবো তার নাম ত্রিকোণাসন। নামেই নিশ্চয় বুঝতে পারছেন এই আসনের ভঙ্গিটা কেমন হবে। একদম একদমই ঠিক, এই আসনের ভঙ্গি হবে ত্রিভুজের মতো। প্রথমে একেবারে সোজা হয়ে দাঁড়াতে হবে, দুই পায়ের মাঝখানে ব্যবধান রাখবেন, দুটো হাত কাঁধ বরাবর থাকবে উঁচু হয়ে, হাতের তালু থাকবে নিচের দিকে, আর তারপর পা থেকে কোমর পর্যন্ত শরীর সোজা রেখে ধীরে ধীরে ডান দিকে বাঁকাতে চেষ্টা করবেন। তারপর হাত দিয়ে ডান পায়ের পাতা স্পর্শ করবেন, অন্য হাতটি ওপরের দিকে সোজা করে তুলে রাখবেন। একই পদ্ধতিতে আবার বাঁ দিকেও করবেন। দেখবেন এই আসন করার সময় যেন হাঁটুটা সোজা থাকে, যেন হাঁটু না ভেঙে যায়, তাহলে কিন্তু তার সুফল পাবেন না।

আমরা দেখি আমাদের চারপাশে যারা আত্মীয় স্বজন রয়েছেন, চেনা পরিচিত সহকর্মী, পরিবারের বয়স্ক সদস্য, অনেকেই এই রোগের শিকার। আর সত্যি কথা বলতে ইদানিং কম বয়সীদের মধ্যেও আর্থ্রাইটিস হানা দিচ্ছে। 30 পেরোলেই এই সমস্যায় কাবু হচ্ছে না অনেকেই। তবে আধুনিক জীবনযাপন এই রোগে নেপথ্যের একটা বড় কারণ। হাঁটুর ব্যথায় চলাফেরা প্রায় বন্ধ অনেকেরই। এমনও মানুষ চোখে পড়ে যাদের উঠতে বসতে এমনকি মেঝেতেও সোজা হয়ে বসতে পারেন না। বসতে গেলেই কোনো উঁচু জায়গা লাগে, চেয়ার লাগে, টেবিল লাগে বা বিছানা লাগে। এক সমস্যা, সবসময় যে বিছানায় বা চেয়ারে বা উঁচু জায়গায় আপনি বসার সুযোগ পাবেন তাও তো নয়, তাই না? যেটা মূল কথা, আর্থ্রাইটিসের সমস্যা থেকে মুক্তি পেতে গেলে প্রথমে আমাদের বদল করতে হবে আমাদের জীবনধারার। এখনকার মানুষদের মধ্যে পরিশ্রম করার ক্ষমতা যেমন কমে যাচ্ছে, একই সঙ্গে কমছে পরিশ্রম করার ইচ্ছা। আমাদের ইচ্ছে করে না একটার বেশি বাড়তি দুটো কাজ করি। তখনই আমরা হিসেবের খাতাটা নিয়ে খুলি, আর সারাদিন কী কী করলাম। তবে হ্যাঁ, বাড়ির মেয়েদের ক্ষেত্রেই বলি, তারা অনেকেই রয়েছেন যে নিজের শরীরের দিকে লক্ষ্যই করেন না, এমনকি নিজে তো করেন নাই, বাড়ির চারপাশে যাদের জন্য তিনি সারা দিন পরিশ্রম করছেন তারাও একবার খোঁজ নিলেন না যে বাড়ির বউটি বা মেয়েটি বা মা ঠিকমতো সময় মতো খেয়েছেন তো, বাজার করার সময় তাদের জন্য যে না তাদের শরীরের পক্ষে একটু ফলমূল বা রোজ সকালে একটা ডিম সেদ্ধ খাচ্ছেন কি না তারা, বা খেতে বসে খাবারটা ঠিকঠাক তারা খাচ্ছেন তো নাকি আর সবটাই দিয়ে দিচ্ছেন সংসারের সকলের পাতে, নিজের ভাগ্যে হয়তো কিছুই জুটছে না। সেগুলো একটু আমাদের লক্ষ্য রাখা খুব প্রয়োজন। শুধু শরীর সুস্থ রাখলেই চলবে না, আমাদের মনকেও স্বাস্থ্যকর বানাতে হবে। শুধু নিজেরটুকু আমরা বুঝে নেব আর বাকিটা থাকবে সেই আড়ালেই, তা করলে তো হবে না। আমরাও তো আধুনিক হচ্ছি, আমরাও তো ঘরের মধ্যে থেকে বাইরে পা ভাড়াচ্ছি। অনেক মায়েরা রয়েছেন, বৌদিরা রয়েছেন, দিদিরা রয়েছেন, কন্যারা রয়েছেন, যাদের সকালে উঠে বাইরে বেরোতে হয়, কাজের জন্য বেরোতে হয়। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যখন বাড়ি ফেরেন তখন আবার সেই অন্ধকার রান্নাঘর মধ্যে ঢুকতে হয় পরিবারের সকলের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। কিন্তু তার কথা আমরা ভাববো না কেন, তাই না?

তবে রোগ ভোগ এ যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই সকলেই, কারণ একটা সময় দেখা যায় যে রোগে আক্রান্ত মানুষের পেছনে সময়, মানুষ, তার সঙ্গে অর্থও বেরিয়ে যাচ্ছে জলের মতো, যার কোনো হিসেব থাকে না। কারণ আমরা জানি যে ডাক্তারবাবুরা যে সুপরামর্শ আমাদের দেবেন সেই মতো চলতে না পারলে আমরা হয়তো আর ফিরে পাব না আমাদের সেই কর্মক্ষমতা। তাই আমাদের জীবনযাপনেরও কিছু পরিবর্তন, অভ্যাসের পরিবর্তন করা জরুরি। আমরা দেখে থাকি যে রোগ ধরার পর আমরা ডাক্তারের কাছে যাই বা আমরা জিমে ভর্তি হই, তার আগে কিন্তু আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কোনো সাবধানতা অবলম্বন করি না। যা পাই তাই খাই, কতটা খাব এবং কতটা খরচ করব সেই আয় ব্যয়ের হিসাবটা আমাদের থাকে না। মুখে ভালো লাগলেই আমরা খেয়ে ফেলি, বাজারে গেলেই আমাদের মনে হয় যে বাজারের সেই চটজলদি চটপটা খাবারগুলোই আমাদের বেশি প্রিয়, তখন আর মায়ের হাতের রুটি বা অন্য কিছু আমাদের একদম মনে লাগে না। যেভাবেই হোক কিছু তো একটা খেয়ে আসতে হবে, কারণ বাইরে বেরিয়েছি, আমরা ঘুরতে যাচ্ছি, সেখানে খাওয়া দাওয়া না হলে হয়, তাতে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর খাবারটা আমরা মুখে তুলছি সেটা আমাদের ভাবার অবকাশ কই। সব শেষে যে আসনের কথা বলবো, আমাদের সময় খুব কম, অল্প কিছু কথার মধ্য দিয়েই আপনাদের মধ্যে একটু সচেতনতার ভাব গড়ে তোলা। আমরা এই যে একটু সময়ের বা একটা দিন কোনো দিবস হিসাবে পালন করছি বা তার আগে পরে আমরা অভ্যাস করছি, 7 দিন আগে বা 5 দিন আগে বা 3 দিন আগে আমরা ভাবছি যে না এবার থেকে আমরা শুরু করব, আজ থেকেই আমরা শুরু করব, কিন্তু এই আজ থেকে করতে করতে সেটা কালে ঠেকে, আর কালে ঠেকা মানে বুঝতেই পারছেন হয়তো সেটা আর হয়ে ওঠে না, কারণ আমরা খুব ব্যস্ত। তবুও তো নিজেকে সুস্থ রাখতে হবে, তাই না? নিজে সুস্থ না থাকলে অন্যকে সুস্থ করব কিভাবে? পরিবারের একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়েন, তার সঙ্গে সঙ্গে তার চারপাশের অনেক মানুষই অসুস্থতায় ভোগেন। আর যখন আজকে আমরা হাড়ের সমস্যা নিয়ে কথা বলছি, আর যখন সেটা নিরাময়ও সম্ভব, তখন একটুখানি নিজের জন্য সময় দেওয়া যায় তো, তাই না? সব থেকে সহজ যে আসনের কথা সব শেষে আপনাদেরকে বলবো, সেটা হলো শবাসন। এই শবাসন করতে কোনো অসুবিধেই নেই একদম। প্রত্যেকটা আসনের পর যদি আপনি শবাসন করেন, দেখবেন আপনার মানসিক স্থিরতা বাড়ছে, যেটা আজকে বড়ই অভাব। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু মানসিক অস্থিরতা তৈরি হয়ে যায় পরিস্থিতির চাপে, তার জন্য কিছুই না, শুধু চিত হয়ে শুয়ে পা দুটো লম্বা করে ছড়িয়ে দেবেন, দুহাত শরীরের দুপাশে শরীর সংলগ্ন রাখুন, হাতের তালু দুটি শিথিল করে রাখবেন, চোখ বন্ধ করে রাখবেন। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর আস্তে আস্তে আপনি উঠে বসুন। দেখবেন এতে আপনার মন এবং মস্তিষ্ক দুটোই আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। আর মন এবং মস্তিষ্ক ঠান্ডা থাকলে বা শান্ত থাকলে কী হয় সেটা কি বলার খুব প্রয়োজন আছে? আপনারাই বলুন।

আমাদের অসাবধানতা, আমাদের অসচেতনতা, আমাদের যে কোনো রোগ আমাদের শরীরে কিন্তু বাসা বাঁধে। আর যেটা ভয়াবহ আকার ধারণ করছে, এখন যে কোনো বয়সের ছেলেমেয়েদের মধ্যেই কিন্তু হাড়ের সমস্যা দেখা দিচ্ছে। তাই আমাদের নিয়মমাফিক জীবনযাপন করাটা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে আর্থ্রাইটিসের লক্ষণ দেখা দিলেই খাওয়া দাওয়ায় বদল আনতে হবে, বাইরের তেল মশলাদার খাবার একেবারেই বন্ধ করতে হবে, অবশ্যই আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে হবে। আর বিশেষজ্ঞদের কথা মতোই আপনাদের আমি বলছি এই অনুষ্ঠানের মাধ্যমেই যে যে কোনো হাড়ের সমস্যা নিয়ন্ত্রণ রাখতে গেলে আমাদের শরীর চর্চার খুব প্রয়োজন। এই যে বললাম, শরীরের বিভিন্ন অর্গানকে সচল রাখতে গেলে আমাদের কিন্তু যোগাভ্যাসের বিকল্প কিছু নেই। আমি জানি আপনারা বলবেন যে আমরা প্রত্যেকেই তো সকাল হলে রাত পর্যন্ত নানা রকম ওষুধের পুটলি নিয়ে বসি, কখন কোনটা প্রয়োজন হয় তখন সেটা হাত বাড়িয়ে প্যাকেট খুঁজলেই পেয়ে যায়। কিন্তু না, হয়তো সাময়িক আপনার কষ্টটা উপশম হয় ঠিকই, কিন্তু স্থায়ী সমাধান হয় না। তার জন্য একটা স্থায়ী রাস্তা, স্থায়ী সমাধানের পথটা বেছে নেওয়াই কি ভালো নয়? আসুন, আমরা অনেকটা সময় পার করেছি, আমাদের পিঠটা এখন দেওয়ালে ঠেকে গেছে, আর এর জন্য আমাদের আজ নয়, এখনই শুরু করা প্রয়োজন। কোনো বিশেষ দিনের জন্য, এই দিবসের জন্য কিন্তু আমরা যোগাভ্যাস করব না। আমরা প্রত্যেক দিন নিজের সময়, নিজের জন্য কিছুটা সময় রাখব, যে সময়টা শুধু আপনি আপনার শরীরের কথা ভাববেন, অন্য কারণ নয়। তবেই আমরা একটা সুস্থ সুন্দর জীবন পেতে পারি। সকলে ভালো থাকার শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান প্রায় শেষের দিকে একটা গান শুনি বিদায় নেব।

এতক্ষণ শুনলেন যোগ উপলক্ষে বিশেষ লাইভ অনুষ্ঠান যোগ ও হাড়ের যত্ন। সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। সকলকে ভালো থাকার, সুস্থ থাকার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। নমস্কার।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে।

এতক্ষণ বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিভিন্ন, মাফ করবেন, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। একটি ঘোষণা, আজ রাত 10:10 নিউজ অন এআই।

0: নজরুল গীতির আসরে শেষ গানটি শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই পরবর্তী অনুষ্ঠান।
1: শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। চাষের খুঁটিনাটি জানতে

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা।
1: আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি, যারা আমরা ফসল ফলাই, ফসল তো ফলাই এবং ফসল কেটেও নি, কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য দিই না, যেটা হচ্ছে যে আমরা ফসলটা লাগালাম সেই ফসল কতটা পুষ্টি পাচ্ছে, তার উৎপাদনশীলতাই বা কতটা, মাটির গুণাগুণই বা কতটা আছে, এগুলোর দিকে কিন্তু আমরা কখনোই খেয়াল করি না। কিন্তু এগুলোর দিকে আমরা যদি খেয়াল না করি, তাহলে কিন্তু আমাদের ফলন কিন্তু আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো না। এই বিষয়কে লক্ষ্য রেখেই আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি যে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, বা আমরা বলতে পারি, বাংলায় বলতে পারি যে ফসলের সুসংগত পুষ্টির ব্যবস্থাপনা। কোন কোন ফসলে কি ধরনের পুষ্টির প্রয়োজন আছে, মানুষের যেমন পুষ্টির প্রয়োজন আছে, তেমনি প্রত্যেকটা ফসলেরও পুষ্টির প্রয়োজন আছে। তো এই বিষয়ে আলোচনার জন্য আমরা ভরতপুর 2 নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা অরূপ লায়েককে, অরূপবাবু আপনাকে আমাদের অনুষ্ঠানে নমস্কার।
2: নমস্কার।
1: নমস্কার। বলছিলাম যে সুসংগত পুষ্টি ম্যানেজমেন্ট যে ব্যবস্থাপনা, প্রথমে একটু জেনে নিই এটা ব্যবস্থাপনাটা কি।
2: অ্যাকচুয়ালি ফসলের সুসংগত পুষ্টি ব্যবস্থাপনা বা যেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, সংক্ষেপে যাকে বলা হয় INM, এটা এক ধরনের পদ্ধতি যেখানে ফসলের যেসব পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান, সমস্ত রকম যে উৎস আছে যেমন রাসায়নিক, জৈব বা জীবাণু সার, সব একত্রিত ভাবে মাটিতে প্রয়োগ করা হয় এবং যাতে ফলনের বৃদ্ধি, উৎপাদনশীলতা ও ফসলের যে গুণগত মান সেটা যাতে বৃদ্ধি পায়।
1: বৃদ্ধি পায়। তাহলে এই কনসেপ্ট বা এর ধারণাটা কি?
2: এর ধারণা এটাই যে জমিতে ফসলের উপযুক্ত পুষ্টির উপাদান প্রয়োগের মাধ্যমে ফসলের উৎপাদনশীলতাটা কাঙ্ক্ষিত স্তরে বজায় রাখতে হবে, সঙ্গে সঙ্গে যে মাটির এই ফসল উৎপাদন হচ্ছে সেই মাটির উর্বরতা ও উৎপাদনশীলতাও বজায় রাখতে হবে বা বৃদ্ধি করতে হবে। আর এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা অবশ্যই পরিবেশ বান্ধব হতে হবে এবং যা সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ভাবে খুবই গ্রহণযোগ্য হতে হবে। এর যে মূল লক্ষ্যগুলো হলো যে মাটির উৎপাদনশীলতা যাতে বজায় রাখা যায়, দ্বিতীয়ত উৎপাদনশীল ও সুস্থিত চাষবাস যাকে সাস্টেনেবল এগ্রিকালচার বলা হয়, এই চাষবাসকে নিশ্চিত করতে হবে, তৃতীয়ত এই খামারজাত সার বা ফসলের যে অবশিষ্টাংশ ব্যবহার, এইগুলো ব্যবহার করে কেনা সারের যে খরচ সেই খরচটা কমাতে হবে, চতুর্থত যে সবুজ সার বা সিম্ব গোত্রীয় ফসল ও জীবাণু সারের সম্ভাব্য যে সুবিধাগুলো সেইগুলোকে কাজে লাগাতে হবে, তারপর পরিবেশ যে দূষণ হচ্ছে সেই দূষণটাকে রোধ করতে হবে, কারণ ফার্টিলাইজার ইউজের মাধ্যমেই পরিবেশ অনেক দূষিত হয়। তাছাড়া কৃষির মাধ্যমে প্রাকৃতিক সম্পদের কোন রকম ক্ষতি না করে কৃষকদের সামাজিক ও অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে।
1: তো মূল নীতিটা কি, এর প্রিন্সিপালটা কি?
2: এর যে প্রিন্সিপাল বা নীতি, এই নীতিগুলো হলো যে আমরা মাটি থেকে ফসলের মাধ্যমে যে পুষ্টি উপাদানগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো দেখতে হবে, যেগুলো যেন অবশ্যই মাটিতে আবার ফিরিয়ে দেওয়া যায়। দ্বিতীয়ত যে মাটির যে বিভিন্ন গুণাগুণ বা বাহ্যিক অবস্থা সেটা যাতে সবসময় সঠিকভাবে বজায় রাখে বা ভবিষ্যৎ সেটা উন্নত করতে হবে। তৃতীয়ত যে মাটির যে জৈব কার্বন তার মাত্রাও বজায় রাখতে হবে বা সেটা বৃদ্ধি করতে হবে যাতে মাটির উর্বরতা ঠিকঠাক থাকে। চতুর্থত মাটির উপর যে অজৈবিক চাপ বা অ্যাবায়োটিক স্ট্রেস যেটা, সেটাকে অবশ্যই কম করতে হবে। মাটি সবসময় ক্ষয় হয়, এই ক্ষয়ের মাধ্যমে যে জমির অবনতি হয় তা রোধ করতে হবে। তাছাড়া মাটির যে অম্লত্ব বা লবণাক্ত, ক্ষারত্ব এবং যে বিভিন্ন সময় বিষাক্ত পদার্থের যে আগমন ঘটে তার ফলে যে মাটির গুণগত মানের অবনতি হয় সেটাকেও রোধ করতে হবে।
1: এই এই যে সুসংগত পুষ্টির যে ব্যবস্থাপনা, তো বিবেচনার বিষয়গুলো কি কি, কোন কোন বিষয়গুলো আমরা বিবেচনা করব?
2: এখানে যে বিবেচনার বিষয়গুলো হলো সেগুলো হলো যে মাটিতে তো কিছু সংরক্ষিত খাদ্য উপাদান থাকে, সেটা একটা বড় বিবেচনার বিষয়বস্তু হওয়া উচিত। দ্বিতীয়ত ফসলের যে অবশিষ্টাংশ বা জৈব সার বা গৃহস্থলীয় যে বর্জ্য পদার্থ থাকে সেখানেও যে খাদ্য উপাদান থাকে এগুলোকে অবশ্যই কনসিডারেশন করা উচিত। তাছাড়া ফসলের যে খাদ্য উপাদান যেগুলি বাজার থেকে কেনা হয় বা খামারের বাইরে থেকে আনা হয় সেগুলি, তাছাড়া খাদ্য উপাদান যেগুলো জমি থেকে ফসল তোলার মাধ্যমে জমির থেকে বাইরে বেরিয়ে যায় বা ভলাটিলাইজেশন লস বা সারের যে লিচিং লস এগুলোকেও মাথায় রাখতে হবে। তাছাড়া ফসল থেকে প্রাপ্ত যে উপাদান অর্থাৎ যেগুলো ইকোনমিক পার্টে থাকে, যেগুলো আমরা খাই, সেই সব ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে।
1: আর উপাদানগুলি কি?
2: এই যে ফসলের সুসংগত খাদ্য উপাদানের ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, তার বিভিন্ন রকমের উপাদান আছে। যেমন সব থেকে বড় উপাদান যদি বলা হয়, 1 নম্বর রাসায়নিক সার। কারণ রাসায়নিক সারকে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে গণ্য করা হয়। কারণ রাসায়নিক সারে অধিক মাত্রায় ফসলের খাদ্য উপাদান গুলো থাকে। আর বর্তমানে এই যে নিবিড় চাষবাস বা বেশি ফলন পাওয়ার একটা চেষ্টা চলছে, যাতে ক্রমবর্ধমান যে মানুষের চাপ আছে তাকে খাওয়াতে হবে, এই জন্য রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা দিন দিন বেড়েই চলেছে। তার মূল কারণ যেটা হলো যে অধিক মাত্রায় এতে খাদ্য উপাদান উপস্থিত থাকে। কিন্তু এখানে একটা সমস্যা দেখা যায় যে যদি ধারাবাহিক ভাবে রাসায়নিক সার ব্যবহার করা হয় তাহলে মাটির যে গুণগত মান তার অবনতি ঘটে। তাই এর সঙ্গে জৈব ও জীবাণু সার অর্থাৎ ইন্টিগ্রেটেড ভাবে বাকি সমস্ত যে সার গুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে।

আর এই যে রাসায়নিক সার, সেগুলো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কিছু হচ্ছে মুক্ত সার থাকে, কিছু গৌণ সার থাকে, বা কিছু অনুখাদ্য থাকে। তার মধ্যে যেমন উল্লেখযোগ্য হলো নাইট্রোজেন গঠিত সার, যেমন সেটা ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি। তাছাড়া ফসফেট গঠিত সার যেমন সিঙ্গেল সুপার ফসফেট বা ডাইঅ্যামোনিয়াম ফসফেট, যেটাকে আমরা ডিএপি বলি। আর পটাশ গঠিত যে সার, যেমন মিউরিয়েট অফ পটাশ, অনেকে আমরা সেটাকে এমওপি বলি, বা পটাশিয়াম সালফেট ইত্যাদি। তাছাড়া অন্যান্য আরো যেসব সার আছে, যেমন ক্যালসিয়াম নাইট্রেট, যেখান থেকে আমরা ক্যালসিয়াম পেতে পারি। আয়রন গঠিত সার যেমন ফেরাস সালফেট, সব থেকে বড় এখন যেটা জিঙ্কের অভাব দেখা যাচ্ছে, তার জন্য জিঙ্ক সালফেট আমরা ব্যবহার করতে পারি, বা সিলেটেড জিঙ্ক। তাছাড়া বোরাক্সও ব্যবহার করা যেতে পারে। আর এছাড়া আছে দ্বিতীয়ত সব থেকে বড় একটি গুরুত্বপূর্ণ, যেটা জৈব সার। জৈব সার এটা হচ্ছে উদ্ভিদ বা প্রাণীজ পদার্থ থেকে যেসব সার তৈরি করা হয় তাকে সাধারণত জৈব সার বলে। আর এই জৈব সারও বিভিন্ন রকমের হতে পারে, যেমন খামারজাত সার, অর্থাৎ এটি হলো খামারের যে গোবর বা গোমূত্র, গৃহপালিত পশুর খাবারের অবশিষ্টাংশ, বা ওরা যেখানে বসবাস করে সেই নিজে যে খড় থাকে, সেইগুলো সব একসঙ্গে পচে গিয়ে যে মিশ্রণ তৈরি হয় তাকে বলা হয় খামারজাত সার। আর এর মধ্যে প্রচুর পরিমাণে উদ্ভিদের খাদ্য উপাদান থাকে, যেমন এখানে 0.5 থেকে 1% নাইট্রোজেন থাকে, 0.15 থেকে 0.2% ফসফরাস, এবং 0.5 থেকে 0.6% পটাশিয়াম থাকে। শুধু তাই না, এটা মাটির যে বিভিন্ন রকম যেটা মৌলিক বৈশিষ্ট্য সেইগুলোকে ঠিক রাখতেও সাহায্য করে। দ্বিতীয়ত যে কম্পোস্ট সার, কম্পোস্ট সার বলতে বোঝায় যে বিভিন্ন রকম কৃষি বর্জ্য বা আগাছা বা কচুরিপানা, পশু পাখি বা মানুষ বা শিল্পজাত যে বর্জ্যগুলো থাকে, সেগুলোকে বায়বীয় বা অবায়বীয় বা আংশিকভাবে বায়বীয় পদ্ধতিতে পচিয়ে যে সার তৈরি করা হয় তাকে বলা হয় কম্পোস্ট সার। আর এটা খুব ভালো সার, উদ্ভিদের ক্ষেত্রে খুব ভালো। আর এর সঙ্গে যদি 30-40 কেজি সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে দেওয়া যায়, তাহলে এর গুণাগুণ আরো বেড়ে যায়, আর এটাকে তখন বলা হয় সুপার কম্পোস্ট বলা হয়। আর এক্ষেত্রে তো বিভিন্ন রকম খাদ্য উপাদান তো থাকে, যেমন এনপিকে বা অনুখাদ্য। তাছাড়া এই কম্পোস্টের অন্য সুবিধা হলো এই যে, কারণ কম্পোস্ট তৈরি করার সময় যেহেতু অতিরিক্ত তাপমাত্রা থাকে, তাই যে আমাদের কৃষি বর্জ্য বা আগাছা যেসব থাকে সেখানে তো বীজ থাকে, সেই বীজগুলো নষ্ট হয়ে যায়, বা বিভিন্ন রকম যে জীবাণু থাকে সেই জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। ফলে এই সার যদি মাটিতে দেওয়া হয়, তাহলে কিন্তু মাটিতে আগাছা যে প্রকোপটা সেটা অবশ্যই কমবে। তৃতীয়ত হচ্ছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। এই যে জৈব আবর্জনা যেগুলো থাকে, সেগুলো ব্যাকটেরিয়া সার যে প্রথমে পচে যাওয়ার পর কিছু বিশেষ প্রজাতির কেঁচো থাকে, তাকে এরা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং মল ত্যাগ করে। আর এই কেঁচোর এই মল এবং শরীর থেকে যে মিশ্রিত রস একটা বের হয়, বা যাকে লালা রস থাকে, সেই তার যে মিশ্রণ, এই মিশ্রণটাকে কেঁচো সার বলা হয়, যাকে ইংরেজিতে ভার্মি কম্পোস্ট বলা হয়। এই যে কেঁচো সার, এই কেঁচো সারের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম তো থাকেই, তাছাড়াও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, সালফার ও সোডিয়ামও বর্তমান থাকে। আর এটি একটি খুবই উত্তম সার। আর যেসব প্রজাতি এই কেঁচো সার তৈরি করতে সক্ষম কেঁচোর, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো একটা এইসিনিয়া ফলটিটা, লুম্ব্রিকাস, রুবেলাস, এছাড়া আরো আছে, সব থেকে উল্লেখযোগ্য এই দুটো। এছাড়া যে বায়োগ্যাস ফ্লারি, অর্থাৎ যে পশুর যে গোবর বা বিভিন্ন পচনশীল পদার্থ বাতাসের অনুপস্থিতিতে পচানোর ফলে যে বায়োগ্যাস তৈরি হয়, বায়োগ্যাস তৈরি হওয়ার ফলে পর যে অবশিষ্টটা পড়ে থাকে, সেই অবশিষ্টাংশটাতে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য, উদ্ভিদের খাদ্য উপাদান থাকে। এই যে অবশিষ্টাংশটাকে এটাকে বায়োগ্যাস ফ্লারি বলে। এটা কিন্তু খুবই ভালো জৈব সার হিসেবে বিবেচনা করা হয়। এখানে যে নিউট্রিয়েন্ট কন্টেন্ট সেটাও কিন্তু খুব ভালো থাকে। এখানে 1.4% নাইট্রোজেন থাকে, 1.2% বি2O5 ও 1% পটাশিয়াম থাকে। এছাড়া আরো যেসব জৈব সার যে হিসাবে ব্যবহার হয়, যেমন খোল, কোন বীজ থেকে তেল নিষ্কাশনের পর যেটা অবশিষ্ট থাকে সেটাকেই আমরা খোল বলি। এই যে তৈলবীজ ছাড়াও বিভিন্ন রকম অন্যান্য গাছ, যেমন নিম, করঞ্জা, মৌমা প্রভৃতি থেকেও কিন্তু খোল পাওয়া যায়। আর এই যে খোল, এই খোল অন্যান্য জৈব সার অপেক্ষা ভালো, কারণ এখানে যে নিউট্রিয়েন্ট কন্টেন্ট অর্থাৎ এনপিকে বেশি পরিমাণ থাকে। তাছাড়া এই যে নিম, করঞ্জা, মৌমা খোল থাকে, এগুলো তিক্ত সাবযুক্ত, তাই এগুলি মাটিতে প্রয়োগ করলে এগুলো কীটও দমন করে, আর এই যে এটা দেওয়ার পরে যে গাছ তিক্ত হয়ে যায় তার জন্য কিন্তু পোকাও কম লাগে, আক্রমণটা কম হয় অবশ্যই। আরো যে কিছু প্রাণীজ জৈব সার বলতে, এই যে কোন প্রাণী মারা গেলে তার যে হাড়ের গুঁড়ো বা যেটাকে বোন মিল বলি, তারপর হচ্ছে ব্লাড মিল, ফিস মিল, মাছ মরে যাওয়ার পর যে শুকনো

0: যে ফিশ মিল, তারপরে যে শিং বা হাড় গুলো, হাড় গুঁড়ো, তারপরে যে পোলট্রির যে ড্রপিং, এগুলো খুবই উৎকৃষ্ট জৈব সার। আর এই সার গুলো যদিও সরাসরি অদ্রাব্য, কিন্তু মাটিতে যখন প্রয়োগ করা হয় এটা আস্তে আস্তে জীবাণু দ্বারা যখন পচে যায়, এর থেকে কিন্তু খুবই ভালো মানে নিউট্রেন্ট বের হয়, আর তুলনামূলকভাবে সেটা অন্যান্য যে জৈব সার তার থেকে বেশি পরিমাণ এতে উদ্ভিদের খাদ্য উপাদান থাকে।
1: আচ্ছা,
0: তাছাড়া আরো যে বিভিন্ন রকম জৈব সার, যেমন তলানি সার, এটা জেনারেলি শহর অঞ্চলের পাওয়া যায়, যেমন শহরের যে নর্দমার কর্দমাক্ত ময়লা বা যে তলানি, সেখানে সেখানেও কিন্তু নানা রকম উদ্ভিদ খাদ্য থাকে, আর এর জন্য এটাকে সার হিসেবে ব্যবহার করা হয়, একে আমরা তলানি সার বলি। আর এই তলানি সারে দু রকম কন্টেন্ট থাকে, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে সলিড পদার্থ। যে তরল থাকে সেটাকে আমরা সাধারণত সিরেজ বলি, আর যেটা কঠিন সেটাকে আমরা সাধারণত সার বলি, এই স্লাজ বলি। আর এগুলো জৈব সার গেল। এবার জৈব সারের মধ্যেও থাকে আরেকটা আছে, যেটা হচ্ছে সবুজ সার, এটা খুবই একটা ভালো কনসেপ্ট। হ্যাঁ, তো এটা সাধারণত কি করা হয়, যেসব সিম্বগোত্রীয় ফসল গুলো চাষ করে যখন কচি বা সবুজ অবস্থায় থাকে, তখন সেটা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, আর এর থেকে যে সার তৈরি হয় সেটাকে বলা হয় সবুজ সার। এটা আবার দুভাবে করা যেতে পারে, হয়তো একটা সিম্বগোত্রীয় ফসল মাটিতে যে জমিতে চাষ হবে সেই জমিতেই চাষ করা হয়, ফলে মিশিয়ে দেওয়া হয়, বা হচ্ছে অন্য একটা করা যায় যে অন্য জমিতে সিম্বগোত্রীয় ফসল গুলো চাষ চাষ করা হলো, সেখান থেকে তার পাতা বা ডালপালা এনে সেই জমিতে চাষের জমিতে মিশিয়ে দেওয়া হয়, তারপর যে পচে যে সার তৈরি হয় সেটাকে বলা হয় সবুজ সার। এটা উদাহরণ হিসেবে যদি আমরা বলতে পারি, যেমন ধৈঞ্চা বা সন। হ্যাঁ, একদম তাই। আর এছাড়াও কিছু ডালশস্য, যেমন মুগ, বরবটি, এদের যখন যে ইকোনমিক পার্ট অর্থাৎ সুতি গুলো তুলে নেওয়ার পর এগুলো কিন্তু সবুজ সার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আমার আলাদা করে সবুজ সারের জন্য সময়ও লাগলো না, অথচ আমরা সবুজ সার তৈরি করতে পারছি। আর এই যে সিম্বগোত্রীয় সুবিধা, একটা সুবিধা কি, এখানে নিচে একটা অর্বুদ থাকে বা ওইখানে সেখানে রাইজোবিয়াম থাকে, সেটা বাতাস থেকে যে নাইট্রোজেনটা সংগ্রহ করতে পারে, ফলে এরা মাটিতে কিন্তু নাইট্রোজেনের মাত্রাটাও বৃদ্ধি করতে পারে।
1: তার মানে আমাকে গোড়া গোড়ার উপর থেকে কেটে নিতে হবে, গোড়াটা যেন শিকড়টা মাটিতে থাকে, তাই তো?
0: একদম একদম। বা হ্যাঁ, বা যদি গাছটা যখন কচি থাকে সেটা পুরোটাই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, একদম শিকড় সমেত মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, ফলে সেটা তখন নাইট্রোজেনও বাড়ায়, এবং আরো যে গাছটা যেহেতু মাটির সঙ্গে মিশে গেল সেখানে যেটা জৈব সার তৈরি হলো সেখানে অন্যান্য আরো উপাদানও সবকিছুই বর্তমান থাকে, এবং মাটির গুণাগুণ অবশ্যই খুব ভালোভাবে বৃদ্ধি করতে পারে। এটা
1: এটা তো প্রত্যেকটা ফসলের দরকার নেই, বছরে মনে হয় একবার দিলেই তো হবে, তাহলেই তো মানে বা ফসলের উৎপাদনটা
0: বাড়বে। হ্যাঁ, এটা বছরে যে কোনো একটা টাইমে যদি, বা কোনো সিম্ব করতে যেসব আমাদের ডালগুলো আছে সেই ডালগুলো যদি চাষ করা হয় এটাও কিন্তু খুবই ভালো হবে। আর আমাদের এইসব জায়গাতে যেহেতু দু ফসলি বা তিন ফসলি জমি, সেক্ষেত্রে আলাদা করে যদি হয়তো কেউ গ্রিন ম্যানিউরিং না করতে পারে বা সবুজ সার, সেক্ষেত্রে কিন্তু এই যে ডাল শস্য গুলো আছে সেই ডাল শস্য যদি একবার চাষ করে তাহলে জমির মান কিন্তু অবশ্যই বাড়বে।
1: তো এর কোনো কি সীমাবদ্ধতা আছে?
0: হ্যাঁ, সীমাবদ্ধতা অবশ্যই আছে। এর সীমাবদ্ধতা যেমন আমাদের কি যে খামার যেত সার, এই সারের অবশ্যই অভাব আছে, সব জায়গাতে ঠিকঠাক পাওয়া যায় না। তাছাড়া এই যে দু ফসলি বা যেটা বলছিলাম, দু ফসলি বা তিন ফসলি জমিতে যে সবুজ সার সেটা চাষ করার অবশ্যই একটা অসুবিধা হয়ে থাকে। তাছাড়া সমস্ত জায়গায় একটা জিনিস আমাদের বলা হয়নি, যে জীবাণু সার, এই ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের ক্ষেত্রে জীবাণু সার একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, কারণ হচ্ছে জীবাণু সার হচ্ছে এমন একটা জিনিস যেটা কৃষিতে যে উপকারী অনুজীব গুলো থাকে, যে অনুজীবের জীবিত বা সুপ্ত যে কোষ সম্বলিত উপাদান, যেটা কি কি বায়ুমন্ডলের নাইট্রোজেনকে হয়তো আবদ্ধ করে, বা কেউ কেউ ফসফেট সেটা দ্রবীভূত করে মাটিতে, কারণ ফসফেট অনেক সময় কি হয় জমে থাকে, সেই জমে থাকা ফসফেটটাকে দ্রবীভূত করতে পারে, বা যেসব কিছু খামারজাত যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো কি তাড়াতাড়ি পচিয়ে পচাতে সাহায্য করে, এরকম কিছু জীবাণু থাকে। তো এর মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং ফসলের উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ যেমন নাইট্রোজেন আবদ্ধ করে জীবাণু হচ্ছে রাইজোবিয়াম, তারপরে অ্যাজোটোব্যাক্টার, এরা খুবই ভালো কাজ থেকে নাইট্রোজেনটা নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে ফসফরাস দ্রবীভূতকারী জীবাণু, যেমন ব্যাসিলাস বা সিউডোমোনাস, মাটিতে যে আবদ্ধ ফসফরাস থেকে সেটা গাছের জন্য ব্যবহারযোগ্য করে তোলে। তাছাড়া পটাশ দ্রবণকারী জীবাণু সার, যেমন হচ্ছে ক্রোটোরিয়া, জমিতে যদি পটাশে যে জমে যায় সেইগুলো সবটাই, আমরা যে সারগুলো ব্যবহার করি সেটা তো সবটাই তখন কাজে লাগে না, কিছু কাজে লাগে আর কিছু হচ্ছে জমিতে সঞ্চিত হয়ে থাকে বা জমে যায় বা কিছু উড়ে যায়, যেগুলো জমে যায় সেইগুলোকে এরা দ্রবীভূত করতে সাহায্য করে। তো এই যে এই জীবাণু সারেরও কিন্তু সব জায়গায় ঠিক মতো পাওয়া যায় না, এটাও একটা তার লিমিটেড।

0: করছেন থাকেন, তাছাড়া যে বর্তমান দিনে রাসায়নিক সারের অত্যধিক মাত্রায় দাম বেড়ে যাচ্ছে সেটাও একটা অবশ্যই সীমাবদ্ধতা ইন্ডিকেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তাছাড়া এই যে ইন্ডিকেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের কথা যে ভাবছি, সেক্ষেত্রে কোথায় কি অভাব এগুলো জানার জন্য অবশ্যই মাটি পরীক্ষার ল্যাবরেটরি দরকার, সেটা অবশ্যই আছে, কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে নেই। যদি এটা পর্যাপ্ত পরিমাণে হয় অবশ্যই সেটা আগামী দিনে চাষবাসের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে,
1: ভালো হবে। কৃষক বন্ধু যাদের জন্য আমাদের এই কাজ, তাদের কি মানে কি বার্তা দেওয়া যেতে পারে এই পুষ্টি নিয়ে?
0: চাষিবাদের উদ্দেশ্যে এটাই বার্তা দেওয়া যেতে পারে যে চাষিবাদীরা যেন স্বল্প মেয়াদী ফলের কথা চিন্তা না করে শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করে যে কখনই ইনস্ট্যান্ট ভালো ফলন পাবো সেটা চিন্তা না করে দীর্ঘমেয়াদী ফলের কথা চিন্তা করতে হবে। সেখানে রাসায়নিক সারের সঙ্গে সঙ্গে উপযুক্ত পরিমাণ বিভিন্ন রকম জৈব বা জীবাণু সার প্রয়োগ করতে হবে, যাতে মাটির গুণাগুণ বজায় রাখে এবং সঙ্গে সঙ্গে ফসলের উৎপাদনশীলতাও বজায় রাখে, সঙ্গে তার যেন প্রভাব সুদূরপ্রসারী হয়, অর্থাৎ সেটা পরিবেশ, সমাজ, অর্থনীতি সবকিছুকে সমৃদ্ধ করে।
1: এবং রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে যাতে আমরা মাটির পরীক্ষার মাধ্যমে আমরা রাসায়নিক সারটা ব্যবহার করি, যথেচ্ছ পরিমাণে যাতে আমরা রাসায়নিক সারটা ব্যবহার না করি,
0: ব্যবহার না করি, কারণ সবথেকে বেশি ব্যবহার করা হয় নাইট্রোজেনটা বেশি ব্যবহার করা হয়ে যায়, সেক্ষেত্রে বিভিন্ন রকম তার কনসিকোয়েন্স থাকে, সেগুলো অবশ্যই মাটি পরীক্ষা করা উচিত।
1: তাহলে কৃষক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন, তারা বুঝতেই পারলেন যে কিভাবে আমরা ফসল উৎপাদন করব এবং মাটির স্বাস্থ্যটাকে আমরা কিভাবে বজায় রাখব। আমাকে জৈব সার তো ব্যবহার করতেই হবে, সঙ্গে সঙ্গে আমরা মানে মাটি পরীক্ষার মাধ্যমে আমরা রাসায়নিক সারটা ব্যবহার করব। মাটি পরীক্ষা যদি আমাদের সম্ভব না হয়, তাহলে অন্তত বছরে একবার কি দুবার আমরা জৈব সার, বিভিন্ন ধরনের জৈব সার আমাদের রয়েছে, সেই জৈব সার আমরা যদি জমিতে দিতে পারি তাহলে আমাদের মাটির স্বাস্থ্যটাও ভালো থাকবে আর ফসলের উৎপাদনশীলতাও অনেকটাই বৃদ্ধি পাবে। তাহলে এতক্ষণ আমরা এই সুসংগত উপায়ে যে পুষ্টির ব্যবস্থাপনা এই বিষয়ে আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম ভরতপুর 2 নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা অরূপ লায়েককে। অরূপবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ।
2: পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন আমরা লোকগীতি শুনি, শিল্পী বন্দনা দাস।

0: এতক্ষণ বন্দনা দাসের কণ্ঠে লোকগীতি শুনলেন।
1: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
2: নবগ্রাম ব্লকের বড়পাথান গ্রাম, রাস্তার ধারেই পেয়েছি, প্রায় অনেকই গরু আছে। আসুন পরিচয় করি। আপনার নাম?
3: বিক্রম ঘোষ।
2: বিক্রম ঘোষ,
3: হ্যাঁ।
2: আপনার এখানে তো দেখছি মোটামুটি অনেক গরু আছে। গরু আছে, মোষ আছে?
3: গরু মোষ 2-500 আছে এখানে।
2: কত আছে?
3: 2-500।
2: 500?
3: হ্যাঁ, হয়ে যাবে তো আশপাশে। এখানটা একটু নয়, 500 গরু মোষ আছে।
2: এটা কি আপনার গুনতিতে আছে না?
3: হ্যাঁ, একটা মানে অনুমান বললাম আপনাকে, হয়তো 2-4টা বেশি 2-4টা কম, এই হতে পারে।
2: আচ্ছা, মানে এমনি গুনতিতে এগুলো কি সবই আপনার নাকি?
3: না, এটা আমাদেরই। আমরা এখানে আমার বাবার 2 ভাই।
2: আচ্ছা,
3: দেয়া আমরা হলাম বাপার ছেলে।
2: ছেলে মানে সবাই একসঙ্গে এখানে
3: এই চাষটা করছি, গরু বাছুর।
2: মানে গরু বাছুর পালনের চাষ করেন গরু? তো হঠাৎ করে এই গরু পালন করতে এলেন কেন?
3: এটা আমাদের পূর্বপুরুষ থেকে,
2: মানে জাত ব্যবসা না?
3: জাত ব্যবসা।
2: জাত ব্যবসা কোথা থেকে এসেছেন আপনারা?
3: এখানকার স্থানীয় আমরা, কিন্তু এখানে আমাদের কত পিঢ়ি আগে যে এসেছে তারা এখন কেউ জানে না।
2: আচ্ছা, গরুর সঙ্গে সঙ্গে তো মোষও দেখছি আছে, তো গরু আর মোষের মধ্যে পার্থক্যটা কি?
3: গরু আর মোষের মধ্যে পার্থক্যটা হলো এটা যে আপনার এটা মানে মহিষের সিজন পড়ে গেল এবার। হ্যাঁ, কার্তিক মাস থেকে, হ্যাঁ কার্তিক মাস থেকে একদিন গরুর সিজন চললো।
2: আচ্ছা,
3: এবার মহিষের সিজন পড়ে গেল, যেরকম এই দেখেন এই মোষটা বাচ্চা দিয়েছে।
2: আচ্ছা,
3: এবার এখন এই মোষ এবার বৈশাখ মাস অব্দি দুধ দিবে।
2: আচ্ছা,
3: মহিষের সিজন পড়ে গেল
2: মানে আষাঢ়, আষাঢ় মাস।
3: আর একটা মানে কথা হলো যে মহিষের দুধের দামটা আমাদের
2: বেশি,
3: মানে বেশি বা দামও বেশি,
2: মানে দুধ
3: এর ঘনত্বও বেশি,
2: দুধের ঘনত্ব বেশি,
3: হ্যাঁ
2: দামটাও বেশি পাওয়া
3: যায়। হ্যাঁ, এই দুধটা আমাদের মানে চাহিদা বেশি এখানে।
2: আচ্ছা, তো এখানে মোটামুটি এখন আপনার মানে কতগুলো গরুতে দুধ দেয়, কটা মোষেই বা দুধ দেয়
3: এখন? এখানে মোটামুটি 30-40টা গরুতে দুধ দিবে,
2: দুধ দেয়।
3: হ্যাঁ, মোটামুটি মোষ বেশি নাই, মোষের এটা ভাগটা কম
2: কম।
3: হ্যাঁ, তো মোষ মোটামুটি এখানে 10খানা মোষ দুধ দেয়।
2: 10টা মোষের দুধ দেয়।
3: হ্যাঁ,
2: আপনার প্রতিদিন দুধ কত হয়, মোষের দুধ কত হয় বা গরুর দুধ কত হয়
3: এখানে? এখানে প্রতিদিন এইখানটা থেকে 2 কুইন্টাল দুধ উঠে।
2: 2 কুইন্টাল?
3: হ্যাঁ,
2: 2 কুইন্টাল দুধ কি করেন আপনারা?
3: আমরা সব দুয়ে দুয়ে জোগাড় করে রাখি, পেইকার আসে ওরা দিয়ে চলে যায় দাম দিয়ে।
2: সমিতির লোক আসে না?
3: হ্যাঁ, সমিতি আছে, তারপরে
2: অন্যান্য
3: বিভিন্ন ওই পেইকাররা আছে, হোটেল ফোটেল যেসব আছে, বহরমপুর, সাগরদিঘি, লালবাগ, এইসব হোটেল সব এখান থেকে দুধ যাবে। সব দই হবে, ছানা হবে, পনির হবে।
2: এখানে যে গরুগুলো দেখছি এগুলো কি জাতের গরু?
3: এগুলো আমাদের দেশি, দোআঁশলা।
2: দোআঁশলা?
3: হ্যাঁ।
2: হাইব্রিড নাকি?
3: না,
2: তাহলে
3: আমাদের এই দেশির পেট থেকে যেটা জার্সি হয়েছে সেটাই হলো দোআঁশলা। তা আমাদের আগু থেকেই দেশি গরুর চাষ বেশি। হ্যাঁ, আর এই জার্সি গরুটা একটু খরচ বরচ বেশি, অসুখ বিসুখ বেশি। হ্যাঁ, ওদের
2: মানে দেশি গরুর কি আপনার রোগ বালাই কম?
3: রোগ বালাই কম। আপনি মানে এখানে আমরা রোদে বেঁধে দিয়েছি, বৃষ্টিতে বেঁধে দিচ্ছি, শীতে বেঁধে দিচ্ছি, মাঠে নিয়ে যাচ্ছি, ওরা চড়ে পেট ভরে খেয়ে চলে আসছে ঘাস পাত। কিন্তু এবার জার্সি গরু যে থাকবে সে আপনার মাঠে যেতে পারবে না, রোদে হাঁপাবে। হ্যাঁ, ওকে অসুখ হয়ে যাবে, জ্বর হয়ে যাবে, জলে ভিজলে, রোদে মানে থাকলে
2: ওদের মানে একটু যত্নটা বেশি করতে।
3: হ্যাঁ, ওদেরকে রাখতে গেলে তাহলে সেই সেভাবে রাখতে হবে, ফ্যানের বাতাসে রাখতে হবে, সেভাবে ওদেরকে মানে খাবার দাবার যত্ন, তাদের পিছনে ওষুধ ডাক্তার এসব লাগাতে হবে, তাহলে ওরা ঠিক থাকবে।
2: ঠিক থাকবে মানে যত্নটা ওদের একটু বেশি করতে।
3: যত্ন একটু না, ওদের প্রায় এদের যদি 10 ভাগ যত্ন করা হয় তো ওদেরকে 100 ভাগ যত্ন করতে হবে, তাহলে ওদের ঠিকঠাক পালন হবে বা পোষা হবে বা ওদের দুধ পাওয়া যাবে।
2: তো এই আমাদের যে মানে দেশি সংকর জাতের গরু বলছেন, এগুলোতে মোটামুটি কত করে দুধ হয় আপনার?
3: এগুলোতে আপনার
2: দুবেলা কি দুধ দেয়?
3: হ্যাঁ, দুবেলা, তিনবেলা, চারবারও দুধ দেয়।
2: চারবার দুধ দেয়? কখন কখন দেয়? চারবার
3: আপনার এই সকাল দিয়ে দিল, এখন দিচ্ছে, সন্ধ্যায় দিচ্ছে, আবার একটু রাত হয়ে দিচ্ছে,
2: আবার রাত হয়ে গেল,
3: চারবার দুধ দিবে।
2: হ্যাঁ, দুধ দেয় কত করে দেয়?
3: এরা 5 কেজির নিচে দিবে না, 5 কেজির নিচে, 5 কেজির উপরে 10 কেজিও দিবে, এবার যে যেরকম গরু।
2: তো এই মোটামুটি খাওয়ান কি?
3: আমরা এই যে গহম কেটে এনেছি, গহম
2: চাষ করেন না এমনি কিনে নিয়ে আসেন?
3: না, আমরা চাষ করি, এই গহম আমরা চাষ করি, এখন এই গহম কেটে নিয়ে এসেছি, দিয়েছি, খেয়েছে। এবার ইয়াতে দিব খোল, চুনি, ময়দা, খুদের ভাত, আর ওই দেখেন রাব গুলো আছে, মানে এই যে গুড়টা মানে খাবার গুড়টা ড্যামেজ হয়ে যায় সেটা রাব গুলো হয়ে যায়, মানে মশে খায়।
2: এই গুড় খাওয়ানো বা এই সবুজ ঘাস খাওয়ালে কি হয় গরু? এটা তো সাধারণত খড় খাওয়ানো হয়।
3: হ্যাঁ, তা এটা খাওয়ালে এদের মানে
2: পুষ্টিটা
3: বেশি হয় বা বেশি ভালো থাকে, দুধটা বেশি দেয়, সুস্থ থাকে, আর আর মানে সেই জিনিসটা আবার মানে ভরণ হবে, বাচ্চা দিবে তাড়াতাড়ি, এরকম এদের সমস্ত জিনিস এরা ঠিকঠাক পায়। বহরমপুর যেতে হয়, ওখানে ওখানে আমাদের ডাক্তার যোগাযোগ আছে, ফোন করবো তখন আসবে,
2: ফোন করলেই চলে,
3: ফোন নম্বর দেওয়া আছে। হ্যাঁ, তখন মানে ওই ওরা এসে ট্রিটমেন্ট করবে, দিয়ে ওষুধপত্র দিয়ে সুস্থ করে দিবে, দিয়ে যাবে।
2: কি ধরনের রোগ হয়
3: গরুর? গরুর রোগ মেলা এরকম ধরনের, দেখেন যে ওই দেখেন মহিষটা, ওই মহিষটা কদিন আগে একটা ট্রাক্টরে ঢুকে গেছিল,
2: ট্রাক্টরের ভেতরে।
3: হ্যাঁ, মানে এখানে হাই রোড আছে, এই রোড এবার খুলতে যেয়ে একটু ছপকে গেছে, দিয়ে ঢুকে গেছে।

0: এবার ওই মোষটা আবার ট্রাক্টরে ঢুকে গেল। যেরকম ওইখানে একটা মোষ বাঁধা আছে, ওই মোষটা একটু কিরকম কি হলো না হলো, ও পেটে বাচ্চা মারা গেল। দেশে বহরমপুর থেকে ডাক্তার এসে তাকে সমস্ত ভিতরে পরিষ্কার করে তাকে ওষুধপাতি দিয়ে তাকে সুস্থ করে তুলালো, না তো মরে যাবার কথা। আবার মেয়েদের জ্বর হয়, আবার দেখা গেল যে আমার এই গাড়িটা কদিন আগে গ্যাস হয়ে গিয়েছিলো, গ্যাস হয়ে পড়ে গিয়েছিলো একবারে। তাই এরকম বিভিন্ন ব্যাপার আছে, সে মানুষেরই মতন,
1: সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলে,
0: সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে তখন
1: চলে আসে
0: চলে আসে।
1: খুব ভালো লাগলো আপনাদের গরু পালন সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু যারা শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
3: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
4: এখন চাষি ভাইদের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৩ জুন মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে। চাষী ভাই এবং জনসেবা সমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন ১০২.২ মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা, আজ রাত ১০:১০ জলসাঘর অনুষ্ঠান শোনা যাবে। এই অনুষ্ঠানের বিষয় রাগের আলোয় হেমন্ত। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে 9434921300 নম্বরে ডায়াল করতে পারেন, অথবা ডায়াল করতে পারেন আমাদের আরও একটি নাম্বার 0348225964। মনে রাখবেন আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগের আলোয় হেমন্ত। আপনারা সরাসরি আমাদের অনুষ্ঠানে 0348225964 ডায়াল করতে পারেন। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
5: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল।

কীর্তনের আসরে হেমন্ত মুখোপাধ্যায় এবং সহশিল্পী বৃন্দের পরে শেষ গানটি শুনুন ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ কীর্তন শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শিল্পীরা ছিলেন প্রমীলা চক্রবর্তী, হেমন্ত মুখোপাধ্যায় এবং ছবি বন্দ্যোপাধ্যায়। কীর্তনের আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। সন্ধে 6:40 শুনবেন টি-20 ICC ওমেন ক্রিকেট প্রতিযোগিতায় ভারত বনাম নেদারল্যান্ডসের ক্রিকেট খেলার ধারা বিবরণী, এটি শোনা যাবে 102.2 মেগাহার্জে। এরপরে 102.2 মেগাহার্জে 7:30 বিজ্ঞাপনী অনুষ্ঠান, 7:35 বাংলা সংবাদ, রাত 8:00 হিন্দি সংবাদ, 8:05 ইংরেজি সংবাদ, 8:10 পতাকা কুইজ। এগুলি সবই 102.2 মেগাহার্জে শোনা যাবে। 8:25 থেকে 102.2 মেগাহার্জে ICC ওমেন্স ক্রিকেট প্রতিযোগিতায় ভারত বনাম নেদারল্যান্ডসের খেলার ধারা বিবরণীর পরবর্তী অংশ শোনা যাবে। নিউজ অন AIRA অ্যাপে আপনারা শুনতে পাবেন সন্ধে 6:40 স্বচ্ছ ভারত, 6:55 অতুল প্রসাদের গান, 7:10 আজ সন্ধ্যায়, রাত 8:25 বাংলা আধুনিক গান, এরপরে রাত 10:10 জলসাঘর অনুষ্ঠান একযোগে নিউজ অন AIR অ্যাপে এবং 102.2 মেগাহার্জে শোনা যাবে। বিষয় রাগের আলোয় হেমন্ত। শুনছিলেন আজকের পরবর্তী অনুষ্ঠান প্রসঙ্গে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের ঝলক দেখা গেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত 23 জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জীবিকার জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কিছু শূন্য পদে ভারতীয় তরুণ তরুণীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। মোট শূন্য পদের সংখ্যা 320। আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিংয়ে, সিভিল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স ডিগ্রি, সর্বোচ্চ বয়ক্রম 35 বছর পর্যন্ত। আবেদন করবেন অনলাইনে। আবেদন করবার শেষ তারিখ 19 জুন পর্যন্ত। আবেদন করবেন অনলাইনে https://www.upsc.gov.in। আরও একবার ওয়েবসাইট বলে দেব, https://www.upsc.gov.in। জীবিকার জন্য শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। আর কিছুক্ষণের মধ্যেই শোনা যাবে কলকাতা কেন্দ্রের গ্রামীণ
কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। দীর্ঘ অপেক্ষার পর জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে 100 দিনের প্রকল্প ইঞ্জিনারেগার কাজ। নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা, মাটিয়ালির বিডিও সুমন্ত ভৌমিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা গতকাল এই প্রকল্পের কাজের সূচনা করেন। এলাকার নিকাশি ব্যবস্থার কাজ এই প্রকল্পের মাধ্যমে করা হবে। বিধায়ক পুনা ভেংরা বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতির কারণে এই প্রকল্পের কাজ বন্ধ ছিল। রাজ্য বিজেপি সরকারের তরফে নাগরাকাটা বিধানসভায় প্রথম এই প্রকল্পের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে দেশজুড়ে শুরু হয়েছে HPV টিকাকরণ কর্মসূচি।

0: রাজ্য সরকারও ঘোষণা করেছে 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। সেই প্রেক্ষিতে সরকারের উদ্যোগকে সমর্থন জানিয়ে নদিয়ার গয়েশপুরের আমরা গৌরব ফাউন্ডেশনের উদ্যোগে চাঁদমারী নগেন্দ্রবালা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এইচপিভি ভ্যাকসিন বিষয়ক শিক্ষামূলক সচেতনতা শিবির। বিশেষজ্ঞরা টিকার উপকারিতা, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের ভূমিকা এবং টিকাকরণ নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করার বার্তা দেন। ছাত্রী ও অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস উপলক্ষে আজ বাঁকুড়া রানীবাঁধ ব্লকের রাজাকাটা গ্রাম পঞ্চায়েতের বুধখিলা মৌজায় নবনির্মিত জল সংরক্ষণ কাঠামো ও পাকা সেচ খালের লোকার্পণ ও ভূমিপুজো সম্পন্ন হয়। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে এবং প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার অধীনে খরা মোকাবিলা এবং স্থানীয় কৃষকদের চাষবাসের সুবিধার্থে এই প্রকল্প এক অনন্য ভূমিকা পালন করবে বলে আশা এলাকাবাসীর। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রানীবাঁধ বিধানসভার বিধায়ক ক্ষুদিরাম টুডু। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন বিজেপির পঞ্চায়েত সদস্য রাধাকান্ত দাস। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর এই গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন। পবিত্র করের স্ত্রী শিউলি কর এই বয়াল 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। নির্বাচনের ফল ঘোষণার পর একে একে পদত্যাগ করেন পবিত্র কর ও শিউলি কর। গ্রাম পঞ্চায়েত প্রধানের সেই শূন্যস্থানে আজ বসলেন রাধাকান্ত দাস। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের কোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা সি হালদার ও উপপ্রধান সোমনাথ ভৌমিক গতকাল পদত্যাগ করেছেন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন হবে আগামী 22 জুন সোমবার। রাজ্যে নতুন সরকার গঠনের পর পদত্যাগ করেছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও সহকারী সভাধিপতি সুভাষিনী কর। মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি গ্রামের কাজলদিঘি এলাকায় কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় আদিবাসী বাসিন্দারা। তাদের অভিযোগ, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করে যোজনার সুপারভাইজার প্রদীপ হালদার। মালদার মহদীপুর স্থলবন্দর এলাকায় সীমান্ত বাহিনী ও শুল্ক দপ্তরের যৌথ অভিযানে কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছে। স্টোন চিপস বোঝাই লরির মধ্যে লুকিয়ে এই কফ সিরাপ বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আত্মসমর্পণ করেছেন মাওবাদী জঙ্গি সংগঠনের নেত্রী পুষ্পা। কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ আজ সাংবাদিক বৈঠক করে এখবর জানান। পুলিশ জানায়, মাওবাদী মিশির বেসরার দলের সদস্য ছিলেন পুষ্পা। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর শুনবেন সন্ধে 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন আইসিসি ওমেন্স ক্রিকেট প্রতিযোগিতায় টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় ভারত বনাম নেদারল্যান্ডসের ক্রিকেট খেলার ধারা বিবরণী 102.2 মেগাহার্জে শোনা যাবে। আর সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে চলবে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান।

0: तो यहाँ की पार्टनरशिप बहुत इंपॉर्टेंट है, शेफाली वर्मा का बल्ला चलना बहुत इंपॉर्टेंट है, एंड जमुना का भी बल्ला चलना उतना ही इंपॉर्टेंट है जितना कि अभी स्मृति का चल रहा है, क्योंकि पार्टनरशिप अगर बनती है तो ही रन आगे हमारे बढ़ते हैं और स्कोरबोर्ड पर दिखते हैं। तो ये अगर नंदिनी शर्मा की बात करें तो नंदिनी एक बहुत अच्छा चांस मिला है उनको खेलने का, और रेड्डी की जगह पे उनकी अगर उनकी लास्ट मैच की अगर फील्डिंग की बात करें और बॉलिंग की बात करें तो वो उतनी खास रही नहीं एज कम्पेयर टू आप इंडियन टीम को रिप्रेजेंट कर रहे हैं। एंड नंदिनी उस जगह को, उस स्थान को बखूबी निभाएंगी, और आज जिस तरह की पिच है तो देखा जाता है कि स्किट भी होता है इस बॉल इस पिच पे, तो वो चीज़ देखने को भी मिल सकती है नंदिनी शर्मा से। एंड उसके साथ हमारी जो स्पिनर्स है वो लाइन जो है हमारे स्पिनर्स का वो काफी अच्छा है, बॉलिंग स्ट्रेंथ हमारी बहुत अच्छी है, तो ये एक बेनिफिट है हमारी इंडियन टीम के लिए।
1: शेफाली ने पिछले मुकाबले में शुरुआत एक छक्के के साथ की थी, 3 डॉट बॉल खेला और उसके बाद अपना विकेट गवा दिया। हरमनप्रीत ने टॉस पे कहा था कि विकेट ऐसा है कि वक्त दे सकते
2: এবং বিদ্যালয়কে তারা শ্রম ভালোবাসা সেবা দিয়ে এমনভাবে গড়েছিলেন যে আমি এই বিদ্যালয়ে আসার পরে লক্ষ্য করি যে স্কুল যোগাযোগের দিক থেকে একটা প্রতিবন্ধকতা থাকলেও অত্যন্ত সুন্দর একটা স্কুল, সেই দিক থেকে আমি ইতিবাচক ধারণায় পোষণ করবো স্কুল।
3: এই বিদ্যালয়ে এসে দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে গোছানো বিদ্যালয় এবং গাছ, বিশেষ করে যে ফুল গাছ এবং বিভিন্ন রকমের গাছ দিয়ে অনেকটা যেন শান্তিনিকেতনের মতো লাগছে আর কি। তো এই যে বনসৃজন বা এই গাছপালা দিয়ে ঘেরা বিদ্যালয়টি, এইটা মানে কিভাবে মাথায় এসেছিল, মানে এইটা তৈরি করার পিছনে কি কোনো কারো অনুপ্রেরণা বা কোনো উৎসাহ বা কোনো কোনো সরকারি উদ্যোগ ছিল না আপনারা নিজেরাই করেছেন?
2: আমি সাদি খাদ্দার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, শুধু তাই না, 97-99 আমার এইচএস 11-12, ওই সময় আমি সাদি খাদ্দার স্কুলের হোস্টেলে থাকতাম এবং সেই হোস্টেলটি হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গনের মধ্যে অবস্থিত। প্রতিদিন সন্ধেবেলায় কখনো চাপা কখনো গন্ধরাজ কোনো না কোনো ফুল কুড়িয়ে নিয়ে গিয়ে আমি টেবিলে রাখতাম, কোথাও যেন একটা প্রশান্তি খুঁজে পেতাম। সহশিক্ষক হিসেবে যখন এখানে আসি তখন কোথাও একটা স্বপ্ন ছিল যে এখানেও দু চারটে গাছ রোপণ করলে হয়। প্রথম 2006-07 সাল নাগাদ আমি একটা কামিনী ফুলের চারা হেডমাস্টার মাস্টার কাছে পারমিশন নিয়ে, সম্মানীয় প্রধান শিক্ষক খাইরুল বাসার মহাশয়ের কাছে পারমিশন নিয়ে লাগাই। তারপরে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, তখন তিনি কর্মরত ছিলেন, ইমতিয়াজ সাহেব, ওনার সঙ্গে আলোচনা করে একটা দুটি করে ফুল গাছ এনে লাগাতে থাকি আমি এবং ইমতিয়াজ হোসেন মহাশয়। প্রথম প্রথমে হেডমাস্টার মহাশয়ের কাছে পারমিশন নিতাম, স্যার পরে উদ্বুদ্ধ হলেন এবং আমাদেরকে অনুমতি দিলেন আমরা যেন আমাদের মতো করে গাছপালা লাগাই, স্কুলের সৌন্দর্যনের দিকটা নজর দিই। তারপরে ধীরে ধীরে একটা দুটো করতে করতে বর্তমান অবস্থা দেখছেন, বেশ মনোমুগ্ধকর। আমাদের যারা অতিথি আসেন তারা খুশি হন এটা নিয়ে বলেন, আমাদেরও বেশ ভালো লাগে।
3: এরই সঙ্গে সঙ্গে জানার চেষ্টা করবো যে এই বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কি রক্ষা করে?
2: পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা স্টাফ কাউন্সিলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একাধিকবার প্রথম দিকে আলোচনা করতাম যে কি করলে আমরা স্কুলটাকে সুন্দর করতে পারবো। তো প্রথমে আমরা বিদ্যালয়কে সুন্দর রাখার জন্য চাইল্ড ক্যাবিনেট গঠন করি, চাইল্ড ক্যাবিনেটকে অদ্ভুত পরিকল্পনা মাফিক আমরা প্রথমে পরিচালনা করতে শুরু। প্রত্যেক ইউনিটের যে চাইল্ড ক্যাবিনেট ছিল সেগুলোকে নিয়ে আমি প্রতি শনিবার মিটিং করতাম, তারপর এক মাস পর পর তাদের ডিউটিগুলো পাল্টে পাল্টে দিতাম। একদল কাজ করতো মিড ডে মিল ছেলেমেয়েরা ঠিকঠাক খাচ্ছে কিনা সেটা মনিটরিং করা, সহযোগিতা করা, শৃঙ্খলা রক্ষা করা। একদলকে নিযুক্ত করতাম স্কুলের গেট সিঁড়ি থেকে বিভিন্ন জায়গা, সেখানে কোনো ছাত্র কোনো নোংরা ফেলছে কিনা, সেখানে কোনো নোংরা যদি সে ফেলতে দেখে কোনো ছাত্রছাত্রীকে সে তাকে বলবে যে দাদা বা দিদি বা ভাই বা বোন একটা নোংরা ফেলে তুমি ডাস্টবিনে ফেলো, অ্যাভেলেবল ডাস্টবিন রাখা আছে স্কুলে, তারা সেখানে ফেলবে।
3: ডাস্টবিনের প্রসঙ্গ যখন এসে গেল তখন জানতে চাইবো যে সাধারণত পাচ্য এবং অপাচ্য দুটো আবর্জনা থাকে আর কি, অন্যান্য সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাই, তো সেই ব্যবস্থা এখানেও আছে
2: পাচ্য অপাচ্য আছে। এবং সেই সমস্ত চাইল্ড ক্যাবিনেটের যারা প্রতিনিধি তারা তাদেরকে বলতো যে তোমরা এই নোংরাটা নির্দিষ্ট এই জায়গায় ফেলো, ছাত্রছাত্রীরা সেটা মেনে চলতো এবং সেইভাবে ক্রমশ প্রথমের দিকে আমাদেরকে যথেষ্ট ব্রেক পেতে হতো, প্রায় প্রেয়ারে বলতে হতো, আমাদের মাননীয় হেড স্যার উনিও ক্লাসরুম গুলোতে বলতেন। ধীরে ধীরে ধীরে আজকে সচেতনতার এমন একটা পর্যায়ে আমরা পৌঁছেছি যে আজকে আর ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদেরকে সেভাবে বলতে হয় না, তারা বাড়ির মতো করেই স্কুলকে ভালোবাসে, পরিষ্কার পরিচিতি হতে হবে। এবং আর একটা কথা না বললেই নয়, এই উদ্যোগ যখন আমরা গ্রহণ করি তার কয়েক বছরের মধ্যেই আমাদের স্কুল নির্মল বিদ্যালয়ের পুরস্কার পেয়েছে, যেটাও আমরা এই স্বীকৃতি হিসেবে একটা পাঠ মনে করি এবং গর্ব করি।
4: এই বিদ্যালয়ের মোট স্টাফের সংখ্যা কত?
2: স্টাফের সংখ্যা 20 প্লাস।
4: এবার তোকে জানতে চাইবো যে একদিনের যখন পরিবেশন করা হয় তখন কি সেটাকে তদারকি করার জন্য কোনো শিক্ষক বা অন্য কোনো লোককে সেখানে নিয়োগ করা হয়?
2: না, নির্দেশে আমরা ভীষণ পরিকল্পনা মাফিক সম্পন্ন করি। আমাদের যে টোটাল শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমরা তিনটি দলে ভাগ করেছি। ছদিন যেহেতু স্কুল, প্রত্যেক শিক্ষক শিক্ষিকারাই দুদিন করে মিড ডে মিলের সুপারভিশনে যান, সেখানে ছাত্রছাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড় করান, পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা লক্ষ্য করেন, শৃঙ্খলা সহকারে খাচ্ছে কিনা, তারা সাফিসিয়েন্ট মিড ডে মিল পাচ্ছে কিনা, যারা মিড ডে মিল ওয়ার্কার আছেন তারা স্বাস্থ্যবিধি মেনে সেটা পরিবেশন করছেন কিনা, ছাত্ররা হাত ধুয়ে খেতে বসছে কিনা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা লক্ষ্য করি। এবং আমাদের স্কুলে একটা রেপুটেশন আছে ব্লকে, যে প্রতিপুর স্কুল পরিচ্ছন্নতা নির্দেশের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত।
4: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা এবারে কথা বলবো এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত রোজের সঙ্গে। নমস্কার।
5: নমস্কার।
4: আপনি এই বিদ্যালয়ে কত বছর ধরে রয়েছেন?
5: আমি 2013 সালে জয়েন করি, এখন তখন থেকে এখানে রয়েছি, এটাই আমার প্রথম কর্মস্থল।
4: এই বিদ্যালয়ের স্টুডেন্টরা তো ইউনিফর্ম পরে আসে আর কি, সেই ইউনিফর্ম পরে তারা রেগুলার আসছে কিনা বা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিনা সেগুলো কি দেখা হয়?
5: হ্যাঁ, প্রতিদিন যখন প্রার্থনার জন্য তারা দাঁড়ায় তখনই আমাদের দেখে না হয় যে তারা ইউনিফর্ম পরে আসছে কিনা, এবং তখনই কেউ ইউনিফর্ম না পরে যে তাদেরকে জানানো হয় যে তারা যেন ক্লাসে সেটা না পরে যায়, বা তাদেরকে আগাম জানানোই থাকে যে তারা ইউনিফর্ম ছাড়া আসবে না, এবং যদি কোনোদিন বিশেষ কারণে ইউনিফর্ম না পরে আসতে হয় সেটা যেন গার্জেনের চিঠি সমেত তারা আছে, সেরকম ভাবে নির্দেশ দেওয়া আছে স্টুডেন্টদের এবং তারা সেটা মেনেই চলে।
4: আচ্ছা, আপনাদের বিদ্যালয়ে তো প্রত্যেকদিন তো প্রার্থনা হয়, মানে প্রেয়ার হয়, সেখানে কি জাতীয় সঙ্গীত গাওয়া হয়?
5: জাতীয় সঙ্গীত গাওয়া হয়,
4: তার সঙ্গে সঙ্গে আর অন্য কিছু কি করা হয়? যেমন বাণী বলা বা স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা বা স্বাস্থ্যবিধান গান গাওয়া, এগুলো কি করা হয়?
5: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তাদেরকে রেগুলারলি তাদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হয়, যখন কোনো সরকারি নির্দেশ আছে তখন তো আরো বিশেষভাবে বলা হয় সেই বিষয়গুলো। আমাদের স্থানীয়ভাবে যে সমস্ত স্বাস্থ্য সম্পর্কীয় সমস্যাগুলো থাকে সেই সমস্ত বিষয়ে তাদেরকে সচেতন করা হয়, মেয়েদেরকেও তাদের বিশেষ বিশেষ সমস্যার ক্ষেত্রে বিশেষ বিশেষ কি কি করণীয় সেই সমস্ত বিষয়ে সচেতন করা হয়।
4: আচ্ছা, আপনাদের বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়?
5: হ্যাঁ, প্রত্যেক বছরই আমাদের জানুয়ারির লাস্ট উইকে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এরকম সময় একটা দিন ধার্য করে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবং সেটা ছাত্রছাত্রীরা বেশ উৎসাহের সঙ্গে এটা অংশগ্রহণ করে, প্রত্যেকবারই বিভিন্ন রকম অনুষ্ঠান তার মধ্যে থাকে, তো এটা আমাদের একটা ঐতিহ্য বলা যেতে পারে, আমাদের বিদ্যালয়ের একটা গর্বের বিষয়।
4: আমি দেখতে পাচ্ছি যে এই বিদ্যালয়ে দেওয়ালে ওয়াল ম্যাগাজিন টাঙানো রয়েছে, এই ওয়াল ম্যাগাজিন কি নিয়মিত প্রকাশিত হয়?
5: হ্যাঁ, এই ওয়াল ম্যাগাজিন প্রথমে প্রকাশিত হয়েছিল অঙ্কুর নামে, কিন্তু তারপর কিছুটা সময় বন্ধ ছিল, সেটা নিয়মিত ভাবে প্রকাশ করা সম্ভব হয়নি, তবে বিগত কয়েক বছর ধরে আমাদের কিন্তু বছরের দুবার করে এই ওয়াল ম্যাগাজিন প্রকাশ করা হচ্ছে। একটা হচ্ছে ভাষা দিবসের দিন 21 ফেব্রুয়ারি, আর একটা হচ্ছে শিক্ষক দিবসের দিন 5ই সেপ্টেম্বর।
4: এই ওয়াল ম্যাগাজিনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণটা কতটা?
5: না, ছাত্রছাত্রীদের অংশগ্রহণ অবশ্যই খুবই ভালো, তো আমাদেরকে তারই মধ্যে বাছাই করে নিতে হয় যে তাদের তার দেওয়া সম্ভব হবে দেওয়াল পত্রিকায়, কারণ হয়তো সবার লেখাগুলো একসঙ্গে দেওয়া সম্ভব হয়ে ওঠে না দেওয়াল পত্রিকার যে আয়তন থাকে, তার মধ্যে আমরা বেছে বেছে চেষ্টা করি তাদের এগুলো দেওয়া সম্ভব হচ্ছে সেগুলো বেছে বেছে দেওয়া হয়, এবং যেগুলো তার মধ্যে দেওয়া সম্ভব হলো না বা যেগুলো আরো ভালো হয়েছে কিন্তু দিতে পারছি না সেগুলো আমাদের একটা ব্লগ খোলা হয়েছে, সেই ব্লগেও সেগুলোকে পোস্ট করা হয়।
4: আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই বিদ্যালয়ে একজন দিদিমণিকে পেয়েছি। নমস্কার।
6: নমস্কার।
4: আপনার নাম?
6: সোনালী রায়।
4: আপনি শুনলাম যে আপনি বিদ্যালয়ের কালচারাল প্রোগ্রামে দায়িত্বে থাকেন, তো এই কালচারাল প্রোগ্রাম গুলো কি হবে?
6: সত্যিপুর হাই স্কুলের যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেখানে প্রতি বছরে আমরা সবাই খুব আন্তরিক ভাবে এই অনুষ্ঠানটা করার চেষ্টা করি। এখানে আমাদের অন্তরের আয়োজন অনেক বেশি থাকে। আমরা আমাদের অনুষ্ঠানটাকে শুধুমাত্র যে আনন্দদায়ক করে তোলার চেষ্টা করি তাই নয়, আমাদের আবেগ জড়িয়ে থাকে অনুষ্ঠানটার সঙ্গে, আবেগে ভরিয়ে তোলার চেষ্টা করি আমরা অনুষ্ঠানটাকে। বিশেষত আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাগণ বিদ্যালয়ের সম্মান নিয়ে এতটাই অনুভূতি প্রবণ যে ওনারা অনুষ্ঠানটা যাতে সার্বিক ভাবে সফল হয় তার জন্য আমরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি। বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, গান, নাচ, নাটক, মহাসমারোহে আমরা অনুষ্ঠিত করার চেষ্টা করি। প্রধানত বিদ্যালয়ের যে রিহার্সালের যে ব্যাপারটা হয় সেখানে নৃত্যের যে রিহার্সালটা সেখানকার একটু দায়িত্ব আমি নিয়ে থাকি। ছাত্রীরা ভীষণ ভাবে আগ্রহের সঙ্গে এই নৃত্য অংশগ্রহণ করে এবং পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীরা নৃত্যে অংশ নেওয়ার জন্য এখানে জড়ো হয়। তো আমরাও খুব দুহাত বাড়িয়ে ওদেরকে নিয়ে আসি যে তোমরা রিহার্সাল করো। পরপর বেশ কিছু দিন ধরে আমরা রিহার্সাল করেন এবং তার যে রেজাল্ট সেটা দীর্ঘ রিহার্সালের পর অত্যন্ত সুন্দর ভাবে ওরা অনুষ্ঠানে তাদেরকে অনুষ্ঠিত করার চেষ্টা করে, পারফর্ম করে, যেটা আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য একদম উন্নতির শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
4: এবার একটু অন্য বিষয়ে জানতে চাইবো যে বিশেষ করে দিদিমণিরা ক্লাসে যখন যান তখন ছাত্রদের কাছে তারা মায়ের মতো আর কি, তো সেই মায়ের ভূমিকাটা যখন পালন করতে হয় আপনাদেরকে তখন ছাত্রছাত্রীদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য সম্বন্ধে সচেতন, এটা কিভাবে করেন?
6: নিশ্চয়ই, ওরা আমাদের সন্তান তুল্য। তো ক্লাসে যখন আমরা যাই তখন আমাদের প্রথম মনে হয়, বিশেষ করে আমার মনে হয় যে ক্লাসরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, কারণ আমরা খুব বেশি সময় ক্লাসটাতে থাকি না কিন্তু ওরা কিন্তু সারাটা দিন ওই ক্লাসে বসে থাকে। সেক্ষেত্রে আমি বারবার বলি যে ক্লাসরুম যাতে পরিষ্কার থাকে এবং ক্লাসরুম পরিষ্কার করার জন্য মনিটরদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া থাকে। সপ্তাহান্তে বা টিফিনে কিংবা কোন একটা নির্দিষ্ট দিনে এই সপ্তাহে কিছু রোল নাম্বার ছাত্রছাত্রীকে সিলেক্ট করে দেওয়া থাকে, তারা ক্লাসরুম পরিষ্কার করে, পরবর্তী সময় অন্য রোল নাম্বার কিছু দেওয়া থাকে, তো এইভাবে তারা ক্লাসটা পরিষ্কার করার চেষ্টা করে। আর বিশেষ করে ওদের শারীরিক যে সুস্থতা এটা নিয়ে আমি একটু বলি ক্লাসে, যে ওষুধ যে ট্যাবলেট গুলো স্কুল থেকে দেওয়া হয় সেগুলো যেন ওরা ঠিকঠাক নিয়ম মাফিক খায়, তাতে বিশেষ করে মেয়েদের যে আয়রন ট্যাবলেট গুলো দেওয়া হয় এটা কতটা যে জরুরি এ বিষয়ে অবশ্যই তাদের সঙ্গে আমি কথা বলি এবং তারা এই বিষয়টা মেনে চলারও চেষ্টা করে।
4: আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই বিদ্যালয়ের একজন ছাত্রের সঙ্গে কথা বলবো। তোমার নাম?
7: আমার নাম আনোয়ার মোল্লা।
4: কোন ক্লাসে পড়ো?
7: দশম শ্রেণী।
4: তো এই বিদ্যালয় কেমন লাগে?
7: এই বিদ্যালয় ভালো লাগে, শিক্ষকরা ভালো আমাদেরকে শিক্ষা দান করে এবং বিদ্যালয় পরিবেশটাও অনেক সুন্দর।
4: তোমার বাড়ি কি এই বিদ্যালয় যে গ্রামে রয়েছে না তত্তিপুর, এই তত্তিপুরে না অন্য কোনো গ্রামে?
7: হ্যাঁ, আমার বাড়ি এই তত্তিপুরে।
4: তো এই বিদ্যালয়ে যখন তোমরা আসো পরিষ্কার পরিচ্ছন্ন হবে আসো তো?
7: হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আমরা প্রতিদিন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হবে আসি।
4: আর যখন মিড ডে মিল খাওয়া হয় তখন ঠিকঠাক হাত টাত ধোয়া হয়?
7: হ্যাঁ, এখানে আমাদের হাত টাত ভালো করে ধুয়ে এখানে হ্যান্ড ওয়াশ আছে, সেটা দিয়ে আমরা ভালোভাবে হাত ধুই, তারপর থালাটা ভালো করে ধুয়ে মিড ডে মিল খাই আমরা।
4: ক্লাসরুম গুলো কেমন পরিষ্কার থাকে?
7: ক্লাসরুম গুলো প্রতিদিন পরিষ্কার করা হয়, এখানে লোক আছে যারা পরিষ্কার করে প্রতিদিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
4: এই বিদ্যালয়ে তো অনেকগুলো দেখছি গাছ রয়েছে, বিশেষ করে ফুলের গাছ রয়েছে, তাছাড়া এমনি নানান রকমের বৃক্ষ রয়েছে আর কি। তো এই গাছ দিয়ে ঘেরা, অর্থাৎ নানা রকমের ফুল এবং বৃক্ষ দিয়ে ঘেরা একটা সুন্দর একটা বিদ্যালয়। তো এই বিদ্যালয়ে মাঝে মাঝে কি এই ক্লাসরুমের বাইরে এই গাছের ভিতরে কি ক্লাস কখনো হয়?
7: না, তেমন কোনোদিন হয়নি, তবে ওরা চাইলে সেটা করতে পারে পরে পরবর্তীতে।
4: শিক্ষকদেরকে
7: বলা হয়নি, এটা হলে অনেক অনেক সুন্দর ভালো হবে।
4: তোমার প্রিয় সাবজেক্ট কি?
7: প্রিয় সাবজেক্ট বলতে গেলে আমার জীবন বিজ্ঞানটা ভালো লাগে।
4: ভবিষ্যতে তুমি কি হতে চাও, তোমার স্বপ্ন কি?
7: ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই এবং গরিব মানুষদের চিকিৎসা করতে যাই।
4: আচ্ছা, তো এই তোমার স্বপ্ন পূরণ হোক, সেই শুভকামনা রইল। আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ।
7: ধন্যবাদ আপনাকেও।

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: স্বচ্ছ ভারত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশ।

অতুল প্রসাদের গান শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শিল্পীরা ছিলেন শিখা বসু, ইন্দ্রাণী মুখোপাধ্যায়, চিত্রলেখা চৌধুরী। অতুল প্রসাদের গানের আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। এখন আজ সন্ধ্যায়।

শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা এবং এক রাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রাত সন্ধ্যার আসর। বন্ধু, আপনারা জানেন যে আজ সন্ধ্যার আসরের এই জুন মাসে আমরা বিষয় রেখেছি অনুভবে বর্ষা। বর্ষার স্নিগ্ধতা এবং নস্টালজিক রূপ যেমন রয়েছে, তেমনি তো এর কদর্য রূপটাও রয়েছে। বন্ধু, আমাদের প্রসন্ন কুমার মণ্ডল তালায় জরুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ থেকে কি লিখছেন অনুভবে বর্ষা নিয়ে, সে কথাই জানাবো আপনাদের। উনি লিখছেন, বর্ষাই আসে, হ্যাঁ বর্ষাই আসে, তো এতে আর গাইব কি, ঘরমাক্ত কলবরে কি গান গাওয়া যায়? না, বর্ষা তো প্রতিদিন আসছে না, দোহাই আপনাদের, বর্ষার গুণকীর্তনের ফুলঝুরি দিয়ে লেখা চিঠি বন্ধ করুন। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জলবায়ু পরিবর্তনের চরম অবস্থার কথা ব্যক্ত করেছেন, সেদিকে আমাদের হুঁশ হচ্ছে না। পরিবেশ দিবসে আমরা শপথ নিয়েও তেমনভাবে গাছ লাগাতে পারছি না, লাগাচ্ছি না, অথচ বন জঙ্গল কেটে ধ্বংস করে নগরায়ণ উৎসবে মেতে উঠেছি আমরা। তাই তো এখন বৃষ্টির রং কালো, রসায়নে আমরা অম্ল বর্ষা পড়েছি, কিন্তু আজ কালো বর্ষা দেখছি। এখন মেঘের গর্জন কর্কর রব নয়, বুক ধরফর করে। এসি রুমে বসে বর্ষা নিয়ে গল্প, কবিতা, নাটক লেখা যায়, কিন্তু সেগুলো প্রাণবন্ত হয় না। আসুন না আমরা চাষ করি আনন্দে, আমরা এই বর্ষায় চাষিদের সঙ্গে গান গেয়ে কবিতা লিখি, গল্প লিখি। ভয় কিসের, বজ্রপাতের ভয়? ওরাও তো মানুষ, ওদেরও তো জীবন বড় মূল্যবান, ওরা তো বর্ষাতে বজ্রপাতের ভয়কে উপেক্ষা করে মাঠে ময়দানে কাজ করছে। তবে ক্ষতি কি ওদের সঙ্গে হারিয়ে গেলে? এ প্রশ্ন আমাদের সকলের উদ্দেশ্যে ছুঁড়ে দিয়েছেন প্রসন্ন কুমার মণ্ডল তালায় জরুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ থেকে আজকের আসরের প্রথম চিঠি। ধন্যবাদ প্রসন্নবাবুকে চিঠি লেখার জন্য, আর ধন্যবাদ আপনাদের সকলকেই যে চিঠিটা শোনার জন্য। আসলে আমাদের জীবনে অনুভবে বর্ষা যদি আমরা দেখতে যাই, তাহলে এক একজনের অনুভব এক এক রকম। বর্ষা নস্টালজিকতাতে কেউ, রোম্যান্টিকতাতে কেউ আকৃষ্ট হয়ে পড়েন, আবার কেউ উল্টো রূপটা দেখেন বর্ষার, তাই না? যাব গানে, ভূপেন হাজারিকা।

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: আজকের রাত সন্ধ্যার পরবর্তী চিঠি লিখে পাঠিয়েছেন আমাদের পত্রবন্ধু কৃষ্ণা কর্মকার খড়ার মেদিনীপুর থেকে। উনি লিখছেন, দারুণ অগ্নিবাণে যখন ধরার প্রাণষ্ঠাগত, তাপদগ্ধ ধরা যখন একটু শীতলতার জন্য অস্থির হয়ে ওঠে, জীবজন্তু গাছপালা যখন সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলে, শীতল বর্ষণের জন্য অধীর হয়ে ওঠে, ঠিক তখনই আষাঢ়স্য প্রথম দিবসে সমগ্র ধরার বুকে শীতলতার স্পর্শ নিয়ে হাজির হয় সমগ্র জীবকুলের প্রিয় ঋতু, প্রাণের ঋতু, ঋতুকুলরানী বর্ষা। আহ, শান্তি, কি আরাম, তৃপ্তি! আকাশের মুখ ঢাকা পড়ে যায় কালো মেঘের আড়ালে, মেঘে মেঘে বুকের বুক চিরে বিদ্যুতের তীব্র ঝলকানি আমরা দেখতে পাই, তার সাথেই আকাশ গান থেকে ঝরে পড়ে মুক্তোর মতো শীতল বৃষ্টির ফোঁটা। সমগ্র সৃষ্টি যেন হাঁপ ছেড়ে বাঁচে, বৃষ্টিডানির নূপুর নিকন বেজেই চলে, রোজ যেন বেজে চলে। আর আমরা জানলায় দাঁড়িয়ে যত দূর দৃষ্টি যায়, দুচোখ ভরে দেখি বৃষ্টিরানির ঝরে পড়া দৃশ্য, গাছ গাছালি পাক পাখালি শীতল বাড়িধারায় স্নান করে যেন নতুন প্রাণ ও শক্তিতে উজ্জীবিত হয়ে ওঠে, বৃষ্টির স্পর্শে ধরার বুকে পড়ে থাকা শুষ্ক বীজের অঙ্কুরোদ্গম হয়, নতুন চারাগাছ মাথা তুলতে থাকে, এ এক অনির্বচনীয় দৃশ্য। এই দৃশ্য দেখার অনুভূতিই আলাদা। সকলকে শীতল বাড়ির স্নাত শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন আমাদের পত্রবন্ধু কৃষ্ণা কর্মকার খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন চিঠি। চিঠি তো আমরা পড়ছি অনুভবে বর্ষা, কারোর বর্ষা অনুভবে নস্টালজিক যেমন কৃষ্ণা কর্মকার লিখেছেন। লেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাব যে এইভাবে আমাদের সঙ্গে জুড়ে আছেন উনি। তো এই যে নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করছে বর্ষা, সঙ্গীতকে যেমন ভাবে এই বর্ষা সমৃদ্ধ করে তার উদাহরণ আমরা মাঝে মাঝে দিচ্ছি বর্ষার বিভিন্ন গানের মাধ্যমে। একটু আগে মেঘের কথা বলেছেন গানের মাধ্যমে ভূপেন হাজারিকা, এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ভূপেন হাজারিকা।

আজকে রাত সন্ধ্যার আসরে শেষ চিঠি লিখে পাঠিয়েছেন আমাদের পত্রবন্ধু সাধনা ঘোষ, 67 ব্রাহ্মণ পাড়া লেন, মানকুণ্ডু, হুগলি থেকে। উনি লিখছেন, বর্ষা এসেছে জীবনে বিচিত্র রূপায়ণ।

বাল্যকালে কাগজের নৌকা ভাসাতাম বৃষ্টির জমা জলে, মায়ের কাছে বকুনিও খেতাম খুব, তবুও ভিজতাম মহানন্দে। কৈশোরে বর্ষায় দুষ্টুমি ছিল অন্যরকম, বৃষ্টিতে চুল ভিজিয়ে ছিটিয়ে দিতাম বন্ধুদের গায়ে মাথায়, সে কি মজা! তারপর যখন যৌবন ছুঁই ছুঁই, হাতে এলো মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যগ্রন্থ। রামগিরি পর্বতে নির্বাসিত অভিশপ্ত চক্ষের হৃদয় আকাশে মেঘ দেখে প্রিয়া বিরহে ব্যাকুল হয়ে ওঠে। চেতন অচেতন ভুলে সে মেঘকে দূত করে পাঠাতে চায় তার প্রিয়তমার কাছে। আপন মনের মাধুরী মিশিয়ে প্রিয়ার রূপ বর্ণনা করে ক্রন্দনরত যক্ষ। এমন কাহিনী পড়ে প্রেমের অনুভবে অনুরণিত হয়ে ওঠে হৃদয়। হাজার প্রজাপতির দাপাদাপি চলত তখন হৃদয়ে জুড়ে। রিমঝিম বর্ষার জলতরঙ্গে শুনতে পেতাম কোন অচেতা অতিথির পদধ্বনি। বর্ষা যে শুধু মানব মনে প্রেমের সঞ্চার করে তা তো নয়, নদ নদী সমুদ্র পাহাড় অরণ্য সর্বত্র ছড়িয়ে দেয় প্রেমের অনুভূতি। পশু পাখিরাও উৎফুল্ল হয় বর্ষার আগমনে, ময়ূর নৃত্য করে আনন্দে, চাতক তৃপ্ত হয় বৃষ্টির জল পানে। দীর্ঘ দাবদাহের পর বর্ষা আসে যেন শান্তির মহোৎসবে। হ্যাঁ, আর সেই মহোৎসব আমাদের জেলায় শুরু হয়েছে। আমাদের আলিপুর আবহাওয়ার দপ্তর থেকে জানাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের কখনো বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সেই ফাঁকে সাধনা ঘোষ 67 ব্রাহ্মণপাড়া লেন মানকুণ্ড হুগলি থেকে চিঠি পাঠিয়েছেন, অবশ্যই নস্টালজিক এক অনুভূতির চিঠি। এ চিঠি পড়লে সত্যিই মনটা একটু অন্যরকম হয়ে যায়। বর্ষার এই সুন্দর দিনে যেন বর্ষাতে একটু ভিজে আসতে মন চায়।

0: তালাত নামুদের এই গানটি মনে পড়ে যায় বারে বারে, তাই গানের প্রথম কলিটি আপনাদের শুনিয়ে বিদায় নিচ্ছি আজকে রাত সন্ধ্যার আসর থেকে। ভালো থাকুন আপনারা যিনি যেখানে আছেন, সঙ্গে থাকুন আকাশবাণী মুর্শিদাবাদের। আকাশবাণী মুর্শিদাবাদ এখন বিজ্ঞাপনী অনুষ্ঠানে, একযোগে শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে এবং 102.2 মেগাহার্টজে।
1: স্বাস্থ্য দর্পণে নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁকফোকর গলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকতো। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবর

0: কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
1: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা। কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
2: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশু কন্যার প্রতি
3: যোগাযোগ বাড়ায় বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে, তারা অন্যদের বুঝতে শেখে
0: এবং
3: প্রাণ খোলা এবং
0: বন্টনকে সমর্থন করুন।
1: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার
3: বিশ্বের মানুষজনকে, বিশেষ করে নবীন শিল্পীদের জন্য তা হয়ে উঠছে এক বিশ্ব মঞ্চ। বহু অনামী শিল্পী এই দিনেই রাস্তায় গান গেয়ে ভাইরাল হয়েছেন। বিস্ময়ে তাই জাগে আমার গান
0: করা যায়, তবে কিউ
3: এর মতোই বিশ্ব সঙ্গীত দিবস
0: লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
4: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ানে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 এর আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের আগে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ দিল্লিতে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গে বৈঠক করেছেন। উত্তরপ্রদেশের বদাময়ু জেলায় আজ দুপুরে উঝানি এলাকায় একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 মহিলা নিহত। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 10:30 পর্তুগাল কঙ্গোর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ফ্রান্সের এভিয়ানে চলতি G7 শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম, অন্তর্ভুক্তিমূলক ও স্থির

0: শীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলিকে সংযুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সংযোগ স্থাপক প্রকল্পেরও প্রস্তাব দেন। এছাড়া তিনি ইম্প্যাক্ট বা সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অংশীদারিত্বমূলক উদ্যোগ গঠনের পরামর্শ দিয়েছেন। এর মাধ্যমে G7 এর পুঁজি, ভারতের মেধা এবং গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বের মালিকানা সত্ত্ব ও অংশীদারিত্বের সমন্বয় ঘটানো সম্ভব হবে। অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এর মূল মন্ত্রের উপর ভিত্তি করে ভারতের অগ্রগতির কাহিনীও তুলে ধরেন। এই অধিবেশনে G7 এর সদস্য ও সহযোগী দেশগুলির পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ও OECD-র শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আজ সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বহুপ্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। উল্লেখ্য, 2025 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে সর্বশেষ সাক্ষাতের পর এই দুই নেতার মধ্যে এটি প্রথম সরাসরি বৈঠক। ফ্রান্সের এভিয়েনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে তারা আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভিয়েনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন তারা। শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সুস্থায়ী উন্নয়নকে সমর্থন করে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতিও তারা পুনর্ব্যক্ত করেন। G7 দেশভুক্ত নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ দমনের প্রচেষ্টার উপর গুরুত্ব দিয়ে বেশ কয়েকটি ঘোষণা গ্রহণ করেছেন। এক বিবৃতিতে নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিটিকে স্বাগত জানান। তারা এই চুক্তিকে আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার একটি সুযোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া তারা হরমুজ প্রণালীতে নিরাপদে নৌ চলাচলের গুরুত্বের উপর জোর দেন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার পদক্ষেপগুলিকে সমর্থন জানান। আরেকটি ঘোষণায় G7 ভুক্ত দেশগুলি মাদক পাচারের বিরুদ্ধে কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা মাদক পাচারকে জাতীয় নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হিসেবে চিহ্নিত করেছে। সহযোগী দেশ ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এই উদ্যোগকে সমর্থন জানায়। নেতারা উল্লেখ করেন, মাদক পাচারকারী নেটওয়ার্কগুলি ক্রমশ অত্যাধুনিক হয়ে উঠছে, তারা দুর্নীতি, সহিংসতা ও অবৈধ অর্থপ্রবাহকে উস্কে দিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভরতা এবং উদ্ভাবনের উপর ভিত্তি করে গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষমতার উল্লেখযোগ্য বৃদ্ধির উপর আলোকপাত করেছেন। সমাজ মাধ্যমে শ্রী মোদী ভারত কিভাবে আকাশ, ভূমি এবং সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করেছে তা ব্যাখ্যা করেন। দেশের নিরাপত্তায় আত্মনির্ভরতা ও দেশীয় প্রযুক্তিতে উৎপাদিত প্রতিরক্ষা সামগ্রীর বিকাশের কথাও প্রধানমন্ত্রী পোস্টে জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 1,78,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছর 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষের 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930-র কাজ পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর কাজ আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে উদ্ভূত অভিযোগগুলির সমাধানের জন্য তিনি নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মণিপুরে নিরাপত্তা বাহিনী রাজ্যজুড়ে বিদ্রোহ দমন ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযান জোরদার করেছে। এদিন 3 জন জঙ্গিকে গ্রেপ্তার এবং 26টি অবৈধ বাংকার ধ্বংস করা হয়েছে। ধৃত জঙ্গিরা নিষিদ্ধ ঘোষিত পিপলস লিবারেশন আর্মি এবং এর রাজনৈতিক শাখা রেভলিউশনারি পিপলস ফ্রন্টের সক্রিয় সদস্য বলে শনাক্ত করা হয়েছে। তাদের ইম্ফল, পশ্চিম জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে আজ নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক বৈঠকে মিলিত হন। বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাজেটকে আরও বাস্তবমুখী ও জনকল্যাণমূলক করে তোলার লক্ষ্যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডক্টর দাশগুপ্তকে পরামর্শ দেন বলে খবর। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রাজ্যের অর্থনীতির বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অবহিত করেন। উল্লেখ্য, আগামীকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট পেশ আগামী 22 জুন। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা, অভ্যন্তরীণ ও বৈদেশিক নিরাপত্তার যুগ বদল ও ভবিষ্যতের চ্যালেঞ্জ। রাজ্য পুলিশের প্রাক্তন মহানির্দেশক অধীর শর্মার সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 থেকে 10:00 দশটা গীতাঞ্জলি, ডিটিএইচ ও আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের বনায়ু জেলায় আজ দুপুরে উজানি এলাকায় একটি ট্র্যাক্টরের সঙ্গে এক ই রিক্সার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 মহিলা নিহত হয়েছেন, আহত 3। বনায়ুর জেলাশাসক অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি গ্রামে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ই রিক্সাটি একটি ট্র্যাক্টরকে এড়ানোর চেষ্টা করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্র্যাক্টরের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সঙ্গে জড়িত দুটি ট্র্যাক্টরই পুলিশ আটক করেছে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। কেরালামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সেলজিক সলিউশনস প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারি বিজয়নের মেয়ে বিনা টি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সেলজিকের মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেন মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে বিনা টির বাসভবন থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করার পাশাপাশি তার প্রাথমিক জবানবন্দিও রেকর্ড করে ইডি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা এবং ফসলের নাড়া পোড়ানোর দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান নিয়ে আলোচনার লক্ষ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পরিণত করেন। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত এক বৈঠকে শ্রী চৌহান বলেন, নাড়া পোড়ানোর ফলে পরিবেশই শুধুমাত্র দূষিত হয় না, নষ্ট হয় মাটির উর্বরতা। ছোটখাটো কীট পতঙ্গ মারা পড়ে পৃথিবীর ভারসাম্য লঙ্ঘিত হয়। তিনি বলেন, চলতি বছরে বিভিন্ন রাজ্যে এ সংক্রান্ত একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 46,000 বেশি শস্যের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্র বিতরণ, 910 কাস্টম হায়ারিং কেন্দ্র স্থাপন সহ নানা কর্মসূচি। সুপ্রিম কোর্ট আজ সাইবার অপরাধীদের পরজীবী হিসেবে ব্যাখ্যা করেছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এদের সঙ্গে কঠোরভাবে মোকাবিলা করা হবে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মামলাগুলি একসঙ্গে জড়ো করার আবেদনের শুনানির সময় এই মন্তব্য করেন। আদালত বলেছে, সাইবার অপরাধের শিকার হওয়া বহু মানুষ সারা দেশে ছড়িয়ে রয়েছেন। শীর্ষ আদালত আরও বলেছে, এই ধরনের অপরাধীদের কারাগারে রাখা সমাজের স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আজ সামান্য বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 0.6% বেড়ে $79.46 হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 0.8% বৃদ্ধি পেয়ে $76.69 হয়েছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, এমটি সেতাবেলা জাহাজের উপর হামলায় প্রাণ হারানো 2 ভারতীয় নাগরিকের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। দূতাবাসের এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, আদিত্য শর্মা ও শিবানন্দ চৌরাসিয়ার মরদেহ ভারতে নিয়ে আসা হয়েছে। শোকের এই মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে দূতাবাস। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। অন্য খেলায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। অন্যদিকে আলজেরিয়ার বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ক্যান্সাস সিটি স্টেডিয়ামে আজ তারা 3-0 গোলে হারিয়ে দেয় আলজেরিয়াকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়েনে G7 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আজ অন্তর্ভুক্তিমূলক ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি বিষয়ক G7 আলোচনায় অংশ নিয়ে সবকা সাথ সবকা বিকাশের ভাবনা ব্যাখ্যা করেন। G7 ভুক্ত দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃসীমান্ত সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা সংক্রান্ত ঘোষণা অনুমোদন করেছেন। খবর শেষ হলো, এর পর খবর শুনবেন 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। রাত 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, NDPS আইন নিয়ে আইনজীবী উপাসনা সাউয়ের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে সুতপা চট্টোপাধ্যায়। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী সিদ্ধার্থ বোস। 9:30 বিশেষ আলোচনা ধর্মী অনুষ্ঠান, নিরাপত্তা অভ্যন্তরীণ ও বাহ্যিক, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। দশটায় বাংলা ছায়াছবির গান, রবীন্দ্রসঙ্গীত দশটা বেজে ত্রিশ মিনিটে শুনবেন অভিজিৎ দাসের কণ্ঠে, দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আধুনিক গান পরিবেশন করবেন সঙ্গীতা সান্যাল, লোকগীতি শুনবেন অদিতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এগারোটায়, রাত এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ঠুমরি ও দাদরা, শিল্পী বিদুষী অঞ্জনা নাথ। শুনলেন পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
7: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
9: গরমে শরীরের যত্ন নিন, অপ্রয়োজনে রোদে বেরোবেন না, বিশেষ করে দুপুর ১২টা থেকে ৩টের মধ্যে বাইরে না বেরোনোই ভালো। রোদে বেরোতে হলে বা কাজ করতে হলে অবশ্যই টুপি বা ছাতা ব্যবহার করুন, প্রয়োজনে ভেজা কাপড় ব্যবহার করে আর্দ্র রাখুন ঘাড়, গলা, মুখ ও অন্যান্য অঙ্গকে। কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে, তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
1: স্থানীয় সংবাদ বিজ্ঞাপনের পরে।
10: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে, কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো, কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব, প্রশ্ন করতেই বললো
11: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না,
10: আমি বললাম ও এটা ঠিক কাজ।
12: PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ীর সঙ্গে বৈঠক শেষে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, কেন্দ্রের সঙ্গে সহযোগিতার পথেই চলবে রাজ্য সরকার। রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিকাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে রাজ্য সরকার রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। রাজ্য সরকার দুর্গাপুজোকে বিশ্বমানের উৎসব হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে। রেল স্টেশন ও সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদের ওপর জুন মাসের শেষ পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে সাজিয়ে তোলার অভিযানে আজ গঙ্গার কয়েকটি ঘাটে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। আসছি বিস্তারিত খবরে। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরগুলিতে জনসমাগমের কারণে এর মেয়াদ আরও একদিন বাড়িয়েছে রাজ্য সরকার। আগামীকাল 18 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুরসভা ও পঞ্চায়েতগুলিকে রাজ্যের তরফে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার ফতে

0: শরীফপুর ফুটবল মাঠে এক জনকল্যাণ শিবিরে যোগ দেন। সেখানেও মুখ্যমন্ত্রী আগামীকাল পর্যন্ত জনকল্যাণ শিবিরের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য একাধিক নতুন উন্নয়নমূলক প্রকল্পের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী বাজেটে রাজ্যের সরকারি কর্মচারী, যুবক ও কৃষিজীবী মানুষের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।
1: আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। অন্নদাতা ভগবান কৃষক যারা আছেন, কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি।
0: ফলতার আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এই জনকল্যাণ শিবিরগুলিতে এবার বিধবা ভাতা, বার্ধক্য ভাতার আবেদনপত্র রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে এই ভাতা আপাতত বন্ধ থাকলেও এ ব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা বলবেন বলে গত সন্ধ্যায় নবান্ন থেকে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আশ্বাস দেন তিনি। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ির সঙ্গে আজ নতুন দিল্লিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এক বৈঠকে মিলিত হন। রাজ্য বিধানসভার অধিবেশনে বাজেট পেশের আগে পশ্চিমবঙ্গের অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার রূপরেখা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। এছাড়াও রাজ্যের বাজেটকে আরও বাস্তবমুখী ও জনকল্যাণমূলক করে তোলার লক্ষ্যে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজ্যের অর্থমন্ত্রীকে পরামর্শ দেন বলে জানা গেছে। এদিকে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি রাজ্যের অর্থনীতি বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অবহিত করেন বলে জানা গেছে। রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা কিভাবে পাওয়া সম্ভব সে বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, কেন্দ্রের সঙ্গে সংঘাত নয়, সহযোগিতার পথেই চলতে চায় নতুন সরকার। রাজ্যের বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, এবারে বাজেটে শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উৎপাদন বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হবে।
2: যে ধরনের শাসন পশ্চিমবঙ্গ এক্সপিরিয়েন্স করেছে সেই তুলনায় আমরা হচ্ছি প্রো বিজনেস গভর্নমেন্ট। পুরোপুরিভাবে মানুষ যাতে রোজগার করতে পারে, শিল্প যেমন বাড়তে পারে, এইগুলোর উপর একটা অনেক নজর। আর ভাতার রাজনীতি, হ্যাঁ কিছু দরকার হয়তো এখন আছে, আমরা কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম সংকল্পপত্রে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা মোটামুটি রেখেছি। কিন্তু সামনের দিনে আমাদের লক্ষ্য হবে যে পশ্চিমবঙ্গকে একটা আধুনিক প্রোগ্রেসিভ অর্থনীতি কিরমভাবে তৈরি করা যায় সেটাই দেখতে হবে।
0: রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিকাঠামোর আধুনিকীকরণ ও প্রযুক্তি নির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গ সরকার ও রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আজ এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা এবং বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর কল্পেশ এইচ ওয়ান্দ্রা এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তির আওতায় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কর্মীদের জন্য সাইবার অপরাধ তদন্ত, ডিজিটাল ফরেন্সিক, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নজরদারি, সন্ত্রাস দমন, উপকূলীয় নিরাপত্তা, মানব পাচার বিরোধী অভিযান এবং ড্রোন পুলিশিং এর মতো বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা হবে এবং সমস্ত থানাকে পর্যায়ক্রমে 112 জরুরি পরিষেবার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ পোর্টালে আবেদনকারীদের জন্য নাম নথিভুক্ত করতে কোনো সমস্যা হবে না বলে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন। আজ নদিয়ায় সাংবাদিকদের তিনি জানান, নাগরিকত্বের আবেদন করার সময় পুরনো নথি লাগবে না, তবে নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার সময় প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়ে যে সমস্যা রয়েছে সে বিষয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আলোচনা হয়েছে এবং খুব শীঘ্রই তা মিটে যাবে বলে মন্ত্রী জানান।
3: যারা সি অ্যাপ্লিকেশনটা করছে, অ্যাপ্লিকেশন করলে তারা পোর্টালে নাম তুলতে পারবেন, এটা নিয়ে সমস্যা হবে। রাজ্যে এবং কেন্দ্রে এটা নিয়ে আলোচনা হয়েছে, আমি মনে করি অতি দ্রুত এর সমাধান হবে। তারা সি অ্যাপ্লিকেশনের জন্য ওখানে ডকুমেন্টস তো লাগছে না, ওটা সার্টিফিকেট পাওয়ার সব সময় লাগছে, সি অ্যাপ্লিকেশনে লাগছে না।
0: রাজ্য সরকার দুর্গাপুজোকে বিশ্বমানের উৎসব হিসেবে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে। রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে বাংলার পর্যটনকে বিশ্বমানচিত্রে তুলে ধরার কথা ভাবা হচ্ছে। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে কাজ শুরু হবে। দুর্গাপুজোর কার্নিভাল বিষয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে এবং মুখ্যমন্ত্রী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। রেল স্টেশন এবং সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদের ওপর আপাতত জুন মাসে শেষ পর্যন্ত স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ আজ এই স্থগিতাদেশ দিয়েছে। এই বিষয়ে দায়ের হওয়া 25টি মামলার শুনানির পর বিচারপতি তার পর্যবেক্ষণে জানান, রেল সংলগ্ন জায়গায় উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও তা রেলের জমি কিনা সেই বিষয়ে প্রশ্ন রয়েছে, তাই এইসব জায়গার বিষয়ে তথ্য যাচাই করে রেলকে রিপোর্ট দিতে হবে। বালিগঞ্জ, যাদবপুর, ডানকুনি সহ যেসব স্টেশনে রেল উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে জুন মাসের শেষ পর্যন্ত তা কার্যকর করা যাবে না বলে বিচারপতি তার নির্দেশে জানিয়েছেন। হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার ধর্মতলা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিলে অংশ নেন। তার সঙ্গে দলের নেতা কুণাল ঘোষ, বৈশানোর চট্টোপাধ্যায়, দোলা সেন সহ অন্যান্যরাও এই মিছিলে অংশগ্রহণ করেন। পুনর্বাসন ছাড়া কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না বলে মিছিল থেকে দাবি তোলা হয়। বন্যা, নদী ভাঙন ও সেচ পরিকাঠামো দীর্ঘমেয়াদী উন্নয়নের 5টি প্রকল্পের জন্য রাজ্য সরকার কেন্দ্রের কাছে 17,800 কোটি টাকার বরাদ্দ চেয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রককে পাঠানো চিঠিতে সংশ্লিষ্ট প্রকল্পগুলির সম্ভাব্য ব্যয় কেন্দ্র ও রাজ্যের অংশীদারিত্ব, উপকৃত জেলার সংখ্যা এবং বর্তমান পরিস্থিতির বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এইসব প্রকল্পের জন্য কেন্দ্রের কাছে একাধিকবার আবেদন সত্ত্বেও অর্থ বরাদ্দ মেলেনি। এ সংক্রান্ত আবেদনের চিঠির প্রতিলিপিও দেওয়া হয়েছে। কেন্দ্র রাজ্য সমন্বয়ের নতুন পরিবেশে প্রকল্পগুলি অনুমোদন এবং অর্থ বরাদ্দ প্রক্রিয়া দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতার ফুলবাগানে তার বাড়ি থেকে আজ সকালে প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে কোচবিহার পুলিশ। এরপর তাকে কোচবিহারে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, উদয়ন গুহের বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী হিংসাসহ একাধিক অভিযোগ রয়েছে। কলকাতা পুরসভা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশান্ত ঘোষকে আজ পুরী থেকে গ্রেপ্তার করা হয়। বেশ কিছুদিন ধরে তিনি ফেরার ছিলেন। তার বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ রয়েছে। কলকাতা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সুশান্ত ঘোষের গাড়ি চালককে কিছুদিন আগে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করা হয়। তৃণমূল কংগ্রেস নেতা ও বিধাননগর পুর নিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের 5টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ফ্ল্যাট থেকে কয়েক লক্ষ টাকার সোনা কেনার রসিদ পাওয়া গেছে। বাজেয়াপ্ত 5টি অ্যাকাউন্টে জমা 3,70,00,000 টাকার উৎস কি তা অনুসন্ধান করা হচ্ছে। বাঁকুড়া ও সোনামুখীর পর আজ বিষ্ণুপুর পুরসভার পুরপ্রধান গৌতম গোস্বামী ও উপপুরপ্রধান মহাবীর আগরওয়াল পদত্যাগ করেছেন। বিষ্ণুপুরের মহকুমা শাসকের কাছে তাঁরা নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের মহিষা দল পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শিউলি দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে নতুন রূপে সাজিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত স্বচ্ছতা সে স্বাগত অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ সকালে বাগবাজারের মায়ের ঘাটে গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হন। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। 12 জুন রাজ্যে বর্ষা এলেও মৌসুমী বায়ুর দুর্বলতা ও বাতাসে কোনো ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতি না থাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। জেলায় জেলায় জনকল্যাণ শিবিরগুলির মেয়াদ আরও একদিন বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক কুমার লাহিড়ীর সঙ্গে বৈঠক শেষে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন, কেন্দ্রের সঙ্গে সহযোগিতার পথেই চলবে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরের আগে মহানগরীকে সাজিয়ে তোলার অভিযানে আজ গঙ্গার কয়েকটি ঘাটে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। খবর শেষ হলো, এরপরের খবর শুনবেন 8:10 খেলার খবর।
4: प्रधानमंत्री नरेंद्र मोदी ने फ्रांस के एवियों में G7 शिखर सम्मेलन में एक महत्वपूर्ण कार्यसत्र में कहा कि अंतर्राष्ट्रीय वित्तीय संस्थाओं को ऐसे तंत्र विकसित करने चाहिए जो विकासशील देशों को आर्थिक मजबूती प्रदान करें। उन्होंने अफ्रीका, लातिन अमरीका और प्रशांत द्वीप देशों को जोड़ने वाली संपर्क परियोजनाओं का भी प्रस्ताव रखा। श्री मोदी ने संपर्क और व्यापार में तेजी लाने के लिए अंतर्राष्ट्रीय आवागमन भागीदारी तैयार करने का भी सुझाव दिया। प्रधानमंत्री मोदी ने सुरक्षित, त्वरित और प्रभावी आर्टिफिशियल इंटेलिजेंस सुनिश्चित करने पर केंद्रित एक कार्यसत्र में भी भाग लिया। इसमें G7 सदस्य देशों, सहभागी देशों और प्रमुख आर्टिफिशियल इंटेलिजेंस कंपनियों के मुख्य कार्यकारी अधिकारियों ने डिजिटल नवाचार के भविष्य के बारे में चर्चा की। सम्मेलन से अलग प्रधानमंत्री मोदी और अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने द्विपक्षीय बैठक की। इससे पहले श्री मोदी ने जर्मनी के चांसलर फ्रेडरिक मर्ड्स के साथ बैठक में पश्चिम एशिया की स्थिति और रूस यूक्रेन संघर्ष सहित क्षेत्रीय और वैश्विक घटनाक्रमों के बारे में चर्चा

0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপনে অনুষ্ঠান।
1: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।
2: বিগত 10ই জুন আমরা শেষ করেছিলাম অষ্টম রাউন্ড পতাকা কুইজ টাইমে। তৃতীয় সপ্তাহে সকলকে স্বাগত। আমরা এখন শুরু করতে যাচ্ছি নবম রাউন্ড। নবম রাউন্ডের বিষয় হবে কোথায়, অর্থাৎ কোথায় অবস্থিত। যা কিছু আমি বলবো সেটা কোথায় আছে সেটাই হবে প্রতিযোগী দলগুলোর উত্তর। প্রসঙ্গত, এই তিনটে দল যারা আজকে উপস্থিত আছে তারাই বিগত দুটো সপ্তাহ ধরে আমাদের সঙ্গে রয়েছে। শ্রীপদ সিং কলেজ, বেলডাঙ্গা 04 এবং তেঁতুলিয়া কুইজ সার্কেল, যাদের বিগত সপ্তাহের স্কোর আর একবার আমরা মনে করিয়ে দিই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় যথাক্রমে 50, 105 এবং 55। তাহলে শুরু করতে যাচ্ছি কোথায় অবস্থিত নবম রাউন্ড। প্রথম সুযোগ পাবে 3 নম্বর দল, অর্থাৎ তেঁতুলিয়া কুইজ সার্কেলের রকি পাল অর্কজ্যোতি মণ্ডল। তোমরা বলবে হ্যামারফেস্ট বন্দর, এটা কোথায় অর্থাৎ কোন দেশে অবস্থিত।

0: অবস্থিত?
1: নরওয়ে। নরওয়ে সঠিক উত্তর। একটু ভেবে চিনতে তোমরা সঠিক উত্তরটা দিতে পেরেছো, 10 নম্বর নিজেদের খাতায় যোগ করে নিতে পেরেছো। দ্বিতীয় প্রশ্ন যাচ্ছে দ্বিতীয় দলের কাছে, অর্থাৎ বেলডাঙ্গা 04 এর আবু রাইহান মুর্শিদ রাসেল। তোমরা বলবে ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত?
2: তামিলনাড়ু রাজ্যে।
1: তামিলনাড়ু রাজ্যে যাব টিম নাম্বার 1 এর কাছে।
0: কন্যাকুমারী?
1: না, কন্যাকুমারী নয়। যাব টিম নাম্বার 3 এর কাছে। ভারতের দক্ষিণতম পয়েন্ট ইন্দিরা পয়েন্ট
2: আন্দামানের নিকোবর, মানে নিকোবর, সাউথ নিকোবর।
1: আচ্ছা, সঠিক উত্তর। নিকোবর দ্বীপপুঞ্জে, গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে ইন্দিরা পয়েন্ট। তোমরা পেয়েছো 5 নম্বর। এবারে যাবে টিম নাম্বার 1 এর জন্য প্রশ্ন, ঘানা পক্ষী নিবাস এটা কোথায় অবস্থিত, ভারতের কোন রাজ্যে অবস্থিত? টিম নাম্বার 1, বার্ড স্যাংচুয়ারি।
0: পাস।
1: যাব 3 নম্বর দলের কাছে।
2: তামিলনাড়ু?
1: না, তামিলনাড়ু নয়। যাব 2 নম্বর দলের কাছে।
2: রাজস্থান।
1: রাজস্থান সঠিক উত্তর। তোমরা পেয়েছো 5 নম্বর। এবারে শেষ হলো নবম রাউন্ড, অর্থাৎ কোথায় অবস্থিত এই রাউন্ডটি?
3: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে, জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
4: দশম রাউন্ড, অপশন, একটি প্রশ্নের এগেনস্টে 3টি অপশন। টিম নাম্বার 3 এর কাছে প্রশ্নে যাচ্ছি। এখানে কোনো বোনাস নেই, এখানে কোনো মাইনাসও নেই। এখানে কোনটি স্বল্প ক্ষমতার চেতনানাশক? চেতনানাশক এ ইথিলিন, বি নাইট্রাস অক্সাইড, সি ক্রিপ্টন।
2: ইথিলিন।
4: সঠিক উত্তর হবে নাইট্রাস অক্সাইড, যেটা লাফিং গ্যাস। টিম নাম্বার 2, বেলডাঙ্গা 04, আবু রায়হান মুর্শিদ রাসেল। ব্রজাঙ্গনা কাব্য যিনি লিখেছেন তিনি হলেন এ মাইকেল মধুসূদন দত্ত, বি মোহিতলাল মজুমদার, সি দ্বিজেন্দ্রলাল রায়।
2: ইটস মাইকেল মধুসূদন দত্ত।
4: 10 নম্বর। তেঁতুলিয়া কুইজ সার্কেল হলো, বেলডাঙ্গা 04 হলো, এবারে ত্রিপল সিং কলেজের কাছে। চৈতন্য শর্মা, মোহাম্মদ কাদির, এখানে কোন ভিটামিনটা জলে দ্রাব্য? এ ভিটামিন বি, বি ভিটামিন সি, সি দুটোই।
2: দুটোই।
4: দুটোই কারেক্ট অ্যান্সার। 10 ফর টিম নাম্বার 1। টিম নাম্বার 1 এর কাছে পরের প্রশ্ন, ফাদার অব দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া যিনি, তিনি হচ্ছেন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি ভীমরাও রামজি আম্বেদকর, সি সর্দার বল্লভ ভাই প্যাটেল।
2: ভীমরাও রামজি আম্বেদকর।
4: 10 নম্বর। 2 নম্বর দল, বেলডাঙ্গা 04, রায়হান রাসেল। অ্যাসিড ড্যাশ লিটমাস পেপারকে ড্যাশ করে, শূন্য স্থান দুটিতে যথাক্রমে বসবে। আমি রিপোর্ট করব না, কিন্তু রিপিট করব না। এ লাল নীল, বি নীল লাল, সি নীল হলুদ।
2: নীল লিটমাসকে লাল করে,
4: অর্থাৎ অপশন
2: এ নীল লিটমাসকে লাল করে।
4: অপশন এ তে ছিল লাল নীল।
2: ও আচ্ছা।
4: বি তে ছিল নীল লাল, সি তে ছিল নীল হলুদ।
2: অপশন বি নীল লাল, নীলকে লাল করে।
4: রাইট অ্যান্সার।
2: ইয়েস।
4: ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর যেখানে, মানে শহরটার কথা বলছি, সেটা হচ্ছে এ নতুন দিল্লি, বি বেঙ্গালুরু, সি মুম্বাই।
2: নিউ দিল্লি।
4: ইটস মুম্বাই ডিয়ার। ইস, আমরা 10 নম্বর শেষ করছি। ভালোই করেছে ছেলেরা। সেই সঙ্গে আমাদের স্যারকে অনুরোধ, স্যার ছেলেরাকে কতদূর গেল একটু বলবেন।
3: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে, জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: দশম রাউন্ডের শেষে শ্রীপদ সিং কলেজ প্রথম দল, অর্থাৎ তাদের সংগ্রহ এই মুহূর্তে 70। একই সঙ্গে জানাই তৃতীয় দল তেঁতুলিয়া কুই সার্কেলের রকি পাল, অর্কজ্যোতি মণ্ডল, তাদের সংগ্রহ 70। আর বেলডাঙ্গা 04, আবু রায়হান মুর্শিদ রাসেল, তোমাদের সংগ্রহ এই মুহূর্তে 130। এই হচ্ছে বর্তমান স্কোরের অবস্থা। দেখি সামনের দিকে কি পৌঁছায়, কতদূর পৌঁছায়। যাব আমরা একাদশ রাউন্ডে। ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতি বিষয়ক প্রশ্ন হবে এই রাউন্ড থেকে। প্রথম প্রশ্ন সুযোগ পাচ্ছে তিন নম্বর দল, বলতে হবে বিরজু মহারাজ কোন নৃত্য শৈলীর সাথে সংযুক্ত?
2: ভরতনাট্যম।
1: না,
2: নাট্যম কত্থক। কত্থক,
1: কত্থক সঠিক উত্তর। তোমরা পেয়েছো পাঁচ নম্বর। এবারে তোমাদের জন্যই প্রশ্ন, রৌফ এটা কোন প্রদেশের নৃত্য?
2: জম্মু কাশ্মীর।
1: জম্মু এবং কাশ্মীর সঠিক উত্তর। তোমরা পেয়েছো দশ নম্বর। তিন নম্বর দলের জন্য প্রশ্ন, ঝুমুর এটা মূলত ভারতের কোন প্রদেশের নৃত্য? অনেক প্রদেশেই হয়, কোন প্রদেশের মূলত প্রধানত কোন প্রদেশের নৃত্য শৈলী আর কি?
2: পাস।
1: পাস টু টিম নাম্বার থ্রি।
2: উড়িষ্যা।
1: না, উড়িষ্যা নয়,
2: ইটস রাজস্থান।
1: রাজস্থান নম্বর পেল কে? টিম নাম্বার টু, এবং পেল পাঁচ। শেষ হলো আঞ্চলিক সংস্কৃতি বিষয়ক রাউন্ডটি।
3: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণী, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
4: 12 নম্বর রাউন্ড অডিও। শিল্পীর নাম বললে 10 নম্বর দেব টিম নাম্বার থ্রি কে। টিম নাম্বার থ্রি তেঁতুলিয়া কুই সার্কেল, রকি পাল, অর্ক, জ্যোতি মণ্ডল। আমাদের এই পতাকা কুইজ টাইমে তেঁতুলিয়ার ছেলেরা দীর্ঘদিন ভালো খেলেছে, তারা কিন্তু রেডিওটা শুনছে। উত্তরটা ঠিকঠাক দিলে তারা খুশি হবে, আমরাও খুশি হবো।

0: সোমলতা আচার্য চৌধুরী,
1: বেলডাঙ্গা 04,
2: শুভমিতা ব্যানার্জি,
1: টিম নাম্বার 1,
2: ব্যানার্জি তো বন্দ্যোপাধ্যায়,
1: টিম নাম্বার 1, টিম নাম্বার 3, তোমাদের যে প্রশ্ন ছিল, টিম নাম্বার 1 অহেতুক বেশি সময় নিচ্ছে, তারা ভাবতে থাকুক আমরা সঠিক উত্তরটা বলি। শিল্পীর নাম শুভমিতা বন্দ্যোপাধ্যায়। টিম নাম্বার 2-র জন্য হাততালি হোক। টিম নাম্বার 2-র জন্য 5, টিম নাম্বার 2-র জন্য সরাসরি প্রশ্ন, প্রশ্ন একই।

0: আমাদের বাঙালিদের ঐতিহ্য গর্ব কীর্তন, সেই গানের শিল্পী কে?
1: গীতা দত্ত।
0: টিম নাম্বার ওয়ান
2: পাস,
0: পাস টু, টিম নাম্বার থ্রি
2: পাস।
0: এবং তোমাদের জানিয়ে রাখি, ইনি আমাদের জেলারও গর্ব, স্বয়ং নজরুল ইসলামের কাছে, কাজী নজরুল ইসলামের কাছে গানের চর্চা করতেন তিনি। ইনি রাধারানী দেব। টিম নাম্বার ওয়ানের কাছে সরাসরি প্রশ্ন।

0: पलक मुचल,
1: पलक मुचल,
0: पलक मुचल।
1: टीम नंबर थ्री,
2: तुलसी कुमार,
1: तुलसी कुमार। फाइव फॉर टीम नंबर थ्री, इट्स तुलसी कुमार। बारो नम्बर पर्व शेष हच्छे, प्रबाल सर बोलबेन साम्प्रतिकतम स्कोर।
3: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লাইন সরণি, কলকাতা 13। ফোন নাম্বার 0333987-3987।
2: তৃতীয় সপ্তাহের পতাকা কুইজ টাইমের সমাপ্তির পর স্কোরটা একবার আমরা জেনে নিই। শ্রীপদ সিং কলেজ সদ্য সমাপ্ত হওয়া দ্বাদশ রাউন্ডের শেষে, অর্থাৎ তৃতীয় সপ্তাহের শেষে, তারা যে স্কোরে দাঁড়িয়েছে সেটা হলো 70। বেলডাঙ্গা 04 ওই একই সময়ে অবস্থান করছে 155-তে। আর তেঁতুলিয়া কুইজ সার্কেল তিন নম্বর দল, তারা এই মুহূর্তে 75 অর্থাৎ 75 নম্বর নিয়ে অবস্থান করছে আপাতত দ্বিতীয় স্থানে। স্কোরের এই অবস্থায় আমরা আজকের মতো পতাকা কুইজ টাইম থেকে বিদায় নিচ্ছি। চতুর্থ সপ্তাহে অর্থাৎ 24 জুন মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াইয়ে অংশগ্রহণ করবে এই তিনটে দলই। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।
4: পতাকা কুইজ টাইম জমজমাটি এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নিতে গেলে প্রতিযোগী দুজনের নাম, প্রতিষ্ঠানের নাম এবং আপনাদের ফোন নাম্বার টাইপ করে অনুগ্রহ করে মেসেজ করুন দুটি নম্বরের যে কোনো একটিতে, 9434860633 অথবা 9475877786। নম্বর দুটি আমি আবার বলছি, 9434860633 অথবা 9475877786। আমরা ডেকে নেব আপনাদের যথাসময়ে।
5: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।
6: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন 102.2 মেগাহার্জে শুনতে পাবেন টি-20 আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় ভারত বনাম নেদারল্যান্ডসের খেলার ধারা বিবরণী। নিউজ অন এআইআর অ্যাপে শোনা যাবে আকাশবাণী মুর্শিদাবাদের অনুষ্ঠান। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। প্রথম গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

বাংলা আধুনিক গানের আসরে আজ হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা বাংলা আধুনিক গান শুনছেন। লতা মঙ্গেশকরের পরে শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

গানটি শুনলেন অমৃক সিং অরোরার কণ্ঠে। হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা বাংলা আধুনিক গান শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। এবারের গানের শিল্পী লতা মঙ্গেশকর।

0: লতা মঙ্গেশকরের পরে বাংলা আধুনিক গানের আসরে শিল্পী তালাত মামুদ।
1: এতটুকু আঁধারি মন আর এইটুকু আলোর পরশ নিয়ে এই কি আকাশ?

বাংলা আধুনিক গানের আসরে হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা বাংলা গান শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। তারাত মাহমুদ এবং সহশিল্পী বৃন্দের পরে শিল্পী উৎপলা সেন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ফ্রান্সের অ্যাভিয়ানের G7 শীর্ষ বৈঠক শেষে তিনটি ঘোষণাপত্র জারি। সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী ও সুস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসরের ব্যবস্থার উপর জোর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন রেকর্ড 178,000 কোটি টাকায় পৌঁছেছে। নতুন সরকার গঠনের পর পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। 22 জুন পেশ হবে রাজ্য বাজেট। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল কঙ্গোর, ইংল্যান্ড ক্রোয়েশিয়ার এবং ঘানা পানামার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন, বিশ্বের অর্থনীতিকে সচল রাখতে হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সের অ্যাভিয়ানে আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দেন। শ্রী মোদী আরও বলেন, সামুদ্রিক বাণিজ্যে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক বিশ্বের বিভিন্ন অঞ্চলে কর্মরত রয়েছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: এক্সেলেন্সি, হম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সিফার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায় দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়, আর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সিফার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি আর উসকো প্রাথমিকতা মিলেগি।
0: এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় অগ্রগতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন। ওই অঞ্চলে শীঘ্র শান্তি ফিরবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলতি বাণিজ্য আলোচনা যে সুচারুভাবে এগিয়ে চলেছে তা নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। ফ্রান্সের অ্যাভিয়ানে চলতি G7 শীর্ষ সম্মেলনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের কল্যাণে সুষম অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি ত্বরান্বিত করা বিষয়ক এক গুরুত্বপূর্ণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ কর্মপদ্ধতি বা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। তিনি আফ্রিকা, লাতিন আমেরিকা

ফ্রান্সের অ্যাভিয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জার্মান চ্যান্সেলর ফ্রাইডরিখ মার্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভা টেক 2026-এ ভারত প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এর উদ্বোধন করেন। সম্মেলনে ভারতের স্টার্টআপ ব্যবস্থা, ডিজিটাল অর্থনীতি, ডিপটেক উদ্ভাবন এবং কৃত্রিম মেধাভিত্তিক বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরা হয়। নতুন দিল্লিতে চতুর্থ ভারত নেদারল্যান্ড সাইবার সংলাপ আজ শেষ হয়েছে। এতে উভয় পক্ষ পরিবর্তনশীল সাইবার হুমকির পরিস্থিতিতে জাতীয় কৌশল নির্ণয়, তথ্য সুরক্ষা, আন্তঃসীমান্ত সাইবার অপরাধ নিয়ে মতবিনিময় করেছে। ফ্রান্সের G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসরের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল, নির্বিঘ্নে রপ্তানি বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার কথাও এই বিবৃতিতে বলা হয়েছে। G7-ভুক্ত দেশগুলিতে মাদক পাচারের বিরুদ্ধে জোরদার ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বন্দর ও সামুদ্রিক নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, 2025-26 অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ 178,000 কোটি টাকায় পৌঁছেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত অর্থবর্ষের তুলনায় উৎপাদন এবছরে 15.6% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, 2013-14 অর্থবর্ষে 4,746 কোটি টাকার তুলনায় দেশীয় প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর বিধানসভার প্রথম অধিবেশন বসতে চলেছে আগামীকাল। সকাল 11টায় রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। এরপর শুক্রবার 19 জুন শোক প্রস্তাব গ্রহণ এবং আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। আগামী মঙ্গলবার 23 জুন রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। 24 ও 25 তারিখ বাজেটের ওপর 10 ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটি এবং ধর্মীয় কর্মসূচির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতুবি থাকবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6ই জুলাই। সেই পর্যায়ের আলোচ্যসূচি পরে চূড়ান্ত করা হবে বলে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে। পাকিস্তানের অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পাকিস্তান সরকারের হিংসাত্মক দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জানা গেছে, চলতি মাসের 8 থেকে 16 তারিখের মধ্যে এই দমনপীড়নের ঘটনায় 32 জনের বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন বা IHRF জানিয়েছে, এই দমনপীড়নের পরপরই পুরো অঞ্চল জুড়ে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। উত্তরপ্রদেশের বদায়ু জেলায় উঝানিতে আজ দুপুরে একটি ট্রাক্টরের সঙ্গে এক ই রিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত 6 জন মহিলা নিহত হয়েছেন, আহত 3 জন। বদায়ুর জেলাশাসক অবনীশ রায় আকাশবাণী সংবাদকে বলেছেন, একই পরিবারের 9 জন মহিলা নিমন্ত্রণ স্বার্থে অন্য একটি গ্রামে যাওয়ার সময় এই দুর্ঘটনা। দুর্ঘটনার সঙ্গে জড়িত 2টি ট্রাক্টরকে পুলিশ আটক করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কেরালামে বর্তমানে বন্ধ আইটি প্রতিষ্ঠান এক্সালিক সলিউশন প্রাইভেট লিমিটেডের মালিক এবং বিরোধী দলনেতা পিনারাই বিজয়নের মেয়ে বিনা টি আজ কোচিতে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সামনে হাজিরা দিয়েছেন। কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড এবং এক্সালিক এর মধ্যে সন্দেহজনক আর্থিক লেনদেনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে এক বৈঠকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 এর কাজের পর্যালোচনা করেন এবং এটিকে ঢেলে সাজানোর জন্য আধিকারিকদের নির্দেশ দেন। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বহুভাষিক সহায়তা ব্যবস্থা ব্যবহারের জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দেন। প্রতিটি কলের যথাযথ ও চূড়ান্ত সুরাহা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে বিভিন্ন রাজ্যের সাথে নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে

0: ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে প্রথম ম্যাচে পর্তুগাল কঙ্গোর বিরুদ্ধে খেলবে। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। আগামীকাল ভারতীয় সময় ভোর 4:30 কানাডার টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামার মুখোমুখি হবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তান কলম্বোর মুখোমুখি হবে, খেলা শুরু ভারতীয় সময় সকাল 7:30। রাত 9:30 আটলান্টা স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। লস অ্যাঞ্জেলসে স্টেডিয়ামে রাত 12:30 সুইজারল্যান্ড বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার বিরুদ্ধে খেলবে। লিডসের হেডিংলিতে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপে ভারত নেদারল্যান্ডসের সামনে জয়ের জন্য 210 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। নির্ধারিত 20 ওভারে ভারত 5 উইকেটে 209 রান তোলে। নেদারল্যান্ডস টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ বৈঠক শেষে 3টি ঘোষণাপত্র জারি। খবর পড়া আজকের মতো শেষ হলো। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন জলসাঘর।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

নমস্কার নমস্কার নমস্কার বন্ধু, গতকাল ছিল 16 জুন, হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। সেজন্য আজকের জলসাঘরের আসরেই আমরা তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর গানে রাগের ছায়া খোঁজার চেষ্টা করব। শিরোনাম রাগের ছায়ায় হেমন্ত। শুরু করব আজকের জলসাঘর সদা সুহাগন রাগ ভৈরবীকে দিয়ে। প্রথমে ভৈরবীর একটি ছোট্ট বন্দিশ শুনব এবং তারপরে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান থাকবে ভৈরবীর সুরে।

0: বন্ধু এসেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। 9434921300-তে কোন বন্ধু রয়েছেন? হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আজ রাজীব আলী হুমন্ত মুখোপাধ্যায়, আপনি যে গানটি শোনালেন আমার কানে বাজছে, বড় সাহেব জাগে একবার তোমায় দেখি, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুর রাগ ধরে দিতে, এই এই যে অপূর্ব সৃষ্টিটা একটি গল্প রয়েছে, সেই গল্পে যাচ্ছি না। এই শুরু হলে আবার যদি আমরা একটু ছবির গানে আসি বা আধুনিক গান থেকে ছবির গানে আসলে দেখতে পাবো যে মণিহার ছবির গান, মণিহার ছবিতে যে বিখ্যাত গান রয়েছে কে যেন গো ডেকেছে আমায়, মুকুল দত্তের লেখা, সেটিও কিন্তু বেড়ে গেছে। বা কেন গানে পরবাসে বলবোধা একটানে নিবদ্ধ রাগ বাগেশ্রীতে, এই যে কেন, এবং এই ছবিতে আমার মনে আছে আপনি একটি গান শুনিয়েছিলেন, একটি প্রিয় ক্লাসিক্যাল মিউজিকের একটা খুব সময়বর্তী আলাপে আলাপ, তার কণ্ঠে শুনেছি তো নিজে আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি শুনেছি এটা পর্বে। এছাড়াও যদি আমরা একটু আর একটু এগিয়ে যাই তাহলে অদ্বিতীয় চরিত্র আমরা দেখতে পাবো চঞ্চল ময়ূরী রাত প্রভু যেতে দিল না, সেখানে আবার রাতের কথা বলা হচ্ছে কিন্তু রাগ জোনপুরীকে ব্যবহার করছেন। তাছাড়া যদি আর একটু এগিয়ে যাই মানে 75 এরকম সময়কার একটা ছবি অনুরাগের ছোঁয়া, সেখানে একটা গান তৈরি হয়েছিল রাগ পথ দিকের উপরে, সেই দুটি চোখ কে বলে দিল আমায়, এটিও পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। তাছাড়াও
0: রাগ অনুরাগ
1: ছবিতে সেই দুটি চোখকে যে কি বলে দেখবে আমায়, এই যে গানটা পাঠ বিপদে পড়ে। তারপরে যদি আবার আমরা একটু আর একটা ছবি মানে একটা গান নেই ফুলেশ্বরী ছবিতে, যে যে না দাদার বন্ধু আরো বলে কুকথা, এই গানটা শুনলে আমরা কোথাও গিয়ে যেন একটা কেদারের একটা ছায়া পাই, যে না দাদা বন্ধু, হ্যাঁ কেদারের একটা ছায়া আছে গানটা। বন্ধু বা কি গান শোনাবো ও সুচরিতা, সেখানে কিন্তু রাগ মালকোষ, এবং সেই গানটাতে হেমন্ত সুরের একটা তারণ আছে, গানটা ভুলে যাচ্ছেন, একজন লিপ দিচ্ছে একজন গাইছেন, অনুপ কুমার লিপ দিচ্ছেন রঞ্জিত মন্দির গাইছেন ভেতর থেকে, তো সে সময় এই ম্যানেজ করার জন্য আর কি তারা না করে সম্ভবত সুমিত্রা দেবী ছিলেন ওনার লিপে হেমন্ত শুক্লা গিয়েছিলেন, তো সেই তারানাটা খুব সুন্দর। আমরা বলি যে এটা সত্যি যে উনি খুব সিম্পল ভাবে গান তৈরি করতেন, কি এই গানগুলো যখন শুনি তখন মনে হয় যে সিম্পল, কিন্তু কি সুন্দর করে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিককে উনি ব্যবহার করেছেন, এটা ভাবনার মানে অতীত আর কি, এবং খুব সুন্দর করে উনি মিশিয়েছেন সবটা। আর ছবির নামটা একটু মানে অদল বদল হয়ে যাওয়ার জন্য আমি দুঃখিত। কেমন
0: ভালো থাকবেন। আপনি প্রায় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া মানে তৈরি করা যে সমস্ত রাগ রয়েছে, যে সমস্ত গানগুলি রয়েছে রাগের ছায়ায়, সব গানগুলির কথাই আপনি প্রায় বলে দিলেন, তো আমরা সেই গানগুলিই ওলট পালট করে রেখেছি আমাদের এই আজকের যে প্লেলিস্ট, সেই লিস্টে শুনতে থাকুন, সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনার সমস্ত গানগুলি হয়তো আজকে কোনো না কোনো সময় হয়তো বাজবে। আমরা কথা বলছি যে ভারতীয় সঙ্গীতের বিখ্যাত একজন সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে। আমরা জানি ভারতীয় মার্গ সঙ্গীতের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় রাগ ভৈরবী, এটি প্রধানত দিনের প্রথম প্রহরে গাওয়া হয় এবং ভক্তি ও প্রেম রসে ভরপুর এই রাগ, শান্ত রাগ। এই রাগটির ছায়ায় হেমন্ত মুখোপাধ্যায় বেশ কিছু কাজ করেছেন, আমরা সেই কাজে যাব, তবে তার আগে একটি স্বরমালিকা শুনে নেব যেটি হচ্ছে ভৈরবী রাগের ওপরে।

রাগবাট দ্বীপ কাফি ঠাটের অন্তর্গত। গায়নের সময় আমরা জানি দিনের শেষ ভাগ বিকেল বা গোধূলিতে এই রাগ গায়নের আদর্শ সময় বলে ধরা হয়। এই রাগে বিরহ, আকুলতা, এক ধরনের গভীর আবেগ প্রকাশ পায়।

দীপ রাগে হেমন্ত মুখোপাধ্যায় তৈরি করেছিলেন একটি গান স্বপ্নচন ছবিতে। আমাদের বন্ধু বলে গেছেন সেই রাগের কথা, বলে গেছেন রাগ অনুরাগ ছবিতে সেই দুটি চোখ এই গানটির কথা। কিন্তু সেই সঙ্গে সঙ্গে স্বপ্নচনে যে 1955 সালের তৈরি ছবি, সেই স্বপ্নচনে রাগের ছায়ায়, এই রাগের ছায়ায় অর্থাৎ পট্টদীপ রাগের ছায়ায় তৈরি হয়েছিল একটি গান, যে গানটি চিন্ময় রাহিরি এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায় দ্বৈত কণ্ঠে গিয়েছিলেন। শুনব এই গানটি।

0: রয়েছে জলসাঘরের আসরে। জলসাঘরের আসরে আজকের শিরোনাম আপনারা সকলেই জানেন, রাগের ছায়ায় হেমন্ত। হেমন্ত মুখোপাধ্যায়ের গতকাল 16 জুন ছিল জন্মদিন, আর সেজন্যই আজকের জলসাঘরের আসরে আমরা তাঁকে শ্রদ্ধা জানানোর সঙ্গে সঙ্গে তাঁর যে গান, তিনি যে গান তৈরি করেছিলেন, সেই গানগুলিতে রাগের ছোঁয়া খোঁজার চেষ্টা করছি, রাগের ছায়া খোঁজার চেষ্টা করছি, রাগের মধ্য দিয়ে যে সমস্ত গান তিনি তৈরি করেছেন সেগুলো খোঁজার চেষ্টা করছি। আমরা জানি হেমন্ত মুখোপাধ্যায় নিজে তেমনভাবে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেননি, তবুও তাঁর গান শুনতে ভালোবাসতেন ওস্তাদ আমির খান। এ প্রসঙ্গে হেমন্ত মুখোপাধ্যায় নিজে এক সাক্ষাৎকারে কি বলেছিলেন শুনব সে কথা।
1: একদিন আমি জিজ্ঞেস করেছিলাম যে খান সাহেব, আমার তো গান শেখা হলো না, এই জন্যে আমি যে ওস্তাদের কাছে গান শুরু করেছিলাম সামান্য শিখেছিলেন, হঠাৎ মারা গেলেন। তারপরে অন্য যার কাছে গিয়েছি তারা বললেন যে তোমার ওই সব গান ছাড়তে হবে। আমি সেই সব গান আমি ছাড়বো কি করে, আমি রোজগার করে খাই। তখন ওই খান সাহেব বললেন, আমির খান, যে গান তো যে সুর লাগাতে জানে সেই গান, ওস্তাদি গান হলেই কি সে গান হলো? যার সুর নেই, তাল নেই, সে আর কি গান গাইবে? যে যে কোনো গান সুর লাগাতে জানে, তাল জানে, ছন্দ জানে, সেই যদি সুর ঠিক মতো লাগিয়ে প্রেজেন্ট করতে পারে, দিলে লাগাতে পারে, মনে লাগাতে পারে, সেই ফোক সংও গান, আধুনিক গানও গান, সবই গান।

0: বলতে বলতে বন্ধু চলে এসেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। 9434-921-300-তে কোন বন্ধু, হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন,
1: কোথা থেকে? হ্যালো দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুকবুক থেকে প্রবীণ কুমার মণ্ডল। দাদা ভাই, আপনি যেভাবে শোনাচ্ছেন শুনছি, এবং আমার খুব ভালো লাগছে এই যে গানগুলো প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। সত্যি করে এই গানগুলো আমার খুব মনোরম গান, এবং আপনার উপস্থাপনা খুব ভালো লাগছে, এইটুকু

স্বপ্নচন ছবির কথা আমরা বলছিলাম। স্বপ্নচন ছবি 1955 সালে তৈরি হয়েছিল। এই ছবিতে একটি ছোট খেয়াল আছে, রাগ বাহারের ওপরে এই খেয়াল। আমরা সাধারণত খেয়াল বা বাজনা যখন শুনি, রাগ বাহারের সঙ্গে বসন্ত মিলিয়ে শুনি। বসন্ত এবং বাহার খুব কাছাকাছি দুটো রাগ, এবং সেই দুটো রাগের মিশ্রণে অনেক সুন্দর সুন্দর গান তৈরি হয়েছে, খেয়াল তৈরি হয়েছে, বাজনা তৈরি হয়েছে। তো সেই সমস্তগুলো আমরা শুনি, কিন্তু এখানে শুধু আলাদা করে রাগ বাহার শুনব। ডি ভি পলস্কর গেয়েছেন স্বপ্নচন ছবিতে রাগ বাহার।

0: ಗಣ ಸಂಗ ಗಣಗ ಗಂಗರಲಿ ಗಲಿ ಗಣ ಗಂಗ ಗಮಗಲಿ ನೀರ ಸನದಿ ಗರಿ ಗಲಿ ಗರಿ ಗಲಿ ತನೀರ ನೀ ಸಾನು ಗಣಿ ಗಣಿ ಗಲಿ ಗಣ ಸಂಗ ಗಣಗ ಗಮಗಲಿ ಗಲಿ ಗಲಿ ಗರಿ ಗರಿ ಗಲಿ ಗಲಿ ಗಲಿ ಗಲಿ ಗಲಿ ಗಲಿ ಗಲಿ ಗಮ ಗಮ ಗಮ ಪ ಗಮ ರೇ ಗಲಿ ಗ ಗಮ ಗಲಿ ಸ ಗಲಿ ಗಣ ಸಂಗ ಗಣಗಲಿ ಗ
1: বন্ধু এসেছি আমাদের সঙ্গে কথা বলার জন্য 9434921300 তে কোন বন্ধু?
2: সঙ্গীতের তালিম নেন নি জীবনে সুযোগ পাননি, তার গুরুদেবের মারা যান, তবুও তার যে রাগাশ্রয় গানগুলি আমাদের সমাজের কাছে সত্যি সমাদৃত হয়ে আছে, এবং আপনি আজ যে ধরনের মানে যেভাবে তাকে উপস্থাপন করছেন রাগের ছোঁয়ায় সুমন্ত, তাতে বোঝা যাচ্ছে যে তিনি সপ্তপ্রতিভা নিয়ে জন্মেছিলেন, যে রাগ সঙ্গীতের সেভাবে পাঁচদিন না নিয়েও উচ্চাঙ্গ সঙ্গীতের উপরে তার দখল, মানে মানে জন্মসিদ্ধ মানে আদর্শ সঙ্গীত শিল্পী বলা যায়। খুব ভালো লাগছে অনুষ্ঠান, সুমন্ত বাবু চালিয়ে যান,
1: ভালো থাকুন, আবার কথা হবে, সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে জড়িয়ে থাকুন। আসলে আমরা তো বিভিন্ন রাগ সম্পর্কে কথা বলছি, রাগের আলোতে হেমন্ত মুখোপাধ্যায়কে দেখার চেষ্টা করছি। আমরা স্বপ্নচন ছবির যে বাহার রাগের কথা বলছিলাম একটু আগে, এবারে যে রাগটিতে যাব তার নাম পিলু। কাফি ঠাটের অন্তর্গত আরও একটি রাগ পিলু, প্রেম বিরহ ভক্তি এবং রসের সুর তৈরিতে এই রাগের জুড়ি মেলাভার, মানে প্রেম বিরহ ভক্তি রস এই রাগে পরিস্ফুট হয় সবচেয়ে বেশি। পিলু রাগে আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের তৈরি গানে যাব, তার আগে ভি ভালসারার পিয়ানো।

1969 সালে একটি চলচ্চিত্রে হেমন্ত মুখোপাধ্যায় সুরকার হিসেবে কাজ করেছিলেন, যার নাম ছিল সুখ শাড়ি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হারানো সুর গল্পের কাহিনী অবলম্বনে এই ছবি তৈরি করা হয়েছিল। এই ছবিতে পিলুর আগে হেমন্ত মুখোপাধ্যায় গান তৈরি করেছিলেন এবং সে গান গেয়েছিলেন মান্না দে। আমরা শুনলাম সেই গান সুখ শাড়ি ছবি থেকে। আমরা সুখ শাড়ির পরে আরেকটি ছবির কথা বলবো যেটি পিলুর আগে তৈরি করা হয়েছিল। গানটি বাঘিনী ছবিতে পিলুর আগে আশা ভোসলে গিয়েছিলেন একটি গান। আসুন সেই গানের অংশবিশেষ শুনি।

আমরা কাফি ঠাটের অন্তর্গত রাগগুলোতে রয়েছি। পিলুর পরে আসরের শেষ রাগ হচ্ছে বাগেশ্রী, অনেকে আবার একে বাগীশ্বরীও বলেন। এই রাগটি আমরা জানি যে ধ্রুপদ, খেয়াল, গজল প্রভৃতি সঙ্গে এই রাগটি খুব ব্যবহৃত হয়। ঋষভ এবং পঞ্চম বর্জিত এই রাগের শ্রীবৃদ্ধির জন্য অনেকে আবার শুদ্ধ নিষাদ ব্যবহার করেন। এটি মধ্য রাতের রাগ। আমরা জানি হেমন্ত মুখোপাধ্যায় সেই অর্থে রাগ প্রধান গানের সঙ্গে নিজেকে তৈরি করেননি, তার জীবনে খেয়াল সেভাবে আসেনি, কিন্তু তিনি এত একটা প্রতিভাধর মানুষ ছিলেন যেখান থেকে তিনি প্রচুর গান তৈরি করেছেন যেগুলো রাগের ওপর ভিত্তি করে। আমরা তার কান নিয়ে, তার কথা নিয়ে যদি আলোচনা করি তাহলে রাতের পর রাত কেটে যাবে, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের বিদায় নিতে হবে। তাই শেষে বাগেশ্বরী মানে বাগেশ্রী রাগেই দুটি গানের কিছু কিছু অংশ শুনে আমরা বিদায় নেব আজকের জলসাঘরের আসর থেকে।

বাগেশ্রী রাগের এই গানের সঙ্গে সঙ্গেই রাগের আলোয় হেমন্ত এই শিরোনামে জলসাগরের আসর শেষ করছি। উপস্থাপনায় ছিলাম আমি সুমন চট্টোপাধ্যায়, কারিগরি সহায়তায় ছিলেন সাধন চন্দ্র সর্দার। আকাশবাণী মুর্শিদাবাদ এখন জানিয়ে দেব আগামীকাল বৃহস্পতিবার 18 জুনের অনুষ্ঠান পরিচিতি। প্রতিদিনের মতোই আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50, সকাল 6টায় অমৃতবাণী, এরপরে ভক্তিগীতি, 6:30 রবীন্দ্রসঙ্গীত, 6:50 নজরুল গীতি, সকাল 8টায় শুভ সকাল অনুষ্ঠান, বিকেল 3:40 বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে, বিকেল 5:30 শুনবেন কিষাণবাণী অনুষ্ঠান, 5:40 ভক্তিগীতি, 7:10 আজ সন্ধ্যায়, রাত 10:10 কথা গানে অনুষ্ঠান এবং রাত 11টায় অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন আগামীকালকের বিশেষ কিছু অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। আগামী 23 জুন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার মূলত বৃষ্টি সমুজ্জ্বল থাকবে, বৃষ্টি হালকা, কোথাও বজ্র বিদ্যুৎ সহযোগে আবার কোথাও মাঝারি ধরনের হতে পারে, সেই সঙ্গে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাষি ভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:05। জয় হিন্দ।